0: আপনি উকলগো নিজে তমানি অবঙ্ক জং জেসে খনাং মানি আপনি উকলগো জং অবনব সানানে জং গবং মা সাও তেরো জং খুলম লাইনে অঙ্কর গবং মা পেন্ডেল হম দদং খুলাই খুলাই লাই পেন্ডেল নাইনে অঙ্কর আরো জং নুগো গবং মা সিকলা সিকলা এবার গবং মা বরক নিউম জং জে জাগাও মতাইনায়ো আরো নো জং ফটো দিসালায়ো এবার ফটো বুলায়ো কেব তুমুন অবহাই জং তুমুন ফটো বুয়াখে ফটো বুয়ে অ পেন্ডেলনি মোবাইল সারো গেখে জং অবন মতাইনাইখে হাই গেছে মাতংয়া অবহায় তাকালাই অ পেন্ডেল ফটো বইনে রাখা ই পেন্ডেল গবং বরক থাকা পাঙ্গাই সবাইকে অবহাই গবং মা বড় রক উর উর খেলাই হম দদম খরচা আথানি টংথকানি বাই খেলাই লাইয়ে গবং মা পাতি মরব পাতি মানি নজাও হ্যাঁ দিবে না ও পাতি মরক দেরাইয়াতেই অসা মতাইন রকসাওই নগ জংজাল উইয়াতেই খেলাইয়ে তুমুন জং পালাই লাইখে বেলাইখেন জাকগনাই হ্যাঁ দিবে না হ্যালো
1: ফোন কাহাম বাইয়াং দমরে বিমান
0: লামসুকো সিন্দি
1: নমাই বপক মাস হে বালকা খাটান কা ননব
0: আন্দা বেলাখিনো হামবাই হজরাও তিনি অসান রক্ষাবই তাম ককসানানি মুচ
1: ও সাইন কে তো মানে বেলাই তং তুগো মানে তাম হংকাই ও সানি খরাং খানা গানে জি কিং বরং ইবখা তং তুবই থাঙ্গো পাই হাইপান ও সাতো কতাল কো ইয়াক কতাম কক ন হাইপান ও বছর ওয়াইসা ফ্যামিলি বা মানে কথার ওয়ান্স কি থাঙ্গা হংকাই চিনি চিনি বড় কি কথার হাই মা তংজাগো পাই হ্যাঁ দা এ তাং ইংগে চিং তিনি ও সাতো মুই তংফান চিনি বড় র মোটাইন তুইয়া ও সাকাইয়া কে সাকে মোটাই ফান গ্রে হিমি সঙ্গ আবুনি বাকে বরক ন মোটাই গো বরক ন নি নি অসন নামনাই নি নি অসন নাই থকাইনাই নি নি বরক ন হায়া দিবা বাই আবুনি বাকে ন বরক কথা রঙা নাঙ্গ বরক কথা রিঙ্গে অসন গাই তিনি কাছে কাছে নি নগ রগ তো আবু হাই ন অসব মানে কতাল কো এক কতাম কক
0: বখাসে কথা তো বেলাইখানে হামবাই তাকো আঙ্কেল আও কক সই চিন বখাসে কথা রুনানো জন কথার গাইতাম হেঙ্কে জন হাইফন কেবো কেবো নি হেঙ্কে ও কচাম সুই চুমনানি ফানো করে অবো হাইর জন শিশুয়ে চানো তো ফানো ককরে চিনি বখাসে সই জন জাগরণ চিনি চিনি বখা জং টংথকব আলাইদা টংথক বাই খেলাইয়াবই জং চিনি বখানো সই নাহার মঙ্গ তনেকে হেঙ্কে জং ভক্তি বাই চিনি বখা বাইছে ভক্তি হ্যাঁ দিবে না তাকে বুমারি জিং তেবে ককলাম সালাইনি অসানো রক্ষাবই অজরাব থাংলাইনে জং হায়ুনি খরাংনি ফাইছিং হায়ুনি খরাং তাবং নরক খানাবই মানে হায়ুনি খরাং নিয়ে গলো হাইনো হাই কেপলেনি ফেফিনে নরকনি গচারক

কতনি যে চিনি নেতা বরম গোনাং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী উংমানী এবার মন্ত্রী বখরক হিনেই পইলা চেং সুমাই তাংমানি সাল 1999 বিসিও তে অবনকারীব যে সাইমান যে 1556 বিসিও তিনি হাই সালন পইলা চিনি যে মুঘল সম্রাটনি যতনি সালাই কতর সম্রাট আকবরনি পইলা রাজা চামানি সাল হিনিব সাজাগাই দ অবনকারীব যুগ দেখাইছা চিনি ভারতীয় সংসদ ভবন অবরণ চপ্রবজাংমানী নুকজাকা 2001 বিসিও তিনিহাই সালন তে 2006 বিসিও ডক্টর মোহাম্মদ ইউনুস তে গ্রামীণ ব্যাংক মিলনি বিসিঙ্গ যে কাইসা নুকমানী আপনি বিসিঙ্গ বন বাংলাদেশনি যে সাইমান যে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ এরিজাকা ব খাকসাংরি তনিনানে এবাকাইবা অবহায় সাকথারমানি বাকে বন অকাত রিজাকা অবনকারীব চিনি ভারত হাকতন ফিয়ক থানি যে হুবার খাইনাই রকনি যে জবাংমানি আজাগাব পুইলা নেতৃত্ব এবাকে বা পুইলা পুষ্কাঙ্গ তোনা ইলামিত্র বিনি আসেমা সাল নাকাল মশাই বিনি যে বিনি অ লাংমা যে সাল রিমানি যে লাংমা রিমানি সাল হিনিব সাজাগাই দ হাইকে অজরাব চুংখানা লাইকা তিনি সাল রেকসাওই ববহাই তে অজরাব থাংলাইয়ানে চিনি সাক হামকরাইনি কগ সাক হামকরাইনি কগ যেন তিনি সালাইয়ানে মিয়া যেন আর্থ্রাইটিস দে হিনি যেন পালাইজাকমানী নুখা আজাগাও যেন তিনি অবনতীন যেন আর্থ্রাইটিস নতীন ককলাম সালাইনাই তামিকে অব যেন তুমুন চিনি গামি আমসাই এবার চিনি কক বাই সানানি থাকে আর্থ্রাইটিস আবো কাইসা বাদ অ বাদ যেন গবং গামি আমসাই রক নক ইয়াকুঙ্গ চাকরা অমর চাকরা উংজাকরংনি বিষয় গবং কক খাই নক যেন জরা জরা চিনি ইয়াকুংনি যে জয়েন্ট এবার ইয়াকনি অবহাই রক চিনি ইয়াসকু অবহায় সামানি নক তে বিশিঙ্গ ফাতারও সায়া ফিয়াবা বিশিং বিশিঙ্গ অবহাই খেলায়ী সাব যে বড় রত্ন টংথানি চাথানি টেক্ট খেলায়ী খিবি কেবু কেবুনি বিস্মারক সাবো ফিগুং রক সাবো তে ইয়াকুংনি ইয়াসি এবার কেবল ইয়াকনি ইয়াসি রক কেবু কেবুনি ফুলি হই রাকসাই থাংমানি নুকজাগো তে থাংপাই হিমতানি এবার কেবল লরি মানিয়া অবহাই রক নুকু আথানি বেলাই খেলাই ন টেক্ট উংমানি আবনি বাকি যেন তাম খাইলাইনে যেন সাক নাইকল নাই রকনি থানি থাঙ্গি যেন বিধি বরাইত সানানি নামাই নকিব যেন অবনি কিছিসা গচাং নাঙ্গিয়াবই যেন অ আর্থ্রাইটিস যে তৈ গচাং এবার মাসিকনি জরাব রগ হিঙাইকে অব গবং খাই নুকজাগো অ বেমার তে বাকসা বাকসা বড়নি গবং মা যে ফেলে ফেলে মানাই রমদি চিনি মুফ্রাই অবহাই রক সাকাইকে বাড়িব যেন সামানি খালায় গামি আমসে রক ফিয়াবা যেন অবনি সেলাইফানো তৈব কতরকুক যেন সাক নাইকল নাই রক যে তৈখে দে হিনসাব যেন আবনো যেন যে সাকাই ফানো মা মানিনাই তামিকে বিধি বেড়াইব গাহাম করি জানাই যে যে তৈখে দো যে চামুং রন তাসা দেহিনসাব আবার রন চায়া খাই দাঁখাহিঙ্গে তৈ যেন ক্যালসিয়াম রং বিধি রক অবহাই গবং খাই চাকাহিঙ্গে গাহামাই তামিকে যেন থার্টি চিনি উমর জেফ্র থার্টি গাওয়াই থাকো আপনি আফ্রুনি সিমিন চিনি অ বেমার রক দ্রক দ্রক খাই চিনি বসাগো নুকজাগনানি চেঙ্গো হিনে সাজাগাই দো তৈ নুকজাগৈব দো আপনি বাকি যেন চিনি বসাগন ওয়েট গবং খাই তে অবরক যেন ইয়াকাগৈ দখাইগাইন জানাই তামিকে চিনি ওয়েট বিশিং গাইব গবং বেমার অ বেমারক গবং খাই আর্থ্রাইটিস রক যেন নুকজাগমানি নুগো আবার বাকি পুইলান ডক্টরক সাব যে ওয়েট কমিরিনানি নামাই পুইলাও তুমুন চিনি বয়

0: মর এবাকে বা চিনি যে হাইট বা চিনি যে চুকমানি আপনার নাই চিনি যে ওজন তংনানি নাঙ্গো আ ওজনে সেলাই গবাং খাইয়েকে ও আর্থ্রাইটিস বেমারক তৈব কতর খলাই জঞ্জাল খলাইও বরকন ট্যাক্ট খলাই আপনি বাকি পৈলাবন সাজাগো ওয়েট কমিটিনি তৈ জেসু মানসক দ্রক দ্রক খলাই ফানো ফুঙ্গো হিমনানির সাজাগাই দো হাই খেলাই কে আসু জরান রক্ষণাকে আর্থ্রাইটিস তৈরি কক থাইজা থাইনি
1: আও ফারিকে সঙ্গাবো বার খালায় জিঙ্গা কাইমানোর গে কক থাইজা থাইনি জিঙ্গানো সঙ্গ যত্ন যাবো যাও সেবসিনব জিঙ্গাও সঙ্গ ভিটামিন এ তাই সিব মানথক আবনো কারই আইরন মিনারেল তাই ম্যাগনেসিয়াম রক বহাইন কিসা মিসা মানথক জিঙ্গানো সাইমান খানকে যিনি পেসা খিলিংমা রকব কিসা হলো সঙ্গ তাই বুকুর বহাইন কাহাম খায় হাইন বাকে জিঙ্গা চালায়ন তাই কাবু কালায়ন বনকাইনকে হা লুথকায় অমাহাই থাইনায়ী হা কাহাম হা সিমুক সাপল যাক হা নাই গাইখে যাবো ওয়াই থামাই ব্রী আলসুলায়ী জকাম রক সই নাহারন নাগান আবন লগি এগর কাইসব পৈলা আলচুলাইফুর জিবানী সিমি নৈসি মালখুং মুসুক বিখি এবা জাবরা কসক সাপলৈ রেন নাগান তাই পাইথাক আল বাইমানি লগিব নৈচি সের ইউরিয়া নৈচি সের এস এস পি তাই নৈচি সের এম ও পি কাহামকে সাপলৈ হাবাই রেউই হা নো সোনামনা নাগান আমাকে হা তিয়ার খালামাইগুলো যাইলাইন বদ্রীপদ জাত নুকজাগো জিঙ্গানী বিসঙ্গ বহাইন আরও দো পুষা নমদর পুষা শতপুটিয়া ইয়াং লং আবনকারী টরাই নজদর জয়পুর লং সূর্য সকা বর্ষাকি দেশি জাত হাইব্রিড নিবিং দো সুরেখা রুহিণী এন আর জি এইচ নাইন আবহাওয়ার কাইনানি রাজ্যকে চার ফুট বাই তিন ফুট কেবেন কুয়ার খাই কচালকে হা রফ রফকে সামই কল থামকল ব্রী বুসলিখিগলাই রানানো কাইসা হা কর আবুনিয়াগুলো আসাইমাইগুলো কাহামকুক বুসা ফাংনার গে তাই কবনি হামতাইয়াওহাই বুসা কিসা জাথাই আর নকে ফুচাই খিবিনা নামায় মিটার কাইসা কাইসাকে বেরেম বেরেমকে গলান রুই রান নামায় তাই চার খাই কাইখানকে চাকগ চার হে বুথাই মিলিক মিলিক কাহাম কাহামকে গো তাই ইংসা কুকসার ও কিসা হাসালো দো হাইফেন বেমারি রঙনি বিসঙ্গ নুকজাগ এন্টাকনু সুনে কাইসা বেমার দো আবো বুলাই চাক সবই উলো সমসাই হই থাঙ্গ ও বেমারনি ইয়াকাকে যাতিরগ মেনকোজেব ইয়াকবা কার্বনডাইজিম হে কাইসা বিথি দো আবনো এক লিটার তৈও টু পয়েন্ট ফাইভ এম এল বিথি রুই এসপ্রে খাই রেখাঙ্কে কিসা হলো সঙ্গো তেকাইসা দো পাউডার মিলিউড থাই বেমার আবংকে পুইলা বলাইনি বিং সাকাবো কুফুর কুফুর কিটিং কিটিংখে দাগ অঙ্গো আবুনিয়াগুলো উলোখে আুফাং থা বখাক থাঙ্গো থইপা নাঙ্গো আবন বাকিংকে সালফেক্স এখবা কার্বনডাইজিম কন্টাপ ফাইভ ইসি অমনো বহাইন এক লিটার তৈও টু পয়েন্ট ফাইভ এখবা টু এম এল খাই স্প্রে খাইকে অংকে কিসাচ খলো সঙ্গান আবনো কারিব জিঙ্গা রঙ বুথাই গলৈ গলৈও ইং ফুগুই রুই বুতি রক তৈ রেখে আুথাই ককই মকই অঙ্গই উলো সগুই থাঙ্গো আবন বাকে ইংকে মেলাথিয়ন এখবা মেলানিয়ন ফিফটি ইসি আবনো স্প্রে খাইকে হলো সঙ্গান হাকে যমাকে কাহামকে নাইকানি খাইমনি বিশিংতই জিঙ্গানো ব গবাংকে খাইলেখানকে দাবো হাতিরগো ফালে রং পয়সার আজই নক নক হুঙ্গো জবাইমানো তাই নগো বাইমানো আশিক জরা খালকা জিঙ্গা কাইমানারগে

꺽터시더니 하이는 가는 것도 하고 그날라에는 꺽툼로 돌아이 한골니 바랏 방라 하용 베름니 아래 암자요 동그상타이 바엽자리노 조여의 무탁나릉나 바그이 아리 암자니 4km 컵작 타이라고 동거 성루꾸록니 탕라휴 클라이마워 기차석 마나 클라이마 복신자카 야카바다기자카 아보 BNSS니 163 다라워 가샤다기마워 사클라이자카 부스강 디셈버 탈니 살 니시브리 조라 사릭 담독 니시미 타이니 풍 담독 조라 mana klima boxin jak tongane phia orokasha saklaija kha gonda tisha bakhaksteni roshya bari hatini amchai ra gongke odagi mungni phatara tongane tai military paramilitary haste police juda juda habanokni sebugrokni nangkukma chamungo thanglasiu tai nangsuk tongma bemari rokni thanglasiu thaniwo ओदागिमुन खब खबजाकलाक एकबा फादर तंगन हने साजाखा हंकर नायकल फंग तैबो साका तुमुंग एक केरंगराय देनो गोशिया याकबा मानिया लुकरोगनके केरंगनि बिसिंते माजरा रजांगना हनेबो साजाखा होबो हायनो सिपाहिजला हंकर होबो हायनो सुनमरा तै विशालगर बकस्तेनि भारत बांग्ला आरियाम जायो Barami taro khobjak thairogo lukurongni thanglai chuthani mana khlaimung dak jekha abongke hor dam chani simi asyuk dam bazar awo tongana awo tongana buskang december tani sal chini sal jara obo haino khwai bukhak ste obo haino barami taro khobjak thairogo ari am chani barami taro khobjak thairogo ke horni dam chani simi asyuk dam bazar aro haino লুকুরগনি থাংলাই সিথানি কিছাসক মানা খলাইমং দাগিজাখা আবংকে তঙ্গনে বসকাং নভেম্বর তানি সাল চিব্রি সাল জরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা আবুন বিসিংতে কাইসা সাকলাইমং ও সাজাখা অ্যাডভার্টাইজ নং চুকুবাই নিছাই নিছিবা জিব্রই বাই নিছাই নিছিবা তাই জিদক বাই নিছাই নিছিবা জিসিনি বাই নিছাই নিছিবা অ্যাডভার্টাইজ নঙ্গো জেতংমনি আরো সাজাকা বর্কনি রেজাল্ট উংজাক রিটেন এক্সামও আবরকনি বাগৈ ইন্টারভিউ তাই পার্সোনালিটি টেস্ট নি বাগৈ আপলোড খলাইমানো আপলোড খলাইনাঙ্গনে https://tpsc.tripura.gov.in আরো থাঙ্গে ইন্টারভিউ তাই পার্সোনালিটি টেস্ট নি সালমারি রংখা পুইলাও তঙ্গ জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইজড সাইবার ফরেন্সিক ডিভিশন গ্রুপ বি গেজেটেড সায়েন্স ল্যাবরেটরি আন্ডার হোম ডিপার্টমেন্ট গভ অফ ত্রিপুরাও বর্মী বাগানকে বসকাং নভেম্বর তালনি সাল সিসিনি সালো নাই ইন্টারভিউ দেখাইসা দঙ্গ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড ডিরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভ অফ ত্রিপুরা বর্মী বাগানকে নভেম্বর তালনি ন সাল চিচুকু সালো ইন্টারভিউ নাহরজাকাই দেখাইসা দঙ্গ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপ এ গেজেটেড আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভ অফ ত্রিপুরা বংনি বাগানকে নভেম্বর তালনি ন সাল জিদক সালো ইন্টারভিউ নাহরজাকাই দেখাইসে দঙ্গ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড ইন ডিরেক্টরেট অফ ট্রেজারিস অ্যাকাউন্টস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট বর্গন বাগানকে নভেম্বর তালনি ন সাল চিচার সালো ইন্টারভিউ নাহরজাকাই হানি সাজাকা আবনারগৈ তাইব কাহামকে সাইসুগ্রবৈ সিনামো জুখাংকে ও ওয়েবসাইটে থাঙ্গৈ নাইনান বাগৈ সাজাকা ওয়েবসাইটিং

আশিক জারো পাইথ খালকা হাইন খরঙ্গ রেচাপুং খরঙ্গা জুলাই দেববর্মা হাইন খরং পান্ডা তিন বগে অর মতিন তিন বগে অরণ পাখ্যা যতনন ফুঙ্কাহাম

0: প্রবলেম সারা নিবা কে নরক নি ফাইসিং গ। হ্যালো হ্যালো
1: হ্যালো বাইনো বেলাই সে ফুঙ্কা হাম ইয়া ফরো
0: ফুঙ্কা হাম ননব তাকু
1: আং ইয়াং চিত্তন্দ্র পারানি রবীন্দ্র দেবরমা কে ইনি নি অথা অথা মতাই চেরন তুই ছালা জমাইও না হেঙ্ক আং হাওয়া না অথা মতাই ইনি মা বরই বরই বসে তো কত না
0: ปกติบ่ทนเนาะซึ่งปาลาไหลอยู่ให้ดาอือ আজি নি থাকে না যে শিরิชิติ নি থাকে না ปาลาไหลอยู่ให้ดาบ่บายอือเด้อเอาบ่น่ะอังทานะมอตมาเข้าบ่น้อซึ่งปาลาไหลมันนี่บิชิงเตยซึ่งตองทอกไหลมันนี่บิชิงเตยซาไหลมันนี่บิชิงเตยซึ่งนายไหลมันนี่บิชิงเตยซึ่งโหดน้อซึ่งตองทอกไหลน่ะลิมินนารากัยอือๆ

0: រឿងខ្នាតយ៉ាងញ៉ាំបាគេឆេសឹងអស់ថាតែរឹងណោះស្លាមីរហូតអាយីឈីឈីទីឆេកណោះហេតុបា
1: ហ
0: ឹមគឺគឺថាក្រពុនដែរហើយអបណងក៏បងណាមសុំតបាយ
1: ហឹម
0: ហឹមថាដូចមកតែដែរហើយអបណោះឹងគេគុណសាទីនឹងទីនេះសឹងអូជូនីបាយរថាកលសឹងដែរមកណោះនោះហេតុបាបាយ
1: ហ
0: ឹមអូជូនតောင်းណាងណៃអូជូនីបាយរថាកលសឹងដែរមកនេះអនេចាកាចាខណោះនោះក៏បតបាយហេតុបា
1: ហឹម
0: តែអបណងឋានមកសុំខោបណោះអស់ថាមកតែបុស្សិតតងខតកសាខតក
1: ហ
0: ឹមសថាបាយបុស្សិតសិនតងខវៃហើយបណតងខមនិសិនទិសងអូណោសិននិយាយថាខាងនោះសិនវ៉ានសុំនិសិនបែបណតងណាណាជា
1: អូអស់ហមតៃនោះសិនកាហមនិបាកេឡាំសុកឡាយោខលុំឡាយោភ្យាបាចឹងអូបាសោជាស៊ីនីតេរាមងស៊ីនីឡាងមកវណ្ណុកចកអបងញ៉ាតិស៊ីនីកាហមនីបាគេភេមនីចងកាហមករងខ្លាញ់ញ៉ាតងណានីបាគេណានបាគេអោបេលេខិនហំបៃតាគុណោ
0: ហំបៃ
1: ហំបៃអោអបហៃណោសាជកេភាយោរាជបកាយោអសានីមតៃកាងាល់ម៉ាមីតាកាយោអកងនីមីនីងទុមុណោណហាត់ណថាកៃកេអចរវជេសីកលងណបាសាជកទីខូកោផៃណេរោបុសសរាតេអបនីមីនីងតាមងុយម៉ាណអចរកកទុផៃចាខមីនីងអបកបាសឹងអបនីម៉ានេស៊ីណានីសកកកទុទីកកឆៃណេលេណាហេឡូតាខុណឡំឈកហ្វុងកាហាំ
2: តាហាមេរ៉ាំអងកំបុចលនពិសរៃចរៃចង
1: ហឹម ৰ চাই কব মই কেবং মং নুক যাব মই তাই নাই না নখল লাই থানি দলিবো এবার কবিনী যায় মতাই যে উমানি ও মতাইও ফিয়াবা সাবনি যে সাব মতাইন নাই থকা সাজগৈমান অবহাইনে কেসা কম্পিটিশন হাই দো ফিয়াবা চিনি কামিয়াম যায় কামিয়াম চিনি মতাইও কেসা আধ্যাত্মিক যে কহিনী যে সামানে অবহাই কেসে লিং ফাই চিকন সিনে আ মতাই উঙ্গইমান আর জিলিক জালা গাছে তরে ফিয়াবা আর সই সই মতাই অবনি ফিলিংস ভাইও এবার অবহাই আধ্যাত্মিক জিনিস ভাইও ফিয়াবা যেন গবং মা কতর পেন্ডেল লগো হিয়েকে আব গবং মা রং মারিনি এবার মতাইন খুলম মানি সেলাই মতাইন বলাই মানি গবং কখলাই নুক যাব

0: হ্যালো,
1: কাহাম ম্যাম,
0: ফোন কাহাম তখন লাম সক ফোন কাহা
1: আ
0: সিনতিনি সকামা পান্দা বলাম সক।
1: আ আ বললাম সকমতে তিনি অস্থানি তেরনি সেই টপিক রেখা পোস্ট যেহেতু বুঝতাং হিন্দু তংথার মেয়ে বাগে বিচার খাই যে আরো তো কোন ককরে হিন্দু পাকিস্তান মুসলিম ও কোন প্রশ্ন ইয়া যত অনুষ্ঠান নব অংশগ্রহণ খাই মানো মেলা অসা যত মত যত বরং না নাইও প্রশ্ন করি যে অসাতে আর বছর ওয়াইসাপ খাই রাজা বা খাই অসর মতাই কাঙ্গাল মা মিতার কানো ওর কাজা গো বুবাগ্রার বা আগে বস খাই খাই কাঙ্গাল মা মিতার মানে না বর তো রুই বিগ্রা খাঙ্গারা পান অসমতাই কাইমি খানো ওর যে পারি তুই মানে বর কামু তুমু কান লাইও তুম লাইও হে টক টাক পানো রাথারো অসমতে কাইমি ফানো নি যাক্তা মে ফাই দিবা
0: হুম হুম
1: অক কথা হে তাই বস বয়স মতাই ফাই আর জায়গাও যেমন থাং তিনি ফাই তিনি যতন বাগান অসুবিধা ইয়াতে জাতি উপজাতি হিন্দু মুসলিম ইয়াওই ওয়ানসা ও ত্রিপুরাসা হানিও শহর অঞ্চল গ্রাম অঞ্চল যত জায়গা ন উপভোগ খাইলাইতেন আনন্দ উপভোগ খাইতেন আর কোন জাতি বেদ বেদা বেদ গ্রী অভাগে অসাতে আর পালন খাইলাইতেন হই হানি কব মুখ ভাইটা হাসমু সাজে নে হাম ভাই ফোন কাহাম ম্যাম
0: দাদা দাদা বেলা কেন ফোন খা আহ ও যে রব কিছু সাল লেলা মুনি ফাইসিং থালাই নাই এবার কক্তুনি ফাইসিং করে কক্তু ফাইজা কক্তুনি ফাইসিং থালাই না। হ্যালো
2: হ্যালো,
0: তখন হলাম সব ফোন কহা
2: দুগুরাইনি কর্ণ শহর তুম
0: বেলা কিনে হলাম সব
2: তো অসা তো সনাতন কব তো বেজরানি অস আছে অব জরানি অস আইয়া আগে গুবাগ্রা রব দেখতা গুবাগ্রা রব দেখতা কাই ফেমিনে আবো তো আবো কই জরানি মহঙ্কাই বেজরানি অসা অঙ্কাই ও যখন নুক দেখা জ্বর আনে সেলাই বেয়া জ্বর আনে না বেশি বড় গরম রে মানে হাই নুক দেখো হাইনে বেগে সানান ঢাকা আঁকাই টংথা যেটা দর্ম মানে দর্ম নে সেলাই ও দর্ম না বাংছে না বা হাইনে নুক দেখ মানে নুক দেখো আঁকাই রম রে যেটা দুর্গ তো না চিনি হিনে নাই বত দুর্গ যেটা যখন বাঙি বা কষ্ট হং টং না যাক ইয়ক না নিবাগে মোটাই হিনজাং নাই রক্তা বরক তো বংনি বিবাগ বংনি জানি যা ফান বাইসাই নাই বরিঙে সামই রিমানি বা আমা হাই হিনে নাই যেটা সিজা সাজাগেই দং মানে দা গাজা কথা বং যে মানে রে বাই মানে বিশিং মনে না জাগনি যে দুর্গ বা যে অবহায় কষ্ট হংজাক বা যে বিরমান মানে তোমার কপলাই খাইনে হিনি সে বিন মন তো দুর্গা আঙ্গি থাম হবো তো কৈছে সংস্কৃত ওয়ার্ড দং মানে তাই যত না শিব সংস্কৃত তো কক খাই খাই কাবো মোটাই রং কক হয়ে যাই দ্বারা কাছে অবহায় কেউ চিনে যাত কেমন বাকি বড় অমন বাকি বিন্দু মুখ দুর্গা রে যাত ফিয়া বিন ইয়াগো যেমন মানে দঙ্গ ব দশটা ইয়াক কাহাইকে যেভাবে খেলাই সামু আবার হাইকি না বড় রব আবার হাইকি না খেলাই দি হিনে নাই আর বড়ক না ফরং না দঙ্গ নি ফরং মানে হিনে আং খাকা ওটা মানে আবার হাই খাই দঙ্গ আঙ্কাকে তুমুং না দুর্গা হাইকি না নুম মেসানি মান নাই আবার হাই এ তাবো সঙ্গ নুকজা খা উল্টা আমানে উল্টা মাং নুকজা গোটা আর ও কবমা নিনে সানা মানি ফরং মানি রং মানি ব্যবহার কইনে মানে আজাগাবো দং আবার হাইকি না সঙ্গ সংসার মা দং নাই আবার হাইকি না আর কাইসে ফরং মানি হাই নুক যা গোটা এটাই সঙ্গ বড় কম না হয়তো কাটি দঙ্গ তা সঙ্গ কমদি অসা নাই নেই নি পানা থাকা কে তাবুন জ্বর ও নুক যাগো অসা তো খর বসু খুলো মাব সানানি তো তাম হাই নো তাম কাই ফাতার তৈ নাই তো গই চেহারা ফোনো গই নাই বা সামং হামিয়ানি লামাও সরঙ্গানি সেপ মান মা হাই জাগ মা নুক যাকু গোটা বোমা বহানো ইয়াক রে থাঙ্গো বাইয়া বাইহিনী থাঙ্গো বোমা বহাত মইয়াক রে রহর আবো বেশ গবাং কুং মাসিনি দফাও নুকজাকু গোটা গেসিং তো বই গাহাই কুবুং জাগাও বতং নাই বড় গিয়া কামি আম তাই চালাই মানে সিনি যে মতাই কাইমা জাগাও থানা তাই হর বেলা কেন লামা কলক নিবাকে বেজো আমি মানে তো কেউ কেউ বাবা হাই জরাও না আমি সিতরা ফাঁসিং নিও সেরং না মানিব নুকজা গোটা হয়তো কাটি মানে নাংখা খাওয়া গাই সঙ্গে তো মতাই

0: ho ka kay baye bay thangna ni nene yakaro ma bay keno dera mungo klai manu
1: dera mungo klai thang
0: ka mun ba ke shin ki sa khaza kongna ni nang ota ke ke mono tung zorani sini je zorani os hanos sang ka ham kai srai srai ke isun oba ke ho ham do kong khala le li kana thang ko bu to sung nuka prai ni apani no salsi haira romai nei om মতাই নানি কক্তা মানে মহালয় তাই ছাল নিছি মিনে তেং জাগাই হাই আমন বাবে পাইট পাইটা কম পেটা দশেরা আছে ইন জাগো দশেরা পুরো বব খাইজা কাং কাং কে রাবণ সে তারপর শব্দ মন গুদেম অব তো রাম ব
1: যুদ্ধ
0: চবা খাইনা পুরো সকাং ব মতাই ন রিং মতাই রি মানে কে ব মতাই রিং কর কর কমং ফোন গো সরাসান বিশং ফোন গো নাই জি ও দাগা তাম তম ব মতাই রি কা অব হাই ছালো গাই কো বাপুর সভা খলাই কে কথা র সভা পাই ফ্যামিলি পরকে দশের আঙ্গি থাকা আ দশের আমাদ র কই সভা পাই ফ্যামিলি বা সভা নি যে মানে আপন আর ফনুগা হতা আপুর বড় রাবণ ই গ যেটা শক মানে বড় গাই আব ফনুগা হতা তে অর্ণ সংসারে ছেলে ছেমন যে অব বেজরানি কারণ ও অব ও যে তাবুন ও যে জরা হও না কে মতাই তখন থুই তো মানে সাল বা জরা আমি নে সাজা কথা তে বর্ণ ব মু ছসা হই তো মানে ও বেজরা হতা শুধু সামু হামিয়াও থাকি কেতা বা ববিনি ফান ফনু নানি কক গেতা ভাইকে বরী বিষয় ভাইকে ইনকা বজে ও মহিষাসুর থার মানে
1: বরী নি বিশিন্তিনে থেই মানো কত কোবলি বত সলার বৈঠিয়ানি ক কিন্তু বরী নি ফাশিং কিসা বিনি লালাসা তমনি বানি নে বায়ে বরী নি আংতে ব উপিতাঙ্কা হ্যাঁ কিন্তু বরী নি বিশিন্তি বরী মন বথারি পাই তো মন বাজে না কে বরী নি মথাং ব মানো খাসা ফাশিন্তি ব মথাং কা পিয়া মতাই হিন্দে মে রং কে ব খাসা ফাশিন্তি মথাং কা পিয়া তা জে জাগা তিং কে তে কাসা ম ব বথার কা আনি বাজে বরী রং নি থানি ন বত সংসার ন ব তনি নাই
0: বড় খালি দমং নবং ইয়াস কুরক যেটা লগ গৈ কমে মে তম সার অবাহির বেছেন তং থক দি তখন কমান তা তং থক দি অবাহির গান লাসুন সাউন
1: দা
0: বেলে কে তম বরি গ কমন সানা কই নাই বরং খালি ফাক দম থিন বড় দেরাই ব মানো ইসাই ব মানো হাই নিনে বড় দং নে ফান না হামে জাগা তা থে পাতুন আং গবন কই নাই নি মতুন
1: বেলে কে না হামবে আহ তাখনি কগন রক্ষা হইতো মন সানানি থাকা হিয়া গাই আ কক সয় ফিয়াবা যেন অবন নাইথাই যিনি অব বেজরানি অসা হিনজাগ ফিয়াবা যেন অ মতায় যে হরগ অংখর মানে হর ফিয়াবা যেন মতাইন খুলমনা হিনে হর অংখরিয়া মতাই নাইনানি বা মতাই বেড়াইনে হিনে যে অংকর যে মতাইন খুলম মং ফিয়াবা আবার সালন পাই থাকুন হাইয়া দে হ্যালো হ্যালো
2: হ্যালো ম্যাডাম
1: ফুঙ্কহাম লামসহ চিন্তিনি সালকামা পান্দাব
2: হ্যাঁ আয়াং চিন্তানি ওয়া খেতে ছিল ম্যাডাম ও বেলাই খাই মামা কর্ণ নাঙ্কুং মা কর্ণ খাই কলাং থাঙ্কা আসং অজন্তই মনে লাইয়ানো অজন্তই টংলাইয়ানো অজন্তই চালাইয়ানো ওকাই গবৈন থানিকায় পুরা বিশ্বাস খালাই যেন বোখাব বোখানো গবৈ খাই টনা নাঙা গোথার খালাই চিন বোখা কুকুর খাই টন টংলাইনে নাই মেদা যে থানো গোবাং বাদে চারি মাইয়া ফানো খাবাই যেন

0: hisap hano bono bagi cari kahengkai a kaku pulu bagi cari kahengkai abono bobo humbat sabai bogoi kulumbo abono bihasta medan ang asing mas hasina
1: ang mas
0: kulum kang os hamutanyo belai kai sabai lam sogot tai kaku pulu bai lam sogote kenai jongai okra sakra mas hanis kumandong no belai yang tinyo kulumbo
1: kenyong no Okok soy, tegas sini takho angkel samani ba okok soy. Jeng sini shak no, sini soy khalaye, jeng jesik kuthuk thayop hano, jeng shak no tumu no horja khalaye katiriwi tubui makainge. Abo sini bagay, balay khalay no, sini buskango thana ni bagay, jono logi dene. Hello.
2: Hello. Hello, Bella Punkaham. তাই আমন বাগি একদম পরিষ্কার নুকটা কাছে দেখা কাম বখান নু তাই তমন বাগি হাসপাতাল ছিল বড় করি থাকা একদম বড় করি থাকা ও পূজা ফুরকে বাস্তব চিত্র নুমনিতা আমন তে আনন্দ খাই তমন বাগি বেলাই দরকার আর ও সঙ্গে জাতীয় ভাবে তুমি আনন্দ খাই লেমে লেখা যত লিখে মন নুঙ্গা নুঙ্গা কিন্তু দল দল খালাই মালাই লাই আজকে আনন্দ নঙ্গো দেখা তো থগা তো মু আমন প্রত্যেকটা মুহূর্ত সঙ্গা বাকি তো থগি তো মুহূর্তে এবং মাকে জাতির বড় আনন্দ কি চাকরি খাই তোমাকে যেমন বো অসূর্ণ যেটা অহংকারী ন বোধ খাই মাই দুর্গা আবহাকে নাচলে মা কুকুমা কুমচুং মনে খিবি দেখানকে বাবাকে বেখা আনন্দ সারা বছর তো মনে অবনু আনি কক কথা মাকে আও তুমি বেখা আনন্দ খাই তোকে অসুস্থ রূপ তো পাই নিয়া আজকে চাকরি ইংরেজকে
1: বেলাকিনো হামবাই আও চিং টংথক লাইনাই টংথকাই চিং যতন অজরাব ফাতার হাস্তের অনিসিমি তো ফিয়াবা মহালয়ানি তিন দিনে সিমিন মতাই চেঙ্গিন থাকা চিনিয়র ত্রিপুরা হাস্তেও চিং চিন ত্রিপুরা হাস্তেও ফিয়াবা খনার অংনিসিমিন কেব কেব খনার সনি নিসিমি কেব কেব পেন্ডেল নাইনানি অংখরি থাকমানে রগ নুকজাগ বিশেক দাম বিশেক নেই রমে অবহাই খেলাই নুকজাগে দো হ্যালো ফুঙ্কাহাম ফুঙ্কাহাম বেলাকি নাম সগো চিন্তি নি সাকামা পান্ডাব অশানত দিয়ে অশানে গোবাং বখাক নসং তিনি সালাই দো অশানতে বিয়াং বখাক সানাই আবো নিন বখাক দে কেতাল খানা কাহে চিনি বাগে বেলা কিনে হামনে
3: আও আও ইতা সাবনা আও অসা তো বিশেষ বাইছা ফাইলে গে বড় বড় বেলা কিন টং টং লাগলাই কাটং লাই বিদি চুন কদাল ফাইলে অসা গাবো কাইছা বড় গিন বখানি আসা নুক গে মা পাইয়া গাবো বখাবং যাতে আবহাই কাশে খাই হাই যাতে হামিয়াও খাইয়ে তৈ আবু মানে কাশলে মানে আপনি গাই আপনার যেটা সেরে খনাই রক্ত তেপ টংথক যাক বরফ থাঙানি আর জরা গাই আজি রক কমা বুফানো কারই ব থাইয়া টংফানো আর সালো গাই ব বিনি ও বাইপ চালাই রক ওই বাক্সা গ থানানি বাগৈ কমা বুফা সঙ্গনফোন নাঙ্গি আমি থাঙ্গ কাবু তোমার সালা বুসা তোমার পুরী বুসা আবু হাইন কিসা মা ফাজংব ইয়া কানানি কল যে আবো যে পাই আপ চালানি বিসিংব বাক্সা বড় বুবা হেবে গদাল যা বুবা হেবে কুকুর যা গাবতং আবো তো সাইমি যা যে সালো আর সাল রগ

0: thang la ye boro de tong thok zak la yo
1: hm
0: ar wo je boro jere phangini biri nung ya jere phangini chwak nung ya bo aprona no srngani cheng du man ni si si chana di ini washa washa ni jak ti no ba pru wo
1: hm
0: ni wo tam ga si di la ho biri ni ba bo ku ku su ko na ne ni ab di he ngai tai ko abhai iroke chwa ko bota do o washa no kisa nang di airo kunda ko nu kitang mon ga ro bo sring ki pa ngai aro ni zero support sai man thanga retre tre klaye bona apro to rang kring yo bo rang nan ya bono rang kring yo bono khanna ni sai tong nai
1: hm
0: ngai washa sring pa kya hmyo tai abo pa kya am di a pa gi nyo tung ma pa song ni tong nai ro tai je ba hai kar den tong nai ro abo hai jo tono kisa pa da tai ya kar ya ni sing logi thangana na nyam so kai na no no talang gai se no thang na ya pe ki talang ki ta phono gai phale ki ka ani ya kar i ro ka ka ya bo ong ko digra di to ni jak ma nei ya ta pon phano mu su pano abo ya kar i ro ka bo byang thang gai o blu chong i cha byang thang gai lai chong i cha ap te chhai mi ya ma ni ha bo abo te phanya bo sikla aro kubuli chong i cha le bo bhai aro kubul jat phai man chenai ba
1: হুম
0: হুম ইয়া বিনি কানাই গাবলি বাগনো কথা খাই বরং কিতা তুই জলুই কোন কই যা বিনি দুখানে যে আওসম কিতা
1: হুম
0: আপনো প্রম কাজে আমকে কাম তাই আপনো যেটা যে বড় ব্লক নানাই রক আবো বড় বড় বরং স্নান নাই বরক ন আপনো দেরে নে হে দিবা
1: হুম
0: যতন সাকি না নাঙ্গো ফাজি সিং ওবা হে রং ও সারং যখন খলাই যাই কি আছেন কাম কেন আবো মাই চং নুই চং পানি দেরে ইয়া দিখাই ওয়ালাই ছলাই ইংলা ইয়া দিখাই ইসেন আপনো পাইলি লাই নে নে জহ তো সাজা গানি কমিটি র বড় সামনা নগো আবা হেরো গাস দেতা কে ফেং লাই হই ফে লাং লাই ই আর বলাই চলাই ইংলা কে কে আবো সাবং সাব দেরা লাই নি আবো সামনে মুম থাং নাই আর যে আর কমিটি নি বড় গো বা ইগো আম পেনি বড় গো পং নি ন আবো চাই হব মুম থাং হুম আবা গিনো দেতা কসাং কসাং খাই দে থাং নাই র গো বড় গো পাং দে ন আই গো নগো সকলি নি নাগো তাই ও বাইক মাল ফুঙ্গো আবো হাইরো দেবাবে খাই তলাই চালক লাইও আকু লাইও আবো হাইরো আছে কাবর বই বড় খাই করে যতন পাতা লাই যা খাই সব বেশি দই মান সব বেশি থাঙ্গি মান আবো থোতাই লাই অনেক দেরে টাং মালাই হুম কো সানি ছালতা আমি মহলা ইনি ছালক দি এং খুমলং গো থোতাই লাই বলতে খাই আবো একদম টিপিক্যাল কন্ডিশন উং থাং মাইয়া থোতাই লাই আতে হাই গায় আবো হাইরো কা লামা লাংমা সই টং থং না নি ছং জানি ও লং মানুষ সাজু কামকে আবো তাম নাইবা আবো বেলাঞ্জ চাইও থাকলাই নি রঙ্গো বাইলাম নি সাকবো দেরালাম আপনি আবার মাথা চং বেলাঞ্জ অজাগালি নাম যেন সেরে রকম সামগ্রী বর্ণ বাই দিন জায়গা থাকলে নিব বর্ণ জায়গা রকমানি আবো হেরক বর্ণ কামাকে মাছ রঙে মাছ থানায় তাই যেগুলো থাকলে হিম্ব হিন্দি চাই মাথা থাকলে হিন্দি নি বাই আর ও থাকে মালাই ই নাকি বড় বই কক সালাই দিন কো দিই চুং টাই নেই বুসকাঙ্গ আপনি হেরক নি সাই মা সালাই নাইটা তামচানা মুসং তাম পাইনা মুসং আবো হাইরক লাই বরং বাইচাং পাই না নাম কোন রাং রিখাঙ্গা আপু কিসা সামকে হেঁকে বড় তাই ওসব বড় কেউ কাবাং কাবাং সামনে আহ পাইনা নেই পাইনা নি হুনে আবো নি সুং আপু যাতে দেরা কলাই এতেই খাই কাহাম খাই বন তুই জুলি কাহাম খাই নাই চাই ফাইনা নি বাকি
1: হুমারে গেছি তিনি বাকে আসুক নিতুন আং তিনি আসুক নরক নি বুক তোমানি মামন নরক বাই অসানতে ককলাম সাই তাই মানে অজরাও থালাইনাই যেন রেচা মুনি বিশিং তৈলাই তিনি পান্ডান অরণ মতাকে রেলাইছে মানে উলনি জরারও হাইনহাই গিফলি ফাইফিনে গিফলি নরক বাই গরং ফিনে তে সানন মুসুঙ অসাও কাহাম গরং খেলায়ী যতন টংথকলাই দি ফিয়াবা কেবে মিয়াতে খেলাই টংথকলাইনানি নাই যেন টংথকমানি আরিন পার উংয়া খেলায়ী যেন কাহাম গরং খেলায়ী টংথক মনে বিশিংতেই অসা তেরন লাইরেখে যেন কাহামনি বাকে অসা তের খেলাইলায় বা মতাই রেলায় কাহামনি বিশিংতেইনো বন যেন লাইরে লাইখেঙ্গে বেলাইখানে জাগনাই তেনে আসে কক সাবই না আং তিনি নরংনি বুকুক মামন অরণ্য বোঝাছি নাই

আশ্চর্য, এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু। এদিকে ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের গোপন ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণের কোটা বাড়ানো সংক্রান্ত রাজ্য আইনের ধারাকে অসাংবিধানিক বলে খারিজ করেছে কর্ণাটক হাইকোর্ট। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি বারবার আলোচনা ভেস্তে দিচ্ছে বলে অভিযোগ তালিবানের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের আল শোর্তা এসসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংগঠিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ধারণা এবং

নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভারতের উন্নয়ন যাত্রায় দেশের যুব সমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নতুন দিল্লিতে গতকাল দিল্লি ডায়ালগ 2026-এ ভাষণ দেওয়ার সময় শ্রী গোয়েল বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অর্থনৈতিক বিকাশের উপর আলোকপাত করেন। দেশের ভবিষ্যৎ এবং এদেশের তরুণদের প্রাণশক্তি ও উচ্চাকাঙ্ক্ষার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন মন্ত্রী। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে ব্রিটেনের বাণিজ্য উদ্ভাবন বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উভয় নেতা মহাকাশ, অসামরিক পারমাণবিক শক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। ভারত ও ব্রিটেন প্রাণী স্বাস্থ্য সুরক্ষা, সুস্থায়ী গবাদি পশুপালন এবং বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করেছে। নতুন দিল্লিতে গতকাল ভারতের মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ব্রিটেনের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে পশু স্বাস্থ্য, সুস্থায়ী গবাদি পশুপালন, বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। ভারত এবং ইউরোপীয় কমিশন ভারতে কার্বনের বাজার এবং ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা সিবিএম সংক্রান্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল ভারতের বিদ্যুৎ সচিব পঙ্কজ আগরওয়াল এবং ইউরোপীয় কমিশনের কর ও শুল্ক উন্নয়ন বিষয়ক মহানির্দেশক গেরাসিমস থমাসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে দুই পক্ষ সমঝোতায় পৌঁছয়। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক আয়োজিত এই মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1,500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেলায় অংশগ্রহণ করবেন। কোনো যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নির্বাচন কমিশন তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতোমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছেন। পাঞ্জাবের 117টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন মহারাষ্ট্রের খসড়া ভোটার তালিকার বিষয়ে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা 26 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। নতুন সূচি অনুসারে 16 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফাইজান ছাড়াও রয়েছে মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকাস, মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের মান্ডলার বাসিন্দা বলে জানা গেছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী গতরাতে বড় সাফল্য পেয়েছে। ঘন জঙ্গলের ভেতরে মাওবাদীদের একটি গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তপশিলি জাতির জন্য সংরক্ষণ 15% থেকে বাড়িয়ে 17% এবং তপশিলি উপজাতির জন্য তা 3% থেকে বাড়িয়ে 7% করা সংক্রান্ত 2022 সালের একটি আইনের সংস্থান বাতিল করেছে কর্ণাটক হাইকোর্ট। দুই বিচারপতির একটি বেঞ্চ এই আইনের সংশ্লিষ্ট ধারাকে অসাংবিধানিক বলে জানিয়েছেন। এই বর্ধিত কোটা সুপ্রিম কোর্টের 1992 সালের ইন্দিরা সাহানি মামলায় নির্ধারিত 50% সংরক্ষণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। এই আইনের ফলে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য মোট সংরক্ষণ 50% থেকে বেড়ে 56% হচ্ছিল। কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এই আইনটি পাশ হয়। 2023 সালের জানুয়ারি মাসে রাজ্যপালের সম্মতি মেলে। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডক্টর কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি আলোচনা প্রক্রিয়া বারবার বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা সমাধানের পথ খোঁজার পরিবর্তে অপপ্রচারেই ব্যস্ত। মুজাহিদ বলেন, নিজেদের ব্যর্থতার জন্য আফগানিস্তানকে দায়ী করা কোনো সমস্যার সমাধান নয়, বরং পাকিস্তান বর্তমানে যেসব রাজনৈতিক, নিরাপত্তাজনিত, সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতার মুখে পড়েছে তা গভীর উদ্বেগের বিষয়।

0: তিনি পাকিস্তানকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক পদক্ষেপ গ্রহণ এবং সেদেশের রাজনীতিবিদ জনগণের মতামত ও অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার জ্বালানি সংক্রান্ত বাণিজ্য নীতির পক্ষে সওয়াল করেছেন। রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের তেল কেনার কথা উল্লেখ করে সংবাদ মাধ্যমের সমালোচনার জবাব দেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প দাবি করেন, জ্বালানির খরচ বাবদ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে 250 বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। সংবাদ মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেননি বলে অভিযোগ করেন ট্রাম্প। রাশিয়া থেকে ডিজেল কেনার সিদ্ধান্তের সপক্ষেও যুক্তি দেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান কায়া কালাস, রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্র এবং ইউক্রেনের অধিকৃত অঞ্চলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রায় 1600টি নিষেধাজ্ঞার তালিকা ঘোষণা করেছেন। ভারত ও ইরান সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে। নতুন দিল্লিতে ইরানের দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাই গত সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সাইপ্রাসের নৌবাহিনীকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাইপ্রাসের মারি নৌঘাঁটিতে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। এছাড়া প্রতিরক্ষা সচিব সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের পলিটিক্যাল ডাইরেক্টর সালিনা সাম্বোসের সঙ্গেও সাক্ষাৎ করেন। উল্লেখ্য, রাজেশ কুমার সিং বর্তমানে সাইপ্রাস সফরে রয়েছেন। নির্ধারিত কর্মসূচি শেষ হলে তিনি সরকারি সফরে গ্রিসে যাবেন। এস্টোনিয়ার নবনির্বাচিত রাষ্ট্রপতি ইউলে মাদিসে রাজধানী তল্লিনের রিগিকোকু ভবনে শপথ গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা লাভের পর তিনি সেদেশের ষষ্ঠ এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। মাদিসে পূর্বতন রাষ্ট্রপতি এলার করিসের স্থলাভিষিক্ত হলেন। সপ্তাহান্তে ভয়াবহ বন্যায় নেপালের মধ্যাঞ্চলে হাইকিংয়ের রাস্তা ও সেতু ভেসে যাওয়ায় শতাধিক বিদেশি ট্রেকার বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। কাঠমান্ডু থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় ভূমিধসের ফলে বুধিগণ্ডকী নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর আজ কর্তৃপক্ষ 12 জন বিদেশি নাগরিক সহ মোট 321 জনকে উদ্ধার করেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল শোর্তা এসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:15। আম্মানে গ্রুপ ডির প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও জর্ডানের আল হুসেনের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছিল। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের 1 নম্বরে থাকা কোরিয়ার আনসে ইয়াংয়ের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি ও কিদাম্বি শ্রীকান্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণের কোটা বাড়ানো সংক্রান্ত রাজ্য আইনের ধারাকে অসাংবিধানিক বলে খারিজ করেছে কর্ণাটক হাইকোর্ট। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছটি রাজ্যে রাজ্যপাল নিয়োগ করেছেন। সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর এখন কেরালার নতুন রাজ্যপাল হবেন। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বাস আরলেকার এখন তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। ব্রজমোহন রাম উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ডক্টর সুধা যাদব কর্ণাটকের রাজ্যপাল হবেন। ডক্টর ধল সিং বিশেন উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন এবং দুষ্যন্ত গৌতম সিকিমের রাজ্যপাল হবেন। তাদের নিজ নিজ দপ্তরের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু আগরতলার প্রজ্ঞাভবনে আজ থেকে দুদিনব্যাপী ত্রিপুরা এডুকেশন কনক্লেভ 2000

0: 26-এর উদ্বোধন করবেন। বিদ্যাভারতী শিক্ষা সমিতি ত্রিপুরার উদ্যোগে ও মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই কনক্লেভ অনুষ্ঠিত হবে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কনক্লেভের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর পুনম মুখার্জি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল ঊনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে 21টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে 27,98,22,000 টাকা ব্যয়ে মোট 18টি প্রকল্পের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী গতকাল ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন রাজনগর ও গোকুলনগর পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত কয়েকটি ঘর পরিদর্শন করেন। এদিকে মুখ্যমন্ত্রী ধর্মনগরেও গতকাল রাজ্য সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। প্রশাসনিক, সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সমাজকল্যাণ ও ব্রু শরণার্থী পুনর্বাসন সহ বিভিন্ন ক্ষেত্রে 600 কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে 25টি প্রকল্পের উদ্বোধন এবং 16টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনার লক্ষ্যে দেশের সমস্ত হাসপাতালে চিকিৎসা ব্যয়ের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দিয়েছে কেন্দ্র স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব একটি চিঠিতে এই নির্দেশ সম্পর্কে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের অবহিত করেছেন। চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব উল্লেখ করেন, পরিষেবার মূল্য তালিকা স্বচ্ছতার সঙ্গে সহজলভ্যভাবে প্রদর্শন করা হলে রোগী ও তার পরিবার চিকিৎসার সম্ভাব্য খরচ সম্পর্কে ধারণা পেতে পারবেন। এর ফলে তারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে এবং চিকিৎসার ব্যয় পরিকল্পনা করতে সক্ষম হবেন। পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল প্রজ্ঞাভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলাশাসক ডক্টর বিশাল কুমার আসন্ন শারদোৎসবকে আনন্দময়, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনসাধারণ ও পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে বিভিন্ন পূজা ও উৎসব কমিটিগুলির জন্য প্রশাসন থেকে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল তেলিয়ামুড়া টাউন হলে বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভার উদ্বোধন করেন। সভায় দলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, খেলার মাধ্যমে যেমন শরীরচর্চা হয় তেমনি দায়িত্ববোধও গড়ে ওঠে। যুব সমাজকে নেশামুক্ত রাখতে হলে খেলাধুলায় অংশগ্রহণ করাতে হবে। গতকাল বিলোনিয়ার বিকেআই সিনথেটিক মাঠে ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-16 ছেলেদের রাজ্যভিত্তিক ফুটবল স্কুল স্পোর্টস মিটের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যভিত্তিক এই ফুটবল স্কুল স্পোর্টস মিটে মোট 128 জন খেলোয়াড় অংশ নিচ্ছে। খোয়াইয়ের ভগৎ সিং মিনি স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক অনূর্ধ্ব-14 ও 17 ছেলেমেয়েদের ক্যারাটে প্রতিযোগিতা। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। প্রতিযোগিতায় রাজ্যের 7টি জেলা থেকে মোট 160 জন ছেলেমেয়ে অংশগ্রহণ করছে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব-14 মেয়েদের ফুটবল প্রতিযোগিতা গতকাল থেকে জম্পুই জেলার সুধন্য দেববর্মা স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফুটবল মাঠে শুরু হয়েছে। 3 দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ কলুই। প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা থেকে 1টি করে দল অংশ নিচ্ছে। ভুবনেশ্বরে অনূর্ধ্ব-19 বছরের ভিনু মানকর ট্রফি ছেলেদের একদিনের সীমিত ওভারের ক্রিকেটে ত্রিপুরা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে। বিকাশ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে রাজ্য দল 180 রানে সিকিমকে হারিয়ে দেয়। এদিকে গুয়াহাটিতে মেয়েদের অনূর্ধ্ব-19 বছরের জাতীয় ক্রিকেটের আসরের তৃতীয় ম্যাচেও ত্রিপুরা পরাজিত হয়েছে। টি-20 ক্রিকেটে সিকিম 2 রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আবহাওয়া, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, ভোরে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বিশ্বজ আর উমান রোগী অশেবনাহার নয় যত নখাকাহামিয়া ভারত নুংতাইনি নিন্নগুনি বড় রোগ নিঃশা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগ্রু ওই দঙ্গ ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনানি সামু খলাই জাগি দঙ্গ কেম্প শাক হামনক দায় নব নক চিনি বদল নি বড় রক হাঙ্গি দঙ্গ নি নিন্নকুং চুগুই তংখে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড নামে মান নাই সাক হাম না রুগনা যত নি মান থাই আয়ুষ্মান উঙ্কুন যত নি নুকুন তেইপো কাহামকে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3455 7997 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব সমীর দেববর্মা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু কাইদক হাস্তেনি হাস্তেফা চংফিরকা সিকিমনি হাস্তেফা ওম প্রকাশ মাথুর তাবো কেরালানি কতাল হাস্তেফা অংনাই কেরালানি হাস্তেফা রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর তাবোক তামিলনাড়ুনি হাস্তেফা খেলাইজাক্ষা ব্রজমোহন রাম ওড়িশানি হাস্তেফা চংজাক্ষা তাই ডক্টর সুধা যাদব কর্ণাটকনি হাস্তেফা অঙ্গানো ডক্টর ধল সিং বিশেন উত্তরাখণ্ডনি হাস্তেফা খেলাইজাক্ষা তাই দুষ্যন্ত গৌতম সিকিমনি হাস্তেফা অঙ্গানো বরংনি জানি জানি নাইখুনি বারজা ইয়াসাকমানি সালনি সিমনো বরংনি সামং চল অংশিনাই হাস্তেফা ইন্দ্রসেনা রেডি নাল্লু আগরতলানি প্রজ্ঞা ভবন তিনি সিমি নখা সালনাইনি ত্রিপুরা এডুকেশন কনক্লেভ নৈশাইনি সিদগ্ন চেঙ্গেরওয়ানো বিদ্যাভারতী শিক্ষা সমিতি ত্রিপুরা বেদেকনি চেতন ভাই তাই মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি নিয়ে চুবাচু ভাই অ কনক্লেভ সংসা জাগানো মিয়া আগরতলা প্রেস ক্লাব ককটমা থুমনাইরং থুম অ কক সাকলাইখা কনক্লেভনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডাক্তার প্রণব মুখার্জি মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া সালচি হাঙ্কর ধর্মনগর হাস্তে হাপাংনি কিসাসক টাংবতাংন চেঙ্গে রেখা তাই কোনালা কাইখা লাহার সাকহাম রং ঠং হদা হামক্রাই তাই ব্রু শরণার্থী রগনি টংথাই থাইনক হবই জুদা জুদা দিখল খক দগ্রা রোজা গবাং রাংনি হামক্রাই গনাং টাংবতাংনি বিশিং কাইনি জিবা টাংবতাংন চেঙ্গে রেখা তাই কাইচিদক টাংবতাংনি হলং থং কাইখা মন্ত্রী অক্রা আবনরগৈ সংসাজাক পান্ডাব মন্ত্রী অক্রা সাকা নৈসাই নৈচি নৈ বিশিনি সিমি তাবুকসাক জরা কাইদক ব্রু শরণার্থী শিবির তং বেখরেব হামক্রাইন খবৈ টংথাই খক দক সিব্রী রোজা থাম জি থাম রাসাই রং সবাইজাখা পান্ডাব মানজাখা এমএলএ বিনয় বসুন্দাস যাদব লালনাথ তাই জহর চক্রবর্তী সালথাং হাঙ্কর নাইকল ফাংনি সাকথার মুংবাই বসকাংনি অসমতাই চাংদদকে পাইরানানি নাহারে মিয়া প্রজ্ঞা ভবন কাইসা কগলাম পান্ডা সংসাজাখা পান্ডাও হাঙ্কর নাইকল ফাং ডাক্তার বিশাল কুমার বসকাংনি অসমতাই তেরন টংথক বাই কুপলংতাই কাহাম করংখে পাইরেন বাকি যত তন কবখা বসাকা টং কসং বরক মতাই খুলমনা ফাইনাই রক নাইমথাং তাই কেরং রাইজা তুই তুই টংবাইনা বাকি বেবাক পূজা তাই তের কমিটি রকনি বাকি হাফাংনি দাগিমং কাইসা দিখলাইজাখা ককথুম তংসেব নাইখুংনি যোগালি মুংবাই মিয়া খুমলং হাপাংনি রংন কতর স্টার্ট আপ তাই ইনোভেশন বাবাইনতি হজাকমুং পান্ডা সংসাজাখা পান্ডানি ককবুবাক ংখা স্টার্ট আপ ত্রিপুরা ইনিশিয়েটিভ তাই ত্রিপুরা সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ 2026 সরনাই রগনি বিশিং ইনোভেশননি ওয়ানসক মুংকটাল চেতন ইয়াচাকনা তাই তংসেব রুগজাক তং সামুংনি বাবাইনতি হজাকমুং বাংরানো ংখা অ তংবতাংনি নাহারমুং পান্ডাব কগনারখা ককথুম তংসেব নাইখুংনি স্টার্ট আপ কনসালটেন্ট নিউটন জমাতিয়া সা খামনি সেপসা বৃথানি সরাই সরাই খেলাইনা বাকি হাকতরনি যত সা খামনকনি সা খামনি রং বাইমানি মারি সরাই সরাইকে ফুনুকনানি বাকি দাগিখা কেন্দ্রনি সা খামতাই নুকুং হামক্রাই ককচংলাইনক কেন্দ্রনি সা খাম তাংকরা পুণ্য সলীলা শ্রীবাস্তব তুইতন কাংসাও অক দাগিমুং রুগী যত হাস্তে তাই কেন্দ্র বাইনা একলজাক আমচাইনি তাংকরা অক্রা রগ্ন রহরকা ভুবনেশ্বর উমর চিচুকু জরানি ভিনু মানকার ট্রফি চেলারগনি সালসানি খাজাক উবার ক্রিকেট বাতাইমুং ত্রিপুরা কাইথাম ম্যাচ কপলাইংখা বিকাশ ক্রিকেট থংখলাও সংসাজক অ বাতাইমুং হাস্তিনি বদল সারা চারচি রান বাই সিকিমনো ম্যাচেনখা ইয়াং গুয়াহাটিও বৈরগনি উমর চিচুকু জরা বসং ক্রিকেট বাতাইমুংনি কাইথাম ম্যাচ ত্রিপুরা চেনখা টি টুয়েন্টি ক্রিকেটও সিকিম রান কাইনি বাই হাস্তে বদল ম্যাচেনখা খোয়াইনি ভগৎ সিং মিনি স্টেডিয়ামও মিয়ানি সিমি চেঙ্খা সালথাম রমই ইংনাই হাস্তে বেরামনি সিব্রী তাই সিসিনি উমর জরানি চলাবরী রগনি কেরাটে বাতাইমং খোয়াই গভর্নমেন্ট ক্লাস টুয়েলভ স্কুল নখলাও বাতাইমংন চেঙ্গি রেখা খোয়াই জেলা পরিষদনি কাসকু অক্রাজক অপর্ণা সিংহ রায় বাতাইমং হাস্তিনি কাইসিনি হাঙ্করনি বেবাগৈ সারা দক্ষি চলাবরী থানি ফাইকা হাস্তে বেরামনি উমর চিব্রী জরানি বরী রগনি ফুটবল বাতাইমুং মিয়ানি সিমি চেঙ্খা জম্পুই জলানি সুদন্ন দেববর্মা মুকুমু রেমচিনি রং নখলাও সালথামনি ও বাতাইমুংন চেঙ্গে রেখা এমএলএ বিশ্বজিৎ কলৈ বাতাইমুং হাস্তিনি কাইচার হাঙ্করনি কাইচার বদল মানজাক ফাইকা তাবুক নবাটিবালি ককটমা তিনি নখা কিসা মনাকজাক টঙানো তিনি আইজুগ সিয়ারি কলাইখা তিনি সালনি সাকানি তুমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙানো তিনি আইজুগ বোখাগ খামানি তুমারি টংমানি 23.4 ডিগ্রি সেলসিয়াস ককটমা তাবুনি বাকি অরণ পাইখা ওলে ককটমা আওয়াই ইঙ্গানো সানজা দামসিনি তামি সতীব্রী চিবাবো

সুপ্রভাত আগরতলা, শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা। আমি আজ যে মহুয়া আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও প্রীতি। শুরু করছি আজকে সুপ্রভাত আগরতলা। প্রতিদিন একটা নতুন অর্থ বহন করে আনে আমাদের জীবনে। একটা নতুন দিন আমরা সকাল সকাল শুরু করি, এটা প্রতিদিনের রুটিনেই পড়ছে। সেই কবে থেকে, যেদিন থেকে সৃষ্টি হলো সেদিন থেকেই সকাল রাত্রের এই খেলা চলতে থাকে। এই খেলায় আজ নবরাত্রির তৃতীয় দিন। আজ পূজিত হচ্ছেন দেবী দুর্গার তৃতীয় রূপ মা চন্দ্রঘণ্টা। জানিয়ে দিচ্ছে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, হ্যাঁ তারপরেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর তারপর দশমী। মা চন্দ্রঘণ্টার আসল যে রূপটা, সেই রূপটা আমাদের দেয় সাহস, আত্মবিশ্বাস, ন্যায় এবং বিজয়ের প্রতীক। তাই এই সাহস নিয়েই আজকের দিনটা আমরা শুরু করি, এবং আজকের দিন নয় প্রতিদিনই কিন্তু আমরা শুরু করি একটা নতুন উদ্যোগে, নতুন আশায়, যেন দিনটা আমার ভালো কাটে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের সব্বার দিন খুব ভালো কাটবে এই আশা নিয়ে কিন্তু আমাদের আজকের সুপ্রভাত আগরতলার পথ চলা শুরু হয়ে গেছে। এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনে ইতিহাসের পাতায় কি রয়েছে সেই দিকে তাকাবো একবার, আর জানবো যে কি রয়েছে ইতিহাসের পাতায়। প্রতিদিনই কিছু না কিছু থাকে আমাদের জন্য, তবে আজ একটা বিশেষ দিন। আজ ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। প্রতি বছর আজকের দিনেই সারা বিশ্বে পালিত হয় এই দিনটি। এই দিনের মূল উদ্দেশ্য হলো মানুষকে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ সম্পর্কে সচেতন করা এবং দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়ার গুরুত্বটাকে সবার সামনে তুলে ধরা। শ্রোতা বন্ধুরা, আমরা এখন খবরে চোখ রাখলেই দেখি চারিদিকে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এবং এই দুর্যোগগুলো কিন্তু হঠাৎ করে আসা, হঠাৎ করে আসা দুর্যোগ। আমরা হয়তোবা তাকে মোকাবেলা করার মতো সেরকম একটা মানসিকভাবে তৈরি আমরা থাকি না, কিন্তু যেটা আমরা জানি, আমাদেরকে জানানো হয় সরকারের পক্ষ থেকে, সেটা সম্পর্কে যদি আমরা আগে থেকে ওয়াকিবহাল থাকি আর কিছু চেষ্টা করি আমাদের তরফ থেকে, তাহলে কিন্তু আমরা সেই দুর্যোগটাকে কিছু হলেও আটকাতে পারি। দুর্যোগের সময় আমরা যদি আতঙ্কিত না হই আর আগে থেকেই প্রস্তুত থাকি, তাহলে কিন্তু অনেকটাই সহজ সরল হয়ে যায় বিষয়টা। তাই আপনার বাড়িতে সব সময় একটা জরুরি প্রয়োজনীয় সামগ্রীর ব্যাগ বা ইমার্জেন্সি কিট প্রস্তুত রাখতে হবে। কোনো দুর্যোগে সতর্কবার্তা পেলে কখনোই তা অবহেলা করবেন না বন্ধুরা। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন, এবং নিরাপদ স্থানে যাওয়ার প্রয়োজন হলে একদম মনে কোনো সংশয় না রেখে সেখানেই আশ্রয় নিন। আর পরিবারের প্রত্যেক সদস্য যেন জরুরি পরিস্থিতিতে কি করতে হবে, কোথায় যেতে হবে এবং কার সঙ্গে যোগাযোগ করতে হবে, এসব বিষয় আগে থেকেই জানে, সেদিকটাতেও খেয়াল রাখতে হবে। সবশেষে মনে রাখতে হবে, দুর্যোগের সময় ভয় বা আতঙ্ক নয়, আমাদের সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা, ধৈর্য এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব। ইতিহাসের পাতা, আজ ১৩ অক্টোবর।

আজকেরই দিনে 1556 সালের সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়েছিল। 1792 সালের আজকেরই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। 1892 সালের আজকেরই দিনে এডওয়ার্ড এমারসন বার্নার্ড প্রথম ফটোগ্রাফির মাধ্যমে ধূমকেতু আবিষ্কার করেন। 1976 সালের আজকেরই দিনে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে ডক্টর এফ এ মার্ফি প্রথম ইবোলা ভাইরাসের ইলেকট্রন মাইক্রোগ্রাফ তোলেন। 1991 সালের আজকেরই দিনে বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। 1999 সালে আজকেরই দিনে ভারতে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। 2001 সালে ভারতীয় সংসদ ভবনে আজকেরই দিনে আতঙ্কবাদী হামলা হয়েছিল। ওই হামলায় মোট 15 জনের মৃত্যু হয়েছিল আজকেরই দিনে। এবার চোখ রাখব ইতিহাসের পাতায় বিখ্যাত কাদের জন্ম হয়েছিল। অনেক তো হয়েছিল, অনেকের হয়, এখনো হয়, এবং আমাদের শ্রোতা বন্ধুরা যাদের আজকের দিনে বিশেষ কোনো দিন রয়েছে তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। 1911 সালের আজকেরই দিনে অশোক কুমার, হ্যাঁ, যা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই তাকে ডাকে দাদামণি হিসেবে, সেই চলচ্চিত্র অভিনেতার আজকেরই দিনে জন্ম হয়েছিল 1911 সালে। আজকেরই দিনে 1992 সালে রিয়া শর্মা, যিনি কিনা ভারতীয় সমাজকর্মী ও ইউনিসেফ গ্লোবাল গোলস পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন, তার জন্ম হয়েছিল। ইতিহাসের পাতায় আজকের দিনে অনেককেই হারিয়ে ফেলেছে। 1911 সালের আজকের দিনে ভগিনী নিবেদিতার মৃত্যু হয়েছিল। আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, আর তাকে আমরা আরেকটা নামেও চিনি, তিনি স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন। 1964 সালে কথাশিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা প্রেমাঙ্কুর আতথি মৃত্যুবরণ করেন। 1983 সালে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যিনি একজন অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক ছিলেন, তাকেও হারিয়েছি আমরা। 1987 সালে অভিনেতা, গায়ক এবং খুব ভালো মনের মানুষ কিশোর কুমার, তাকে আমরা হারিয়েছি। 2002 সালে ইলা মিত্র, বাঙালি মহীয়সীনারী, তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন তিনি, তাকেও হারিয়েছি। এই তো গেল আজকের দিনে ইতিহাসের পাতায় কী ছিল।

সাফল্য, সাফল্য আমাদের কাছে কম বেশি ধরা দেয়, কিন্তু আমাদের সাফল্য তখনই একটা বড় আকার নেয় বা সবার মুখে মুখে যায় যখন আমরা বিশাল বড় কিছু একটা করে ফেলি, অ্যাচিভ করতে পারি, তখনই সেটা সাফল্যের আয়নায় আসে। তেমনি আজকের সাফল্যের আয়নায় আমরা জানব সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে ছোট্ট করে। মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার জগতে একজন ভারতীয় বিজ্ঞানীর নাম আজও চিরস্থায়ী হয়ে আছেন, তিনি সত্যেন্দ্রনাথ বসু। তার চিন্তার গভীরতা এমন এক নতুন পথ দেখিয়েছিল যা বদলে দিয়েছিল আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা। 1924 সালে এক তরুণ ভারতীয় বিজ্ঞানী আলোকণার আচরণ নিয়ে এমন একটি তত্ত্ব দিলেন যা প্রথমে অনেকের কাছেই ছিল অজানা, কিন্তু সেই চিন্তার মধ্যেই লুকিয়েছিল ভবিষ্যতের বিজ্ঞানের এক নতুন দিগন্ত। তার কাজের গুরুত্ব বুঝেছিলেন আলবার্ট আইনস্টাইনও। সত্যেন্দ্রনাথ বসুর আবিষ্কারের সম্মানে আজ পৃথিবীর এক বিশেষ শ্রেণীর কণার নাম বোসন, অর্থাৎ মহাবিশ্বের গভীরে যে অদৃশ্য কণারা নিজেদের নিয়মে নাচছে, তাদের পরিচয়ের মধ্যেই বেঁচে আছে এক বাঙালি বিজ্ঞানীর নাম। এ এক বিরল গৌরব, একজন মানুষের চিন্তা, গবেষণা আর কৌতূহল কিভাবে সারা বিশ্বের বিজ্ঞানের ইতিহাসে নিজের ছাপ রেখে যেতে পারে, সত্যেন্দ্রনাথ বসু তার উজ্জ্বল উদাহরণ।

এবার শ্রোতা বন্ধুরা, আমরা ঢুকে পড়লাম রম্য কথায়। পেশ করছি আপনাদের সামনে গোপাল ভাঁড়ের আরেকটি, মানে একটি জনপ্রিয় রম্য গল্প। গোপাল ভাঁড় মনে হলেই যেন সবার মুখে একটা হাসি চলে আসে।

নির্দেশ দেয়া হলো সেই মতো। দুপুরে রাজা বেগুনের সেই পথ খেয়ে এতটাই খুশি হলেন যে বলেই ফেললেন, বাহ, বেগুনের মতো সুস্বাদু সবজি আর হয়ই না, সত্যি সবজির রাজা বেগুন। রাজা যা বললেন সভাসদরা সবাই তাতেই সায় দিলেন, এমনটাই হয়। গোপালও বলল, একদম ঠিক বলেছেন মহারাজ, বেগুনের মতো গুণী সবজি আর নেই, ভাজি ঝোল ভর্তা পোড়া সবেতেই তার জুলি মেরা ভার, তাই তো তার মাথায় সবুজ মুকুট। রাজা গোপালের কথায় খুব খুশি হলেন। কয়েকদিন পর একদিন রান্নাঘরে ভুলবশত বেগুনের একটি পদ নষ্ট হয়ে গেল। রাজা খেতে গিয়ে খুব বিরক্ত হলেন। তিনি রাগ করে বললেন, ধুর, এই বেগুন একেবারে বাজে সবজি, এর কোনো স্বাদই নেই। সঙ্গে সঙ্গে সভাসদরাও বলতে শুরু করলেন, ঠিকই বলেছেন মহারাজ, বেগুনের মতো খারাপ সবজি আর হয়ই না। গোপালও এবার মাথা নেড়ে বলল, হ্যাঁ মহারাজ, বেগুন তো সত্যিই খুব খারাপ সবজি। রাজা অবাক হয়ে বললেন, গোপাল, সেদিন তো তুমিই বলেছিলে বেগুনের মতো ভালো সবজি নেই, আজ আবার বলছো খারাপ, ব্যাপার কি? গোপাল হাত জোড় করে মুচকি হেসে উত্তর দিল, মহারাজ, আমি তো আপনার সভার চাকর, বেগুনের নয়, আমার কর্তব্য আপনার সেবা করা, বেগুনের পক্ষ নেয়া নয়। এক মুহূর্ত নীরব থাকার পর রাজা নিজেই হেসে ফেললেন। সভাসদরাও হো হো করে হেসে উঠলেন, যেহেতু রাজা হাসলেন তাই তাদেরও হাসতে হবে। রাজা বুঝলেন গোপাল শুধু রসিকই নয়, তিনি বুদ্ধিমানও। হাসির আড়ালেই তিনি বুঝিয়ে দিলেন ক্ষমতাবান মানুষের আশেপাশে অনেকেই পরিস্থিতি বুঝে কথা বদলে ফেলে। সত্যিই কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনেও এমনটাই ঘটে।

শ্রোতা বন্ধুরা, এবার চোখ রাখবো ইতিহাসের পাতা থেকে, বেরিয়ে এসেছি আমরা, বেরিয়ে এসেছি রম্য কথা থেকে, এবার চোখ রাখবো চিঠির ঝাঁপিতে। আমাদের প্রথম অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় ছিল পুজোর কেনাকাটা, আর দ্বিতীয় পক্ষের বিষয়টাও আপনাদের জানিয়ে দিচ্ছি। আমরা যখন উৎসবে মেতে উঠি, তখন কেউ হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে থাকা প্রিয়জনের সুস্থতার জন্য প্রার্থনা করছেন। উৎসবের ভিড়ে রাস্তায় দাঁড়িয়ে যে আরক্ষাকর্মী আমাদের নিরাপত্তা নিশ্চিত করছেন, তার হয়তো খেয়ালই থাকে না কখন পেরিয়ে যায় উৎসবের দিনগুলি। আবার গত বছর যিনি পরিবারের সকলের সঙ্গে আনন্দে মেতেছিলেন, এই বছর তিনি হয়তো আর পৃথিবীতেই নেই, তার জন্য উৎসবের আলো আর জ্বলে ওঠে না। এইসব না বলা কথা, অনুভূতি আর জীবনের বাস্তব ছবি নিয়েই সুপ্রভাত আগরতলার বিষয়ভিত্তিক চিঠি পড়ার অনুষ্ঠানে অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় যাদের উৎসব নেই। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। আসুন উৎসবের আনন্দের পাশাপাশি তাদের কথাও ভাবি, যাদের জীবনে উৎসবের রং আজও ফিকে। FM উজ্জয়ন্তী সুপ্রভাত আগরতলা অনুষ্ঠানের অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় যাদের উৎসব নেই। এবার আমরা আমাদের অক্টোবর মাসের প্রথম বিষয় পুজোর কেনাকাটা, সেই বিষয় নিয়ে চিঠি লিখেছেন আমাদের কাছে, আমাদের দপ্তরে, শ্যামল হালদার, রামপুরহাট, বীরভূম থেকে। তিনি লিখছেন, নানান ছবি ভিড় করে আসে পুজোর কেনাকাটার সেই সব দিন আজও অমলিন স্মৃতিতে। একান্নবর্তী পরিবার, খুড়তুতো পিস্তুতো মিলিয়ে অনেক ভাই বোন, বন্ধুদের জিজ্ঞেস করলে বলে তাদের সব হয়ে গেছে, দর্জি আর নেবে না বলেছে। নিজেদের মধ্যে ফিসফাস চলতে থাকে। বাবা কাকা দাদুদের মুখে দেখে মনে হয় যেন বড় কিছু বিষয় নিয়ে ভীষণ ব্যস্ত। পুজোর ব্যাপার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে বলেও মনে হয় না।

প্রত্যেক দিন আশায় বসে থেকেও নিরাশ হতে হয়। সকালে শরৎ প্রাতে গিয়ে বসি ঠাকুর বাড়িতে, প্রতিমায় মাটি পড়েছে, মাত্র কয়েকদিন বাকি। অথচ হঠাৎ একদিন বাড়িতে দর্জি কাকু আসেন, সকলকে লাইনে দাঁড় করিয়ে মাপ নেন। মেয়েদেরও তবে সেটা মায়েদের প্রখর পর্যবেক্ষণের মধ্য দিয়ে। ছেলেদের নীল কিংবা খাকি প্যান্ট, সাদা বা আকাশি জামা, মেয়েদের একই কম্বিনেশনে ফ্রক, আনন্দে মন ভরে ওঠে। বারবার দর্জি কাকুর কাছে তাকাতা দেওয়া, দিন বদলে গেছে, সলিটারি চাইল্ড, বড় বড় শপিং মল দর্জি কাকুরা প্রায় অবসরে, রেডিমেড নামক ব্যবস্থা ইনস্ট্যান্ট আর কি। ছেলে মেয়েরা উদাসীন, কিরে কেনাকাটা করে নে, পুজো আসছে, উত্তর দেওয়ারও ইচ্ছে নেই যেন। ছোটবেলায় হা পিত্তেশ করে বসে থেকে শেষে একটি জামা প্যান্ট, আর এখন সারা বছর জুড়ে কেনাকাটা, আলমারি উপচে পড়ে যে। এরপরেও মাস দুয়েক রাস্তায় মানুষের ঢল, ফুটপাতের নানান জিনিসসহ বড় মলের পোশাক সামগ্রীর ঢাউস ব্যাগ নিয়ে বাড়ি ফিরে মিলিয়ে নেওয়ার মধ্যে আনন্দ আজও বিদ্যমান। সুখের কথা, মানুষের বিবেক জাগ্রত হয়েছে কিনা এখনই বলা যাবে না, কিন্তু গ্রামের গরিব আদিবাসীদের মধ্যে নূতন কাপড় পৌঁছে দিচ্ছেন একদল যুবক যুবতী, এবং অসংখ্য মানুষ এই দৃশ্য সত্যি আনন্দে মন ভরে দেয়। কলমে শ্যামল হালদার, রামপুরহাট, বীরভূম। পরবর্তী চিঠিটি লিখেছেন শম্পা চট্টোপাধ্যায়, বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। তিনি লিখছেন, বন্ধু, একটা সময় ছিল পুজোর কেনাকাটার জন্য অপেক্ষায় থাকতাম, পুজোর মাস ছয়েক আগে থেকেই। পয়লা বৈশাখের পর এই পুজোয় এসে বড় করে কেনাকাটা হতো। এই বছরে পুজোর কেনাকাটা প্রায় শেষ, তবু বাজারে পুজোর প্রসাধনের নতুন নতুন হাতছানির অভাব নেই। শুধু পুজো বলে না, এখন সারা বছর সামাজিক নানা উৎসবের প্ল্যাটফর্মে কেনাকাটা চলতেই থাকে। এক ছাদের তলায় পোশাক ও জুয়েলারি কেনার জন্য বিভিন্ন বুটিক এক্সিবিশন ও মলমুখী হচ্ছেন ক্রেতারা, যেমন তেমনি বরাবরের মতো গড়িয়াহাট, হাতিবাগান বা স্থানীয় বিভিন্ন বাজার পোশাক সাজসজ্জার সামগ্রীর চাহিদাও বেশি। কলকাতায় শুধু না, গোটা পশ্চিমবঙ্গে ঐতিহ্যবাহী বাজার যেমন গড়িয়াহাট বা বিভিন্ন শপিং মল ও প্রদর্শনীতে উপচে পড়ছে ভিড়। যদিও আমাদের ছোটবেলায় পোশাক বা সাজসজ্জার উপর এত ঝোঁক ছিল না, সেলফি বা রিলসের দৌরাত্ম হোক বা যে কোনো কারণে মানুষের মধ্যে পুজোর কেনাকাটার অতিরিক্ত হয়ে গেছে, কিন্তু পুরুষ নারী সব বয়সী মানুষের জন্য পোশাকের এত ধরনের ভাবনা অবাক করে কেনাকাটা করতে গেলে। পুজোর কেনাকাটা কেবলমাত্র তো নিজের জন্য হয় না, তাই পুজোর কেনা মানে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য তাদের পছন্দের মতো। আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু থেকে ঘরে কাজে প্রত্যেক দিন যারা সাহায্য করে, সেই মানুষগুলোকে তাদের প্রয়োজনীয় অর্থ বা জিনিস হাতে তুলে দিয়ে উৎসবের আনন্দ যেন দ্বিগুণ হয়। পুজোর সেই সঙ্গে রিটার্ন গিফট পাওয়া আনন্দ তো আছেই। আরও একটা বিষয়, পুজোর আগে গৃহসজ্জার সামগ্রী কেনা, নতুন বিছানা, বালিশের চাদর, পর্দা বা অতি প্রতীক্ষিত কোনো ফার্নিচার, টুকটাক বাসনপত্র, সব নিয়ে উৎসব ঝলমলে হয়ে ওঠে। পুজোর এই দেয়া নেয়ার আন্তরিকতার মধ্যে উৎসবের রং যেন অনেক গুণ বেড়ে যায়। শারদীয়ার শুভেচ্ছায় শম্পা চট্টোপাধ্যায়, বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি। এবারে চিঠিটি লিখেছেন অনুশ্রী মান্না, কনকপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, ভুলবশত হয়তো তিনি আমাদের সুপ্রভাত আগরতলার এই পর্বটা লিখতে গিয়ে অনেক দিনের অভ্যেসবশত প্রিয় অভিজ্ঞাপন লিখে ফেলেছেন। যাই হোক, শরতের আগমনে চারিদিক সেজে উঠেছে, নীলম্বরে মেঘেরা কচি কচি ডানা মিলে খেলে বেড়াচ্ছে, কাশফুলেরা মাথা দুলিয়ে শীতল হাওয়া তালে নাচ্ছে, চারিদিকে যেন পুজো পুজো সাজ পড়েছে, মণ্ডপে সজ্জার কাজ চলছে জোর কদমে, বাজারে দোকানপাটে পড়েছে কেনাকাটার ভিড়, দশকর্মা ভাণ্ডারে দেবীর সাজসজ্জার জন্য নানা দ্রব্যের যোগান দিতে হিমশিম খাচ্ছে কর্মীরা, বাঙালির

বড় উৎসব দুর্গাপূজা। দেবীর আরাধনা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যেমন প্রয়োজন, তেমন মানুষজন নিজেদের সাজিয়ে তুলতে চায়, নিজের পরিবেশটাকে সুন্দর করতে চায়, ঘর দূর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজিয়ে তোলে বাড়ির প্রাঙ্গণ। তার জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতেই হয় সবাইকে। আত্মীয় স্বজনকে পুজোর উপহার দিতে ও নিজেদেরকেও সাজিয়ে নিতে সবাই এখন ব্যস্ত কেনাকাটায়। পুজোর কটা দিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, কত রকম পদ রান্না, তার জন্য তো বাজার হাট করতে হয়। মাথা ঘামিয়ে সব কিছু লিস্ট মিলিয়ে কেনার পরেও কিছু না কিছু ভুল তো থেকেই যায়, সমসম কালে সেটা মনে পড়ে, তখন আবার ছুটতে হয় দোকানে। নিরুপমা বৌদিকে দেখি প্রায় দুমাস আগে থেকে পুজোর কেনাকাটা আরম্ভ করেছে। ডেলিভারি বয় দুদিন ছাড়াই আসছে দরজায়। মা মেয়ে মাঝে মাঝে ছুটছে বাজারে, এত ভুলো মন বৌদির। তারপর দেখা যাবে অষ্টমীর দিন সকালে স্বামীকে বলছে তাড়াতাড়ি বাজার থেকে এটা এনে দাও, না হলে কাজ আটকে যাচ্ছে। আমরা বাঙালিরা যেন কোনো কিছু ত্রুটিটা সহজে মেনে নিতে পারি না, তাই শেষ মুহূর্তেও ছুটি বাজারে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে অনুশ্রী মান্না, কনকপুর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, অনেক দিন ধরে আপনাদের অভ্যাস হয়ে গেছে অভিজ্ঞাপনে চিঠি দেওয়ার, না অভিজ্ঞাপনে চিঠি দেওয়ার পর্ব থেকে বেরিয়ে আমরা এখন একা সুপ্রভাত আগরতলা শুরু করেছি 4 অক্টোবর থেকে। তাহলে চিঠি আসবে আমাদের কাছে সুপ্রভাত আগরতলা হিসেবে।

এবার এবার আমরা একটা ছোট্ট তথ্য শুনব। ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস 2026 উদযাপন উপলক্ষে মোট 4টি বিভাগে প্রবীণ নাগরিকদের বয়োশ্রেষ্ঠ সম্মান প্রদান করবে। প্রতিটি বিভাগে সম্মান হিসেবে থাকবে 5,000 টাকা, একটি স্মারক, শংসাপত্র, একটি শালের চাদর ও একটি ছাতা। আর এর জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক ও ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী হতে হবে। আবেদনকারী যে জেলায় স্থায়ীভাবে বসবাস করেন শুধুমাত্র সেই জেলার জন্যই আবেদন করতে পারবেন। আবেদনের নির্দিষ্ট ফর্ম জেলা সমাজ শিক্ষা পরিদর্শকের কার্যালয়, সিডিপিও অফিস অথবা দপ্তরের ওয়েবসাইট www.socialwelfaretripura.gov.in থেকে পাওয়া যাবে। শুনলেন একটি তথ্য। এবার আমরা টুকিটাকির দরবারে ঢুকে পড়েছি, একটু জানবো বিজ্ঞান বিষয়ে কি রয়েছে। এথার এনার্জি ইলেকট্রিক স্কুটার, তার প্রতিষ্ঠা এবং আবিষ্কারের ছোট্ট করে একটু গল্প শোনাবো আপনাদেরকে। এথার এনার্জির প্রতিষ্ঠাতা তরুণ মেহতা এবং স্বপ্নীল জৈন দুজনেই ভারতের আইআইটি মাদ্রাজের প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। পড়াশোনার সময় তারা লক্ষ্য করেন যে বাজারে ভালো মানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রিক স্কুটারের অভাব রয়েছে। বেশিরভাগই ই স্কুটারের ব্যাটারি, পারফরমেন্স এবং ডিজাইন ব্যবহারকারীদের চাহিদা পূরণ করতে পারছিল না। তখনই তারা নিজেরাই একটি উন্নত ইলেকট্রিক স্কুটার তৈরির সিদ্ধান্ত নেন। কিভাবে শুরু হয় এই যাত্রা? 2013 সালে তারা এথার এনার্জি প্রতিষ্ঠা করেন। শুরুতে একটি ছোট্ট কর্মশালায় নিজস্ব নকশায় স্কুটারের মোটর, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছিলেন। তাদের লক্ষ্য ছিল এমন একটি স্কুটার তৈরি করা যা পেট্রোল স্কুটারের মতোই শক্তিশালী কিন্তু পরিবেশ বান্ধব এবং স্মার্ট প্রযুক্তি সমৃদ্ধ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দীর্ঘস্থায়ী ও নিরাপদ লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করা, শক্তিশালী মোটর এবং কার্যকর সফটওয়্যার উন্নয়ন করা, চার্জিং অবকাঠামো গড়ে তোলা। আইআইটি মাদ্রাজের ইনকিউবেশন সেন্টার থেকে প্রাথমিক সহায়তা পান। তারপর বিনিয়োগকারী আস্তে আস্তে যুক্ত হন এবং তাদের প্রকল্পকে বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। 2018 সালে বাজারে আসে এথার 450, যা ভারতের প্রথম দিকে স্মার্ট ইলেকট্রিক স্কুটারগুলোর একটি। এতে টাচ স্ক্রিন, নেভিগেশন, ইন্টারনেট সংযোগ এবং সফটওয়্যার আপডেটের মতো আধুনিক সুবিধা রয়েছে।

এবার আমরা সিনেমার পর্দায় চোখ রাখছি। দ্য একেন, হ্যাঁ, একেন বাবুর গল্প আমরা সবাই জানি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের অ্যাডভেঞ্চারের গল্পগুলোর মধ্যে, ডিটেকটিভ মিস্ট্রি কমেডির মধ্যে চলে এসেছেন একেন বাবু। তো খুব শিগগিরই সেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে, দুর্গাপূজার ঠিক আগেই মুক্তি পাবে দ্য একেন কেরালায় কুরুক্ষেত্র ছবিটি। তাতে অভিনয় করছেন একেন বাবু রূপে অনির্বাণ চক্রবর্তী, সুহত্র মুখোপাধ্যায় এবং সৌমক ঘোষ, আরও রয়েছেন অনেকেই। তবে সবাই নিশ্চয়ই এই অ্যাডভেঞ্চার ছবিটি দেখতে যাবেন সিনেমা হলে, কারণ একেন বাবুর নামটা শুনলেই মুখে একটা হাসি ফোটে, সবসময় একটা হাস্যোজ্জ্বল মুখ সবার সামনে চলে আসে। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমাদের সুপ্রভাত আগরতলার পর্ব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

শুভ সকাল শ্রোতা বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। পুজো আসবে, পুজোয় কীভাবে আনন্দ করবেন সেই নিয়ে বেশ একটা প্ল্যানিং চলছে। সবাই খুব আনন্দিত, চারিদিকে আনন্দের ছড়াছড়ি, লাইট, সব কিছুই যেন নতুন নতুন লাগছে, পুরো পরিবেশটাই বদলে গেছে। তো বদলে গেছে সবই, তেমনি আমাদের 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্তর প্রভাতী অনুষ্ঠানটাতেও একটু অদল বদল হয়েছে। শুরুতেই আমরা থাকি আপনাদের সঙ্গে সুপ্রভাত আগরতলা বলে পর্বে, তারপর এই পর্বটা গান শোনাব, তারপর তো একটু আধটু অদল বদল তো হয়েছেই সারাদিনের পুরো লিস্টে। অদল বদল হলেও আমরা কিন্তু বদলাইনি, আমাদের অনুষ্ঠান বদলেছে, তেমনি আমাদের শ্রোতা বন্ধুরাও বদলায়নি, সবাই আমরা একই রয়েছি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি।

করছি আমাদের সকালের অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে আর যে মহুয়া রয়েছি, গান শোনাব। এই পর্বে আমরা গান শুনব, সঙ্গে অল্প একটু গল্প। গান মানে সুর, কথা, গলা বা কণ্ঠ সব মিলিয়ে একটা গান তৈরি হয়। আর এই গানটা তৈরি হওয়ার আগে কখনো দেখা যায় গানের লেখা সুর মানে কথা বসে গেছে, সুর পরে হয়েছে। আবার কখনো দেখা যায় কখনো সুর আগে হয়, কথা পরে হয়। সুরকার যখন সুর সৃষ্টি করেন তখন মনে রায় নাই ওই গানের প্রেক্ষাপট ও গায়ক বা গায়িকা ছবি আঁকা হয়ে যায়। মানে সুরকার বা গায়ক গায়িকার ছবি মনে করেই গান তৈরি করেন। যার যেটা স্ট্রং পয়েন্ট সেই দিকটাতেই জোর দেন বেশি, আর তৈরি হয় এক অপরূপ সৃষ্টি। একটা গান, তারপরেই আমরা আমাদের কথায় ফিরে আসছি।

এবং গায়িকার যুগলবন্দী নিয়ে এসছি, যা ওই সময়েতে বটেই, আজকে 2026 এসেও আমরা কিন্তু এই গানগুলো শুনি। এবং সবচেয়ে বড় কথা, এখন যে আমাদের পুজো চলছে, পুজো বিভিন্ন প্যান্ডেলগুলিতে এই ধরনের গান কিন্তু আমরা শুনতে পাই। সব প্যান্ডেলে হয় না, কিছু কিছু প্যান্ডেলে হয় একদম আজকের দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে গান, আর কিছু থাকে পুরনো দিনের ঐতিহ্য বজায় করে রাখতে চায়, বজায় রাখতে চায় এবং প্যান্ডেলকে সেভাবেই সাজিয়ে তোলে। যাই হোক, আজ আমরা গান শুনছি সলিল চৌধুরীর সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে। সলিল চৌধুরী নামটা মনে আসলেই একটা জিনিস চোখে ভাসে, তার অবয়ব এবং তার সঙ্গে তিনি যে প্রচণ্ড জিনিয়াস ছিলেন ওই সময়ে দাঁড়িয়ে, সেটা মনে পড়ে যায়। কারণ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাই সলিল চৌধুরী শুধু সুর তৈরি করেননি, তিনি গানও লিখেছেন, তিনি কবিতাও লিখেছেন, এমন অনেক রয়েছে তার গুণের তালিকায়, তাই জিনিয়াস না বলে পারলাম না। এবং নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর, এই যুগলের অসাধারণ সৃষ্টি নিয়ে এই পর্ব।

আমরা শুনছি সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে কিছু অসাধারণ গান গান শোনাব পর্বে। বিমল রায়ের দোবিঘা জমিন ছবি করার সময় প্রথম আলাপ হয় এই যুগলের। ঋষিকেশ মুখার্জির বাড়িতেই গানের মিটিং এবং সিটিংও হয়েছিল। লতাজি বেশ অবাক হয়েছিলেন, ছবির যিনি চিত্রনাট্যকার তিনিই আবার মিউজিক ডিরেক্টর, আবার তিনি কবিতাও লেখেন, গানও লেখেন, সুরও করেন। এই আশ্চর্য বহুমুখী ব্যক্তিত্ব লতাজিকে মুগ্ধ করেছিল। প্রথম গানে লতাজি বুঝেছিলেন গানটাকে প্রায় গুলে খেয়েছেন সলিলবাবু। অপরদিকে সলিলবাবুও বুঝেছিলেন তার মাস্টারপিসগুলিকে একমাত্র লতা মঙ্গেশকরই পারেন মাত্রাতিরিক্ত উচ্চতায় তুলতে। এমনও হয়েছে সলিল চৌধুরী গানটি আধুনিক গান হিসেবে তৈরি করেছেন, পরবর্তী সময়ে হিন্দি কোনো না কোনো ছবিতে এবং বাংলা ছবিতে ব্যবহৃত হয়েছে গানটি। আধুনিক গান ব্যবহৃত হয়েছে সিনেমায় হিন্দিতে এবং বাংলাতেও। 1959 সালে কম্পোজ করেছিলেন সলিলবাবু যা উড়ে যারে পাখি, যা পরবর্তী সময়ে হিন্দি ছায়াছবি মায়াতে ব্যবহার করেন। আবার রাজ কাপুর অভিনীত ছবি জাগতে রাহো এবং বাংলায় একদিন রাত্রে এই ছবিটিতে একটি গানই ভাষা বদলে ব্যবহার করেছিল করা হয়েছিল। গায়িকা কিন্তু বদল হয়নি, হিন্দিতে জাগো মোহন প্যারে জাগো, আর বাংলায় শুরুতেই শুনলাম আমরা জাগো মোহন প্রীতম। শ্রোতা বন্ধুরা, গান শোনাব পর্ব তো চলতেই আছে, তার সঙ্গে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু পরেই আমরা ঢুকে

পড়ব কি ভাবছেন এই পর্বে। সেই পর্বের আজকের বিষয় হচ্ছে, যেহেতু পুজো চলছে তাই পুজোকে নিয়েই একটা বিষয় আপনাদের জন্য রাখলাম, পুজোর বাজেট ও পকেট খালি। আবারও বলছি, পুজোর বাজেট ও পকেট খালি। ফিরে আসবো আমরা একটা গানের পরে।

ভারতের সুর এবং ওয়েস্টার্ন মিউজিক দুটোকে মিলিয়ে দিতেন একদম নিজস্ব ভঙ্গিতে। রাগ সঙ্গীতে যেমন দখল, তেমনি মোৎসার্ট বিটোভেনের মতো মিউজিক্যাল পিসগুলিকেও আত্মস্থ করে নিয়েছিলেন সলিলবাবু। সেই সঙ্গে বিশ্বের নানান দেশের সঙ্গীতকে নিজের গানের সাথে মিলিয়ে একেবারে শিল্পের পর্যায়ে তুলে নিয়ে গিয়েছিলেন। হিন্দি এবং বাংলা গানে কখনো রাশিয়ান, কখনো বা হাঙ্গেরির লোকসঙ্গীতকে ব্যবহার করেছেন, আর সেই সব গানে একমাত্র চয়েস ছিল লতা মঙ্গেশকর, কারণ তিনি জানতেন তার কম্পোজিশনের সূক্ষ্মতম ভেরিয়েশন লতাজির কণ্ঠে অনুরণিত হবে। হ্যাঁ, আমরা তার ঝলক পাই। এক্ষুনি যে গানটা আমরা শুনছিলাম, সেই গানটার সুরের সঙ্গে তাল মিলিয়ে কণ্ঠ যেন একই সঙ্গে বয়ে চলেছে। শ্রোতা বন্ধুরা, গান শোনাবো পর্বে আমরা শুনছি সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে কিছু অসাধারণ গান। আর এখন একটা গান শুনবো, সেই গানটা শুনতে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি আবারও আমাদের কি ভাবছেন এই পর্বের বিষয়। পূজোর বাজেট ও পকেট খালি, এই হলো বিষয়। সেই বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, আপনারা বলবেন, আমি শুনব কি ভাবছেন পর্বে। তাহলে চলে যাচ্ছি একটি অসাধারণ গানে।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6টি রাজ্যে রাজ্যপাল নিয়োগ করেছেন। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এখন কেরালার নতুন রাজ্যপাল হবেন। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখন তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। ব্রজমোহন রাম উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ডক্টর সুধা যাদব কর্ণাটকের রাজ্যপাল হবেন। ডক্টর ধল সিং ভিসেন উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন এবং দুষ্যন্ত গৌতম সিকিমের রাজ্যপাল হবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলার প্রজ্ঞা ভবনে আজ থেকে দুদিনব্যাপী ত্রিপুরা এডুকেশন কনক্লেভ 2026-এর উদ্বোধন করবেন। বিদ্যাভারতী শিক্ষা সমিতি ত্রিপুরার উদ্যোগে ও মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই কনক্লেভ অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল ঊনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে 21টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী গতকাল ধর্মনগরেও সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনার লক্ষ্যে দেশের সমস্ত হাসপাতালে চিকিৎসা ব্যয়ের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণ শরীলা শ্রীবাস্তব একটি চিঠিতে এই নির্দেশ সম্পর্কে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের অবহিত করেছেন। পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল প্রজ্ঞাভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শাসক ডক্টর বিশাল কুমার আসন্ন শারদোৎসবকে আনন্দময়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ গতকাল বিলোনিয়ার বিকেআই সিনথেটিক মাঠে ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-14 ছেলেদের রাজ্যভিত্তিক ফুটবল স্কুল স্পোর্টস মিটের উদ্বোধন করেন। ভুবনেশ্বরে অনূর্ধ্ব-19 বছরের ভিনু মানকার ট্রফি ছেলেদের একদিনের সীমিত ওভারের ক্রিকেটে ত্রিপুরা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে। এদিকে গুয়াহাটিতে মেয়েদের অনূর্ধ্ব-19 বছরের জাতীয় ক্রিকেটের আসরে তৃতীয় ম্যাচেও ত্রিপুরা পরাজিত হয়েছে। খোয়াইয়ের ভগৎ সিং মিনি স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক অনূর্ধ্ব-14 ও 17 ছেলে মেয়েদের ক্যারাটে প্রতিযোগিতা। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব-14 মেয়েদের ফুটবল প্রতিযোগিতা গতকাল থেকে জম্পুই জেলার সুধন্যা দেববর্মা স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফুটবল মাঠে শুরু হয়েছে। প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা থেকে 1টি করে দল অংশ নিয়েছে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে, ভোরে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34°C-এর কাছাকাছি থাকতে পারে। আগরতলায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8°C। শুনলেন নিউজ হেডলাইন্স।

পর্বে। আপনাদের সঙ্গে আমি আরজে মহুয়া রয়েছি। আর কি ভাবছেন পর্বের আজকের বিষয়, পূজোর বাজেট ও পকেট খালি? শ্রোতা বন্ধুরা ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, আর জানান এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন। বন্ধু আছেন সঙ্গে? সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত, হ্যালো, না শুনতে পাচ্ছি না। বন্ধু কিছু হয়তো বলতে চাইছেন, কিন্তু হয়তোবা কিছু একটা কারণে আমার পর্যন্ত ওনার কণ্ঠ এসে পৌঁছতে পারেনি। শ্রোতা বন্ধুরা, বিষয়টা রেখেছিলাম পুজোর কেনাকাটা আর পকেট খালি, আর আমাদের অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয়টাও কিন্তু পুজোর কেনাকাটা। আর এই নিয়ে আমাদেরকে প্রতিদিন আমাদের শ্রোতা বন্ধুরা রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে প্রচুর চিঠি পাঠাচ্ছেন, এবং আমরা সেটা নিয়ম করে সেই চিঠি আমরা আমাদের সুপ্রভাত আগরতলায় পাঠ করে শোনাচ্ছি। নমস্কার সুপ্রভাত, হ্যালো, হ্যালো, হ্যালো শ্রোতা বন্ধু, না কথা বলতে পারলাম না শ্রোতা বন্ধুর সঙ্গে। তো পূজোর কেনাকাটা মানে একটা অনেক দিনের প্ল্যান, তাই না? এই অনেক দিনের প্ল্যান করে রাখা পূজোর কেনাকাটা সঙ্গে বাজেটেরও কিন্তু একটা ব্যাপার আছে। প্ল্যানিংয়ের সঙ্গে বাজেট, এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। সে নিয়েই জানতে চাইছিলাম। আপনারা আমরা প্রত্যেকের মতামত কিন্তু আলাদা, তাই আমাদের সব শ্রোতা বন্ধুদের থেকে জানতে চাইছি এই বিষয়ে আপনারা কি ভাবছেন। হ্যালো নমস্কার, হ্যালো সুপ্রভাত,

যতক্ষণ না পর্যন্ত একজন বন্ধুর সঙ্গে কথা বলতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিষয়টা সম্পর্কে এক একজনের মতামত কিন্তু জানা হয়ে উঠবে না। বন্ধুরা চেষ্টা করছেন কথা বলতে, কিন্তু কোনো একটা কারণে হয়তো জুড়তে পারছেন না। দেখছি আরও একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, না, তাহলে একটা গান শুনে আসি, চলুন।

শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের ফোনের। হ্যালো, নমস্কার। হ্যালো, না, পুজো মানে কেনাকাটা। হ্যালো হ্যালো, বাঙালির কাছে দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, নতুন জামা কাপড়, উপহার, জুতো, প্রসাদনী, বাড়ির সাজসজ্জা সব মিলিয়ে আবেগের উৎসব। ছোটবেলায় একজোড়া নতুন জামাই ছিল সবচেয়ে বড় আনন্দ, আর এখন অনেকেই চারটা পাঁচটা সেট পোশাক কেনেন এবং উপহার পাওয়ার যে হিসেবটা সেটাও কিন্তু বেড়ে গেছে, রদবদল হয়ে গেছে। আমাদের ছোটবেলায় খুব কমই আমরা পুজোতে উপহার পেতাম, একটা কি দুটো খুব কাছের কেউ না হলে দিত না, কিন্তু এখন তো দেখা যায় উপহার অনেক দিক থেকে আসে, তাই আনন্দের মাত্রাটাও একটু বেশি। শ্রোতা বন্ধুরা, কি ভাবছেন পর্বে কথা বলছি আপনাদের সঙ্গে, পুজোর কেনাকাটা, পুজোর বাজেট ও পকেট খালি সব মিলিয়ে আপনারা কি বলবেন? পুজোর কেনাকাটা করতে গিয়ে বাজেট ফেল করেছেন, নাকি বাজেটের মধ্যেই যা হয়েছে সেটার মধ্যেই সন্তুষ্ট হয়েছেন? আর যদি ওভারফ্লো হয় তাহলে তো পকেট খালি হতেই হবে, সেখানে ধার কর্জেরও একটা ব্যাপার রয়েছে।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, আমি নমস্কার, আমি মণিপালের বলছি। হ্যালো,
0: হ্যালো, হ্যাঁ
1: আমি মণিপাল বলছি।
0: হ্যাঁ বলুন। সুপ্রভাত।
1: তো সুপ্রভাত, ভালো আছে তো?
0: হ্যাঁ ভালো আছি।
1: আমার এই টপিকের সঙ্গে হাসি পাচ্ছে, কেন হাসি পাচ্ছে যে এখন আমাদের যা যেমনি আয় সেমনি ব্যয় করবে। আমার যতটুকু আয় তার মধ্যে আমি কেনাকাটা করব, ব্যয় করব, কিন্তু অতিরিক্ত কম্পিটিশন করে করাটা ঠিক নয়, চাপ সৃষ্টি করা গার্জেনের প্রতি।
0: না না, গার্জিয়ানের প্রতি নয়, আমি শুধুমাত্র বাচ্চাদের কথা বলছি না, আমি বলছি গার্জিয়ানরাও তো কেনে না, মূলত গার্জিয়ানরাই তো টাকা দিচ্ছে।
1: ওই যে, হ্যাঁ ওইটা, ওই যে বললাম যে আয় বুঝে ব্যয়, আয় বুঝে ব্যয়। তো এগুলো আয় বুঝে ব্যয় তো সবাই আমরা মোটামুটি করে থাকি। তো কিছু কিছু লোক আছে কম্পিটিশন করে, ও এটা করেছে আমার না থাকলে আমার এটা করতে হবে, এই ভাবনাটা ঠিক নয়। এই ভাবনাটা করা ঠিক নয়। যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা এই ভাবনাটা করে না, তারা সীমিত আয়ের মধ্যেই তারা কেনাকাটা করে। তা আমার ভাবনা হচ্ছে এটা যে আমি আমার ছেলে মেয়েদের যতটুকু পারি সাধ্যের মধ্যে আমি তাদের দিতে চেষ্টা করব, সাধ্যের বাইরে আমি যাব না, এইটুকু আমার মানে কথা আর তো। যাই হোক, আয় বুঝে ব্যয় করতে হবে, আর আয় বুঝে ব্যয় না করলে তো হবে না। আমি শুধু একটু ছেলে মেয়ের মনোরক্ষা করতে হবে আমার, তারা যেন আঘাত না পায়, কষ্ট না পায়। আর পরিজন পাঁচজন আছে পরিবারে, বাবা মা ও ভাই বোন, তাদেরও মন রক্ষা করতে হবে। এটা আয় বুঝে, এটাই আমার ভাবনা। আর রাখলাম,
0: ধন্যবাদ। ধন্যবাদ। অবশ্যই আমরা যারা আয় বুঝে ব্যয় করতে পারি না, বা আমাদের আগে, আজকের থেকেও ধরুন 10-12 বছর আগে আমাদের জীবনযাত্রা একরকম ছিল, এখন আমাদের জীবনযাত্রা অনেকটাই পাল্টে গেছে, অনেকটাই সহজলভ্য হয়ে গেছে আমাদের কাছে সব কিছু। আমরা ঘরে বসেই সব কিছু আমরা অর্ডার করতে পারছি, ঘরে বসেই চয়েস করতে পারছি, মানে আমাদের কাছে সব কিছু একদম ভীষণ পরিমাণে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঘরে বসেই। তো সেই ক্ষেত্রে আমরা তো সারা বছরই টুকটাক টুকটাক করে অনেক কিন্তু কেনাকাটা হয় করে থাকি, পুজো বলুন, মানে পুজো না, ধরুন জন্মদিন, অ্যানিভার্সারি, বা এমনিতেই ইচ্ছে করছে, ভালো লাগলো, নিয়ে নিলাম। কিন্তু তারপরেও কিন্তু পুজোর যে কেনাকাটাটা থাকে সেটা কিন্তু একটু অন্যরকম থাকে, তাই না? তো পুজোর বাজেট এবং পকেট খালি, এই বিষয় নিয়ে বন্ধুদের থেকে জানতে চাইছি। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। পুজোর বাজেট এবং কেনাকাটা, আয় বুঝে ব্যয় আমরা সবাই বুঝি এই বিষয়টা, কিন্তু অনেক সময় সব বোঝার বাইরেও কিন্তু আরও কিছু আছে যেটা আমরা হয়তো সবসময় মেনটেন করতে পারি না। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
2: হ্যালো, হ্যালো, নমস্কার নিমেষ।
0: হ্যালো, না ফোন কেটে গেল। যাই হোক, বাধ্য হয়ে আমরা করি এই কথাটা বলার কারণ হচ্ছে, দেখা গেল হঠাৎ করে সামনে এমন একটা পরিস্থিতি চলে এসছে যে পরিস্থিতির কারণে আমাকে একটা এক্সট্রা খরচ এই পুজোর বাজেটের মধ্যে অ্যাড করতে হয়েছে। তো সেক্ষেত্রে আর কী করা বলুন। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
2: হ্যালো, নমস্কার দাদা, শুনতে পাচ্ছি আমার কথা?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছিলেন?
2: আমি মজিদ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিংভূম জেলা থেকে। আর আজকের যে বিষয় পুজোর বাজেট পকেট খালি, ঠিক না, খুব সুন্দর বিষয় রেখেছে। আর বিশেষ করে সত্যি কথা বলতে রাত্রির দিনে আমার খুবই ভালো লাগছে কি জানেন, আজকে আমি আপনাদের যে আকাশবাণী এফএম উজ্জয়ন্তর যে প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমি আমার নিজের রেডিও সেট থেকে শুনতে পারছি, পুজোর বাজেট পকেট খালি, সত্যি খুব সুন্দর একটা মানে ফ্যাশন বিষয় রেখেছেন। দেখুন, পুজো আসলে আমাদের সবার মধ্যে থাকে একটি কেনাকাটা, কেউ বা হয়তো বা দামি পোশাক কিনবে, কেউ বা একটুখানি কম দামি পোশাক কিনবে, কিন্তু কেনাকাটা কিন্তু সবাই করবে, ঠিক না? কারণ দেখুন, পুরো বছর অপেক্ষায় থাকি আমরা দুর্গা উৎসবের জন্য, কারণ দুর্গা উৎসবে আমরা চাই যে একটু ভালো জামা কাপড় পরে যাতে আমরা বেরোতে পারি, পুজো বা দেবী দুর্গা চরণে যাতে পুষ্পাঞ্জলি দিতে পারি,

0: ব্যবসাটা চাই, কিন্তু তার মধ্যে দিয়ে দেখুন কেনাকাটা করতে হবে, আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে। কারণ আজকে আমি দেখুন মানুষের দেখে আমি আজকে ব্যয় করে নিলাম, পরে এইভাবে মানুষের কাছে ঋণগ্রস্ত হয়ে থাকবো আর মানুষকে টাকা পয়সা দিতে পারবো না, তাতে কিন্তু সেটা কিন্তু ভালো নয়, সেটি খারাপ দেখাচ্ছে। তাই আমরা আয় বুঝে ব্যয় করবো এবং যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী ততটুকু আমরা বাজেট করব বা মানে কেনাকাটা করব, এবং যাতে আমাদের পকেট যাতে কোনোদিন খালি না হয়। কারণ দেখুন পকেট খালি সেটা কিন্তু শুভ লক্ষণ নয়, ঠিক না? আমরা যাতে মানে পকেটটা খালি না করে থাকি এবং সুন্দরভাবে যাতে আমরা নিজেরও জামা কাপড় কিনতে পারি এবং দেবীর জন্য যাতে একটুখানি কিছু কিনতে পারি, সেটি যাতে আমাদের মাথায় থাকে সবার, এটুকু বললাম। ভালো থাকবেন,
1: সুস্থ থাকবেন। তা তো নিশ্চয়ই, এটা তো আমরা সবাই বুঝি যে আমাদের সাধ্যের মধ্যে এটা করতে হবে ওইটা করতে হবে, কিন্তু সেই যখন সাধ্যের বাইরে চলে যায়, পকেট খালি হয়ে যায়, তখনও কি আমাদের কেনাকাটা করাটা বাধ্যতামূলক? মানে আমি বলছি যে হঠাৎ করে আসা কোনো একটা, কেউ ধরুন পুজো চলাকালীন সময় বা প্রাক মুহূর্তে কেউ আপনার বাড়িতে চলে এসছে, সেই ক্ষেত্রে আপনি তাকে না দিয়ে তো পারবেন না, তাহলে তখন কি করবেন? তখন আপনার বাজেটের বাইরে গিয়ে সেটা করতে হচ্ছে এবং দেখা গেল বাজেট ক্রস করে গেছে প্রায়, মানে একদম বা সমসম করে, আপনি একদম অনেক কিপটিমি করে বহু চিন্তা ভাবনা করে সব পুজোর কেনাকাটা শেষ করলেন, একদম বাজেট ছুঁই ছুঁই বা বাজেট সমান করে করলেন, কিন্তু হঠাৎ করে চলে এলো কেউ একজন, তাহলে তো তখন বাজেট ক্রস করে গেল না এবং পকেটও খালি হয়ে গেল। বা অনেকেই আছেন যারা বাজেট একটা নিয়ে রাখেন, একটা লামসাম একটা অ্যামাউন্ট রাখেন বাজেটে, কিন্তু কেনাকাটা করতে গেলে আর সেদিকে খেয়ালই থাকে না, অনেকেই আছেন। তো সব কিছু মিলিয়েই কিন্তু আপনাদের থেকে জানতে চাইছি যে পুজোর বাজেট ও পকেট খালি এই বিষয়টা নিয়ে। যারা অনেকেই আছেন ওই দলে যারা পুজোর বাজেট একটা রেখেছেন কিন্তু কোনো একটা কারণে বাজেট ক্রস করেছে, পকেট খালি হয়ে গেছে, বা দেখুন বা ধরুন আপনি কোনো একটা জিনিসের দাম ঠিক করে রেখেছেন মনে মনে যে এটার দাম 5 টাকা হবে, আমি 5 টাকা দিয়ে এই জিনিসটা কিনবো, কিন্তু আপনি যখন জায়গায় গেলেন কিনতে গেলেন, গিয়ে দেখলেন সেই 5 টাকা কবের দিনে 10 টাকা হয়ে গেছে সেটা আপনি জানেনই না, তাহলে সেই ক্ষেত্রে তো বাজেট তো একটু ক্রস করবে, এবং একটা না, একে একে অনেকগুলো অনেকগুলো বাজেট কিন্তু ক্রস হয়ে যাবে সবগুলোর ক্ষেত্রে। প্রতিটা জিনিসের জন্য একটা বাজেট রেখেছেন, ধরুন পর্দার জন্য 500 টাকা, ড্রেসিং টেবিলের কাভারের জন্য 100 টাকা, এরকম করে তাহলে দেখা গেছে যে দ্রব্যমূল্যের এই ব্যাপারটার মধ্যে তখন ওইখানে গিয়ে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, তাহলে আপনার বাজেটটা ক্রস করে গেল, পকেটে টান পড়ে গেল। এই সব কিছু মিলিয়েই আপনাদের থেকে জানতে চাইছি কী ভাবছেন পড়বে। আমি আর যে মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে, আর কী করেন পুজোর বাজেট তৈরি করতে গিয়ে, আমি যেগুলো বলছি সেগুলোর সাথে আপনারা সহমত কিনা, বা এর থেকে আলাদাও তো আপনাদের মতামত থাকতে পারে, সবটাই জানব আপনাদের থেকে আজকের এই পর্বে। চলুন একটা গান শুনে আসি, পুজোর গান।

অফার ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, একটি কিনলে একটি ফ্রি, এই বিজ্ঞাপন অনেক সময় বাড়তি খরচ করিয়ে দেয়। শুধু জামা কাপড় নয়, আমরা যখন কিনতে যাই, বাজারে পুজোর কেনাকাটা করতে যাই, তখন জামা কাপড়ের সঙ্গে থাকে জুতো, ব্যাগ, প্রসাধনী, কাউকে উপহার দেওয়ার বিষয়টা। আর মাঝে মাঝে তো হয় যে আমরা যতই ঘর থেকে খেয়ে দিয়ে বের হই না কেন পুজো দেখতে, কিন্তু পুজো দেখতে বেরোলে একটু কিন্তু খেতে ইচ্ছে করে। তো সেই ক্ষেত্রে বাইরের খাওয়া নিয়ে একটা বাজেট। এবার বাজেট করে কি খাওয়া যায় বলুন? আপনি হয়তো দুজন মিলে বেরিয়েছেন, কিন্তু রাস্তায় দেখা, আপনি যথারীতি খাওয়া শুরু করলেন কোনো একটা কিছু, ধরুন না চা বা কফি আপনি খাচ্ছেন, কিংবা পান আপনি খাচ্ছেন, চা নিচ্ছেন, এমন সময় আপনার কোনো একজন সুহৃদ চলে আসলো আপনার সামনে, তখন তো আপনাকে বাধ্য হয়ে তাকে অফার করতেই হবে। কিন্তু সেই ক্ষেত্রে বাজেটটা একটু বেড়ে গেল। ব্যান্ডেল হপিংয়ের ক্ষেত্রে যাতায়াত

0: সব কিছু মিলে খরচটা বাজেটের মধ্যে আর রইল না, পকেটটা খালি হয়ে গেল। তখন কি মনটা খারাপ হয়ে যায়? নাকি মনে হয় সারা বছর তো করছি না, পুজোর এই সময়টায় একটু না হয় বাজেট ক্রস করলাম, পকেট খালি হয়েছে তো কী হয়েছে, আর কিছুদিন পরে তো আবার পকেট ভরেই যাবে, তাই না? একটু না হয় কষ্ট করবো এক দু মাস। বন্ধু আছেন, হ্যালো নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ, স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: পুজোর আবহাওয়া, পুজোর খাওয়া দাওয়া, বাজেট নিয়ে আলোচনা হবে না তো? হয় নাকি?
0: হয় নাকি? সেই,
1: এটাই তো উপযুক্ত সময়, এরপরে তো এটা মূল্য থাকবে না অতটা। আসলে দেখুন, পুজোতে নেত্রে যুগে চলা যায় না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনি যতই কঞ্জুস মারা করেন না কেন, আমি কিন্তু হিতে বিপরীত হয়। আমি দেখেছি অনেকে আছে একেবারেই খরচ করবো না করবো না বলে একটা প্ল্যান, সে প্ল্যান অনেক সময় সাকসেস হয় না। তা আমি আবার সেই সিদ্ধান্তে চলতে রাজি নই। রাজি নই কেন, আমি নিজে একটু ভোজন রসিক মানুষ। তবে এছাড়া কি হয়েছে আমি বলি, ঘটনা হচ্ছে কি, বাইরের খাওয়া দাওয়াটা তো এখন ছেলে মেয়েদের তো আটকানো বড় বিপদ। আপনার ঘরে যতই অমৃত রান্না করেন, এদের বাইরের ফাস্ট ফুডে যেন এদের অমৃত ঢেলে রেখেছে। সুতরাং আপনি ওই বলে হবে না যে ঘরে এনে বিরিয়ানি খাওয়াবো, ইয়ে খাওয়াবো, কাটলেট খাওয়াবো, ওইসব হবে না। বাইরে নামি দামি রেস্টুরেন্ট গুলিতে ডাকছে আপনাকে, পসরা সাজিয়ে তো বসে রয়েছে গ্রাহককে ধরার জন্য। আর দু একবার খেয়ে গেছেন মানে কি, আপনার ও নজরে কিন্তু আপনি পড়ে গেলেন। তো বিষয়টা হচ্ছে গিয়ে, কোন বিষয়ে বাজেটটাকে মেপে পূজাতে চলা যায় না, আপনি চলি না। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো হয়েছে আপনাকে, আমি হয়তো আপনিও আমার সাথে একমত হবে, যে অনলাইনের ক্ষেত্রে আমি একটা উপলব্ধি করলাম। ম্যাডাম বিশ্বাস করবেন না, আগে কেনাকাটার ক্ষেত্রে, আমি কাপড় চোপড়ের কথাটা বলছি, আগে কেনাকাটার ক্ষেত্রে যে বাজেটটা থাকতো এখন কিন্তু অনেকটা কমে গেছে। আমি এটা কিন্তু আমার কাছে একটা প্লাস পয়েন্ট, আমি বলবো আমার মতো অন্যান্যরা একমত হবেন। দেখুন, আগে বাজারে ঢুকলে আমার কাছে অপশন ছিল না, দোকানদার যাই বলতো সেটা নিয়ে আমাদের মুখলজ্জে হোক, দিকের পাশ থেকে আপনি তো দামাদামি কত করবেন, বেরিয়ে আসতে হতো। এখন কিন্তু প্রাইস দেওয়া থাকে, চয়েস আপনার উপরে, শো করে দিচ্ছে মোবাইলে, আপনাকে পছন্দ মতো আপনি নিয়ে আসছেন, একদম ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে। আমি দেখলাম যে গত কয়েক বছরের তুলনায় আমার বরং এটার ক্ষেত্রে সেভ হয়ে যাচ্ছে। ওই সেভটাকে আমি খাওয়া খেতে ইউজ করতে আমার কোনো অসুবিধা নেই, পরিবহন ব্যাপারে ইউজ করতে অসুবিধা নেই। আমি বলবো অনলাইনের দাপাদাপিতে আমরা যে অফলাইনে যে বেচা কিনা, যদিও কিছুটা ধাক্কা খেয়ে ধাক্কা খেলেও
0: একদম ধাক্কা তো খেতেই হবে, ধাক্কা
1: আমাদের ক্ষেত্রে কিন্তু উপকার। হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ বলছিলাম, আমাদের ক্ষেত্রে এটা সুবিধাই হয়েছে আমি বলবো। আর অ্যাকচুয়ালি ঘটনা যে পূজার আবহে সবাইকে তো শারদ শুভেচ্ছা জানাতে হয়, তবে একটা কথাই শুধু বলবো যে ওই আগাকা খোলামোলা জিনিসগুলি নাকি একটু দেখে শুনে আপনাকে স্টেপ নেওয়াটা দরকার। কারণ আজকাল পত্রপত্রিকা আপনি দেখেন ভালো ভালো হোটেলগুলিও দুই নম্বরই রাস্তা ধরছে, সুতরাং এর থেকে একটু নিজেকে বাঁচাতে গেলে আপনাকে সচেতনভাবেই এগিয়ে চলতে হবে। ওকে, ধন্যবাদ, আপনাদের বাজেটের পরিকল্পনা জয়।
0: ধন্যবাদ, ধন্যবাদ। শারদীয়ার হাওয়া লাগলেই আমাদের মনে প্রথম যে কথাটা আসে তা হলো, এবার পুজোয় কী কিনব। আর ঠিক তার পরের প্রশ্ন, টাকাটা আসবে কোথা থেকে? সত্যি বলতে, পুজো মানেই আনন্দ, নতুন পোশাক, নতুন জুতো, নতুন ব্যাগ, কসমেটিক্স, ঘর সাজানোর জিনিস, উপহার, আর শেষে পকেট একেবারে ফাঁকা। কিন্তু ফাঁকা কথাটা পরে আসে, কিন্তু আগে তো মনে একটা আনন্দ আসে যে পুজো আসবে, আর তার সঙ্গে পুজো যেহেতু আসছে তার সঙ্গে একটা নতুন আনন্দ, নতুন জিনিস পাওয়ার আনন্দ। আর পুজোতে প্রতি বছর কিছু না কিছু নতুন হচ্ছে, প্যান্ডেলগুলো যেমন নতুন নতুন চিন্তাধারায় তৈরি করা হচ্ছে, তেমনি সব কিছু যেমন নতুন নতুন আসছে আমাদের কাছে। হ্যালো নমস্কার, সুপ্রভাত।
2: হ্যালো, গুড মর্নিং।
0: হ্যাঁ, কে বলছিলেন?
2: আমি বিলোনিয়া উত্তর সরাসিনা থেকে বিশ্বজিৎ পাল।
0: হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু।
2: হ্যাঁ ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?

0: ভালো আছে। আজ তো বিষয় রেখেছেন পূজার খাওয়া দাওয়া নিয়ে।
1: না, পূজোর বাজেট এবং পকেট খালি।
0: পূজোর বাজেট এবং
1: পকেট
0: খালি। ওই পূজোর বাজেট তো যার যার সাধ্য অনুসারে পূজোর বাজেটটা করা হয় এবং বিভিন্ন ডেকোরেশন বিভিন্ন কিছু করা হয়। ওই এটা নিয়ে সবাই আনন্দ থাকে। ওই এটাই বলছি, সবাই যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে, সুন্দরভাবে পূজা উপভোগ করে। এটাই
1: ধন্যবাদ। বা বিষয়টা রেখেছিলাম পুজোর বাজেট এবং পকেট খালি। আপনার মতামত আমাদের কাছে মূল্যবান। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে আমাদের কি ভাবছেন পর্বে জানাতে পারেন। যদি কিছু বলার না থাকে, নাই বা বললেন, শুনতে থাকুন, শুনতেও ভালো লাগে। আমি যদি সারাক্ষণ বকবক করে যাই আর কারোর কথা না শুনি, তাতে যেমন দৃষ্টিকটু লাগে বা শ্রুতিমধুর হয় না বিষয়টা, ঠিক তেমনি আমি বলার হবে বলে বলতে হবে বলে বললাম তা কিন্তু নয়। আমরা প্রত্যেকের কাছেই সুন্দর সুন্দর কথা শুনতে চাই, হতে পারে সেটা পজিটিভ, হতে পারে সেটা নেগেটিভ, কিন্তু কী ভাবছেন পর্বে আমাদের বিষয়ভিত্তিক বা কী ভাবছেন কিংবা আমাদের যে বিষয়ভিত্তিক পর্বগুলো থাকে সেখানে আপনারা আপনাদের মতামত জানান বিষয়কে নিয়ে। হ্যাঁ না, বন্ধুর সাথে জুড়তে পারলাম না, ঘড়ির কাঁটা বলছে 9:45 হয়ে 2 সেকেন্ড। আরও একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। নমস্কার,
2: আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ থেকে আগরতলা থেকে।
1: হ্যাঁ বলি।
2: অনেকক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, রিং হচ্ছে, তুমি তো কথাই বলছো। যাই হোক, পূজার পকেট খালি এবং বাজেট, পূজার তো একটা সবারই কম বেশি বাজেট থাকে, সবাইকে দিতে হয়। এখন তো আমরা বড়, বড় মানে ভালো বড়, এই কারণে আমরা বয়োজ্যেষ্ঠ বলতে পারো, এই সবাইকে দিতে গিয়া সামর্থ্য খুব সীমিত, কিন্তু
1: দিতে হয়,
2: একটা ইচ্ছা, মনের ইচ্ছা দেই, পকেট খালি হয়তো হয়, ঠিক আছে, এটা একটা আনন্দের, ঠিক আছে না?
1: একদম,
2: এই হচ্ছে কথা। সবাইকেই বলতে একদম নিকট জন্মে আছে, জামাই জামাই আছে, ওনাদেরকে দেই, সবাইকে দেই, আর দেইও সামর্থ্যের মধ্যে। আমার মা বলে গেছিল সামর্থ্যের মধ্যে দেবে, সামর্থ্যের বাইরে যাবে না, কিন্তু তাহলে পরের বছর দিতে পারবে।
1: ঠিক, একদম,
2: একটা জিনিস মাথায় এখনো আছে, সামর্থ্য ধার ধারা করে দেই না, সবাই খুশি হয়। তাতে সর্বজনীন পূজা ভালো কাটুক, দুর্গা পূজা ভালো কাটুক, তোমার মহুয়া
1: ভালো কাটুক, আপনারও ধন্যবাদ। সামর্থ্য অনুযায়ী দিতে সবাই চেষ্টা করে, যদি হঠাৎ করে কেউ চলেও আসে তাকেও কিন্তু আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিতে চাইবেন। যদি এখন আপনি একটু ভালো হওয়ার উদ্দেশ্যে, নিজেকে একটু ভালো করার উদ্দেশ্যে, আপনার বাজেট তো ঠিক আছে, ক্রস করে গেল, হঠাৎ করে কেউ এলো তো ক্রস করে গেল, কিন্তু আপনি আরও ভালো হওয়ার উদ্দেশ্যে যতটুকু আপনার দেওয়ার সামর্থ্য রয়েছে তার থেকেও বেশি যদি দিতে যান তাহলে তো মুশকিলেই পড়তে হবে। তো বাজেট যার যার তেমনি সামর্থ্যটাও কিন্তু যার যার, এক একজনের সামর্থ্য এক এক রকম, কেউ একটু ভালো দিতে পারবে, কেউ একটু খারাপ দিতে পারবে। খারাপটা তো এবার যে নেবে তার উপর নির্ভর করছে, কিন্তু যে উপহারটা দিচ্ছে তার কাছে তো নিশ্চয়ই এটা খুবই ভালো একটা উপহার। হ্যালো, নমস্কার,
3: শুভ সকাল মহুয়া।
1: শুভ সকাল।
3: আমি শুক্লা বলছি।
1: হ্যাঁ বল।
3: তো অনেকক্ষণ পরে ফোন করতে এলাম। পকেট
1: ফাঁকা,
3: পুজো আনন্দ সব মানেই পকেট ফাঁকা, এত হিসেব টিসেব করে চলা যায় না। ব্যাপারটা হলো যে কারোর পকেট ফাঁকা হবে তো কারোর পকেট ভরবে,
1: একদমটাই তো এরকম, একদম একদম,
3: তাই না? এটা যদি না চলে তাহলে কিন্তু সব একদম থেমে যাবে, এটা চলতেই থাকবে, যে কেউ খরচ করবে একদম সারা বছর একটা বাজেটই করে।

0: মোটামুটি যে আমি পুজোর সময় মানে এরকম একটা কিছু খরচ করব। আর আরেক দিক থেকে যারা মানে বিক্রি করে তারা আবার অপেক্ষা করে থাকে যে কারুর পকেট ফাঁকা হবে আর আমাদের পকেট ভরবে। তো বিষয়টা হলো পুজোর সময় তো খুব একটা হিসেব করে চলা যায় না, একটা বাজেট তো থাকে সবারই, তারপরেও বাজেট থেকে একটু এদিক সেদিক হয়েই যায়, মানে বাজেট থেকে বেরুতে হয়। যেরকম দেখো মোটামুটি পুজোর কেনাকাটা করে ফেললাম, তারপর হঠাৎ করে গিয়ে আবার একটা মেলায় গিয়ে একটা জুয়েলারি পছন্দ হলো, ওইটা তো কিনতেই হবে। যাই হোক দামটা খুব একটা বেশি না, তবু তো কিনে নিলাম এরকম আর কি। আর খাওয়া দাওয়ার যে বিষয়টা, এদিক থেকে আমরা আবার একটু মানে রেহাই পেয়েছি, বাইরে খাওয়া দাওয়াটা খুব একটা করি না, এটা ঘরেই করি। আর পুজোর কয়েকটা দিন নিরামিষ চলে, একদিন ক্লাবে খাওয়া হয়, খাওয়ার বাজেটটা দশমী দিন ছাড়া মোটামুটি কমই হয়, খুব একটা বেশি হয় না। আর এবার যেহেতু খাওয়ার বাজেটটা আরো হবে না, কারণ দিদির বাড়িতে পুজো আছে, ওই বাড়িতেই মোটামুটি কয়েকদিন চলতে যাবে।
1: ঠিক ঠিক ঠিক
0: ছাড়া অন্য দিক থেকে এই আর কি, মানে যেটা আমাদের মানে সিস্টেমটাই আমাদের এরকম যে কারুর পকেট ফাঁকা তো কারুর পকেট ভর্তি, এভাবেই চলতে থাকো, সবাই কেনাকাটা করো।
1: একদম একদম, ভালো থেকো।
0: ভালো থাকবে মহা।
1: একদম, তুমিও ভালো থেকো। মজার ব্যাপার হলো, দোকানে ঢোকার আগে আমরা ভাবি আজ বেশি খরচ একটা করব না, একটা কিনতে হবে তাই মোটামুটি সুন্দর দেখে একটা কিনে নেব, যা খুব বেশি হাই প্রাইসের কিনতে যাব না। আবার ধরুন যখন আমরা অফারের প্রেমে পড়ে যাই, যেমন বাই টু গেট ওয়ান ফ্রি, ফ্ল্যাট 50% অফ, ফেস্টিভ সেল, কিংবা মেগা পুজো অফার, এই সবগুলো অফার দেখে যখন আমরা ঘরে বসে আমরা চয়েস করে কিনতে যাই, দেখা গেছে জিনিসটা এসছে কিন্তু আমি জিনিসটার ফেরত দিতে পারলাম না, আমার পছন্দ হয়নি বা আমার ঠিক মন মতো হয়নি, আমি ফেরত দিতে গেলাম ফেরত পেলাম না, সেই ক্ষেত্রে কিন্তু পকেট খালি, লাভের গুড় পিঁপড়ে খেয়ে নিল। হ্যালো নমস্কার, সুপ্রভাত।
2: হ্যালো দিদি নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: শেখ নূর আলম, আচ্ছা বলুন।
2: দেখুন, পুজো বা যে কোনো উৎসবে বাজেট নিয়ে ঠিক হিসাব আসা যায় না, আমার সামর্থ্যর বাইরে কিন্তু আমাকে একটা মানসিক প্রস্তুতি নিতে হয়। হ্যাঁ, পুজো মানি, আনুষ্ঠানিক কাজ মানি, একটা খাওয়া দাওয়ার ব্যাপার থেকে থাকবে। সেই সঙ্গে ধরুন আপনি তো আমার বাড়িতে অকারণে খেতে আসবেন না, আমি তো আপনাকে
1: নিমন্ত্রণ
2: না নিমন্ত্রণ করে আসতে হয়। এরপর ধরুন আমার বাড়িতে যে খেতে আসে তার সঙ্গে আমার যথেষ্ট একটা সুসম্পর্ক বা আন্তরিকতা আছে, সে আমার বাড়ি আসবে। আর এই উৎসব মানে হচ্ছে কি বলুন তো, উৎসব মানে হচ্ছে আন্তরিকতার একটা উৎস, আর সেই সঙ্গে একটা মিলন, এটা একটা মিলন মেলা। অর্থাৎ এগুলো নিয়ে খুব একটা ভাবা যায় না। যেমন আমি আমার ব্যক্তিগত কথা বলছি, দৈনন্দিন জীবনে আমার রাস্তার পাশে বাড়ি, আমি বারান্দায় বসে যখন চা খাই তখন দেখা যায় কেউ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, এই শোন শোনির গাছ চা খেয়ে যা, এরকম করে দু পাঁচ কাপ চা হামেশাই হয়। এগুলো বাজেটের মধ্যে আনা যায় না, যদিও আমি কিন্তু আর্থিক অবস্থার দিকে বিরাট স্বাবলম্বী নয়, মানসিকতার দিক থেকে কিন্তু যথেষ্ট স্বাবলম্বী। হ্যাঁ, সেই জন্য ওইভাবে চলে। আর আমার বাড়িতে ধরুন 10 জন আত্মীয় এসছে, তার মধ্যে 2 জন কিন্তু আত্মীয়, বাকি 8 জন কিন্তু বন্ধু বান্ধব আদার্স ব্যক্তি। এই নিয়ে কিন্তু আমার জীবন শুরু, আর এখন চলছে 63+ বয়স, কোনো অসুবিধা হচ্ছে না। আর একটা কথা কি জানেন তো, আমরা ভাবি আমরা খাওয়াচ্ছি, না না, ওগুলো ঈশ্বর যার যেখানে খাবার, যেখানে রুজি মাপে সে সেখানে খাবে। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই দিদি, এইভাবে আমাদের চলে যাচ্ছে। ধরুন আমরা সাধারণ পরিবারের লোক চলে যাচ্ছে, যদি স্বচ্ছ মানসিকতা থাকে আর মানসিকভাবে যদি আপনি প্রস্তুতি নিয়ে থাকেন, ঈশ্বর ঠিক ইবাদত করবে, আপনি ঠিক পৌঁছে যাবেন। এটুকুই বললাম দিদি, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও। সবাই চায় সবাইকে নিয়ে ভালো থাকতে, সবার কাছে ভালো থাকতে, সবাইকে দিয়ে থুয়ে সবাইকে নিয়ে একসাথে একটা জিনিস ভাগ করে খেতে সবাই খুব ভালো লাগে। কিন্তু পুজো তো পুজো, পুজোর সঙ্গে তো আর কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় না। হ্যালো নমস্কার, সুপ্রভাত।
3: বিশালগত, সুব্রত ম্যাডাম।
1: হ্যাঁ সুব্রত
3: ম্যাডাম, মানে পুজোর বাজেট একটু পকেট খালি, দেখুন ম্যাডাম সবার একটু কম বেশ আছে ঠিক আছে, কিন্তু পকেট ভর্তি এবং পকেট খালি দিয়ে কি হবে? কারণ আমি তো পকেট খালি আগে করতাম, কিন্তু পকেট ভর্তিটা করতাম, তো পকেট ভর্তি করলে কি হবো? এই জিনিসটা 2 দিন ঘুরুন, 3 দিন ঘুরুন, 4 দিন ঘুরুন, তারপরে তো গলা গরমের মধ্যে ভালোই রেখে দেবেন।

0: টিকা আমের পকেট না ভাঙছে, তারা একবারে তাদের নাই। তারা যদি পকেটটা যদি মানুষের ভর্তি করে তাহলে আমার কাছে খুব আনন্দ লাগে, কারণ আমি তো অনেক পাইছি, আমি তো অনেক ড্রেস পাইছি। সেই আগের সেই দৃশ্যে এই জায়গায় তখন তো মানে তা মানুষের তো সামর্থ্য অনুসারে কিনতো, কারণ আমার তো এই ড্রেসটা কিনতেই হবে, আমার তো অনেকে তো ভালো ড্রেস কিনে, আমার তো জিন্সের স্যুট লাগবো, সবাই তো জিন্সের স্যুট করে করে, আর জিন্সের স্যুট করলে তো হইতো না, আমার তো সামর্থ্য লাগবো। আগে দিয়ে যেমন ওই স্কুলের কালো স্যুট আছে না, কালো স্যুট, এই কালো স্যুটে আমরা একটা করতাম পূজার সময় আমরা পড়তাম, আমরা স্কুল টিকা দিত হোস্টেল টিকা, কারণ তখন তো একটা সীমিত আসলে সীমিত বাজার আছে, সীমিত বাজারের মধ্যে, কারণ কিচ্ছু করার নাই। কারণ মা তো কইছে না বলতে সবাই লোক আনন্দ করতে গেলে নতুন ড্রেস পরিয়া সবাই লোক সবাই সবাই লোক দেখা করতে গো, সবাই সাথে মিলন মেলা হয়েছে নতুন আর পুরান কিতা, এক কথা হয়েছে আমার একটু সে সবাই লোকে দেখা সবার সাথে আনন্দ করার কথা, এটুকু কি বলার ছিল।
1: ধন্যবাদ। তাহলে এই হলো মূল বিষয়, আনন্দ করতে হবে আর খরচ, হ্যাঁ কেউ হয়তো বা যাদের সচ্ছল জীবনযাপন তারা ভাবছেন যে না আমি এইভাবেই খরচ করে যাই, দেখা যাক যা হবে পরে দেখে নেওয়া যাবে, আর কারোর হয়তো বা মনে হচ্ছে যে না বাজেট তো ক্রস করে গেছে, সেই নিয়ে অনেক চিন্তাভাবনা মাথায় ঘুরছে। হ্যালো নমস্কার, হ্যালো, না বন্ধু নেই, আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে একটা কথাই বলতে হয় যে পকেট খালি হতে পারে কিন্তু মন ভরে যায়, কাউকে দিতে পারলে ভালো লাগে, নিজেকে যেমন গুছিয়ে রাখতে ভালোবাসি তেমনি কাউকে দিতে পারলে সেই জায়গাটাও কিন্তু ভালো ভালো লাগার একটা জায়গা। তবে সচেতন থাকা জরুরি, আনন্দের মধ্যে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এরকম কন্ডিশন আসতে পারে। আবার আমি যে অর্ডার করলাম সেখানেও আমি ঠকে যেতে পারি, সেখানেও বাজেট ক্রস করতে পারে, তো সব কিছু মিলে একটু সচেতন থাকা জরুরি। আগে তো একটা বাজেট আমরা ঠিক করি, প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য রাখি, কারণ প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দিই, ইচ্ছাটাকে একটু কম গুরুত্ব দিই, তাই না? চেষ্টা করি সেরকমভাবে চলতে, অফার তো দেখি ঠিক আছে কিন্তু প্রয়োজন বুঝে অফারটা নেব। কিছু টাকা অবশ্যই আমরা পুজোর জন্য আলাদা করে রাখি, যে যদি টান পড়ে মূল মূল যে টাকাটা সেটার মধ্যে যদি টান পড়ে তাহলে ওই জায়গা থেকে টেনে আনব। কিন্তু মূল বিষয় একটাই, পুজো মানেই শুধু কেনাকাটা নয়, ভালোবাসা, একসঙ্গে থাকা, হাসি আর স্মৃতি তৈরি করা। তাই নতুন জামা থাকুক বা না থাকুক, পকেট ভরা থাকুক বা খালি, মুখের হাসিটাই যেন সবচেয়ে বড় সম্পদ। কোথাও দেখা হলো, প্যান্ডেল হোপিং করতে গেলাম কিংবা পুজোর সময় খাচ্ছি, যাই কিছু হোক না কেন, তখন কারোর সঙ্গে দেখা হলে যেন মুখ ফিরিয়ে না নেওয়া হয়, সবাই সাথে একটা আনন্দের উৎসব, আনন্দের তালে যেন আমরা সবাই নেচে উঠি, পকেট আবার ভরে যাবে কিন্তু পূজার এই সুন্দর মুহূর্তগুলো আর ফিরে আসবে না। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কি ভাবছেন এই পর্বে পূজোর বাজেট এবং পকেট খালি নিয়ে কথা বলছিলাম, শুনলাম আপনাদের মতামত, এক একজনের এক এক রকম মতামত থাকে, এটাই স্বাভাবিক। তো সব মতামত জানা হয়ে গেল, এবার আমাদের এই পর্ব থেকে বিদায় নেবার পালা।

0: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের তুমি অনন্যা পর্বে। আজকের প্রভাতী অনুষ্ঠান নিয়ে আমি আর যে মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। কি ভাবছেন, পর্ব থেকে বেরিয়ে আমরা ঢুকে পড়লাম তুমি অনন্যা পর্বে, আর এই পর্ব শুধুমাত্র আমাদের জন্য, আমরা মানে মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য। এই অনুষ্ঠানে ফোন করবেন শুধুমাত্রই মহিলারা। দুঃখিত, আপনারা পুরুষ বন্ধুরা যদি আমাদের ফোন করেন তাহলে আমরা ফোনটা কেটে দিতে বাধ্য হব, আর এতে করে আপনারা যদি রাগ করেন তাহলে আমাদের কিছু করার থাকবে না, কারণ আমরা আগে থেকেই জানিয়ে দিই যে এই পর্বটা শুধুমাত্র আমাদের জন্য, মহিলাদের জন্য। তো তুমি অনন্যা এই পর্বে আমরা চেষ্টা করি ইতিহাসের পাতা থেকে কোনো একজন মহিয়সী নারীকে নিয়ে কথা বলতে, একজন কিংবা দুজন মহিয়সী নারীকে নিয়ে কথা বলতে। আজ আমি কথা বলবো মার্গারেট এলিজাবেথ নোবেলকে নিয়ে। তিনি হতে পারেন একজন বিদেশিনী, কিন্তু একটা সময়ের পর তিনি তার জীবনটাকে পুরোপুরিভাবে ভারতবর্ষের জন্য উৎসর্গ করে দিয়েছেন। 1867 সালের 28 অক্টোবর আয়ারল্যান্ডের ডানগেননে জন্মগ্রহণ করেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছা। তার বাবা ছিলেন একজন ধর্মযাজক। বাবার কাছ থেকেই তিনি শিখেছিলেন মানুষের সেবাই প্রকৃত ধর্ম, আর এই জিনিসটাকে মাথায় রেখেছেন আজীবন। চেষ্টা করেছেন মানুষের জন্য কিছু একটা করতে, চেষ্টা করেছেন যখন যার দুঃখ দেখেছেন, কষ্ট দেখেছেন, সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়েছেন, তাকে একটু ভালো রাখার চেষ্টা করেছেন। মানে জীবনটা আর নিজের জন্য নয়, পরহিততরে উৎসর্গ করেছেন। পরবর্তীকালে তিনি লন্ডনে শিক্ষকতা শুরু করেছিলেন, কিন্তু তার মনে সবসময় প্রশ্ন জাগত জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। ভাবুন, আমরা সাধারণ মানুষ যারা রয়েছি তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য বলতে ভাবি সাধারণত যে কিভাবে নিজেকে দাঁড় করাবো, কিভাবে এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, কিভাবে একটু ভালো থাকতে পারবো, নিজেকে ভালো রাখতে পারবো, নিজের পরিবারকে ভালো রাখতে পারবো। আর সেই উদ্দেশ্যে কিন্তু আমরা যে যেই বিষয়ে পারদর্শী সেই দিকটাই খেয়াল রাখি, এবং সেই দিকটাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে

আরও ভালো করার চেষ্টা করি এবং নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু মার্গারেট এলিজাবেথ নোবেল নিজের জন্য চিন্তা করেননি, চিন্তা করেছেন পরের জন্য। আসছি আসছি কথায়, তবে একটা গান শোনার পর।

1895 সালে লন্ডনে তার জীবনে এলো এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি প্রথমবার শুনলেন স্বামী বিবেকানন্দের বক্তৃতা। সেই বক্তৃতা তার জীবনটাই বদলে দিল। স্বামীজির কথায় তিনি উপলব্ধি করলেন মানুষের সেবা এবং আত্মনিবেদনই জীবনের প্রকৃত পথ। ভগিনী নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ নোবেল থেকে নিবেদিতা নামটি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। নিবেদিতা অর্থ যিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। 1898 সালে তিনি ভারতে আসেন এবং ভারতকেই নিজের দেশ হিসেবে গণ্য করেন। ভাবুন, 95 সালে স্বামীজির কথায় অনুপ্রাণিত হয়েছেন তিনি এবং সেখান থেকেই 1898 সালে তিনি একবারের জন্য চলে এলেন ভারতবর্ষে। ভারতবর্ষকেই তিনি তার নিজের দেশ হিসেবে গ্রহণ করে নেন মনে প্রাণে। চলতে থাকে তার এই শিষ্যরূপে পড়াশোনা, তালিম, সবকিছু। স্বামী বিবেকানন্দের কথা, কাজ সবকিছুর সাথে তিনি জুড়ে যান এবং চেষ্টা করেছেন সেই পথে এগিয়ে যেতে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের দেখানো পথে এগিয়ে যেতে। কলকাতার বাগবাজারে তিনি একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তখন সমাজের অনেক পরিবার মেয়েদের স্কুলে পাঠাতে চাইতেন না। নিবেদিতা নিজে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতেন। তিনি শুধু বই পড়াতেন না, শেখাতেন আত্মসম্মান, দেশপ্রেম এবং আত্মনির্ভরতার শিক্ষা। তিনি বিশ্বাস করতেন একজন শিক্ষিত নারী মানে একটি শিক্ষিত পরিবার। এই ভাবনা কিন্তু আজও সমান প্রাসঙ্গিক।

আচার্য জগদীশচন্দ্র বসু যখন গবেষণার স্বীকৃতি পেতে নানা বাধার মুখে পড়ছিলেন, তখন ভগিনী নিবেদিতা তার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তিনি গবেষণাপত্র সম্পাদনা করতেন, বিদেশি বিজ্ঞানীর কাজ পরিচিত করতেন এবং মানসিক সাহসটাও যোগাতেন নিজেই। শুধু বিজ্ঞান নয়, ভারতীয় শিল্পকলার পুনর্জাগরণেও তার ছিল অসাধারণ অবদান। অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসুদের মতো শিল্পীদেরও তিনি উৎসাহ দিয়েছিলেন ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরতে। শ্রোতা বন্ধুরা, আমরা তো তুমি অনন্যা পর্বে শুনছি ভগিনী নিবেদিতার জীবনের থেকে

0: কিছু গল্প, তার সাথে আপনাদের জন্য একটা বিষয় রেখেছি, আপনারা মাঝে ফোন করতে পারেন। বিষয়টা হচ্ছে ঝাড়পোঁছ। আমরা প্রতিদিনই ঝাড়পোঁছ করে থাকি ঘরের, তবে বিশেষ বিশেষ দিনে, বছরের বিশেষ বিশেষ দিনে ঝাড়পোঁছ করে থাকি, বিশেষভাবে, প্রতিদিনের মতো করে নয়, একটু বেশি বেশি করে করে থাকি। তো আমাদের মহিলা বন্ধুদের কাছে জানতে চাইছি, আপনার ঘরের ঝাড়পোঁছ কি শেষ, নাকি আপনি সারা বছর করেন বলে এই বিশেষ দিনগুলিতে, অর্থাৎ পুজো বলুন, সংক্রান্তি বলুন, পয়লা বৈশাখ বলুন, তার আগে এই ঝাড়পোঁছ করেন না? জানবো আপনাদের থেকে। ফোন করুন 03812326253 এই নম্বরে। আমরা রয়েছি তুমি অনন্যা পর্বে, ভগিনী নিবেদিতার সম্পর্কে কিছু তথ্য নিয়ে। ভগিনী নিবেদিতা, যেখানে ভারত স্বাধীন করতে গিয়ে ভারতীয়রাই বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, সেখানে ভগিনী নিবেদিতা চলে এসেছেন ভারতকে ভালোবেসে, স্বাধীনতা সংগ্রামে ছিলেন, তবে তার থেকেও বেশি তিনি চেষ্টা করেছেন জনসেবা করতে, মানব সেবা করতে, শুধুমাত্র ভারতবর্ষকে ভালোবেসে, ভারতবাসীকে ভালোবেসে, এবং অবশ্যই স্বামীজির কথায় অনুপ্রাণিত হয়ে। আমাদের সঙ্গে একজন বন্ধু জুড়েছিলেন ফোন লাইনের মাধ্যমে, কিন্তু হয়তোবা লাইনটা কেটে গেছে, তাই কথা বলতে পারলাম না, দুঃখিত। বন্ধু আবার ফোন করুন 03812326253, যা আপনাদের একদম পরিচিত নাম্বার, সেই নাম্বারে ফোন করে জানাতে পারেন ঝাড়পোঁছ নিয়ে আপনার বক্তব্য। ভগিনী নিবেদিতা জীবনের সবচেয়ে অনুপ্রেরণামূলক অধ্যায়গুলোর একটি ছিল মানুষের জন্য তার নিঃস্বার্থ সেবা। হ্যালো, নমস্কার। হ্যাঁ বল।
1: ঝাড়পোঁছ, তাই তো? ঝাড়পোঁছ তো আমরা যে কোনো পুজো উপলক্ষে হোক, পয়লা বৈশাখে হোক, আমরা করে থাকি। এটা আমাদের একটা বাঙালি একটা নিয়ম প্রথা আছে, যে কোনো অকেশনে হোক, পুজো পার্বণ, তারপর বিয়ে টিয়ে লাগলো, কোনো অন্নপ্রাশন লাগলো, বাড়ি ঘর পরিষ্কার করা, এগুলো আমরা করে থাকি। এটা আমাদের মেয়েদের একটা কি বলে স্বভাবের বৈশিষ্ট্য। অনেকে প্রতিদিনের কাজ প্রতিদিন অনেকে করে, এরকম লোকও আছে প্রতিদিনের কাজ। আমার কর্তা একটু ঝুল দেখলেই পোশাক করতো, তোমরা যে বৈশাখ মাসে করো, নতুন বছরে পুজো করো, প্রতিদিন করলেই তো হয়, তাহলে তো মলাটা হয় না।
0: ঠিক, এটা সত্যি কথা।
1: হ্যাঁ, কিন্তু ওটা তো হয়ে ওঠে না মেয়েদের পক্ষে, আর সেই হোক আর কোনো কারণবশত, ওটা একটা অনুষ্ঠান, যেমন পুজো আসছে, বাড়ি ঘর পরিষ্কার করা, ঘর বাড়ি পরিষ্কার করা, আসবাবপত্র সবকিছু, একটা এর মধ্যে পরিষ্কার করার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু যার জন্য ওটা একটা দিন বেছে নেয়, পুজো পার্বণে, নতুন বছরে, বিয়ে বাড়ি উপলক্ষে বেছে নেয় দিনটা মেয়েরা। কিন্তু অনেকে আছে প্রতিদিনের বাড়ি প্রতি ঘর পছন্দ করে, যেমন বইয়ের আলমারি, বই থই অনেকে ধুলোবাজি ছাড়ে, তারপরে খাটের স্ট্যান্ড ফ্যান অনেকে প্রতিদিনই পরিষ্কার করে, তারপরে এগুলো করে থাকে মেয়ে, পুরুষরাও করে, মেয়েরাও করে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিজের কাছে, এটা
0: নিজের কাছে
1: পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে স্বাস্থ্যের পক্ষে ভালো, এবং ধুলোবালি থাকে না, এই আর কি। এর জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়োজন আছে।
0: ধন্যবাদ,
1: বাড়িতেই থাকে আর, রাখলাম, নমস্কার।
0: আসলে আগে কি হতো, যখন মানুষ একান্নভুক্ত পরিবার ছিল, যখন এতটা এডভান্স ছিল না আগের দিনগুলো,

0: মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত বেশিরভাগ মানুষই মেটে ঘরে থাকত, মাটির ঘরে থাকত। তো প্রতিদিন এত মানুষ সামলে, এত মানুষের সব কাজ, খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু সামলে উঠে প্রতিদিন কিন্তু সব কিছু পরিষ্কার করা সম্ভব হয়ে উঠত না। নর্মালি যা হয়, ভাত খাওয়ার পর থালাটা ধুয়ে নিল, মাটির চুলা যেটা সেটা একটু ধুয়ে মুছে নিল, সেরকম এক জিনিস। কিন্তু তখন ছিল যে মানুষ বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে খুব ভালো করে ঝাড়পোঁছ করত, ঘর দুয়ার বলুন, রান্নাঘর বলুন, কিংবা যাদের গোয়াল ঘর রয়েছে গোয়াল ঘর বলুন, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে করা হতো। কিন্তু এখন আমরা সভ্যতার সঙ্গে এগিয়ে যেতে যেতে আমরা প্রতিদিন কিন্তু আমাদের টাবে, মানে ওয়াশিং মেশিনের টাবেই হোক কিংবা আমরা নিজেদের হাতেই হোক, প্রতিদিন প্রচুর কাপড় কাচি, প্রতিদিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। খাওয়া দাওয়া তো রয়েছেই, রান্নাঘর একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, প্রতিদিন পরিষ্কার করি, না হলে একটা তেলচিটে ভাব চলে আসে। তো সেই জায়গা থেকে অনেকে ভাবেন যে প্রতিদিনই তো পরিষ্কার করছি, আমার যা ঘরে কোনো ধুলোবালি নেই, তাহলে পুজোর আগে কেনই বা এই, বা পুজোর আগে কিংবা সংক্রান্তি, মকর সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, ওই সময়টাই কেনই বা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আমাদের আমার কাছে প্রতিদিনই পুজো, প্রতিদিনই সংক্রান্তি, প্রতিদিনই একটা কিছু না কিছু কারণ। যাই হোক, বিষয় নিয়ে আপনারা ফোন করুন, শুনবো আপনাদের মতামত। ফিরে যাচ্ছি আবারও ভগিনী নিবেদিতা প্রসঙ্গে। 1899 সালে কলকাতায় প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে। তখন অনেকেই ভয়ে আক্রান্ত মানুষদের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, কিন্তু নিবেদিতা উল্টো পথে হাঁটলেন। তিনি নিজে রাস্তায় নেমে নর্দমা পরিষ্কার করলেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিলেন, অসুস্থদের সেবা করলেন এবং তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গড়ে তুললেন। তার কাছে ধর্ম মানে শুধু প্রার্থনা ছিল না, ধর্ম মানে মানুষের পাশে দাঁড়ানো ছিল। এই কারণেই মানুষ তাকে শুধু একজন বিদেশিনী হিসেবে নয়, নিজের পরিবারের একজন মানুষ হিসেবে গ্রহণ করেছিলেন। তাই তো তিনি ভারতবাসীর কাছে নিজের ঘরের মানুষ, নিজের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পেরেছিলেন, কারণ তিনি দুস্থদের কাছে চলে গিয়েছিলেন। সেখানে তিনি কোনো বিধিনিষেধ মানেননি, জাতপাত, ধনী গরিবের যে পার্থক্য সেটা মানেননি, তিনি শুধু মেনেছেন যেটা সেটা হচ্ছে মানুষ, মানুষের সেবা করতে হবে। তাই তিনি সেই জায়গায় নেমে পড়েছেন, তাকে সাহায্য করতে, তাকে ভালো রাখতে। পরিবেশ ভালো থাকলে মানুষ ভালো থাকবে, যে কোনো রোগ জীবাণু আমাদেরকে আক্রমণ করতে পারবে না। তাই তো তিনি নর্দমা পরিষ্কার করার মতো এমন একটা কাজও করেছেন শুধুমাত্র মানুষকে ভালো রাখার উদ্দেশ্যে।
1: আলো গেল মোরে, এ কিরে দুর্দৈব, লড়বে কে আয় ধজাবে, গান আছে যার ওঠ না গে, চলবি যারা চল রে ধে, আয়নারে নিঃশঙ্ক, ধুলায় পড়ে রইল চে ওই যে অভয় সঙ্গ।

রবি ঠাকুরের গানটা সবার জন্য, সবার কথা মাথায় রেখেই কিন্তু রবি ঠাকুর এই গানটি লিখেছিলেন। আমরা শুনলাম এই গানটি শ্রাবণী সেনের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা শুনছি ভগিনী নিবেদিতা সম্পর্কে কিছু তথ্য, আর আপনাদের জন্য একটা বিষয় রেখেছিলাম, বিষয়টা হচ্ছে ঝাড়পোঁচ। সারা বছর আমরা আমাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তারপরেও বছরের বিশেষ বিশেষ দিনে আমরা চেষ্টা করি আমাদের ঘরগুলোকে আরও বিশেষ করে পরিষ্কার করতে, মানে একদম আমাদের বিছানার সামনে যে পাপোশটা রয়েছে

পাপোশটা কিংবা সোফার ঢাকনা পর্দা, এগুলো কিন্তু আমরা প্রতিদিন পরিষ্কার করি না, তাই না? কিছু একটা সময়ের অন্তরালে আমরা এগুলো পরিষ্কার করে থাকি। তো প্রতিদিন আমরা যতই পরিষ্কার করি না কেন, এগুলো আমরা প্রতিদিন পরিষ্কার করি না, হয়তোবা মাসখানেক পরে, কিংবা বেশি ভালো যদি হয় তাহলে মাস দুয়েক পরে পরিষ্কার করি। তো যাই হোক, ঝাড়পোঁছ বিষয়টা হচ্ছে যে সারা বছর পরিষ্কার করেন বলে বছরের বিশেষ দিনে, অর্থাৎ এখন যেমন পুজো, মহালয়ার ঠিক আগে আগেই সবার ঘর ঝাড়পোঁছ শেষ হয়ে যাওয়া দরকার, এমনটাই আমাদের বাঙালিদের মধ্যে ধারণা। কিংবা যারা নবরাত্রি করেন তাদের ধারণাও কিন্তু এরকম, যে নবরাত্রি চলাকালীন মহালয়া থেকে নবরাত্রি পর্যন্ত, দশমী পর্যন্ত ঘরে আর ঝাড়পোঁছ করা যাবে না সেরকমভাবে। নিত্যদিনের কাজ তো রয়েছে, কিন্তু সেইভাবে ঝাড়পোঁছ হবে না, ধুল ঝাড়াঝাড়ি বা কিছু ধোয়া এগুলো সেরকমভাবে হবে না। তো আপনি কোনটা মনে করছেন? চলে যাচ্ছে আবার ভগিনী নিবেদিতা প্রসঙ্গে। তিনি বিদেশিনী হয়েও শিখিয়ে গেছেন, জন্মভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি কর্মভূমিও মানুষের পরিচয় গড়ে তোলে, ভালোবাসা, সেবা, শিক্ষা এবং আত্মনিবেদন, এই চারটি আদর্শই তাকে ইতিহাসে অমর করে রেখেছে। তিনি তার জীবন দিয়ে আমাদের সকলকে, অর্থাৎ সব স্তরের মানুষকে অনুপ্রেরণা জাগিয়ে গেছে মানুষের জন্য কিছু করার জন্য। তিনি স্বামী বিবেকানন্দকে নিয়ে একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম দ্য মাস্টার এস আই স হিম। যে বইটা পড়লে স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক কিছুই জানা সম্ভব।

ভগিনী নিবেদিতা সরাসরি রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু তিনি ভারতের স্বাধীনতার স্বপ্নকে নিজের স্বপ্নে পরিণত করেছিলেন। তিনি শ্রী অরবিন্দ, বিপিনচন্দ্র পাল, গোপালকৃষ্ণ গোখলে সহ বহু জাতীয়তাবাদের নেতার সঙ্গে মত বিনিময় করতেন। তরুণদের বলতেন, নিজের দেশকে ভালোবাসতে শিখো, নিজের সংস্কৃতিকে সম্মান করতে শিখো। তিনি বিশ্বাস করতেন যে জাতি নিজের ইতিহাস ভুলে যায়, সে কখনো সত্যিকারের উন্নতি করতেই পারে না। ভাবুন, শুধুমাত্র ভারতবর্ষকে ভালোবেসে, স্বামীজিকে ভালোবেসে ভারতবর্ষকে নিজের করে নিয়েছে, এবং সেই নিজের করে নেওয়ার মধ্যে শুধুমাত্র কথার কথা ছিল না, তিনি একদম রুট লেভেলে পৌঁছে গিয়েছিলেন, যেখান থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষকে মুখে মুখে ভালোবাসলেই হবে না, তাকে লাগবে, তার ইতিহাস জানতে হবে, তার সত্যিকারের উন্নতি করার চেষ্টা করতে হবে। মুখে বললেই শুধু হবে না, নিজের দেশকে, মানে যখন তিনি ভারত

ভারতবর্ষকে নিজের দেশ ভাবতে শুরু করলেন, তিনি জানলেন যে নিজের দেশকে আগে ভালোবাসতে হবে, নিজের সংস্কৃতিকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। আর তিনি সব কিছু করতে পেরেছেন বলেই কিন্তু তিনি নিজেকে একজন ভারতীয় হিসেবে প্রমাণ করেছেন। আজ সবার মুখে মুখে যেমন মাদার টেরেসার নাম রয়েছে, তেমনি কিন্তু ভগিনী নিবেদিতার নামটাও কিন্তু যথার্থরূপে সবার মুখে মুখে রয়েছে। এই দুজনই আমাদের কাছে সেবা প্রদানকারী মা হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা ভালোবাসি এবং তাদের থেকেই অনুপ্রাণিত হয়ে মানব সেবা করার যে ইচ্ছা, ছোটোখাটো যার যার সামর্থ্য অনুযায়ী, এখন আমরা তো ঘর কেন্দ্রিক হয়ে গেছি, তো যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। কিন্তু একটা সময় ছিল যখন তাদের কথায় উদ্ভুত হয়ে ভারতের ভারতীয় নারীরা এগিয়ে এসেছিল স্বাধীনতা সংগ্রামের পথে, এগিয়ে এসেছিল বিপদগ্রস্ত ভারতীয়দের সাহায্য করার জন্য। বড় বড় রোগ এখন যেগুলো দেখা যায় না, হ্যাঁ কিছু বছর আগে আমরা তেমনি একটি মহামারী করোনার সম্মুখীন হয়েছিলাম, যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে, তেমনি ওই সময়টায় প্লেগের মতো মারাত্মক, একদম গ্রামকে গ্রাম শেষ হয়ে যাওয়ার মতো মহামারী রোগে আক্রান্ত হতো মানুষ। সেই সব সময়ে ভারতীয় নারীরা এগিয়ে এসেছেন মানুষের সেবার জন্য।

শ্রোতা বন্ধুরা, বিষয় রেখেছিলাম ঝাড়পোঁছ। ঝাড়পোঁছ নিয়ে কথা বললেন আমাদের শ্রোতা বন্ধু মণিপাল।

আমরা জানি স্বামী বিবেকানন্দ যৌবনকে ভালোবাসতেন, নতুন যৌবনের ছেলে মেয়েদের ভালোবাসতেন, কারণ তাদের ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা একটু বয়স্ক, একটু মধ্যবয়স্ক মানুষের থেকে বেশি। তাই নতুন যৌবনকে স্বামী বিবেকানন্দ ভালোবাসতেন, ভালোবাসতেন তাই ভগিনী নিবেদিতাও। তিনি ভারতীয় পোশাক পরতে শুরু করেছিলেন এবং ভারতীয় জীবনযাপনই তিনি গ্রহণ করেছিলেন রীতিমতো। বাংলাও শেখেন যাতে সাধারণ মানুষের সঙ্গে সহজে কথা বলতে পারেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমি কথা বলছি ভগিনী নিবেদিতা সম্পর্কে। তিনি ভারতের গ্রামাঞ্চলে ঘুরে মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি শিশুদের শুধু পড়াশুনোই নয়, দেশপ্রেমের

শিক্ষাও দিতেন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান সব ক্ষেত্রেই ভারতীয় প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরতে তিনি নির্লজ্জ কাজ করে গেছেন। আসলে এই পথটা বোধহয় খুব একটা সোজা ছিল না। তিনি যখন একজন বিদেশিনী হয়ে ভারতের জন্য করেছেন মন প্রাণ উজাড় করে দিয়ে, তাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তিনি সেই সমস্যাটাকে কখনোই এতটা গুরুত্ব দেননি। তিনি ভারতকে ভালোবাসেন এই ভেবেই কিন্তু তিনি এগিয়েছেন, এবং যতই বাধা আসুক না কেন তিনি সব অতিক্রান্ত করে এগিয়ে গেছেন। সব ধরনের প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে গেছেন, তাই তো তিনি আজ সবার হৃদয়ে রয়েছেন, ভগিনী নিবেদিতা। আজ আমরা জানলাম এমন এক মহিষী নারীর কথা, যিনি জন্মেছিলেন ঠিকই দুর্দেশে, কিন্তু নিজের হৃদয়, কর্ম আর ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছিলেন ভারতবর্ষকে। তিনি আমাদের শিখিয়েছেন মানুষের পরিচয় শুধু তার জন্মস্থানে নয়, তার আদর্শে, তার কর্মে এবং মানুষের জন্য তার আত্মনিবেদনে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হোক, অসহায় মানুষের পাশে দাঁড়ানো হোক, কিংবা দেশের সংস্কৃতি ও আত্মমর্যাদাকে বিশ্বের দরবারে তুলে ধরা, প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের অনুকরণীয় দৃষ্টান্ত। তাই আজও তার জীবন আমাদের অনুপ্রেরণা দেয়, সাহস যোগায় এবং মনে করিয়ে দেয় নিঃস্বার্থ সেবাই মানব জীবনের সর্বোচ্চ সাধনা। এবার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষের প্রতি ভালোবাসা ও মানবতার আলো নিজের জীবনের পথেও ছড়িয়ে দেবেন। আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বিদায় নিতে হচ্ছে এই পর্ব থেকে। খুব শিগগিরই আবার কথা হবে, তবে যাওয়ার আগে আগাম শুভেচ্ছা, দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন এবং খুব মজা করুন দুর্গাপূজায়, সবাইকে নিয়ে, আত্মীয় অনাত্মীয় সবাইকে নিয়ে কাছে থাকুন, এক হয়ে থাকুন, কারণ দুর্গাপূজা একটা মিলন মেলা। এই গানটা শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।

কক থাইনি কক মাংরকন সঙ্গলাইনি বাকে আং তিয়ারকে ফাইজাক আবং কা ফক সং নতুই সঙ্গলাইনাই ফক সং এবার হিলস নতুই চিনি সঙ্গমুং এবার তিনি সঙ্গমুং তো নারকনাই হাইকে ফিয়াবা চং ত্রক ত্রক থাংলাইনাই তাকে সানি ইয়াগুলো রক্ষনাই তো দিই 101.6 মেগাহার্টজ এফএম।

어서요. 어서요. 언니네, 대갈래 돌아오 양바서 동네. 서야, 서야. 나오늘래, 나카로이 파이데. 서야.

刚才呀，把那地下那些个，我们都，哦呀那嘞，刚才我很的。

ダモダーモドーアバブレトカヤマトヤコモドーアモドーアヤマレアクルボイトンゴー

서예 어서야 미안고 탕금

자다 서둘래 이제 야구던 카이바

dada na sa ka na ka bisa ka tok sa aja sandalo su su dekha.

bisa ke no ke bisa ke tokso ga sandra sojo dekha

약간 칼바오.

ফাইদি অজরাও সঙ্গতিনি কক্রক নিউজ হেডলাইন্স খালাইনে রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু কাইডক হাস্তে নিয়ে হাস্তেফা চং ফিরকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো আগরতলানি প্রগা ভবন তিনি সিমি নখা সালনি ত্রিপুরা এডুকেশন কনক্লেভ 2026 ন চেঙ্গেরিওয়ান মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া সালসি হাঙ্কর ধর্মনগর হাস্তে হাফাংনি কৃষাশাক তাংবতাং চেঙ্গিরেখা তাই কুনালা কাইখ্যা সালথাং হাঙ্কর নাইকল ফাংনি সাকথার মুংবাই বস্কাংনি অসামতাই চাংদদরখে পাইরেনানি নাহারি মিয়া প্রগা ভবন কাইসা কোকলাম পান্দা সংসার জাখা ককথুম তাং সেপ নাইখুংনি যোগালি মুংবাই মিয়া খুমুলুং হাফাংনি রংন কতর স্টার্ট আপ তাই ইনোভেশন বাবাইনতে সজাগ মুং পান্দা সংসার জাখা সাকহামনি সেপসাপন রথানি স্রাই স্রাই খাইনানে বাকি হাকরদরনি যত সাকহাম নকনি সাকহামনি রং বাইমানি মারি স্রাই স্রাইকে ফুনুকনানি বাকি দাগিখা কেন্দ্রনি সাকহামতাই নুকুং হামক্রাই ককচং লাইনক ভুবনেশ্বর উমর চিচুকু জরানে বিনোদ মানকর ট্রফি চলারকনি সালসানি খাজাক ওভার ক্রিকেট বাতাইমুঙ্গ ত্রিপুরা কাইথাম ম্যাচ কপলাই অংখা খোয়াইনি ভগৎ সিং মিনি স্টেডিয়াম মিয়ানি সিমি চেঙ্কা সালথাম রমুই অংনাই হাস্তে বেরামনি চিব্রি তাই চিসিনি উমর জরানি চেলা ব্রিরকনি ক্যারাটে বাতাইমুং হাস্তে বেরামনি উমর চিব্রি জরানি ব্রিরকনি ফুটবল বাতাইমুং মিয়ানি সিমি চেঙ্কা জম্পুই জলানি সুদন্ন দেবর মামুকুমু রেমচিনি রংনখ্লাও তিনি নখা কিসা মোনাকজাক তঙ্গনে তিনি সালনি সাকানি তুংমারি 3.4 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও তঙ্গানে আমি জরাতে সঙ্গে তিনি কক্রক নিউজ হেডলাইন্স ফুনি হাইনহাই সঙ্গ থাকলাইনে তাকে সানিয়াগুলো সঙ্গমুঙ্গ

নরখানে তখন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়িন্ত স্টুডিওনি চড়াক কথা বোক দীপর্ণে দামচিনি কাউই থাঙ্গা তে সঙ্গমুং নারক নাই তিনি দীপর্ণে দামচিনি সতী থামচি জরা তাবুকাই বেলাই কলাই নরকন সঙ্গমুং সঙ্গন হ্যালো চয় থাঙ্গা হাইন হাইন রক দুঃখ তৈ ক্রং ফিডি 9485007172 হ্যালো

যা মং আং তিনি ফ্ল্যাগ খাইগা তৈ নরক নর যা মং বাই সং মংব সং জাকা খাইকা তিনি বাকই যে সং মঙ্গ যে কক সং ফিরক মং লাইমানি খরক নই মানখানা পাই থাকো ফাইসিং পুইলা ফাইসিং খরক সা মানখা অঙ্গাকে তৈ বাইতক নাই সং কাহাম কাহাম সং মং সঙ্গই নরক নরক তাই বো সাইমানানি বাকি চাইদক দিতে নরক বাই সু সু জরা মানখাকে আমা হাই কুইস রক নাই দি মোবাইল লগ টাইপ খাই নাই দি মানে থাঙ্গানা এগে খাগাও তিনি আমসু জরাতে সং মঙ্গ নরক খারই নাই নেখা চাইতগই বুঝিখা তাকু পুরে যে স্টেপ চাইতখা ফিয়াবা মানলিয়া পাইথাগো কিসা সা নাঙে খা হাইবান ক্লো সগৈকা হুঙ্কাগাই বুক স্বর্ণমালা স্বর্ণ স্বর্ণমালা নব বেলে কেন হামাই চাই দকানি বাগে ওয়াইনি ওয়াইনি চাই দকানা বব আও খাকাও কুবনি হাতি রগ কুবনি সাল গণরগনি সং মং রগনরক কক ফিরগিরি মানানো তাই কাহাম রেজাল্ট খাই মানানো রেজাল্ট ইয়াফানো সং মংনি যে বখা দংথ কাইসে সং কক ন সঙ্গে আবনি কক ফিরগি মান খাকাই বেলা কেন খাকে চাঙ্গো হ্যাঁ দেবা গেতে কিসানি ইয়াগুলো সং থাংলাইছে নাই তে সতী কায়সানী ইয়াগুলো হঙ্গে নেন তিনি ওয়ান সুকমং পান্ডাও হাবলাইছে নাই।

বেলেগ নাটত অগ্ৰজাম খনাই পাই লেখা চং অজৰাব দিনী ওৱান সুমুগ চং চালাই দায় ইয়াবা অংৰক বৈশাই দ যং বৰ ক্ৰকচা তে ক্ৰকচানা তাঙে না নাচলে আবা তাঙে যং বৰম ৰিয়া আং আপোনাৰ তৈয়ে ওৱানচুকটে যং অমহাই ওৱানচুক জাগো যং খরকসা তে খরকসানা হামানি চামানি নুখাঙ্কায় চিনি বুখারক এবার চিনি ওয়ান সুমারক সেলাই জাগি থাঙ যং বরকতে খরকসা চাসামানি নুখাঙ্কায় আনি সাইডা লাই থাঙ আনি সাইডা কাহাম অঙ্গাই থাঙ আমহাই ওয়ান সুগো যং বাহাকে বনো চায়া খালাইমান বা যং বহাইকে বনো গবাংমা পদ্রে পদ যং জালো

jara wa sangwan chuklai yo chini langmau shlaimung tunani chini hinangwa shlaimung klainani phia chang nai nai khang kai ku wi no chini chai tok mung tong khang kai ya ba chang kha thone je propano shamung klai kang ke a shamung shalche shalche kaplai angai nok jago ba bumol angai buthai thai nok jago sang bararok ni one shuk mani omohaino korakshano mechen korakshano chen ni che one shuk mani korakshani noguite koraksha sang mani arano kha thon chawi sang klai kang ka kai jing ni one shuk marok eba chini যে বখাও শিত্রা তোমার আবহু জাগে মানো চং সামুং তাঙ্গিয়াবই মুসাফানো মাসানান করে ও হাসা গাও হাইনি বাগে চং বর তাঙ্গি সাথাই খ্লাই সাথাই কে বনন বইনি কুমুন বইনি খ্লাই যা বুথাইন চং মাসাওই অকুঞা বা চ আবাই খা খম খম অংলা হাইনি বাকেন খরকসাতে খরকসানি সামুন এবার চকন খালাই মা টংনানি নাই তে বুঝিলাই সামু রক মাকলাইনাই খরকসানা তলা খিকলাই চুচুগো কামানি আবং খা চিনি হামনারি চাহানি ও এবার চিনি গবং মা সামু হুমুং রগ কেবি তবু মা শিকলাই আবো যরক সানো খেকলাই নাসাই থানগাফিয়া নামজাকাই দংলাগলি বরফ নিসা না নাম বরফ নচক তিসা কাকাইছে যত বরফ ন খরকসা সিনি মূ মানে বাঁচানা হাইনি বাকি যত সানি থাকা গ্রীন খুনি বরক অঙ্গে ফাইমানি জেফ্র রং পয়সা গবাং মাঙ্গো আফ্রজন চিকনি বর এবার কবা নিনছে রং গ্রী বরক বিগ্রা যা বরক অনুসং অমাহাই নকচমানি খাসিদ্রা বিগ্রা বরক অনুসং হারিয়া আমি বাগান সানাই যতন যমহাই ইয়াকারে যতন

ti xa voi khorok bo mia voi.

সাবমিশন ক্লাইমানো এবার জমা রইমানো ডকুমেন্টস রক, তাই ইমেল নি ইমেল থইব নরক অফিসিয়াল নি বখাক থইব নরক ইমেল ক্লাইমানো আবংখা শিল্প নিগম ভবন খেজুর বাগান আগরতলা তৈব কাহামকায় সাইমানানি বাগৈ নরক TIDC অফিসিয়াল ওয়েবসাইট থাঙ্গাই নাই মানায় টেকাইসা দঙ্গ সোসাইটি ফর এন্টারপ্রিনশিপ ডেভেলপমেন্ট SO সফেটনি তিরপ্রা আবারনি বাগৈ গবাং মা পোস্ট দঙ্গ পোস্ট অংখা থাইসিংনি যে সামানি তিরপ্রা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডনি আমানি পোস্ট অংখা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনি বাকি কাইনি পোস্ট দঙ্গ নরক দাদাক সিদাক কাই রেনানি বাকি শিল্প নিগম ভবন খেজুর বাগান আরও থাঙ্গাই খেজুর বাগান আগরতলা আরও থাঙ্গাই নরক দাদাক সিদাক রেমানে তাই TIDC অফিসিয়াল ওয়েবসাইটও থাঙ্গাইব নরকনি কয়েবলাই রকন ইয়াফারে মান্নাই টেকাইশা ছামাঙ্গা সোসাইটি ফর এন্টারপ্রেন্স

Sunka assistant manager, abani bagai kaini pustongo, norok dadak sidak kai renani bagai silpani gam baban kejur bagan, aro thangai kejur bagan agor tala, aro thangai norok dadak sidak remanente TIDC official website to thangai bawa norok ni koi blai rokno ya farai man nai, te kai sya thamanga society for entrepreneurship development sofet tibrawa. Beres abani bagai tongo thams dok dok chitam ya kaba 63 post tongo vacancy bagai supporting staff case worker accountants digital editors tai technical officer ok tongo abo bo haino contractual ni hashingonot langjak nai permanent resident of tirpra angnani nang nai abani bagai norok safet ta thangai norok ni koimung blai rok ya phare manai te tongo agartala government medical college SMC arabo omohaino borok chitok jagai tongo MTS multi tasking staff langjak nai last date hengkangkai ও অক্টোবর তালনি চিদক শালমারি জরা নরক নি কয়বলাই রক ইয়াচাক জাক নাই আবনি বাগে নরক অনলাইন টে মা রহনাই ফ্রি জব অ্যালার্জি ব্রা জব থাঙ্গাই আর থাঙ্গাই মা রহনাই রক তেব কাহামগাই সেই মানানি বাগাই তেব ওয়েবসাইট থাঙ্গাই অমরক নতুই সেই মান গাই হাইডি ও জরাও সঙ্গতাই কাইসারে চামুং এবার তাং সারে চামুং খানা নাই আবনি ইয়াগুলো হয় না হয় সালাই ফিউ নাই তিনি রং তঙ্গ কাহাম তঙ্গ কাহাম তং দি রিং তঙ্গ লাংমাও তৈব সাইমালাইনি ফিয়া অজরা অরে চামং নরক যত্নী বাগাই

0: Ratu.
1: Lia.
0: Tak pulang, saya cung Lia.
2: Kerakar di.
3: Kau cing belakang kena tutup kereta mung ojerau kena lagi dan robo kena emang kena ojerau belakang aku kena tutup kereta mung. Fadinga hai nohai thang lagi firu na Simon line ni Indian Railway wo RRB PRC commercial cum ticket clerk junior clerk cum typist accounts clerk tai trained clerk aro borok jog jagai thongor na railway group dini samung line ni mujong kai ba shape nai thongkai aro go jong kobang ma apply khlai mano tai defense thongo Indian army force apuni bagai agnivir ro borok jog jagai technical treatment তাই তেইব কাহামকে সেমানা নিবা গেইন রক অনলাইন টি রকব চেক লাই নাই মালো তে ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও এন্ট্রি বাই দা ইউপিএসসি এক্সাম রং নাং নাই আবনি বাগে 12 পাস আবনি বাগে মংশা খাকলাই জাক মং টংলা খাইনে বাগে নরক অনলাইন টি কইব্লাইব রহরই মানাই Police day, state service ni bagai bo, Delhi Police Constable, State Police Constable, Uttar Pradesh ni bo, Bonrok, Omahai tumung no shep shap nai tongkhangkai, Omahai Police State Service rogo bo, koi blai, rewi mano te narok ni, tumung no Omahai rung eba, rung remsi ni eba 12 pass klaija khangkakai, Omahai rogo chung, Apply climate nai postal department order central agency o boner omahaino gramin dak sebago samung klaina ni bagai assistant lang jak nai haini bagai no koi blaibo rohore man nai umor khajak tongo bcc janisimi bc neichi ban nisimi thamsi jora tei tongo self selection commission ssc ni bakak tei thaising chamani

নাইতে নাইতে দিপর নি দাম নই দাম সতি নেছি ইংজা গজরা ও তি তাং ছাড়া চামুং অজরা খানা লাইনে বেলে খানা তো তকরে চামুং নরক যত্ন নি বাগায়।

0: tay cho tôi nó cả hàm kêu tông đi tay phải nè xa logo hay nó
1: hay nó phải kêu chứ đấy đúng là nó bảo tâm lê và thì bộ quan này trong kha đại thi thân nó ngon lắm mà hay
0: nha tay nó rock này mà nó nên đại thi nó tay bộ cái tal xin đó để bàn đàn đi em rock bộ hay cái tin này bao cái âm sắc nó ông sĩ tông cho tôi nó đi bỏ cả hàm rồi mà bắt cha xin này
2: phía bắc hay là sài gòn
0: nó rock này bao cái ở đây cha
2: muốn cái news
3: này là bộ này là bao cái mà sư văn sư tông tiệt rồi
0: রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু কাইডক হাস্তে নিবাগে কেতাল হাস্তে পাচংখা কেরালা তামিলনাড়ু সিকিম ওড়িশা কর্ণাটক তাই উত্তরাখণ্ড হাস্তে নিবাগে কেতাল হাস্তে পাচংখা বরক জানি যা আচক থাইনি বার যা ইয়াচাকমা শালনি সিমি বরক নি আচক থাইনি বার যা সামুঙ্গ থেপা জাগানে বারো তিনি দিল্লি কেতাল তাবুক ন পইলা বিমেস্টেক নি স্বরাষ্ট্রমন্ত্রী বেরেমনি ককলাম পান্ডা ক্লাইনা ঠাঙ্গি তঙ্গ কেন্দ্র নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অকুচুক বেরেমনি ককলাম পান্ডা ও আচুক ফাং তঙ্গান অ পান্ডা ও তাং শিত্রার রাংনি রেথাই সকথাই সাইবার থেমরা মুং কাশুমুং আকরক নতুই পান্ডা মানজাক নাইক হাকতর নি ওয়ানসুক মুং রক রমৈতি সাজাগানা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক শাহ খানা হাপানিয়া ফাতার হা বেরেমনি অডিট্রিয়ামক পান্ডা কাইশানি বিশিংতে কেতাল ফুরেংনাই রকনি সেবক মান্নাই খড়ক শাহ সাই ব্রেরা বাচি শিকলা রকনি ইয়াগস চিতক মুংবলাই ইয়াফারে রোয়ানা আবনি বিশিং খড়ক দগরা চার্চি দক এস টি জি টি তাই খড়ক স্নেরা দক সি দক টেড টু আমজক মুঙ্গ ফাস অংজাক ফাতার হা বেরেমনি আকাবিকা হলিডের মা সাল 2026 নরগৈ তিনি আগরতলানি পইলা সদর হাবানগ আকাবিকা কাশুনানি বাগে সেমাই তাংখা ত্রিপুরা পুলিশ নি অফিসার তাই সেবক লাইনে রক আইজিপি ইন্টি

কানে হেডফোন, মনে আনন্দ আর হৃদ স্পন্দনের সুর। ফিরে এলাম আমি অনিন্দিতা, আপনাদের চিরচেনা বন্ধু। শুনছেন 101.4 মেগাহার্টজ প্রচার তরঙ্গে, FM উচ্চান্ত।

শ্রোতা বন্ধুরা সঙ্গে থাকবেন পরের কয়েক ঘন্টা আমাদের সাথে, গান গল্প আর আপনাদের সাথে আড্ডা জমবে আমাদের আজকের আসর। চলুন শুরু করা যাক আসরের প্রথম পর্ব, অর্থাৎ বাইরের আকাশ দিয়ে। আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলাপচারিতায় আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন যা সুরেলা কণ্ঠের জাদুতে বুঁধ হয়ে থাকেন হাজারো শ্রোতার হৃদয়। বাইরের আকাশে সঙ্গে দেবযানী দেয়।

0: প্রথমেই আমাদের শ্রোতাদের জন্য নিজের সম্পর্কে যদি কিছু বলো।
1: আমি দেবযানী, অতি সাধারণ একজন মানুষ। গান করতে একটু ভালোবাসি, গান নিয়েই থাকি। কাজকর্মের ফাঁকে, কাজকর্মের ব্যস্ততার মাঝখানেও এই।
0: ছোটবেলায় কখনো কি ভেবেছিলে যে একদিন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তোমার গান এত মানুষের কাছে পৌঁছে যাবে?

0: ধরো যখন 5 বছর, তখন একদিন আমার কাকাকে আমি বলেছিলাম, কাকা আমি না গান শিখতে চাই।
1: আচ্ছা,
0: আমার কাকা হঠাৎ খুব খুশি হয়ে গেল, মা তুমি গান শিখবে? ঠিক আছে। তো আমি বলছি, কাকা আমাকে তো আমার তো হারমোনিয়াম লাগবে। বলছে, হারমোনিয়াম লাগবে? চলো আজকে বিকালে কিনবো। ও মা, কাকা সন্ধেবেলায় আমার সঙ্গে গেল লক্ষ্মীনারায়ণ বাড়ির পাশে একটা দোকান, ওখান থেকে হারমোনিয়াম কিনে দিল। আমি তো একদম খুব খুশি, আমি
1: আচ্ছা,
0: গান শিখবো। বাস, প্রথম তো কোনো টিচার রাখা হয়নি আমার জন্য, বাস এমনিতেই বাজানো খুব খুশি। তারপর আচ্ছা, মা বাবা মিলে বলল, আচ্ছা ঠিক আছে, আমাদের পাড়ায় তো একজন আছে, ওনার কাছে দেই। পিসপিসি বলে ডাকতাম, ওনার নামও আমার মনে নেই। তো এই শুরু, ব্যাস তারপর থেকে তো
1: গানের সঙ্গেই পথ চলা।
0: হ্যাঁ।
1: আচ্ছা, তোমার প্রতিদিনের রেওয়াজের রুটিনটা কেমন? মানে কণ্ঠের যত্ন নিতে কি কোনো বিশেষ নিয়মাবলী ফলো করো?
0: এখন তো করা হয় না, তবে হ্যাঁ কিছু ছাত্রছাত্রী আছে যাদেরকে আমি গান শেখাই, ওদের সঙ্গেই যা করা হয়, নিজের জন্য কোনো সময় আর দিতে পারি না এখন।
1: তাহলে গানে তো যাব, কিন্তু এমন কোনো কি গান আছে যে গানটা তোমাকে খুব ইমোশনাল, মানে আবেগ প্রবণ করে তোলে, এমন কোনো গান?
0: এমন পার্টিকুলার কোনো গান তো নেই, তবে হ্যাঁ, গান যে গানের ভাষাটা খুব সুন্দর, লেখাটা খুব সুন্দর, মন কিছু হয়ে যায়, আমি ওইটাই গাইতে খুব ভালোবাসি।
1: যেমন
0: যেমন আচ্ছা ঠিক আছে, প্রথমে শুরু করি,
1: হুম হুম
0: হেমন্ত শুক্লার গাওয়া একটা গান আমার ভীষণ ভালো লাগে।
1: হুম হুম

0: আমারও ভীষণ প্রিয় এই গানটা। আচ্ছা, একজন শিল্পী যখন মঞ্চে গান করেন তখন শ্রোতাদের হাততালি তাকে আনন্দ দেয়, কিন্তু মঞ্চের বাইরে একজন শিল্পীর যে নিরন্তর সাধনা, সেই দিকটা কি মানুষ যথেষ্ট বুঝতে পারেন? মানে আমার কথার হয়তো কথাটা একটু গভীর, ধরো এই যে তুমি অডিয়েন্সের সামনে পারফর্ম করছো, শ্রোতারা হাততালি দিচ্ছে, কিন্তু এর পেছনে তোমার যে সাধনা রয়েছে, তোমার যে ত্যাগ রয়েছে, হ্যাঁ, সেটা কি সবার পক্ষে বোঝা সম্ভব?
1: সেটা সবার তো সম্ভব হয় না, কারণ সবাই গান বোঝেও না। অনেকে আচ্ছা গানটা শুনে ভালো লাগলো, হাততালি দিল, কিন্তু যেমন আমি গাই,
0: হ্যাঁ হ্যাঁ
1: একটা হাততালি শোনার জন্য মানে কত পরিশ্রম করতে হয়, যে সবাই মিলে হাততালিটা দিচ্ছে, মানে আমার সার্থক, আমি গানটা গেয়ে সবাইকে আনন্দ দিতে পেরেছি, ভীষণ মনে মনে খুশি হয়।
0: ঠিক ঠিক সেই জায়গাটি যে তোমার সেই সাধনার জায়গা, বা এই যে ভালোবাসার থেকে যে তুমি যেটা দিতে চাইছো, অর্থাৎ আমি জানি সেটা আমি আমার ঈশ্বরের প্রদত্ত এই গুণটা বা এই আনন্দ দেবার এই বিষয়টা তুমি অন্যকে দিতে পারছো, এটাও একটা আমার মনে হয় ঐশ্বরিক কৃপা।
1: হতে পারে
0: আচ্ছা, আজকের অবস্থানে পৌঁছে যদি নিজের ছেলেবেলার সেই মেয়েটির সঙ্গে একবার কথা বলার সুযোগ পেতে, তাহলে তাকে কি বলতে? মানে যে প্রথম হারমোনিয়াম কেনার সেই আনন্দ, তাহলে গানের ভাষায় তাকে কিভাবে ব্যক্ত করবে?
1: ছোটবেলায় যখন গান শেখা শুরু করলাম, কিছুদিন বাদেই আমাদের পাড়ার প্রোগ্রাম, তখন পিসিকে বললাম, পিসি আমাকে একটা গান শিখিয়ে দাও না, ওইখানে তো অনুষ্ঠান আছে, আমাকে তো বলেছে গান করতে। আচ্ছা ঠিক আছে, তোকে একটা গান শিখিয়ে দিচ্ছি। তো তখন পিসি আমাকে একটা নজরুল গীতি শিখিয়ে দিল, আমিও স্টেজে এটা করে ফেললাম।

0: নিয়ম বাজিয়ে নিজে নিজে যতখানি পারি। তখন তো আর গানের মানেটা তেমন বুঝতাম না, বয়স অনেক ছোট, তো এইটাই একটু করি।
1: হ্যাঁ নিশ্চয়ই।

0: আহাকে গাইলে। আচ্ছা, মানুষ যখন খুব একা থাকে কিংবা মনের মধ্যে অনেক নাবালা কথা জমে থাকে, তখন গান অনেকটা সময় সেই জায়গায় আশ্রয় হয়ে ওঠে। তোমার নিজের জীবনেও কি এমন কোনো গান রয়েছে যেটা তোমার একাকিত্বের আশ্রয়, একাকিত্ব মানে যখন তুমি একা থাকো?
1: একাকিত্বের গান, আমার শুভমিতার গাওয়া একটি গান খুব ভালো লাগে। অনেক সময় একা থাকলে বসে গুনগুন করি। তুমি গাইবো?
0: এখন পর্যন্ত তুমি যে কটা গান গাইলে, যে দুটো গান গাইলে, সব মানে ওই দুটোই আমার ভীষণ প্রিয়, এবং আমি এক্সপেক্ট করছি, আশা করছি এই মুহূর্তে যে গানটা গাইবে সেটাও আমার একেবারে হৃদয়ের খুব কাছাকাছি। গাও।

0: আহা, এর রেশ অনেকক্ষণ থেকে যাবে। প্রতিটি গানেরই তো একটা গল্প থাকে। তোমার জীবনে এমন কোনো গান আছে যার সঙ্গে জড়িয়ে রয়েছে কোনো বিশেষ মানুষ কিংবা বিশেষ মুহূর্তের স্মৃতি?
1: বিশেষ মানুষ, বিশেষ স্মৃতি সবার লাইফেই থাকে নাকি?
0: হুম হুম
1: তো আচ্ছা, এমন একটি গান করি, হয়তো কি বলবো, আচ্ছা গানেই যাই,
0: গানে যাও,
1: গানেই যাই, এটাই ভালো।
0: গানে যাও।

0: গোলামালি।
1: গোলামালি, হ্যাঁ গোলামালি যে গাও, এই গানটা আমার ভীষণ প্রিয়।
0: বদল যাও ওক্ত কে সাথ ইয়া ফির ওক্ত বদল বদল না সিখো, মজবুরিও কো মত কোসো হর হাল মে চল না সিখো।
1: বাহ, সুন্দর লাইন।
0: এবারে যেহেতু আমরা অনেকটা সময় তোমার সঙ্গে গানে গানে পার করে এসেছি, একটা কথা জানতে চাই যে এমন কখন কোনো শ্রোতা তুমি মঞ্চে বা যে কোনো জায়গায়

0: পারফর্ম করেছো, তারপর কোনো একজন শ্রোতা এমন কিছু বললেন বা তার অভিব্যক্তি বা এক্সপ্রেশন তোমাকে ভীষণ আপ্লুত করেছে, মনে হয়েছে না এর জন্যেই তো আমি গান গাইব, এমন কোনো
1: হ্যাঁ, মঞ্চে তো আমি তো অনেক আর্টিস্টের গানই করি।
0: হুম হুম
1: তো
0: হুম
1: একবার গান করেছিলাম
0: হুম হুম
1: লতাজির গাওয়া,
0: হুম হুম
1: তো পেছন থেকে দুজন ছেলে এসে বলল,
0: আচ্ছা
1: হঠাৎ করে মনে হচ্ছে যে আমরা একটা ক্যাসেট শুনতে পাচ্ছি।
0: আচ্ছা
1: হ্যাঁ, তো আমার তো এটা শুনে ভীষণ ভালো লেগেছে। আরে, খুব
0: হ্যাঁ
1: খুব ভালো গেয়েছো আন্টি, আমি তো
0: হুম
1: মনে করেছি একটা ক্যাসেট বাজছে।
0: হুম হুম মানে ঠিক মনে হচ্ছে যে ক্যাসেটের মতো তোমার গলাটা শোনা
1: এটা
0: যাচ্ছে।
1: শুনে আমার খুব ভালো লেগেছে, যদিও তেমন ভালো তো
0: হুম
1: গাই না। আচ্ছা, চেষ্টা করি গানটা গাওয়ার। তো
0: একটু
1: ওই দিন,
0: অন্যরকম প্রশ্ন করছি তোমাকে
1: হ্যাঁ,
0: দেবযানী, আজ যদি তোমাকে বলা হয় জীবনের বাকিটা সময় শুধু একজন শিল্পীর গানই শুনতে পারবেন, তাহলে তুমি কাকে বেছে নেবে এবং কেন?
1: এটা তো বাছার কি আছে, একটা নামই তো মনে আসে, লতা মঙ্গেশকর। ওনার গান শুনে সারা জীবন কাটানো যায়।
0: ঠিক আচ্ছা, তাহলে উনার একটা গান শুনবো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

0: গান শুধু সুরা শব্দের সমষ্টি নয়, গান কখনো স্মৃতি, কখনো ভালোবাসা, কখনো বা জীবনের কঠিন সময়ে একটু বেঁচে থাকার রসদ। আজ আমাদের সঙ্গে এত সুন্দরভাবে নিজের জীবনের কথা, সঙ্গীতের কথা এবং মনের কথা ভাগ করে নেওয়ার জন্য দেবযানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কণ্ঠে আরও অনেক সুন্দর গান শোনার অপেক্ষায় থাকবো আমরা। আর তোমার সঙ্গীতের এই পথ চলা আরও সমৃদ্ধ হোক, তোমার গান ছুঁয়ে যাক অসংখ্য মানুষের হৃদয়। শ্রোতা বন্ধুরা, আজকের এই সুন্দর কথোপকথন এখানেই শেষ করব, কিন্তু শেষ বলেও শেষ হয় না, আবার ফিরে আসব নতুন কোনো গল্প, নতুন কোনো মানুষ আর নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আর আকাশে বাতাসে এই মুহূর্তে মায়ের পদধ্বনি, যাবার আগে সুরে সুরেই এই আলাপন শেষ করব।
1: মা।

এতক্ষণ শুনলেন আমাদের অনুষ্ঠানে নতুন সংযোজন বাইরের আকাশ। আসলে প্রতিটি গানের একটি গল্প থাকে। গান আর গল্প নিয়ে আজকে বাইরের আকাশে, সঙ্গে দেবচানিদে।

শ্রোতা বন্ধু, ঘড়ির কাঁটায় দুটো বেজে 27 মিনিট হয়ে 30 সেকেন্ড। শুনছেন 101.3 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জ্বান্ত। সঙ্গে আজকে দ্বিপ্রহরের আসরে আপনাদের বন্ধু আমি অনিন্দিতা রয়েছি। ঘড়ির কাঁটায় ঠিক 3টে থেকে আপনাদের পছন্দের অনুরোধের আসর, অবশ্যই হৃদ মাঝারে অর্থাৎ লোকগানের অনুরোধের আসর। আপনাদের সঙ্গে সুরের খেয়ায় পাড়ি দিতে আমি আছি, আপনাদের বন্ধু অনিন্দিতা। আর আপনারা জানেন যে সারাদিনের ব্যস্ততা শেষে আমার মনে হয় এই সময়টা কিন্তু একেবারে একদম নিচের, আর এই একান্ত নিজস্ব সময়টাকে আরও একটু মধুর করে তুলতে, আরও একটু রঙিন করে তুলতেই আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের সব পছন্দের গান, অবশ্যই মাটির গান, শিকড়ের গান টান।

সুরের আকাশে ভাসতে ভাসতে মাটির গন্ধ নিয়ে এবারে হাজির হলাম রিত মাঝারের আসরে। শুনছেন আকাশবাণী এফএম উচ্চান্তার আমাদের আজকের আয়োজন মাটির গান প্রাণের টান, যে গানের ভেতর লুকিয়ে থাকে নদীর কালোতান, ধানের ক্ষেতে বয়ে যাওয়া হঠাৎ কোনো একটা মন উদ্বেল করে দেওয়া একটা হাওয়ার মেঠো পথের ধুলো। চলুন বন্ধুরা ফোন লাইনের ও প্রান্তে অপেক্ষা করে রয়েছেন, তাদের অনুরোধ নিয়ে একে একে অনুরোধে চলে যাচ্ছি।

0: নমস্কার,
1: নমস্কার ম্যাম,
0: হ্যালো, বলুন।
1: আমি কুয়ায় রামচন্দ্রগড় থেকে অখিল দেব বলছিলাম।
0: আচ্ছা,
1: আচ্ছা, গান শুনবো? সোনার ময়না পাখি আমার, কাজল বড় নাকি, এই গানটা
0: সোনার ময়না পাখি আমার। আচ্ছা, ঠিক
1: কাজল
0: আছে,
1: বড় নাকি।
0: শোনাবো আপনাকে। ধন্যবাদ।

0: বন্ধু আছেন একজন? হ্যালো, নমস্কার।
1: হ্যালো ম্যাম,
0: হ্যালো,
1: নমস্কার ম্যাম।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি অবনী দেবা বলছি ম্যাম।
0: হ্যাঁ, বুঝতে পেরেছি। বলুন বলুন বন্ধু, বলুন।
1: হিন্দি গান শুনতে পারবেন ম্যাম?
0: না, এটা তো লোকগানের আসর, আপনি হিন্দি গানের অনুরোধ, আমাদের অনুরোধের আসরে, সুরের আকাশে করতে হবে।
1: আমি লোকগীতি গান শুনবো, আর দেখবো মানে গাওয়া গেল লোকগীতি গান একটু শোনাবেন ম্যাম।
0: আচ্ছা, কি গান?
1: যে কোনো একটা গান আটে মানে যে কোনো একটা গান শোনা যায় কি?
0: আচ্ছা,
1: আমি
0: ঠিক
1: একটু গান
0: আছে ঠিক আছে। চলুন বন্ধু। হ্যালো, কে রয়েছেন?
2: হ্যালো দিদি ভাই, আমি আড়ালিয়া নেপালি সুভাষপল্লি থেকে ছবি চক্রবর্তী বলছি।
0: আচ্ছা, ছবি দেবী, বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, আমি রিদ মাঝারে রাখিব যেতে দেব না এই গানটা শুনতে চাই দিদি ভাই।
0: আচ্ছা, হৃদ মাঝারে রাখিব, যেতে দেব না।
2: হ্যাঁ দিদি ভাই,
0: ঠিক আছে, শোনাচ্ছি, সঙ্গে থাকবেন, ধন্যবাদ। আরো একজন বন্ধু আছেন। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, নমস্কার ম্যাম।
0: হ্যাঁ নমস্কার,
3: আমি উদয়পুর থেকে বলছি, দীপা দাস।
0: আচ্ছা দীপা, হ্যাঁ বলো দীপা।
3: আমি স্বপন বসুর কণ্ঠে
0: হুম,
3: বল কি নন্দলাল একটা গান, এই গানটা শুনতে
0: হ্যাঁ
3: চাই।
0: বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, খুব সুন্দর গানটা, ভালো থাকবে,
3: খুব
0: ভালো,
3: হাসি।
0: হ্যাঁ হাসির, ভালো থাকবে। চলুন আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো নমস্কার, হ্যালো, কেউ আছেন?

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো নিন্দিতা ম্যাডাম,
0: হ্যাঁ বলুন।
1: ধন্যবাদ। দেবী সেনগুপ্তা বলছি জয়নগর থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আচার ভিতর অচেন পাখি কেমনি আসে যায়,
0: আচ্ছা এটা
1: আরে
0: শোনাবো।
1: ধরতে পারলে মনোবিরি দিতাম তাহার পায়।
0: আচ্ছা এটা শোনাবো।
1: হ্যাঁ এটা শুনবে। আর
0: আচ্ছা
1: এতক্ষণ তো গানে মোহিত করে নিলেন, কি দে যে
0: হ্যাঁ,
1: কি দে
0: দেবযানী,
1: জানি নামটা,
0: দেবযানী, দেবযানী।
1: দেবযানী দে, কি ভালো গান শুনাইলো, খুব ভালো লাগলো।
0: আসলে
1: আচ্ছা অশেষ ধন্যবাদ। আরো আমি ত্রিপুরা, আরে শারদ সম্মেলনের, শারদ পূজার আগেই আগাম শুভেচ্ছা আপনাকে।
0: শুভেচ্ছা
1: আপনি
0: নেবেন।
1: পূজার মধ্যে থাকবেন, দুর্গার সাথে আসবেন।
0: আচ্ছা ঠিক আছে, আসবো। উনি যেদিন

0: স্কুলে যাবেন
1: জীবন
0: সেদিন
1: না
0: আসবো।
1: দেখি দুর্গার সাথে সাথে থাকবে,
0: না না থাকবো,
1: যাচ্ছি
0: ওনার
1: না
0: সঙ্গেই থাকবো, আর উনি যেদিন চলে যাবেন সেদিন আসবো। ভালো
1: আরে
0: থাকবেন।
1: মনটা খুব খারাপ লাগে।
0: আচ্ছা, না না আমি ভালো করে দেবো, আমি সেদিন আসবো। ভালো থাকবেন। ঠিক আছে, চলুন যাচ্ছি গানে। প্রথমে অখিলবাবু, অবনীবাবু, ছবি, দীপা আর আমাদের এই মুহূর্তে যে বন্ধু ফোন করেছেন হোয়াটসঅ্যাপেও আমাদের কিছু বার্তা রয়ে গেছে অনুরোধের। আমরা রয়েছি অনুরোধের আসর রিদ মাঝারে। হ্যালো, নমস্কার, কি রয়েছেন? সুব্রত বলছেন? হ্যাঁ বলুন সুব্রতবাবু, কী করবো?
2: দুহার ব্যান্ড দুহার ব্যান্ড

এ যদি আমি দোহার আমি জানি না, এটা আমি তবু খুঁজবো, যদি না পাই তাহলে দোহার ব্যান্ডের যে কোনো একটি ভালো গান আপনাকে শুনিয়ে দেবো, ঠিক আছে? সব কটা গানই ভালো, আলাদা করে এমন কোনো ইয়ে নেই, প্রত্যেকটা গান দোহার ভালো, ঠিক আছে? আচ্ছা, আমি আরও একবার বলি, আমার ঘুম ভাঙাইয়া দিল, তাই তো? আমার ঘুম ভাঙাইয়া গেল গো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, ভালো থাকবেন। চলুন আমরা পরপর গানে যাচ্ছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আপনার পছন্দের গানটি রিদ মাঝারির আসরে।

অখিলবাবু, সোনার ময়না পাখি আমার কাজল বড় নাকে আমাকে একটু খুঁজে দেখতে হবে, মনে হয় না এই গানটা আপনাকে আমি শোনাতে পারবো। যাচ্ছি অবনীবাবুর জন্য এই গানটা, আমার পছন্দের।

এই গানটা ছিল অবনী বাবুর জন্য। পরের গানে যাব, পরের গানটি অখিল বাবুর পছন্দের গান, অরিজিৎ সিং এর কণ্ঠে, সোনার বরণ পাখি রে আমার, কাজল বরণ আঁখি।

এবারে শুনব ছবির পছন্দের গান রিদমা ঝারে রাখিব, যেতে দেব না। চলো ছবি, তোমার পছন্দের গানটি শুনো।

শুনলেন এই গানটি ব্যান্ড দুহারের পক্ষ থেকে। এবারে দীপার পছন্দের গান শুনবো স্বপন বসুর কণ্ঠে।

ছেলে কুসঙ্গে যায় ওয়াগান ভেঙে টাকা পয়সা পেলে টাকা পয়সা পেলে শেষে কিনা পেলে পেঁয়াজ খেকো মাংস খেকো মত মাতাল চরিত্র কিনে ওয়াগান ভাঙা ছেলে না না না না না না না বুঝলে দেবদুলা।

0: ওয়াগান ভাগে মাঝে মধ্যে বাইরে টাইরে এলে কেন না, বেশিরভাগই সময় কাটে তার আলিপুরের জেলে, আলিপুরের জেলে।
1: নন্দলাল আরে তোবা তোবা তোবা, এত দেখি একেবারে হাড় হাবাতে ছেলে রে বাবা।
0: না না না না না না না না, বুঝলে দেব দুলাল, এখন সে আর নেই কো জেলে এমনি ভালো ছেলে, এখন সে আর নেই কো জেলে এমনি ভালো ছেলে, এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে, ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে, মন্ত্রী হবে বলে।
1: বলো কি নন্দলা, এ তো দেখছি খাসা ছেলে, মন্ত্রী বাই মেলে হলে সব কলঙ্ক যাবে চলে, বুঝলে মন্ত্রী বাই মেলে হলে

0: পারি যে আপু। পরের গানটির অনুরোধ এসছে, না আরও একটা গান শোনানোর বাকি আছে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দেবী সেনগুপ্তের পছন্দের গান, ওনার গানটা শুনিয়ে যাচ্ছি সুব্রত বাবুর দোহার ব্যান্ডের কণ্ঠে আমার ঘুম ভাঙাইয়া গেল। না এই গানটা আমি আপনাকে শোনাতে পারবো না, দুঃখিত। আমি দোহারের অন্য আরও একটা গান আপনাকে শোনাব, চলুন খাঁচার ভেতর অচিন পাখি গানটা শুনি। খড়ির কাঁটায় 3:25 হয়ে 30 সেকেন্ড, শ্রোতা বন্ধুরা আমরা রয়েছি রিদ মাঝাটের আসরে।
1: সারেগামা কার্প

শুনলেন এতক্ষণ শিল্পী রুনা লাইলার কণ্ঠে খাঁচার ভেতর অচিন পাখি এই গানটি। এবারের গানটি সুব্রতবাবুর জন্য থাকছে ব্যান্ড দোহার থেকে।

এর পরের যে গানটি সেটি অনুরোধ জানিয়েছেন শুন লালুন ঘরামি, পশ্চিমবঙ্গ থেকে, হাওড়া পশ্চিমবঙ্গ থেকে। উনার পছন্দের গানটি সঙ্গীত মণ্ডলের কণ্ঠে সবাই ডাকে বাউল। হ্যাঁ, অবশ্যই লালনবাবু, আপনার পছন্দের গানটি এবারে থাকছে হৃদমাঝারের আসরে।

0: শুনলেন এই গানটি সঞ্জিত মন্ডলের কণ্ঠে? যাব পথের কাঁধে। পরের গানটির অনুরোধ জানিয়েছেন বাগবাসা থেকে রথীন্দ্রবাবু কানাই পার করিয়া দে।
1: इस तोहफे में है 5,000 सुनहरे गाने।

আজকে আমাদের টেলিফোন লাইন, মেসেজ বক্স, হোয়াটসঅ্যাপ একদম কানায় কানায় পূর্ণ। কুমার শানুর কণ্ঠে শুনলেন এই গানটি এতক্ষণ, কি দারুণ তাই না? সুরের এই জাদুতেই তো আটকে থাকে মন। চলুন বন্ধু, কে অপেক্ষা করছেন ফোন লাইনের ও প্রান্তে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো।

আরো একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন ঝর্ণা ভট্টাচার্যের, উনি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন গলার হার খুলে নেগো ওগো ললিতা গানটি। চলুন এই মুহূর্তে এই গানটি ঝর্ণা দেবের জন্য।

স্টুডিওর ঘড়ির কাঁটায় 3টে বেজেছে 56:13। আহা, যেন মরমে বসিল ভালোবাসার টানেই তো আমাদের এই সুরের সেতু তৈরি হওয়া। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আর গানে গানে থাকুন আমাদের রিদমাঝারির আজকের পর্বে। এই গানটি দিয়ে শেষ করছি। হ্যাঁ বন্ধুরা ফোন করছেন কিন্তু আমি কথা বলতে পারছি না, ওনাদের কথা শুনতে পাচ্ছি না। চলুন যাচ্ছি এই আসরের শেষ গানে।

এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6টি রাজ্যের জন্য রাজ্যপাল নিযুক্ত করেছেন। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর কেরলের নতুন রাজ্যপাল হবেন। তিনি কেরলের বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের স্থলাভিষিক্ত হবেন। রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। দুষ্যন্ত গৌতম সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া রাষ্ট্রপতি ব্রজমোহন রামকে উড়িষ্যার রাজ্যপাল, ডক্টর সুধা ইয়াদবকে কর্ণাটকের রাজ্যপাল এবং ডক্টর ধল সিং বিসেনকে উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির তৃতীয় দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই দিনটি সাহস, শান্তি এবং ঐশ্বরিক শক্তির প্রতীক দেবী চন্দ্রঘণ্টার আরাধনার জন্য।

উৎসর্গ কৃত। তিনি সকলের জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগামীকাল হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে শিক্ষক পদে নবনির্বাচিত 1452 জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এর মধ্যে এসটিজিটি উত্তীর্ণ রয়েছেন 686 জন ও টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ রয়েছেন 766 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, 2047 সালের মধ্যে আত্মনির্ভর ভারত ও বিকশিত ত্রিপুরা গড়ে তোলার জাতীয় অভিযানে ত্রিপুরা সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কাঁধ মিলিয়ে কাজ করবে। আর সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত ওই সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সেবাজ্যোতি যাত্রার অঙ্গ হিসেবে রাজ্যের 8টি জেলায় বিকশিত ভারতের প্রতীক হিসেবে স্থায়ীভাবে সেবাজ্যোতি চক স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম।

এফএম উচ্চারান্ত 101.6 মেগাহার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের চিরচেনা বন্ধু আমি অনিন্দিতা। ঘড়ির কাঁটায় ঠিক এই মুহূর্তে সময় কাটানোর এক দারুণ মুহূর্ত শুরু হয়ে গেছে। আজ মঙ্গলবার আমরা ফিরে যাব পেছনের কোনো এক সোনালি দিনে, যেখানে সুরের জাদুতে মজে থাকতো গোটা একটা সময়। হ্যাঁ বন্ধুরা, প্রতি মঙ্গলবারের নিয়মিত অনুষ্ঠান ফেলে আসা দিনের গান আজ সাজিয়েছি একটু অন্যরকমভাবে। অন্যরকম কে কেমন, পুরনো দিনের গান তো পুরনো দিনের গান, সেখানে আবার অন্যরকম বা অন্য ধরনের মানে কি না, আমরা সাজিয়েছি পুরনো দিনের কিছু কালজয়ী হিন্দি ছায়াছবি থেকে এমন গান যে গানগুলোর আবেদন আজও একটুও কমেনি। তাহলে আর দেরি কেন, কাপ অফ টি বা কফিটা হাতে তুলে নিন আর কানে হেডফোন গুঁজে চলুন, হারিয়ে যাই সুরের সেই মায়াবী জগতে। প্রথম গানটা শুনুন, আশা করি আপনি বুঝতে পারবেন আজকের যে টেম্পো অর্থাৎ আজকের রিদম, আজকের ছন্দ একটু সত্যি অন্যরকম। সঙ্গে থাকুন।

মোহাম্মদ রফিকে নিয়ে যতই পড়াশোনা করেছি অবাক হয়েছি, বিশ্বাস করুন, সত্যি কথা বলছি। যারা ওনার সঙ্গে কাজ করেছেন ব্যক্তিগতভাবে ওনাকে জানেন, ওনারা এক সময় তাদের ইন্টারভিউতে মোহাম্মদ রফি সম্পর্কে যা বলেছেন, ওনার কণ্ঠে শুধু ঈশ্বর নয়, ওনার শুধু কণ্ঠ নয়, ওনার হৃদয়ে, ওনার অস্তিত্বে, ওনার ব্যক্তিত্বে সেটা প্রতিফলিত হতো। প্রচুর গায়ক আসবে যাবে, কিন্তু মোহাম্মদ রফি দ্বিতীয়বার আর আসবে না। ওনারা হয়তো শতাব্দী, হাজারো শতাব্দী পর মনে হয় একবার আসেন। চলুন যাব পরের কানে, এমনই আরও একজন ব্যক্তিত্বের কথা অবশ্যই শোনাব, কথা হবে আপনাদের সঙ্গে। তবে এই গানগুলোর আবেদনটাই এমন যে গানগুলো শোনার পর আর বেশি কথা বলতে ইচ্ছে করে না।

0: এই গানগুলো শুধু একটা নোট নয় বা সুর নয়, এগুলো এক একটি আবেগ, এক একটি স্মৃতির প্যান্ডোরা বক্স। লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি কিংবা কিশোর কুমার অথবা মান্না দে, তাদের কণ্ঠের জাদুতে আজও জীবন্ত হয়ে ওঠে ফেলে আসা দিনগুলো।
1: সারেগামা কারওয়া

পুরনো হিন্দি গান মানে হৃদয় স্পর্শী সুর আর মনের গভীর থেকে উঠে আসা শব্দ। কিন্তু জানেন কি, এই গানগুলোর অন্তরালের গল্পগুলো আরও বেশি আবেগ ঘন চমকপ্রদ। টাইম মেশিন ঠিক নেই ঠিকই, তবে এই গল্পগুলো আপনাকে ফিরে নিয়ে যাবে সেই সোনালি অতীতে যেখানে জন্ম নিয়েছিল বলিউডের সেরা সেরা গানগুলো। এই যেমন একটা গান আপনারা জানেন, তুমকো দেখা তো ইয়ে খায়াল আয়া, সকলেই পরিচিত। মাত্র 9 মিনিটেই লেখা এই স্মৃতি মেতুর গান, সময়টা 1982 সালে। সাথ সাথ ছবির এই গানটি লেখা হয়েছিল মাত্র 9 মিনিটে। গীতিকার জাভেদ আখতার এক পুরনো সাক্ষাৎকারে বলেন, গভীর রাত তখন প্রায় 2টোর দিকে উনি একটা ঘোরের মধ্যে ছিলেন, হঠাৎ এই গানের কথা ওনার মাথায় আসে এবং এক নিঃশ্বাসে উনি লিখে ফেলেন পুরোটা গান। এমন অলৌকিক সৃষ্টি কালজয়ী হয়ে ওঠে পরবর্তী সময়ে।

একেবারে নিশ্চিত এই গানগুলো, এই যে গানটা শুনালাম আপনাকে, সাবরে সাবরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে, আপনাদের মধ্যে কারা এই গানটি আগে শুনেছেন অবশ্যই ফোন করে জানাবেন আমাদের, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন।

আসলে কিছু গান, কিছু গানের কথা, শব্দ, এই যে এভারগ্রিন গানগুলো, এই গানগুলো কেমনি এমনি তৈরি হয়ে যায়, এর পেছনের গল্পটা আরও সুন্দর, আরও মধুর, কখনো বা ভীষণ করুণ। যাচ্ছি পরের গানটিতে।

আজকের মতো ডিজিটাল প্রযুক্তির সুবিধা তখন ছিল না। এক একটি গান রেকর্ড করার জন্য বিশাল অর্কেস্ট্রা নিয়ে গায়ক বা বাদকেরা, যারা যন্ত্রসঙ্গীতে সাহায্য করতেন, একসাথে লাইভ পারফর্ম করতেন। একটি ছোট্ট ভুলের জন্য পুরো গানটি আবার প্রথম থেকে গাইতে হতো। আর এই কঠোর পরিশ্রমের ফল ছিল সেই গানগুলোর মধ্যে সেই নিখুঁত আবেগ।

আমরা রয়েছি ফেলে আসা দিনের গানের অনুষ্ঠানটি নিয়ে। চলুন পরের গানটি শুনি, লতা মঙ্গেশকরের কণ্ঠে তু চন্দা মে চান্দি।

পরের গানখানা শুনবেন মান্নাদের কণ্ঠে। হ্যাঁ, বুঝতেই পারছেন আজকে শোনাচ্ছি আপনাদের বলিউডের অর্থাৎ হিন্দি ছায়াছবিতে যে গানগুলো একেবারে মানে সেমি ক্লাসিক্যাল বেজ, প্রতিটা গান এক একটা রাগের উপরেই ভিত করে তৈরি হয়, তবু গানের একটা প্রকারভেদ আছে না? তো সেই জায়গা থেকে এবারের গানটি আরি বর্মনের সুরে মান্নাদের কণ্ঠে।

সুরের এই মাদকতা কাউকেই ছেড়ে কথা বলেনি। মুয়াজ্জিনের আজান থেকে শুরু করে কোরআনের দোয়াওয়ালে তার উপস্থিতি, মন্দিরের ঘণ্টা থেকে পুজোর মন্ত্রপাঠের পড়তে পড়তে রয়েছে তার অবস্থান, গির্জার ঘণ্টা থেকে শুরু করে সান্তা ক্লজের স্লেজ গাড়িতে রয়েছে তার বিস্তৃতি। কেউ তার কণ্ঠে ধারণ করেছে সুর, আর কেউ তা নিয়ে এসেছে তাদের হাতের আঙ্গুলে, কেউ কথার পর কথাকে সাজিয়ে গেছে সুরে, আর কেউ সেতারের তার ধরে গুঞ্জন তুলতে তুলতে সৃষ্টি করেছে ঝড়, আর তাদের সেই ঝড় সৃষ্টিগহীন তলে মানুষ বিভোর হয়ে হারিয়েছিল, হারাচ্ছে আর হারাতেই থাকবে নিজেকে। স্টুডিওর ঘড়ির কাঁটায় 4:58 হয়ে 45 সেকেন্ড। এতক্ষণ যে গানটা শুনছিলেন, গানটা একেবারে নতুন, আসলে ভোজপুরি গানটার লিরিক্স, কিন্তু গানটা লিখেছেন, গানটা কম্পোজ করেছেন বিখ্যাত মিউজিক কম্পোজার জয়দেব, এবং গানটাতে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে। অসাধারণ একটা, কী বলবো, অসাধারণ একটা গান। ঘড়ির কাঁটা বলছে ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান আমাদের আজকে এখানে শেষ করতে হবে, পরের পর্ব আপনার সমীপে, তৈরি থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।

শুনছেন 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে এফএম উচ্চান্ত। এই মুহূর্তে আমরা রয়েছি আপনার সমীপে অনুষ্ঠানটি নিয়ে, আর এই অনুষ্ঠানের নামের মধ্যেই রয়েছে তার সার্থকতা, আপনাদের আরও কাছে আসা, আপনাদের কথা শোনা। আজকে আমার সঙ্গে স্টুডিও উপস্থিত আছেন আকাশবাণী আগরতলার প্রোগ্রাম এক্সিকিউটিভ শুভেন্দু বাক্সার। তিনি শুনবেন আপনাদের কথা, আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন। তাহলে চলুন শুরু করি আপনার সমীপে, আপনাদের কথা, আপনাদের প্রশ্ন, আপনাদের অভিযোগ, আপনাদের অধিকার এবং তার সমাধানের খোঁজে।

0: স্যার, আমাদের অনুষ্ঠানে কিছু পরিবর্তন আনা হয়েছে, এই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলেন।
1: হ্যাঁ, আমাদের বেশ কিছু পরিবর্তন এসেছে গত অক্টোবরের 4 তারিখ থেকে। যেটা হয়, আমাদের উইন্টার ফিক্স পয়েন্ট চাক, শীতকালে যেটা আমাদের প্রথম রবিবার থেকে হয়, সেই অনুসারে বেশ কিছু পরিবর্তন আমরা করেছি। সেটা সেই সকালের অভিজ্ঞাপন থেকে, অভিজ্ঞাপনটা চলে গেছে যেহেতু এটা প্রাইমারি চ্যানেলের অনুষ্ঠান, সেই প্রাইমারি চ্যানেলেই চলে গেছে। আর আমাদের আমাদের এখন সুপ্রভাত আগরতলা নামে নতুন অনুষ্ঠান চলছে, নতুন অনুষ্ঠান আমরা শুরু করেছি। আর কেমন লাগছে আমাদের এই সুপ্রভাত আগরতলা, একটা নতুন
0: স্যার,
1: স্টাইলে নতুন
0: একটা
1: ধরনের?
0: একজন বন্ধু আছেন, আশা করি এইবারে কথা বলা যাবে। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: তো সেভাবে আমরা নতুন অনুষ্ঠান গুলো সাজিয়েছি। তারপর যেটা রবিবারের আমাদের অনুষ্ঠান ছিল,
0: হুম হুম হুম
1: আজকের অতিথি, সেখানে আমরা একবারে গানের অনুষ্ঠান করে ফেলেছি। এটাকে গানের অনুষ্ঠানের জন্যই রেখেছি, সুরে সুরে রবিবারে।
0: হুম
1: তাছাড়া আমরা শনিবার একটা অনুষ্ঠান রেখেছি, শনিবার একটা অনুষ্ঠান করেছি শনিবাসরীয়।
0: হুম
1: তো
0: হুম
1: সেখানে আমাদের বিভিন্ন রকমের গেস্ট আসছে, বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন রকমের ব্যক্তিত্বরা এসে তাদের সাক্ষাৎকার আমরা প্রচার করছি। আর এইভাবে আমরা বেশ কিছু পরিবর্তন করেছি, যেটা আমরা বলছি তোমায় ছিল।
0: হুম
1: আসলে
0: হুম
1: আকাশবাণীর শ্রোতা আর থেকে আসে, অনেক রকমের শ্রোতা রয়েছে। তো
0: হুম
1: সেখানে
0: হুম
1: বলছি তোমায় বা তোমায় গান শোনাবো, এই যে তুমি করে সম্বোধনটা আমরা

চেষ্টা করেছি যে শ্রোতা তাদের মধ্যে যারা আমাদের সিনিয়র সিটিজেন, যারা আমাদের বয়স্ক শ্রোতারা রয়েছেন, তো তাদেরকে আমরা তুমি করে বলতে পারি না, তাদেরকে আমাদের একটা, তারা আমাদের সম্মানীয়, তাদেরকে আপনাদের বা আপনি করে আমরা কথা বলি। তো সেই জন্য এই যে বলছি তোমায় বা তুমি করে সম্বোধনের যেসব অনুষ্ঠানগুলো ছিল সেগুলো আমরা অন্য নাম দিয়েছি, সেগুলোকে অন্যভাবে সাজানো হয়েছে। আর যেটা আরেকটা পরিবর্তনের কথা আমার মনে আসছে, যেটা শনিবার আমরা অদ্ভুত একটা অনুষ্ঠান শুরু করেছি, সেখানে বিভিন্ন রকমের অলৌকিক কাহিনী নিয়ে আমরা অনুষ্ঠান করছি। আর জেনজি যারা আমাদের নতুন জেনারেশন যারা, তাদের জন্য স্লেট টাইম নামে একটা অনুষ্ঠান চলছে, অনুষ্ঠান শুরু হয়েছে। আর ছোটোদের একটা অনুষ্ঠান ছিল রবিবার 9:12 সকাল 9:12, সেটাকে আমরা নতুন নাম দিয়েছি লিড স্টার্স। তো এইভাবে বিভিন্ন রকমের পরিবর্তন করে আকাশবাণী উজ্জয়ন্তকে আরও জনপ্রিয় করার একটা চেষ্টা।

0: যারা আমাদের নতুন জেনারেশন যারা, তাদের জন্য স্লি টাইম নামে একটা অনুষ্ঠান চলছে, অনুষ্ঠান শুরু হয়েছে। আর ছোটোদের একটা অনুষ্ঠান ছিল রবিবার 9:12, সকাল 9:12, সেটাকে আমরা নতুন নাম দিয়েছি লিড স্টার্স। তো এইভাবে বিভিন্ন রকমের পরিবর্তন করে আকাশবাণী উজ্জয়ন্তকে আরও জনপ্রিয় করার একটা চেষ্টা চলছে। আমাদের শ্রোতা বন্ধুরা যাতে বেশি করে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, শ্রোতা বন্ধুরা যাতে আমাদের সঙ্গে বেশি করে যুক্ত হতে পারেন, সেটা আমরা চেষ্টা করেছি। শুধু শ্রোতা বন্ধু নয়, সমাজের বিভিন্ন বর্গের মানুষ তাদের সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করেছি। সেই জন্য 2:30 সময় একটা নতুন অনুষ্ঠান বাইরের আকাশে এসছে, সেখানে বিভিন্ন রকমের সাক্ষাৎকার আমরা দিচ্ছি বিভিন্ন বর্গের মানুষ, সমাজের বিভিন্ন বর্গের মানুষ, তারা যেসব ভালো ভালো কাজ করছেন সেই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরেছি, তাদের সাক্ষাৎকার যাচ্ছে। তো এইভাবে কেউ যদি FM উজ্জয়ন্ত না শোনেন, তো আমরা চেষ্টা করছি FM উজ্জয়ন্ত তাদের কাছে যাওয়ার জন্য। তো সেইভাবেই আমাদের অনুষ্ঠান। আর জানি না আপনারা কতটা,
1: হ্যালো হ্যালো, ফোন লাইনে তো স্যার কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন। হ্যালো নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা স্যার আপনি আমাদের নতুন যে পরিবর্তিত অনুষ্ঠান রয়েছে সে বিষয়টা নিয়ে আপনি সরাসরি বললেন, বিস্তারিত বললেন, কিন্তু আরও একটা জায়গা যেটা যে আমাদের চিরায়ত পর্ব ছিল গল্প পাঠের আসর, সেই আসরটা এখন আর নেই। তবে আমার মনে হয় একদিন আমাদের রেকর্ডিং করে কি গল্প আগে থেকে তেমন মিউজিক দিয়ে সুন্দর করে একটা গল্প পাঠের আসর রাখা যায় না?
0: না, যেটা বলা যে যারা আকাশবাণী FM উজ্জয়ন্তর সঙ্গে যুক্ত নয়, যারা শুনেন না আমাদের অনুষ্ঠান, তাদেরকে যুক্ত করার একটা প্রয়াস, একটা চেষ্টা, যে করে হোক আমাদের সঙ্গে তাদেরকে যুক্ত করতে হবে। আমরা তাদের কাছে গিয়ে যাবো, তারা যদি আমাদের অনুষ্ঠান না শুনে আমরা যাব, আমরা গিয়ে তাদের কথা, তাদের সাক্ষাৎকার আমরা রেকর্ড করে নিয়ে আসবো, সেটা এখান থেকে প্রচার করা হবে। তো সেইভাবে আমরা শুরু করেছি আমাদের
1: দুপুরের জন্য, না রাতের জন্য, মানে রাতে কোনো একটা চাং কেমন রাখা যায় না, যে 15 মিনিটের যে একটা ছোট্ট গল্প
0: রয়েছে আমাদের, আমাদের রংমহল রয়েছে, রংমহল তো 8:05 থেকে 8:10 থেকে মোটামুটি শুরু হয়, 8:10 থেকে শুরু করে 8:45 পর্যন্ত, সেখানে রংমহলে আমাদের গল্প পাঠের অনুষ্ঠান রয়েছেই। তো সেই জন্য আর আমরা আলাদা করে আর গল্প পাঠের অনুষ্ঠান রাখিনি।
1: আচ্ছা একটা গান শুনি তারপর ফিরে আসছি কথায়। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি কিছু বলার থাকে, কোনো অভাব, অভিযোগ, ভালো লাগা, মনের যা কিছু আপনি আকাশবাণী FM উজ্জয়ন্ত নিয়ে কিছু বলতে চাইছেন, আমাদের অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো কথা, তাহলে অবশ্যই ডায়াল করুন, আমাদের ফোন লাইন খোলা রয়েছে।

শ্রোতা বন্ধু, আপনারা চাইলে 9485007172 এই নম্বরে আমাদের কল করতে পারেন। ইতিমধ্যে একজন বন্ধু সঙ্গে আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো,

0: হ্যাঁ, বিশাল করতে হলো সুব্রত।
1: হ্যাঁ, হ্যালো
0: হ্যালো
1: সুব্রত। হ্যাঁ, সুব্রত বাবু বলছেন।
0: হ্যালো
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: হ্যালো
1: হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা?
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো হ্যালো।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে রয়েছেন বন্ধু?
1: বিশাল গত সুব্রত,
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন আপনি।
1: সব তো ঠিক আছে, নতুন করে খাল হয়েছে, আমরা তো মনে করছি পুরোপুরি খাল হয়েছে, পুরোপুরি কিছুটা একটু ব্যতিক্রম আছে।
0: আচ্ছা, কি ব্যতিক্রম?
1: ব্যতিক্রম বলতে ম্যাডাম, আগে তো শুরু তো 8টা 15-এর দিকে, ওখান তো শুক্রবার আগরতলা শুরু হয়েছে নতুন করে, কিন্তু সব তো ঠিক আছে, কিন্তু কাজের খবর করতে গেলে সত্য কোথায় না, সত্য করতে গেলে কাজের কোনো কর্মকালে কিছু সময় পায় না। তো এটা আমার মনে হয় আগের মতন কিছু পুরোপুরি থাকে, যে আমরা তো সংবাদটা আছে না, 8টা 15-এর যে সংবাদ থাকে এটা একটু বন্ধ করে দিলে তাহলে কিছুটা সময় হইব।
2: হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি?
0: আচ্ছা, উনি তো যা বলার উনি বললেন, আপনি হ্যালো, আচ্ছা, উনি বললেন 8টা 15 থেকে আগে ছিল আমাদের FM উচ্চায়ন্তের যে প্রভাতী অধিবেশনটা, এবারে সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটাই ওনার অভিযোগ।
2: না, এটা তো অভিযোগ বললে হবে না।

0: চলছে। আমাদের খবর তো বন্ধ করা যাবে না, খবর তো খুব দরকারি। এই মর্নিং নিউজ যেটা 8:15 আমরা ব্রডকাস্ট করি, তারপর শিলং থেকে ইংলিশ নিউজ, তো সেটা তো আমাদের বন্ধ করা যায় না, সেটা আমাদের নিতেই হয়। আর উনি জানি না হয়তো অনেক আগের কথা বলছেন, যেটা গতবারও ছিল যে আমাদের অভিজ্ঞাপন একসঙ্গে যখন চলত, একসঙ্গে যখন হতো, তখন 7:45 থেকে 8:15 পর্যন্ত চলতো, তখন তো দুটোই অনুষ্ঠান একসঙ্গেই চলতো। সেটা আমরা একটা বিবিধতা আনার চেষ্টা করেছি। তো যে প্রাইমারি চ্যানেলের অনুষ্ঠান, যেটা এএম এর অনুষ্ঠান এএম এ শোনা যাক, আর এফএম এর অনুষ্ঠান এফএম এ শোনা যাক, তো সেই জন্য আমরা এটাকে, যেটা আমাদের আগে যেটা ছিল যে অভিজ্ঞাপন 7:05 ছিল, সেটা 7:05 আমরা করেছি। আর যেটা আমাদের নতুন করে আমরা সুপ্রভাত আগরতলা, তো সেটা আমরা সেই জন্য এই মাইকটা ঠিক আছে, হ্যাঁ এখন তো সেই জন্য এখন আমার মনে হয় শ্রোতা বন্ধুরা আমাদের পরিষ্কার শুনতে পাচ্ছেন মনে হচ্ছে। তো এখন আমরা যেটা চেষ্টা করেছি যে এম মানে প্রাইমারি চ্যানেলের অনুষ্ঠান প্রাইমারি চ্যানেলে যাবে, আর এফএম এর অনুষ্ঠান এফএম এ শোনা যাবে, তো সেই জন্য এফএম এ নতুন করে অনুষ্ঠানটা না আনা হয়েছে। না কেউ নেই ফোনের মধ্যে, কেউ নেই।
1: শ্রোতা বন্ধুরা 9485007172 চাইলে এই নম্বরে আপনি আপনার কথা ব্যক্ত করতে পারেন। তাহলে একটা গান শুনি, ফিরে আসছি। 0381 এই নম্বরেই আমাদের শ্রোতা বন্ধুরা ফোন করছেন, কিন্তু কোনোভাবেই এই নম্বরটা আমরা কানেক্ট করতে পারছি না। হ্যালো হ্যালো

শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের যে একটা ফোন নম্বর রয়েছে 9485007172, আরও একবার বলছি 9485007172, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন আমার আপনার সমীপের আসলে।

0: এতক্ষণ স্যার বললেন আমাদের যে অনুষ্ঠানমালায় পরিবর্তন আনা হয়েছে সেই সব কথা, আর আর কিছু ইনফরমেশন স্যার যেটা আপনি দিতে চাইছেন?
1: হ্যাঁ, শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলাটা আমাদের আমাদের কাছে খুব কঠিন হয়ে গেছে, আমি নিজেই দেখতে পাচ্ছি। আসলে ফোনের লাইন থেকে কথা বলা, এই যে আমাদের একটা মানে কনসোলের মধ্যে যে ডিস্টারবেন্স আমাদের, এটা কী জানি কবে ঠিক হবে। তো আমরা চেষ্টা করি অনুষ্ঠান বিভাগ থেকে, আমরা সবসময় একটা পরিবর্তনের চেষ্টা করি কীভাবে আমরা বেশি করে খুব সুন্দরভাবে জনপ্রিয় অনুষ্ঠান আমাদের শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছাতে পারি। কিন্তু সেখানে যদি শ্রোতা বন্ধুরা অংশগ্রহণ করতে না পারে বা আমাদের অনুষ্ঠান যদি পৌঁছতে না পারে, তো সেখানে আমরা কিছু করতে পারি না, আমাদের কিছু করণীয় থাকে না। আমাদের যেটা চেষ্টা, যেটা আমরা ভালো অনুষ্ঠান আমরা করি বা করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে কীভাবে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে ভালো অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো আমরা কীভাবে প্রচার করতে পারি, সেগুলো আমরা কীভাবে দিতে পারি, তো সেটা থেকেও যায়, পরে শ্রোতারা শুনতেও পান, এটা একটা বড় জিনিস। আমরা সবসময় চেষ্টা করছি যে বেশি করে আমরা সোশ্যাল মিডিয়াতে, যাতে আমাদের অনুষ্ঠান থাকে, আমরা বেশি করে পৌঁছতে পারি আমাদের শ্রোতাদের সঙ্গে। তো
0: আমাদের স্যার এই ফোন লাইন যেহেতু একটু সমস্যা রয়েছে, আচ্ছা এখানে একজন বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: আমি দেবী সেনগুপ্ত জয়নগর দশমিকার থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আর স্যার কি বলছি, স্যার প্রতি শনি মঙ্গলবারে শুধু হিন্দি গান, বহুত মনে কষ্ট দেয়, হিন্দি ভাষী যারা তারাই শুনলে শুধু গান, সুরের আকাশে বাংলা দেই না। হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ শুনছি। আমাদের এটা আমি বলছি, আমাদের প্রেজেন্টারদের কথা বলছি, কথা বলছি, এরা এখানে আমরা যে হিন্দি বাংলা
2: তার আগে বাংলা ছিল এক সপ্তাহে আর হিন্দি থাকতো এক সপ্তাহে, একটা দু চার মানে আড়াই চারটি পাঁচটা পর্যন্ত শুধু হিন্দি, যারা হিন্দি শুনতেছে মজা মজা হিন্দি শুনতেছে, আমরা বাংলা একটা এই স্বর্ণযুগের গান কিচ্ছু শুনতে পারি না স্যার, মনে বহুত কষ্ট হইলি আজকে ধরছি ফোনে, খুব কষ্ট স্যার, আমরা বাংলার ব্যবস্থা করি না, আমরা বাংলা মায়ের বাংলা সন্তান, হিন্দি ডাক জানি না।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করবো নিশ্চয়ই।
2: না না, একটা সপ্তাহ স্যার শুধু বাংলা গান থাকবে, শুধু রেখেছে।
1: আচ্ছা কম
2: বৃহস্পতি শনি স্যার এটা একটা রঙেরও দপ্তর করেছে, আপনি একটু খেয়াল করবেন, হিন্দি ভাষীরা সাইড ঘন্টা আগে ইয়ে করে রেখে দেয়, হোয়াটসঅ্যাপ করে রাখে, আর হিন্দি শুনতে আড়াই ঘন্টা সকালে শনিবারে সবচেয়ে বেশি, আর বৃহস্পতিবারে আগে স্যার বাংলা হিন্দি মিশিয়ে দিতে এখন শুধু হিন্দি, তাহলে আমরা কি বাংলা গান কিচ্ছু শুনবো না বলেন?
1: আসলে হিন্দি গানের সংখ্যা অনেক বেশি, আর হিন্দি জনপ্রিয় হয়েছে, বিভিন্ন গান রয়েছে সেখানে, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, বিভিন্ন আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করবো। আমরা বলছি যে এক সপ্তাহ হিন্দি এক সপ্তাহ বাংলা বা হিন্দি বাংলা মিশিয়ে যদি হয় তাহলে খুব ভালো হয়।
0: আমাদের সকালে তোমায় গান শোনাবো পর্বেও আমাদের বাংলা গান থাকে, সেই জায়গায় একেবারে

0: মনে হয় নির্দিষ্ট করে দিলে ভালো যে
1: হ্যাঁ, গান
0: বাংলাটা।
1: শোনাবো যেমন থাকে আমাদের, এটা
0: তারপর রিদ মাঝারে থাকে যেখানে লোকগানের আসর
1: হুম
0: রয়েছে,
1: হুম
0: জলসা ঘর রয়েছে যেখানে পুরনো আধুনিক বাংলা গান শোনানো হয়, পুরনো নতুন সব আধুনিক বাংলা গানের আসর জলসা ঘর। তারপর রয়েছে স্যার টোটালি
1: না
0: বাংলা গানের জন্য অনুরোধের আসর, যেটা রাগে অনুরাগে,
1: হুম
0: হ্যাঁ
1: হুম
0: সেটাও কিন্তু বাংলা গানের অনুরোধের আসর।
1: না সুরের আকাশেও যেটা রয়েছে
0: হুম
1: সেখানে
0: হুম
1: আমরা যদি হিন্দি বাংলা দুটোই নিতে পারি তাতে
0: হ্যাঁ
1: অসুবিধা
0: হ্যাঁ
1: কিছুই নেই,
0: না না কোনো অসুবিধে নেই
1: তো
0: স্যার,
1: যার যার যেটা পছন্দ সেই সেটা শুনতে পারবে, তো সেক্ষেত্রে খালি হিন্দি গান আমরা
0: না
1: যদি
0: না স্যার। তাহলে সোমবার বৃহস্পতিবার শনিবার এই তিনটে দিন আমাদের সুরের আকাশের যে পর্বটা রয়েছে সেখানে আমরা বাংলা হিন্দি দুটো, ওই দুটো অপশনই রাখতে পারি।
1: হ্যাঁ শনিবার আমরা যদি রাখতে পারি, কেউ যদি বলে আমরা আমি বাংলা গান শুনবো, শুনতেই পারে
0: হ্যাঁ স্যার
1: স্যার,
0: আমাকে
1: বাংলা
0: শনিবার
1: হিন্দি দুটোই আমরা রাখতে পারি।
0: স্যার গত শনিবার দিন আমার ডিউটি ছিল, তো যারা বাংলা গানের অনুরোধ রেখেছেন আমি কিন্তু বাংলা গান তাদেরকে শুনিয়ে দিয়েছি, মানে শোনানো হয়েছে।
1: আর আসলে সেই বাংলা গানের অনুরোধের আসর দেখতে গেলে কতগুলো ছবির গান রয়েছে,
0: হুম
1: আনন্দ
0: হুম
1: আশ্রম থেকে আরম্ভ করে ওই অনুসন্ধান দু
0: পার্টিকুলার
1: তিনটা
0: ওই গানগুলোর জন্যই আমাদের অমর প্রেম কি যেন
1: একটু বলে যান,
0: ট্রফি।
1: আমি তো শুনি আনন্দ আশ্রম, তারপর ওই অনুসন্ধান,
0: অমর প্রেম,
1: অমর
0: তারপর
1: প্রেম,
0: আর কি অমর সঙ্গী,
1: অমর সঙ্গী,
0: অমর
1: হ্যাঁ
0: সঙ্গী, তারপর
1: গুরুদক্ষিণা,
0: গুরুদক্ষিণা, তারপর
1: ফুল
0: চির
1: কেন লাল হয়
0: ফুল
1: এসব
0: কেন
1: আর কি।
0: লাল হয়, চিরদিন আমি একা থাকবো, এই গানগুলোই বারবার শ্রোতা বন্ধুরা, রুই কাতলা আরও একটা গান আছে, তো বারবার শ্রোতা বন্ধুরা অনুরোধ
1: মিঠুনের ছবি,
0: করেন মিঠুনের ছবি। বাংলা গানে আরও প্রচুর গান রয়েছে, গানের আরও
1: সেই এই
0: ভ্যারাইটি
1: অন্যায়
0: রয়েছে।
1: অবিচার থেকে আমাদের বেরোতে হবে, এই অবিচার আমরাও শুনতে চাচ্ছি না আমরাও।
0: ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক স্যার, আমাদের বাংলা গানেরও অনুরোধের আসর রয়েছে। আর হ্যাঁ
1: হ্যাঁ
0: যেটা
1: অনেক ভালো ভালো গান রয়েছে বাংলা গান, যেটা আমাদের দিদিভাই বললেন, তো
0: হুম
1: অনেক ভালো ভালো বাংলা গান রয়েছে, সেই বাংলা গানের অনুরোধ আসে না আসলে, সেই জন্য হিন্দিতেও তাই, হিন্দিও আমরা দেখছি যে একই একই হিন্দি গানের আসে, তবুও হিন্দি যেহেতু একটা বড় সংখ্যা রয়েছে, হিন্দি পুরনো আর এই নতুন মিলিয়ে অনেক ভালো একটা স্টক রয়েছে, ভালো সংখ্যা রয়েছে, সেই
0: একটা
1: জন্য।
0: আমাদের একটা হোয়াটসঅ্যাপ বার্তা রয়েছে স্বর্ণালীদি কৃষ্ণনগর থেকে, আমাদের লিখছেন শুভ সন্ধ্যা, কয়েকটা অনুষ্ঠান পরিবর্তন হয়েছে শুনলাম, তেমন চমক আছে বলে মনে হলো না, তবে আরও কয়েকদিন শুনতে হবে। আরেকটা বিষয় হলো সেরা পত্র লেখক লেখিকাদের নাম ঘোষণা করাটা কি বাতিল হয়ে গেল, একটু জানাবেন।
1: হ্যাঁ এটা বাতিল হয়নি, বাতিল তো কোনো কিছুই আমরা করতে চাই না আসলে, নতুনভাবে যখন অনুষ্ঠান এসছে এবারে এটা কোথায় বাজবে, বিজ্ঞাপনে বাজবে না সুপ্রভাত আগরতলায় বাজবে, কোন অনুষ্ঠানে বাজবে সেটা নিয়ে আমরা একটা দোলাচলের মধ্যে রয়েছি, তো দেখা যাক, আমরা সেরা পত্রদাতা নিশ্চয়ই নির্বাচন করবো, যেগুলো হয়েছে সেগুলো নিশ্চয়ই থাকবে, আর আগরতলা চিঠি পাচ্ছি না, তো আগরতলা চিঠি ওই একজন দুজন ছাড়া সেই সেই অন্যায় অবিচার আর অনুসন্ধানের মতোই থেকে গেছে, দু তিনটে আমাদের শ্রোতা বন্ধু আছেন তারাই লেখেন, বাকি
0: আচ্ছা
1: চিঠি তো
0: আর
1: আগরতলা থেকে আসছেই না।
0: হ্যাঁ স্বর্ণালীদি লিখছে তেমন চমক আছে বলে মনে হয় না, আচ্ছা চমকটা মানে কি, মানে শ্রোতা বন্ধুরা কেমন চমক চাইছেন সেটা জানালে বোধ হয় আমাদের
1: হ্যাঁ
0: জন্য
1: সুপ্রভাত
0: সুবিধা।
1: আগরতলা আমরা যেটা পেয়েছি অনেকেই আমাদের, আমি সেই চিঠিটা অবশ্য নিয়ে আসিনি, আমার কাছে এটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে যে এটা খুব ভালো অনুষ্ঠান হয়েছে আর একেবারে নতুন অনুষ্ঠান, এই অনুষ্ঠান অন্যান্য সকালে যে অনুষ্ঠান হয় অন্যান্য চ্যানেলে, অন্যান্য আমাদের আকাশবাণী থেকে যেসব অনুষ্ঠান হয় সেখানে গুনে গুনে 10টা গোল খাওয়াতে পারবে, এত সুন্দর অনুষ্ঠান হয়েছে, ওনারা খুব খুশি। তো তাছাড়া আমাদের যেটা অদ্ভুত হয়েছে, অদ্ভুতের মধ্যে বিভিন্ন অলৌকিক অনুষ্ঠান আমরা সেখানে প্রচার হচ্ছে, তো লোকেরা আপনারা শ্রোতারা শুনুন, শুনেই বুঝতে পারবেন যে এটার মধ্যে ভালো মন্দ কোনটা রয়েছে, আমার মনে হয় ভালো লাগবে, আপনাদের খারাপ লাগবে না। এছাড়াও শনিবাসরীয় যেটা, শনিবাসর যেটা রয়েছে সেখানেও আমাদের একটা নতুন করে গেস্ট আসছে, সেখানে আর গেস্টের অনুষ্ঠান আমাদের একটা ছিল সেখানে দুটো হয়েছে, তারপর যেটা ছোটদের অনুষ্ঠান আমরা লাইভ করার চেষ্টা করেছি, তো এইভাবে আমরা অনেকটাই সাজিয়েছি আসলে, ওই যে বলি না অনুষ্ঠান যখন ব্রডকাস্ট হয় যখন প্রচার হয় তখন যদি ভালোভাবে না পৌঁছে শ্রোতাদের কাছে তখন তো আমাদের কিছু করণীয় থাকে না, এই যে আজকে আমরা ভালো করে কথা বলতে পারলাম না, তো এটা তো আর সেই কী আর বলা যাবে, আর যাক গে এইভাবে চলবে আকাশবাণী, আমরা চাই সব সময় চাইবো যে আকাশবাণী আগরতলা বা FM উজ্জয়ন তো ভালোভাবে চলুক, শ্রোতাদের কাছে পৌঁছুক, আর বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান হোক, আগে যেন আগে যেমন যেমনভাবে আকাশবাণী বা FM যেভাবে আমাদের শ্রোতাদের এন্টারটেন করেছে তথ্য দিয়েছে, তাদের উপকার

0: ঘটে এসেছে, আমরা এখনও সেই চেষ্টা করে যাচ্ছি। তো সেই উদ্দেশ্য যাতে সাধিত হয় শ্রোতারাও আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠানে ফোন করবেন, আমাদের অনুষ্ঠানে চিঠি লিখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর
1: আর আমাদের অনুষ্ঠান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলবেন।
0: ঠিকই ঠিকই, আসলে আমরা যে
1: তাহলে আমরা বাড়ি থেকে কি তৈয়ারি করে এসে এখানে বসবো, বা আপনাদের পছন্দের জায়গাগুলো কথা ভেবেই আমরা অনুষ্ঠান করি, কিন্তু কখনো এমনও হতে পারে যে আমাদের পছন্দ আপনার সঙ্গে মিলে যাবে, তেমনটা কথা নয়। ভালো লাগবে যদি আপনারা নিজেরা বলেন যে অমুক লিরিসিস্টের নিয়ে একটা অনুষ্ঠান করুন, উনাকে শুনতে চাই, অমুক মিউজিক ডিরেক্টরকে নিয়ে করুন, উনাকে জানতে চাই, শুনতে চাই, তাহলে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হয়। তাহলে আমরা বুঝতে পারি যে আপনারা কাকে শুনতে চাইছেন, বা আমাদের অনুষ্ঠান প্রেজেন্টেশনটা আরও কেমন হওয়া উচিত।
0: হ্যাঁ, যেটা বলেছিলাম যে যারা আকাশবাণীর শ্রোতা, যারা আমাদের এফএম উজ্জয়ন্তের শ্রোতা, তাদের সঙ্গে যুক্ত রয়েছি, এমনকি যারা আকাশবাণীর শ্রোতা নন তাদের আমরাও যুক্ত করার চেষ্টা করেছি, তাদের সাক্ষাৎকার নিয়ে আসছি। আমাদের যেটা বাইরের আকাশ আমরা কথা বলেছিলাম, সেখানেও আমরা তাদের সাক্ষাৎকারে আমরা প্রচার করছি। এছাড়া যেটা জেনজিদের জন্য অনুষ্ঠান স্লে টাইম, আর এটা আমাদের যে অনুষ্ঠান, আমার খুব মনে হয় যে এটা আমাদের মনের মধ্যে দাগ কাটতেই পারে, যেটা ত্রিপুরার সুর, রবিবার সন্ধে 6:30-7 ত্রিপুরার যারা শিল্পী রয়েছেন, বিশেষ করে যারা উঠতি শিল্পী, তাদের গান আমরা বাজাচ্ছি সেখানে। এমনকি পুরনো শিল্পীদের গান রয়েছে, যা ত্রিপুরার যারা শিল্পী তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এইভাবে আমাদের নতুন অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে, জানি না কতটা ভালো হবে। আমাদের একটা প্ল্যানিং রয়েছে, আমাদের একটা পরিকল্পনা হবেই আমরা এগিয়েছি। তো আজকে
1: এখানেই শেষ করব।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: হ্যাঁ আজকের সমীপে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ।
0: আবার আপনাদের সঙ্গে কথা হবে চতুর্থ
1: মঙ্গলবার দিন। আচ্ছা, আরেকটা কথা স্যার, আমাদের যেমন চিঠির একটা বিষয় রয়েছে, সবাই শ্রোতারা আমাদের একটা বিষয় আমরা দিয়ে থাকি, সেখানে শ্রোতারা চিঠি লিখে পাঠান। আপনার সমীপে অনুষ্ঠানে যখন আজকে দেখলাম যে ফোন লাইন একটু ডিস্টার্ব করছে, এমন কি হতে পারে যে ওনারা চিঠি লিখে পাঠান?
0: চিঠি তো সবসময় আমরা পড়ি, এটা তো আপনার সমীপে তো চিঠির অনুষ্ঠান। এখন চিঠি কেউ লেখেন না বলে, চিঠি আসে না বলে, সেই জন্য আমরা ফোনের মাধ্যমে কথা বলি। তো মেন তো চিঠি এখন, চিঠি না লিখে তাও যদি আপনারা যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখেন সেটাও হলে হয়। তো আসলে সেই লেখা আর পড়া বা পড়াশোনা করাটা আমাদের নিজেদের অভ্যাস থেকে চলে যাচ্ছে আর কি। আমরা এখন পড়তেও চাই না, শুনতেও চাই না, আমরা শুধু দেখতে চাই।
1: ঠিক আছে, তাহলে
0: ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

ঘড়ির কাঁটায় 5টা বেজে 39 মিনিট হয়ে 39 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, আমরা এবারে রয়েছি ঝংকার অনুষ্ঠানটি। হ্যাঁ, যেভাবে বন্ধুরা আমাদের শ্রোতা বন্ধু আক্ষেপ করলেন যে একেবারে বাংলা গান শোনানো হয় না, কথা দিচ্ছি আজকের ঝংকারে হিন্দি বাংলা দু ধরনের আমেজি থাকবে, সঙ্গে থাকবেন।

ঘুটির কাঁটায় 6:26 হয়ে 56 সেকেন্ড। আজকের মতো অনিন্দিতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাতের আসরে থাকছে আপনাদের বন্ধু অন্তরা, থাকবেন তার সঙ্গে এফএম উজ্জয়ন্তর সঙ্গে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্তর। সকলকে নমস্কার।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্ব যার উমান রোগী অসেবনা হার নাই যত নখা কাহামিয়া ভারত নুং তাইনি নিন্নুকুনি বড় রঙে শা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগ্রু ওই দঙ্গ ত্রিপুরা গনাঙ্গুই নো আয়ুষ্মান কার্ডস নামনা নি সামু খ্লাই জাগুই দঙ্গ কেম্প শা কাহামনগ তাই নব নক চিনি বদল নি বড় রখাঙ্গি দঙ্গ নিনি নু চুবুই দঙ্গে তিনি নো আয়ুষ্মান কার্ড খ্লাই দি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান এপ নিচু বাচু বাই নং বাই থাং আয়ুষ্মান কার্ডস নামুই মাননাই সা কাহাম না রুকনা যতনি মানথাই আয়ুষ্মান উংকুম যতনি নুকুম তেইব কাহামকে সিনানি বাগে টোল ফ্রি হেল্প লাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দি।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান, ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

সন্ধ্যা, শ্রোতা বন্ধুরা, দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যার এই মায়াবী মুহূর্তে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। আর সেই সাথে আপনাদের প্রত্যেকের জীবনে যেন নেমে আসে একটুখানি শান্তি, এক মুঠো ভালো লাগা আর অনেকটা ভালোবাসা। সারাদিনের ক্লান্তি ভুলে প্রিয়জনের সঙ্গে কাটুক আপনাদের সুন্দর কিছু মুহূর্ত, আর আপনাদের সন্ধ্যাটা সুরে, গল্পে ও আনন্দে ভরে উঠুক। 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে আপনারা শুনছেন FM উচ্চান্ত। আর আজকের এই সন্ধ্যায় আমরা গান আর তার সাথে গল্প, এই নিয়ে রয়েছে ছন্দে গানে পর্বে।

অনুভূতির কোনো নির্দিষ্ট তারিখ হয় না, কোনো ক্যালেন্ডারের পাতায় তাদের আটকে রাখা যায় না। অথচ একটা বিশেষ সময় এলেই তারা মনের দরজায় এসে কড়া নাড়ে। যেমন ধরুন, হঠাৎ কোথাও ঢাকের আওয়াজ শুনতে পেলেন, বাতাসে ভেসে এলো শিউলি ফুলের গন্ধ, আর দূর থেকে ভেসে আসছে পাড়ার মাইকে বাজতে থাকা একটা চেনা বাংলা গান। বাস মনটা এক লোহমায় ফিরে গেল ছোটবেলায়। মনে পড়ে গেল নতুন জামার গন্ধ, বাবার হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া, মায়ের বারবার বলা সাবধানে থাকিস, বন্ধুদের সঙ্গে সারা রাত ঠাকুর দেখা, আর প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সেই পাগলামি। আর হ্যাঁ, সেই গানগুলো যেগুলো না শুনলে মনে হয় পুজোটা ঠিক জমলো না। প্যান্ডেলে প্যান্ডেলে, পাড়ার মোড়ে, চায়ের দোকানে, বন্ধুদের আড্ডায় কিছু গান এমনভাবে মিশে আছে যে সেগুলো বাজলেই বুঝতে পারি বাঙালির সব থেকে প্রিয় উৎসব এসে গিয়েছে।

আজকের সুরে ছন্দে পর্বে তাই গান শোনার আসর নয় শুধু, আজ আমরা ফিরে যাব সেই চেনা সুরের কাছে, সেই চেনা পুজোর কাছে, সেই মানুষগুলোর কাছে যাদের সঙ্গে পুজোর স্মৃতিগুলো আজও বেঁচে আছে। তাহলে আর দেরি কেন, এই সুরের সফর আমরা এগিয়ে নিয়ে যাই এই গানটির মধ্য দিয়ে।

শ্রোতা বন্ধুরা, বলুন তো পুজোর সময় আপনার পাড়ায় কোন বাংলা গানটা সব থেকে বেশি বাজে, যে গানটা শুনলেই বাড়িতে বসে থাকা যায় না, পা দুটো নিজে থেকেই বাইরে বেরিয়ে পড়তে চায়? পুজোর গানগুলোর একটা অদ্ভুত ক্ষমতা আছে জানেন। আমরা হয়তো গানের কথা ভুলে যাই, গায়ক বা গায়িকার নাম মনে করতে পারি না, কিন্তু গানটা কোথায় শুনেছিলাম, কার সঙ্গে শুনেছিলাম, সেই ছবিটা একেবারে আমাদের কাছে স্পষ্ট থেকে যায়। মনে পড়ে ছোটবেলায় পাড়ার পুজোয় মাইকে গান বাজত? তখন এত মোবাইল ছিল না, এত ছবি তোলারও হিড়িক ছিল না, তবু আনন্দের কোনো অভাব কিন্তু ছিল না। একটা নতুন জামা, হাতে কয়েকটা টাকা আর বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার অনুমতি, ব্যাস এতেই আমাদের পৃথিবীটা কত সুন্দর হয়ে উঠত। আজ সময় বদলেছে, পুজোর সাজ বদলেছে, মণ্ডপ বদলেছে, গান শোনার মাধ্যমও বদলেছে, কিন্তু কিছু গান আজও সেই পুরনো অনুভূতিটাকে ফিরিয়ে আনে।

আকাশবাণী আগরতলা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমান রোগী অসেবনাহার নাই যত নখা কাহামিয়া ভারত নংতাইনি নিন্নকুনি বড় রোগ নিশা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিচি থাম তাং বদাং রাং নাংয়াও চুবা মুগুই দং ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনা নি সামু খলাই জাগুই দং কেম্প সা খামনক তাই নক নক চিনি বদলনি বড় রোগ খাঙ্গি দং নি নিন্নকুন চুগুই তংখে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান এপ নিচুবাচু বাই নং বাই থাকন আয়ুষ্মান কার্ডস নামুই মাননাই সা কাহাম না রুকনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি নুকুম তেইব কাহামকে সিনানি বাকি টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা হায়ং গনাঙ্গই রংথং হামিয়া তংহালক ভারত যুগ জাগতাই তংসক নয় হামকাইনি মারি অঙ্গি বাসাকা হানি সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাস্তেব কাইজার হাঙ্কর সেবাজ্যোতি চক্স নামতিসানা ককচং মংনাহারকা হাস্তে মন্ত্রীসভা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা খানা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণীখলানী অডিটোরিয়ামক কতাল ফ্রংনা মাননাই রকনো অফার লেটার ইয়াফারানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুরনি চন্দ্রপুর ত্রিপুরা হাপাংনি আয়ুর্বেদিক মেডিকেল রংন কতরতে সা খামনকনো চেঙ্গে রেখা তাবুক ককতুমা শুক্রবৈ হায়ুং গনাঙ্গই রংথং হামিয়া তংহালক ভারত চুকজাকতাই তংসকনাই হামক্রাইনি মারি ইংগি বাসাকা হনই সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতালনি ব্লুমবার্ড নিউ ইকোনমি ফোরামো ককনারগনানি থাঙ্গই ব অকক সাকা ব সাকা ভারতনি বাগৈ রংথং স্নাম ফিরমুং নাংসুকমাইয়া আব কুথুক রাইদা চং মুংনি মারি হাকতনি রাওসনি দশমিক চার রংথং হামক্রাই সিনিরা বিলিয়ন ডলার লাইখাতে হায়ুংনি হায়াব ভারতনি মানজাক মুং কচং অঙ্গই বাসাকা হিনে খুশাকা মন্ত্রীবক্রক দিল্লি কতালো তাবুক নপুইলা বিমস্টেক নি স্বরাষ্ট্রমন্ত্রী বেরেমনি ককলাম সংসাজাখা পান্দাও তাংশিত্রা ফাতারহা বেরেমনি রায়দা চাইয়া কাশুমুং

0: থেকজাকনাই মানৈ ফালমা বরক ফালমাতে সাইবার থেমরামুং কাসুথানি আদং হাকতর রকনি বিশিং চুবা মুং ক্রাক খাইনানি সাকা ফান বক্সিন জাকা পান্ডাবো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা আমসাইনি কথা লাইমুং রং থকক মুংনি চুবা মুংতাই থানসা মথাংমুংন ক্রাক খাইনানি বিমস্টেক কাইসা নাংকুকমানি থাই তাং শিত্রানো কেবেঙ্গৈ ভারতনি জিরো টলারেন্স রায়দানি ককসাউই ব হুইজা ককথুম রনাতেই নাহারনা তাং শিত্রা তাংনাই রকন জানিজা হাওত লাংনাতেই কেরং সামুঙ্গ থেপানাই মথারকনি বিশিং চুবালাইমুং বাংরানানি কবখা হাস্তেব কাইচার হাঙ্কর সেবাজ্যোতি চকশ্রাম তিসানা ককচং মুংনাহারকা হাস্তে মন্ত্রিসভা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি তাংনক কতর ককতমা থুমনাই রকনি ককমালাইমা ওসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী বিসি নৈচি বা স্রাই স্রাই লুকু সেবা খাইমানো মৈতু নারকনাব তেই হামচাজাক ভারতনি ওয়ানসক মুংন তেইব রাকরনাব সেবাজ্যোতি চকস নামনানি ককচং মুংনাহার জাকা বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী আচাইমা সালনরগৈ অক্টোবর তালনি চিসিনি সালমারি জরা তালসারময় সেবা সংকল্প অভিযান সংসামানি নাহার মুংন ওংখা হাপাংনি জুদা জুদা তাংবুতাংনি সেব হদানি পাইথাক বরক জরা সগৈডনা অচক সংসামানি বিশিংতৈ বিগ্রা লুকুরকনি হামক্রাই নাইকল মুংনি বেরেম কাহাম নাইকল মুং সেবরনা তৈ নৈসাই ব্রুইচিসিনি বিশিনি বিশিং হামচাজাক ভারত স্নাম তিসানা নাহারৈ মন্ত্রীবক্রকনি ওয়ানসক মুংন লুকুরকনি বুস্কাঙ্গ রমৈ তিসানানি সাকথান মুং নাহার জাকা মন্ত্রীয়করা সাকা সালথাং হাংকর আগরতলানি রানীপুকুর গানানি আমচাই সোনারতরী স্টেট গেস হাউস তাই শহীদ ভগৎ সিং সিকলা তং থাইনক গানানি আমচাই হাস্তে বেরামনি সেবাজ্যোতি সংসাইতি সেনা ককসাব তঙ্গ শালচি ত্রিপুরা ধর্মনগরনি ডিএনবি প্লেগ্রাউন্ডনি লাম্পরা উনকৌটি হাঙ্কর কয়লাশহরনি শ্রীরামপুর ব্রিজমোহনী ধলাই হাঙ্কর আম্বাসা টাউন হল গানানি আমচাই খোয়াই হাঙ্করনি মহাদেবতিলা সিপাহীজোলা হাঙ্করনি বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড গোমতী হাঙ্কর উদয়পুরনি জগন্নাথ দিঘিনি জামতলা ক্রসিং তৈ শালগ্রা হাঙ্কর বিলোনিয়ানি হুকবার নাইকুমনি হাবানক গানানি আমচাইও সেবাজ্যোতি চক আচুক রোজাগানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা হাপানিয়া হায়ুং বেলেমনি বাণিকখলানি অডিটোরিয়ামও পান্ডা কাইসানি বিশিংতৈ কতাল ফ্রংনা মান্নাই খরক সা সাই ব্রেইরা বাচি নৈ শিকলা শিকলি রকনি ইয়াগো অফার লেটার ইয়াফারানো আবনি বিশিং এস টি জিটি পাঁচ অংজাক রকনঙ্গ খরক দকরা চারচি দক তৈ টেট টু আমজক মুঙ্গ পাঁচ অংজাক রকনঙ্গ খরক শ্রীরা দক চি দক রংনক রং নাইখুংবাই সংসারজাক অ পান্ডা মানজাগানো রংনক নাইখুংনি তাংকরা ডক্টর মিলিন্দ রামটেকে এস সি ই আর টি নি দাগি ফাং এল দার্লং মাধ্যমিক তৈ পুইলা রং নাইখুংনি দাগি ফাং ডক্টর সমীর রায় চৌধুরী মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুরনি চন্দ্রপুর ত্রিপুরা হাপাংনি আয়ুর্বেদিক মেডিকেল রংনক কতর তৈ শাখাম নগ্ন চেঙ্গে রেখা বসাকা হাস্তেব আয়ুর্বেদিক শাখাম নাইখুংনি ফ্রংমুং তৈ শাখাম সেপসা ফুয়ারথানি অফ্রংখর কতাল্লাম ফুনুগানো রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায়সাকা আগিনি সিমি ভারত হা কতর আয়ুর্বেদিক শাখাম নাইখুংনি চল তঙ্গ তৈ অ শাখাম নাইখুং বেলাই নাঙ্কুক মানে পান্ডাব ভার্চুয়াল তৈ মানজাখা কেন্দ্রনি আয়ুষ তৈ শাখাম তৈ নুখুং হামক্রাই মন্ত্রী আকচু প্রতাপ রাও যাদব মানজাখা এমএলএ অভিষেক দেবরাই গুমতি জেলা পরিষদনি কাসকো অকরা দেবল দেবরাই উদয়পুর পুর পরিষদনি চেয়ারপার্সন শীতল মজুমদার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন শিল্পী দাস আকশং আর্মি রিক্রুটিং হাবানক শিলচরনি লুয়াজিমুং বাই আগরতলা অগ্নিবীর এবা আর্মি রিক্রুটমেন্ট রেলি সংসা জাখা আব তঙ্গানু অ তালনি চিসিনি শালমারি জরা পুইলা শালো সেঙ্ক্রাক বাহিনী ও খড়ক থামরা দক চিচুকু সেবুকনি বাকি কয়মুং রুনাই রক মানজাখা পুইলানি শালো সৈমুংনি আমজকমুং অংখা আরও পাশনাই রক ফিজিক্যাল টেস্টনি বাকি তিনি আগরতলানি দশরদেব স্পোর্টস কমপ্লেক্স মানজাখা ফিজিক্যাল টেস্ট ও খড়ক থামরা দক চিচুকু মানজাকনাই রকনি বিশিং খড়ক থামরা থামচিসনি পাস খাইও আর্মি রিক্রুটিং হাবানক শিলচর ত্রিপুরানি কাইচার হাঙ্কর তৈ শালগ্রা আসামনি কাইসনি হাঙ্কর অ শীতকমুং সামুংবতাং পাইরুজাখা অ রেলি ও এ আর ও শিলচরনি রিক্রুটিং ডিরেক্টর নখবৈ স্পিয়ার কোর্টনি অফিসার রক মানজাখা খরকসা আমজকমুঙ্গ মানজাকনাই সাইখনা রেখা
1: আমরা আজকে শিলচরে আরো থেকে এই অগ্নিবীরের সবাই টু অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে মিলিত হয়েছি। আজকে আমাদের ফিজিক্যাল করা হবে। আমি এখন 12 কন্টিনিউ করতে আসি। দেশের জন্য কিছু করার মাধ্যম বলতে আমাদের যে আর্মি অফিসার আছে বা বিএসএফ বর্ডার অফিসার আছে তার মাধ্যমে আমরা নিশ্চিন্তভাবে ঘুমাতে পারি বা থাকতে পারি। আমি দেশের জন্য এটাই করতে চাই যে সবাই মানে শান্তিতে থাকতে পারুক আর সুশৃঙ্খলা বজায় রাখুক। অগ্নিবীর স্কিমের মাধ্যমে আমরা এটাই উপকৃত হচ্ছিলাম আর কি।
0: আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই তংবায়ো।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1800।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গোমতি জেলায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন। রাজ্যের 8টি জেলায় সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বে অর্থনৈতিক মন্দায় নির্ভরতার প্রতীক হিসেবে উঠে আসছে ভারত। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদানে গুরুত্ব আরোপ করেছেন। আর্মি রিক্রুটিং অফিস শিলচরের উদ্যোগে আগরতলায় অগ্নিবীর রিক্রুটমেন্ট রেলি শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরের চন্দ্রপুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসারে এই প্রতিষ্ঠানটি নতুন দিশা দেখাবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে আয়ুর্বেদিক চিকিৎসা প্রচলিত রয়েছে এবং এই চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন কেন্দ্রীয় আয়ুষ এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতি জেলা পরিষদের সভাপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে শিক্ষক পদে নবনির্বাচিত 1452 জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এর মধ্যে এসটি জিটি উত্তীর্ণ রয়েছেন 686 জন এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ রয়েছেন 766 জন। বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে, এসসিআরটির অধিকর্তা এল ডার্লং, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা ডক্টর সুমিত রায়চৌধুরী। রাজ্যের 8টি জেলায় স্থায়ীভাবে সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছরের নিরবচ্ছিন্ন জনসেবার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এবং বিকশিত ভারতের ভাবনাকে আরও সুদৃঢ় করতে সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী 17ই অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের লক্ষ্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। যেখানে বিকশিত ভারতের প্রতীক হিসেবে স্থায়ীভাবে জ্যোতি স্থাপন করা হবে, সেবা জ্যোতি চকগুলির স্থাপনা গভীর সাংস্কৃতিক ও সামাজিক তাৎপর্য বহন করবে। নিরবচ্ছিন্নভাবে 25 বছর জনসেবায় নিয়োজিত থাকার ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে নির্মিত এই চকগুলি স্থায়ী স্মারক হিসেবে থাকবে। এই চকগুলি স্থাপনের মাধ্যমে দরিদ্র জনগণের কল্যাণ, প্রশাসনিক স্তরে সুশাসন পৌঁছে দেওয়া এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আদর্শ ভাবনাকে জনমানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিম জেলায় আগরতলা রানীপুকুর সংলগ্ন এলাকায় সোনারতরী স্টেট গেস্ট হাউস এবং শহীদ ভগৎ সিং যুব আবাস সংলগ্ন এলাকায় রাজ্যস্তরের সেবা জ্যোতি চক স্থাপনের প্রস্তাব রয়েছে। উত্তর ত্রিপুরা ধর্মনগরের ডিএনফি প্লে গ্রাউন্ডের তেমাথা, ঊনকোটি জেলায় কৈলাসহরের শ্রীরামপুর ব্রিজ, চৌমুহনী ধলাই জেলায় আম্বাসা টাউন হল সংলগ্ন এলাকা, খোয়াই জেলায় মহাদেব টিলা, সিপাহীজলা জেলায় বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এবং গোমতি জেলায় উদয়পুরের জগন্নাথ দিঘির জামতলা ক্রসিং এবং দক্ষিণ জেলার বিলোনিয়ার কৃষি দপ্তরের উপ অধিকর্তার কার্যালয়ের সংলগ্ন এলাকায় সেবা জ্যোতি চক স্থাপন করা হবে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার প্রজ্ঞা ভবনে দুদিনব্যাপী ত্রিপুরা এডুকেশন কনক্লেভ 2026-এর উদ্বোধন করেন। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় ও বিদ্যা ভারতী শিক্ষা সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই কনক্লেভে রাজ্যপাল বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা উচিত যা জ্ঞান ও দক্ষতার পাশাপাশি চরিত্র দায়িত্ববোধের বিকাশ ঘটায়। এই লক্ষ্য অর্জনে জাতীয় শিক্ষানীতি 2020-এর গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিভাস দেব, বিদ্যাভারতের পূর্বোত্তরের ক্ষেত্র সম্পাদক ডক্টর পবন তিওয়ারি প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে জনজীবনে 25 বছর পূর্ণ করেছেন। জনসেবা ও সুশাসনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়ন, বিশেষ করে নারী ক্ষমতায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে লাখপতি দিদিরা অন্যতম মাইলফলক। আজকের বিশেষ ধারাবাহিকে তুলে ধরব কিভাবে লাখপতি দিদি তৈরির ভাবনাকে

0: বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ অব্যাহত আছে।
1: আর্থিক ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হল লাখপতি দিদি প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বার্ষিক পারিবারিক আয় 1 লক্ষ টাকা বা তার বেশি করতে সাহায্য করা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণের সুযোগ এবং বিভিন্ন জীবিকাভিত্তিক কাজের মাধ্যমে মহিলাদের আয় বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। কৃষিকাজ, পশুপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প কিংবা ক্ষুদ্র ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের উদ্যোগে এগিয়ে চলেছেন। লাখপতি দিদিরা শুধু নিজের পরিবারের আর্থিক অবস্থার উন্নতিই করছেন না, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীর ক্ষমতায়ন, পরিবারের সমৃদ্ধি এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে লাখপতি দিদি উদ্যোগ এক নতুন সম্ভাবনার নাম। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস দেখুন। অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে ভারত নির্ভরতা এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে উঠে আসছে। আজ নয়াদিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারতের কাছে অর্থনৈতিক সংস্থার কোনো বাধ্যবাধকতা নয়, বরং এক গভীর নীতিগত প্রত্যয়। প্রথম ত্রৈমাসিকে দেশে 7.8% অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং $700 বিলিয়ন অতিক্রম করা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এবং বিশ্বমঞ্চে ভারতের অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নয়াদিল্লিতে প্রথমবার বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তর্দেশীয় সংগঠিত অপরাধ, মাদক পাচার, মানব পাচার এবং সাইবার অপরাধ মোকাবেলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা ও যৌথ নিরাপত্তা জোরদারে বিমস্টেক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি গোয়েন্দা তথ্য আদান প্রদান, অপরাধীদের প্রত্যর্পণ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। তার মতে, কোনো অপরাধী বা সন্ত্রাসবাদী যাতে সদস্য দেশগুলির মধ্যে আশ্রয় নিয়ে আইনের হাত এড়াতে না পারে তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি। প্রাণিসম্পদ বিকাশ ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ সিপাহীজলা জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে বলেন, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে বিভিন্ন পদে 450 জন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তাছাড়া 110 জন প্রাণী চিকিৎসক নিয়োগের লক্ষ্যে পরীক্ষা গ্রহণের জন্য টিপিএসসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। উপস্থিত ছিলেন জেলা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, সহকারী সভাধিপতি পিন্টু আইচ। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের অনুকোটি কলাক্ষেত্রে অঙ্কন মিলন সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। জেলা শাসক মেঘা জৈন মহিলা ও শিশু কল্যাণে সরকারি কর্মসূচি ও প্রকল্প নিয়ে আলোচনা করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের চরিত্র গঠন এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষা এবং সার্বিক বিকাশের পর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলার ব্রু স্নানগাই মথ আয়োজিত ব্রু সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই গুরুত্ব আরোপ করেন। তিনি প্রথাগত শিক্ষা ব্যবস্থা এবং ব্যবহারিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষার মধ্যে ব্যবধান দূর করার উপর জোর দেন। রাজ্যপাল বলেন, রাজ্যে ব্রু সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। তিনি ব্রু সম্প্রদায়ের লোকগান, নৃত্য, লোককথা ও ঐতিহ্যবাহী জ্ঞান ডিজিটালের মাধ্যমে সংরক্ষণের উপর জোর দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ মাতিয়া। আর্মি রিক্রুটিং অফিস শিলচরের উদ্যোগে আগরতলায় অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি শুরু হয়েছে, চলবে 17 অক্টোবর পর্যন্ত। প্রথম দিনে সেনাবাহিনীতে চাকুরি প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ 369 জন যুবক উপস্থিত ছিলেন। নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে ছিল লিখিত পরীক্ষা। পাশ করা চাকুরি প্রার্থীরা শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য আজ ভোরে আগরতলার দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে এসে উপস্থিত হয়। শারীরিক সক্ষমতার পরীক্ষায় প্রথম ধাপে 369 জনের মধ্যে 337 জন পাশ করেছেন। ত্রিপুরার 8টি জেলা এবং দক্ষিণ আসামের 7টি জেলা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে আর্মি রিক্রুটিং অফিস শিলচর। এই র্যালিতে এআরও শিলচরের রিক্রুটিং ডিরেক্টর সহ স্পিয়ার কোরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শারীরিক সক্ষমতার পরীক্ষায় অংশগ্রহণকারী এক চাকুরি প্রার্থী আমাদের জানান,
2: আমরা আজকে শিলচরে

0: থেকে এই অগ্নিবীরের সবাই টু অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে মিলিত হয়েছি। আজকে আমাদের ফিজিক্যাল করা হবে। আমি এখন 12 কন্টিনিউ করতে আসি। দেশের জন্য কিছু করার মাধ্যম বলতে আমাদের যে আর্মি অফিসার আছে বা BSF বর্ডার অফিসার আছে, তার মাধ্যমে আমরা নিশ্চিন্তভাবে ঘুমাতে পারি বা থাকতে পারি। আমি দেশের জন্য এটাই করতে চাই যে সবাই মানে শান্তিতে থাকতে পারুক আর সুশৃঙ্খলা বজায় রাখুক। অগ্নিবীর স্কিমের মাধ্যমে আমরা এটাই উপকৃত হচ্ছিলাম আর কি।
1: এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। উত্তর জেলা গোমতী ধলাই ও দক্ষিণ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। গোমতী জেলায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন। রাজ্যের 8টি জেলায় সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বে অর্থনৈতিক মন্দায় নির্ভরতার প্রতীক হিসেবে উঠে আসছে ভারত।

0: সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। গোমতী জেলায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন। রাজ্যের 8টি জেলায় সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বে অর্থনৈতিক মন্দায় নির্ভরতার প্রতীক হিসেবে উঠে আসছে ভারত। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদানে গুরুত্ব আরোপ করেছেন। আর্মি রিক্রুটিং অফিস শিলচরের উদ্যোগে আগরতলায় অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
2: Get attractive offers up to Rs. 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
3: I love my Eco because it's got more power.
2: And it also comes with all new safety features.
4: We love our Eco, cause we can bring all our friends.
5: We love our Eco, cause it's made every journey special.
6: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to Rs. 55,500.
7: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
2: Get attractive offers up to Rs. 61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
8: আকাশবাণী আগরতলায় এবং এফএম অঞ্চল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা। শ্রোতা বন্ধুরা, আজ এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হলো হাড় এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা এবং চিকিৎসা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুমন ধর, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে যেটা প্রশ্ন থাকবে, যে আমরা যেটা বলছি যে হাড় এবং মেরুদণ্ড অর্থোপেডিক যেটা, সেটার আওতায় কী কী মানে আসে?
9: নমস্কার। হাড় এবং মেরুদণ্ডের মধ্যে আমাদের যদি সমস্যার ইয়ে করি আমরা, ঘাড়ের সমস্যা বলেন, পিঠের সমস্যা বলেন, কোমরের সমস্যা বলেন, ঘাড় থেকে হাতের দিকে ঝিনঝিন জাতীয় ব্যথা, পিঠে ব্যথা, পিঠের থেকে পায়ের দিকে ব্যথা বা কোমর থেকে পায়ের দিকে ব্যথা, ঝিনঝিন শিনশিন জাতীয় ব্যথা, যেটার জন্য হাঁটতে চলতে অসুবিধে হওয়া, সেই সব ব্যথাগুলো এর মধ্যে পড়ে। অনেক সময় তার সঙ্গে সাধারণত কিছু স্পেসিফিক লোকেরা আছেন যাদের হাঁটু রিলেটেড প্রবলেম থাকে, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, ঘষা মাজার জাতীয় প্রবলেম থাকে, তো সেই প্রবলেমগুলো কোমর থেকে পায়ের দিকে যে প্রবলেমটা থাকে তার সঙ্গে একসাথে রিফ্লেক্ট করে, তার কারণে প্রবলেমগুলো সেইভাবেই অ্যাড্রেস করতে হয়।
8: তাহলে ডাক্তারবাবু, আমরা যেটা দেখতাম যে আমরা যখন ছোটো ছিলাম দেখতাম যে একটু বয়স্ক যারা ওদের এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু এখন যেটা আমরা দেখি যে একদম ছোট বয়সের বা একদম মাঝ বয়সে যারা আছেন ওদেরও কিন্তু এই সমস্যাগুলো খুব দ্রুত হচ্ছে এবং তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেটা কেন হচ্ছে?
9: প্রথমত তো খাওয়া দাওয়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে আমাদের যারা মা বাবারা আছেন বা কাকা কাকিরা আছেন, ওরা খুব প্রিভিলেজড, ওরা খুব ফ্রেশ খাওয়া পেয়েছেন, যেটা আমরা পাই না। আমরা ম্যাক্সিমাম ওই ফার্টিলাইজার ইনডিউসড বা ওরকম যেটাতে পিওর জিনিসটা কখনোই হয় না, তো তার কারণে আমাদের বডির যে নিউট্রিশন সাপ্লিমেন্টটা থাকে সেটা প্রাইমারিলি লো থাকে। আমরা ছোটোবেলায় খুব খেলাধুলা করেছি, মাঠে খেলাধুলা করেছি, আমাদের বাবারা কাকারা সবাই খেলাধুলা করেছেন, কিন্তু আজকালকার বাচ্চারা দেখবেন ওরা মোবাইল নিয়ে ব্যস্ত,
8: আর এক জায়গায় অনেকক্ষণ বসে টিভি দেখছে, মোবাইল দেখছে।
9: ওরা খেলাধুলা করে কিন্তু ওরা মোবাইলে খেলাধুলা করে। এখন যেটা দৌড়ঝাঁপ হয়, যেটা হাতের পায়ের জয়েন্টের ইয়ে হয়, যেটা সান এক্সপোজড হয়, আমরা যেটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভিটামিনটা হয় ভিটামিন D3

0: এটা আমরা স্কুল থাকতে দৌড়াদৌড়ি করে পেয়েছি বা আমাদের বড়রা পেয়েছেন। এখন স্কুলের বাচ্চারা বা ছোটরা এখন সেটা পায় না, এবং সেটা না পাওয়ার কারণে প্রথম ডে থেকে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, তারপরে হচ্ছে ওই যে লং টাইম বসা এবং লং টাইম কোনো একটা সিটিং অ্যাক্টিভিটিতে ইনক্লুডেড থাকা, মানে নিজেকে ইয়ে করে রাখা। আমার অনেক বন্ধুবান্ধবরা আছেন যারা ডান্স করেন, যারা ওই ইয়ে করেন, খেলাধুলা, ক্রিকেটার, এইসব আজকাল আপনি পাবেন না, আজকাল সবাই ওই বসে খেলা,
1: বসে খেলা,
0: তো সেটার কারণে ম্যাক্সিমাম প্রবলেমস গুলো দেখা দেয়।
1: তাহলে যেটা বলছেন যে এই যে আমরা যেটা করে থাকছি যে অনেকটা সময় ধরে মোবাইল ঘাঁটছি একটা জায়গা বসে, বা যারা অফিসে কাজ করছেন অনেকটা সময় ধরে একটা চেয়ারের মধ্যে কিন্তু বসে থাকছেন, তাহলে এইগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে আমাদের এই সমস্যাগুলো।
0: অবশ্যই প্রবলেমটা বাড়াচ্ছে।
1: তাহলে এই আমরা যারা বসে কাজ করা ছাড়া উপায় নেই, বা অনেকে আছেন যারা মোবাইলে কাজ করা বা কম্পিউটারে কাজ করা ছাড়া ওদের হাতে কোনো উপায় নেই, তো ওরা কি করবে?
0: তো তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা আমাদের বসার ধরন, আমাদের বসার ধরন, আমরা কি ধরনের চেয়ার ইউজ করি, মানে যার জন্য জীবিকা কম্পিউটার অথবা এই মোবাইলের মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়, তাদের জন্য বসার চেয়ারটা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে আপনার নিজের অ্যালার্ট থাকতে হবে যে আমার প্রত্যেক 30 থেকে 35 মিনিট পর পর পোজিশান চেঞ্জ করতে হবে, হয় আমার উঠতে হবে, হয় আমার পজিশান চেঞ্জ করে আমার বসার থেকে দাঁড়ানো বা দাঁড়ানোর থেকে একটু হাঁটা বা অন্য কিছু পরিবর্তন করতে হবে, যেটাতে আমার স্পাইনটার উপরে, আমার কোমরের অংশটার উপরে লোড পড়ছে না এবং মুভমেন্টটা প্রপার হচ্ছে। আরেকটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আজকাল সব অফিসে মানে মাল্টিনেশনাল যেই জায়গাগুলোতে আছে সবগুলোতে দেখা যায়, খুব সোফিস্টিকেটেড চেয়ার, ঠিক আছে, তো সেটা সবচেয়ে বড় প্রবলেম। আমাদের আমাদের পুরনো দিনের স্কুলের দিকে
1: কাঠের চেয়ার
0: সেটা দি বেস্ট চেয়ার। আপনি যদি কোনোদিন আমার কাজের স্থানে আসেন আপনি দেখবেন যে আমার চেয়ারটা কাঠের চেয়ার,
1: কাঠের চেয়ার।
0: আমি আমার পেশেন্টদেরকে বলি যে আপনারা প্রথমে চেয়ারটা চেঞ্জ করুন, যেখানে আপনারা বসছেন সেটা একটা পিওর নর্মাল কাঠের চেয়ার যদি হয় তাহলে আপনার 30% প্রবলেম সেখানেই শেষ হয়ে যাবে।
1: কিন্তু ডাক্তারবাবু আপনি খুব সুন্দরভাবে বললেন যে কাঠের চেয়ার হলে কিন্তু সব থেকে ভালো, কিন্তু আমরা যারা কাজের ক্ষেত্রে যাচ্ছি কিন্তু প্রথমেই কিন্তু কাঠের চেয়ার যেটা থাকে ওটাকে বাদ দিয়ে যেটা একটু দামি চেয়ার সুন্দর দেখতে হবে সেটা কিন্তু নিচ্ছি।
0: হ্যাঁ, তো ওইটাই মানে ওই আমরা মনে করি কি মানে যেটা আমরা সচরাচর যেটা দেখি যে হ্যাঁ একটা ফ্রি মুভিং চেয়ার, একটা লাইট ওয়েট চেয়ার, সেটা আমাদের ওয়ার্ক প্লেসের জন্য কমফোর্টেবল, আমরা এদিক ওদিক করতে পারছি খুব সহজে, কিন্তু কাঠের চেয়ার যে আমাদের স্পাইনের ইরেক্ট পোশ্চারটা মেনটেন করছে, আমাদের হাঁটুর যে মানে 90 ডিগ্রির পজিশনটা মেনটেন করতে পারছে, সেটা আমাদের এই চেয়ারগুলো মেনটেন করতে পারছে না। এখন খুব হাই এন্ড আর্গোনমিক চেয়ারস আসছে, কিন্তু যাই আপনি বলেন না কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাঠের চেয়ারের ওয়ার এন্ড টিয়ার নেই, এই চেয়ারগুলোর ওয়ার এন্ড টিয়ার আছে।
1: হ্যাঁ ডাক্তার, এই প্রসঙ্গে আমার মনে একটা প্রশ্ন আসলো যে অনেকে যেটা বলে থাকেন যে আমি বেশি সময় কাঠের চেয়ারটা তো শক্ত হয়, ওটার মধ্যে বেশি সময় বসে থাকলে আমার একটা ব্যথা হয়,
0: আপনি অনেক কাস্টমাইজড কুশন আসে, আপনি কুশন ইউজ করতে পারেন। বেসিক্যালি আপনার যে সারফেসটাতে আপনি বসছেন সেটা ফার্ম হতে হবে, সেটা আপনার স্পাইনটাকে পুরো সাপোর্টেড রাখতে হবে। এখন কি হয় মানে ম্যাক্সিমাম অফিসে দেখবেন আপনি ওই যে হুইল চেয়ার মানে হুইল করা চেয়ারগুলো আছে যেগুলো ঘোরা যায় ওইসব করা যায়, তো সেটাতে স্পাইনটা ইরেক্ট থাকে না, তো এটা ইরেক্ট না থাকার কারণে ওটাতে লোড বেশি পড়ে।
1: পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা যাব যে অনেকেই যেটা বলে থাকেন যে আমার কিন্তু অনেক দিন ধরে কোমরে ব্যথা, কিন্তু কেন কোমরে ব্যথা হচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে কোমরে ব্যথা সেটা কিন্তু বয়স্কদেরও হচ্ছে আবার কম বয়সীদেরও হচ্ছে, তো এই কোমরে ব্যথা বা অনেকে বলে থাকেন যে ঘাড়ে খুব ব্যথা হচ্ছে সেটা কেন হয়, এই সমস্যাগুলো কেন হয়?
0: যেটা একটু আগে আমরা আলাপ করলাম, প্রথমে হচ্ছে আপনার যদি এটা আমি ইয়াং থেকে অ্যাডাল্টের দিকে যাই তাহলে সবচেয়ে প্রথম হয় আপনার মিনারেল ডেফিসিয়েন্সির কারণে। আপনার যদি কোনো এরকম ঘাড়ে পিঠে ব্যথা কোমর ব্যথা আছে তাহলে সবচেয়ে প্রথম, আর বিশেষত মহিলাদের ক্ষেত্রে, মেয়ে বা মহিলাদের ক্ষেত্রে, কারণ তাদের বডিতে হরমোনাল অনেক চেঞ্জেস এডিশনাল হয় ছেলেদের থেকে, তো সেই হিসেবে ভাইটামিন D3 যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন, এবং ভাইটামিন B12 এবং ক্যালসিয়াম লেভেল, এই তিনটা জিনিস আপনার রেগুলারলি চেকে থাকা দরকার।
1: সেটা কতদিন পর পর?
0: ধরুন আপনি 3 মাস পর পর করেন।
1: আচ্ছা
0: ঠিক আছে, যদি আপনার নর্মাল থাকছে আপনি 6 মাস পর পরও করতে পারেন।

0: কিন্তু কথাটা হয়েছে সেটা আপনার যদি সিগনিফিকেন্টলি লো থাকে তাহলে আপনার ব্যথা ব্যথা কোনো দিনও যাবে না। ওই একটা লেগে থাকা ব্যথা সবসময় থাকবে, আপনি কিছুদিন ওষুধ খাচ্ছেন ব্যথাটা কমে থাকছে, এটার ওই লেভেলটা কমে যাচ্ছে, আবার ব্যথা। আর আরেকটা জিনিস কি, আপনি যেটা প্রশ্ন করলেন যে এই ব্যথা লেগে থাকা ব্যথাটা কেন, এবার কি হয়, আমরা সাধারণত এখন যে ওয়ার্কিং ক্লাস আছে, ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই আমরা ওয়ার্কিং ক্লাসের মধ্যে আছি, কিন্তু আগের দিনের যদি আপনারা বলেন মহিলারা ইউজুয়ালি হাউস হোল্ড ওয়ার্কে বেশি ইনভলভ থাকতেন, তো যখন হাউস হোল্ড ওয়ার্কে বেশি ইনভলভ থাকতেন ওদের নিচে বসা কাজটা অনেক বেশি হতো, তো নিচের থেকে উপরে বসার যে ট্রানজিটটা, এই যে চেঞ্জ অফ পজিশনটা, সেটা একভাবে এক্সারসাইজ, কিন্তু সেটাকে যখন আপনি এক্সেসিভ করছেন সেটা আপনাকে ওই ওয়ার এন্ড টেয়ারটাকে বাড়িয়ে দিচ্ছে।
1: আচ্ছা,
0: তো তার জন্য আর আরেকটা জিনিস কি, আমার সামনে একটা খুব ভারী জিনিস আছে আমি উঠিয়ে ফেলবো, কিন্তু আমার চিন্তায় ওটা আসবে না তখন যে ওইটা হয়তো আমার হিসেব থেকে অনেক
1: বেশি। সেটা কিন্তু অনেকেই করে থাকেন ডাক্তারবাবু, যে অনেকে আমরা দেখে থাকি যে হ্যাঁ আমার বাড়িতে একটা বড় একটা জিনিস ছিল, আমি ভাবলাম যে এটা সরিয়ে নেবো জায়গা থেকে, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম যে ওটা সরাতে গিয়ে
0: একটা অসুবিধা হয়ে গেছে। তো ওই জিনিসটা সাধারণত আমাদের কাছে যারা পেশেন্ট আসে ওরা ওরকমটা হিস্ট্রি নিয়ে আসে, যে আমার ঘর পরিষ্কার করছিলাম, সামনে একটা কিছু ছিল সেটা সরাতে গেছি, কোমর আটকে গেছে,
1: তখনও বুঝতে পারিনি কিন্তু তারপরে দেখলাম খুব ব্যথা হচ্ছে।
0: হ্যাঁ, তো সেটা কি হয়, প্রাথমিক ভাব থেকে যখন প্রবলেমস দেখা দেয় তখন আমরা সেটাকে ভেবে নেই যে আমাদের হয়তো অ্যাক্টিভিটির কারণে, কাজের কারণে সেটা হচ্ছে, কিন্তু যেভাবে যেভাবে আমাদের কাজটা অ্যাগ্রাভেট করে সেভাবে সেভাবে প্রবলেমটা বাড়তে থাকে।
1: ডাক্তারবাবু, নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, আবারও ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরে। লেখাপড়ায় কর্মজয়, 18-র আগে মা নয়, অপরিণত বয়সে মা হলে মায়ের উপর সামাজিক প্রভাব, সমাজে গ্রহণযোগ্যতায় বাধা, যোগ্যতা বিকাশে বাধা, অসম্পূর্ণ শিক্ষা, উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত, স্বাধীনভাবে থাকার অভাব, অপরিণত বয়সে মা হলে শিশুর উপর সামাজিক প্রভাব। আপনি অপরিণত বয়সে মা হলে আপনার ছেলে বা মেয়ে আপনাকে অনুসরণ করবে, আপনার মেয়ে 18 বছর বয়সের নিচে মা হতে পারে, আপনার ছেলেও 21 বছরের নিচে বাবা হতে পারে। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, ফিরে এসছে বিজ্ঞাপন বিরতির পর। আমরা আজ এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো হাড় এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুমন ধর। যেটা আপনি বলছিলেন যে এই আগে যেটা আমাদের বয়স্করা করতেন, যে এই যে পোশ্চার চেঞ্জ করে কাজ করা, সেটা কিন্তু এখন হচ্ছে না,
0: এখন হচ্ছে না,
1: আর তার জন্য হয়তো বা এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। আরেকটা আমরা খুব মানে প্রায়ই শুনে থাকি যে আমার কোমরের ডিস্ক সরে গেছে, এই যে ডিস্কটা কি আসলে?
0: ডিস্ক হচ্ছে কি, মানে আমাদের মেরুদণ্ডের মধ্যে যদি আমরা মানে স্ট্রাকচারালি দেখি, আমাদের মেরুদণ্ডের মধ্যে 33টা হাড় আছে, ছোট ছোট হাড়।
1: ডাক্তারবাবু, আলোচনা ফিরছি, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি বাবারগাঁও থেকে আব্দুল আলতে বলছি।
1: বলুন শ্রোতা বন্ধু।
2: নমস্কার দিদিমণি, আর নমস্কার ডাক্তারবাবুকে।
0: নমস্কার।
2: হ্যাঁ বলছিলাম, আমার বেশ কিছু বছর আগে কোমরের পেছনটায় ঠিক রাত্রি 2-3 নাগাদ একটা ব্যথা উঠত, তখন আমি দেখলাম যে প্রত্যেক দিন এই অবস্থাটা হতো। তখন আমি একটা দোকানে গিয়েছিলাম, একটা মেডিকেল দোকানে, এখানে একজন ডাক্তারবাবু বসতেন, যদি ওনার নামটা আমি ভুলে গেছি, উনি আমাকে বোবিরন 50 একটা ওষুধ দিয়েছিলেন। সেই বোবিরন 50 খাওয়ার পর আমি ভালো হয়েছি, ঠিক আছে, কিন্তু এখনো মাঝে মধ্যে এটা কি হয়, 6-7 অন্তর অন্তর দেখা যায় যে 1-2 এরকম কোমরের সাইডে পেছন দিকে ব্যথা হয়, তখন আমি বোবিরন SR বা বোবিরন 50 খাই, কিন্তু এটা কি কন্টিনিউ করা যাবে কিনা ডাক্তারবাবু থেকে আমি এটা জানাতে।
1: আপনার শ্রোতাবন্ধু বয়সটা কত আছে?
2: আমার 54 রানিং।
1: আর অন্য কিছু সমস্যা আছে কি, যেমন সুগার প্রেসার এগুলো আছে কি সঙ্গে?
2: না না, আমার সুগার প্রেসার এসব কিছু, প্রেসার সবটাই নরমাল আছে,
1: বা আর্থারাইটিস আছে। আমার
2: মাঝে মধ্যে কোমরের পেছন সাইডে ব্যথা হলে ওই বোবিরন SR বা বোবিরন 50 টা আমি ইউজ করি, এটাই আমি ডাক্তারের কাছে জানতে।
1: ধন্যবাদ, সঙ্গে থাকুন।

0: সবচেয়ে প্রথমে তো নমস্কার। এবং বোবেরন এসআর বা বোবেরন যে কোনো ওষুধই খুব ভালো, কিন্তু একটা এল্ডারলি পার্সনের জন্য সেটা রেকমেন্ডেড মেডিসিন না, ঠিক আছে? মানে যদি আপনার বয়স 20 বা 30-এর মধ্যে হয়, তার জন্য আপনি বোবেরন ইউজ করতে পারেন, কিন্তু তারপরে আরও অনেক উন্নত মানের এবং লিভার এবং কিডনি সেফ অনেক ধরনের মেডিসিন আছে। আপনার আপনি লাকি, আপনার সুগার প্রেশার নেই, কিন্তু এরকম অনেকেই আছে যারা 50+ হওয়ার আগেই সুগার এবং প্রেশারে ভুগছে, তো তাদের ক্ষেত্রে বোবেরনটা একদম রিকমেন্ডেড মেডিসিন না।
1: এই শ্রোতাবন্ধুর কথা শুনে আমার একটা আপনার কাছে যেটা জানতে ইচ্ছে করলো, যে অনেকেই যেটা করে থাকেন, যে উনি যেটা বলছিলেন যে আমি একটা সময় ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, তখন আমাকে এই ওষুধটা দিয়েছিল, যখনই ব্যথা উঠছে আমি কিন্তু ওই ওষুধটাই নিচ্ছি। কিন্তু আপনি যেটা বললেন যে সবসময় কিন্তু এক ওষুধ নেওয়া ঠিক নয়,
0: ঠিক না?
1: তো এই প্রসঙ্গে কি বলবেন? অনেকেই যেটা করে থাকেন যে ওষুধের দোকানে গিয়ে বলছে ব্যথা হচ্ছে, ওষুধটা খেয়ে নিচ্ছে।
0: এখন সবচেয়ে প্রথমে কি মানে আমাদের যারা মানে ফার্মাসিতে যারা থাকে, ওরা ওই মোমেন্টে ওই হয়তো পরিচিত আছে বা চেনা আছে, একটা পেইন কিলার দিয়ে দিচ্ছেন, কিন্তু পেশেন্টের জন্য তো সেটা পেইন রিলিভার। পেশেন্ট যতবারই পেইন হবে ওই ওষুধটাই খাবে, ইরেসপেক্টিভ কি ওটা ওনার ক্ষতি করছে না ভালো করছে। আর আরেকটা জিনিস কি, মানে কিছু কিছু ক্ষেত্রে কোমরের সমস্যাটা একবার হয়েছে, আপনি আপনার যে নিয়ারেস্ট ডক্টর আছে ওনার সঙ্গে আলাপ করলেন, খুব ভালো কথা, কিন্তু যদি সেটা বারবার হয়,
1: সেটা কেন হচ্ছে,
0: কেন হচ্ছে সেটা জানা আপনার উচিত। মানে পেশেন্ট হিসেবে আপনার জানা থাকা উচিত যে এটা আমার কোমরের কোনো আর্থ্রাইটিস জাতীয় সিমটমের কারণে হচ্ছে, এটা আমার কোনো কর্মধরনের কারণে হচ্ছে, মানে আমি যে কাজ করছি সেখানে আমার বেশি বসতে হচ্ছে, কিছু উঠাতে হচ্ছে, তার কারণে হচ্ছে। উনি বললেন যে রাত্রিবেলা 2-3 নাগাদই ব্যথা হয়, তার মানে এটা ওনার বেডে শোয়া থাকায় পজিশন চেঞ্জ করার কারণে হয়, এবং পজিশন চেঞ্জ করার কারণে হয় মানে সেটা কোমরের শেষের দিকে জয়েন্টের মধ্যে আর্থ্রাইটিসের কারণে হয়। এবার আর্থ্রাইটিসের যদি এটা ব্যথা থাকে, তাহলে সেটা ওনার বসা কাজকে এফেক্ট করবে, এবং বসা কাজের কারণে সেই প্রবলেমটা বাড়বে। তো আমার হিসেবে ওনার যদি এই প্রবলেমটা কন্টিনিউ হয়, তাহলে ওনার একজন বিশেষজ্ঞের সঙ্গে
1: চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত,
0: এবং প্রথমত জানা উচিত যে ব্যথাটা কেন হচ্ছে। পেইন কিলারটা লাইফ সেভার না, ওটা ওই মোমেন্টে রিলিফ দিতে পারে, কিন্তু লং টার্মে ওটা সলিউশন না।
1: আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: হ্যাঁ, আমি স্বাতন্ত্রচন্দ্র দাস বলছিলাম,
1: বলুন।
2: হ্যাঁ, আমার বয়স 69। আমার একটা পায়ে বা দুটো পায়ে হাঁটুর মধ্যে তাই সময় ব্যথা হয়, তো আমি এক্সরে করেছি, ডাক্তারও দেখিয়েছি, এখন আমি আয়ুর্বেদিক ওষুধ খাইতেছি, এখন আমার আবার ভিটামিন D3 ট্যাবলেট দিছে, এটা কি কন্টিনিউ কতদিন করা যায়?
1: আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকুন।
0: ভিটামিন D3 যেটা মানে ইম্প্রোভাইজড যেটা ডোসেজ আছে, সেটা সবার জন্য মানে ফ্রম অ্যাডাল্টহুড মানে 18+ জন্য, সেটা আপনার 12 সপ্তাহের জন্য, সাপ্তাহিক একবার 12 সপ্তাহের জন্য এটা কভার করতে হয়। যদি সেটা খুব সিগনিফিকেন্টলি লো থাকে, মানে অ্যাভারেজটা আপনার 30 ইউনিটস অবধি ধরে নিন, তাহলে যদি আপনার ভাইটামিন D3 20-25 এরকম আছে, তাহলে আপনি 12 সপ্তাহের ভাইটামিন D3 কোর্স করলেন, সেটা আপনার ফিল আপ হয়ে যাবে। যদি আপনার খুব সিগনিফিকেন্টলি লো থাকে, মানে 5 অথবা 10-এর মধ্যে যদি থাকে, তাহলে আমরা যেটা রেকমেন্ড করি যে 12 সপ্তাহের জন্য সাপ্তাহিক একবার নেবেন, তারপরে মাসিক একবার নেবেন, মাসে একবার 6 মাসের জন্য, সেটা হচ্ছে প্রপার ভাইটামিন D3 কোর্স। আরেকটা জিনিস হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ পার সে খুব ভালো ওষুধ যদি সেটা পিওর আয়ুর্বেদা হয়। এখন প্রবলেমটা কি হচ্ছে, আমাদের এখানে মানে সব ওষুধেই একটা মিক্সড ভ্যারাইটি থাকে, যেখানে আপনার মেইন ওষুধটার কম্পোজিশনটা অনেকটা কম থাকে এবং অ্যাডিটিভ কম্পোনেন্টস অনেক বেশি থাকে। আমি আয়ুর্বেদিক বা অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলছি না, আমি বলছি ওষুধের মেইন পার্সেন্টেজটা। যদি ওষুধের মেইন পার্সেন্টেজটা এবং গুণটা মেনটেন করা যায়, যেই কোনো ওষুধই ভালো, কিন্তু সেই ওষুধটা প্রপারলি আছে কি না নেওয়া হচ্ছে কি না সেটা ম্যাটার করে।
1: সেটাই ডাক্তারবাবু, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে যে কোমরের ডিস্ক নড়ে গেছে, এই ডিস্কটা মানে কি?
0: ডিস্ক হচ্ছে আপনার একটা মানে আপনি টু হুইলার

0: বা ফোর হুইলার কিছু চালান নিশ্চয়ই।
1: হুম
0: হ্যাঁ, তো ওটাতে শক অ্যাবজর্বার আছে।
1: হুম
0: তো এরকম আমাদের মেরুদণ্ডে 33টা হাড় আছে, তার মাঝে একটা একটা করে ছোট শক অ্যাবজর্বার আছে, এটা হচ্ছে ডিস্ক।
1: হুম
0: এবার যখন সেটা কম বয়সে হয় তখন সেই ডিস্কটা থুলথুলে হয়, তার মধ্যে একটা জেলি জাতীয় জিনিস থাকে, তার চারদিকে একটা রিং থাকে যেটা সেই জেলিটাকে প্রোটেক্ট করে। এখন রিসেন্ট আমাদের যেরকম লাইফস্টাইল,
1: হুম
0: তাতে 30 বা 40-এর মধ্যে সেটা আস্তে আস্তে করে ক্ষয় পাওয়া
1: ক্ষয়
0: শুরু
1: পাওয়া শুরু
0: হয়,
1: করে।
0: বাট অ্যাক্টিভ স্টেজে সেটা জিলাটিনাস যে জিনিসটা থাকে
1: হুম
0: সেই জিনিসটা আমাদের স্পাইনের পোশ্চারটাকে বজায় রাখতে হেল্প করে। এখন স্লিপ ডিস্ক যেটা, যখন ধরুন আপনি কিছু একটা আপনার মানে সামর্থ্যের বাইরে কিছু উঠিয়ে নিলেন,
1: হুম
0: বা আমাদের ইয়াং জেনারেশন যারা জিমে বডি বিল্ডিং
1: ডাম্বেল নিতে গিয়ে হয়তো মরে
0: গিয়ে
1: গেছে।
0: কিছু করছেন, বা
1: হুম
0: বাইক অ্যাগ্রেসিভ চালানো
1: ঠিক
0: বা ইয়ে করছে, সেখানে সেই থুলথুলে ডিস্কগুলো ফেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে।
1: হুম
0: এবার সেটা বেরিয়ে গিয়ে আমাদের যেটা মেইন মেরুদণ্ড, স্পাইনাল কর্ড, সেটাকে অ্যাফেক্ট করে। সেটার কারণে যেই জায়গাতে সেটা অ্যাফেক্ট করে তার মানে লেভেলে হাতে বা পায়ে সেটার সমস্যা যায়। সেই স্লিপ ডিস্ক হচ্ছে এই জিনিসটা যেটা ওই সেই জেলি জাতীয় জিনিসটার থেকে বেরিয়ে গিয়ে নার্ভটাকে চাপা দিচ্ছে, তো তার কারণেই নার্ভ রিলেটেড প্রবলেমটা দেখা দেয়।
1: হুম
0: সাধারণত স্লিপ ডিস্ক যদি আমরা মানে বৈজ্ঞানিকভাবে চিন্তা করি অনেক স্টেজে থাকে। প্রাথমিক স্টেজে সেটা কোনো কিছুই করতে হয় না, রেস্ট করলে ঠিক হয়ে যায়,
1: আচ্ছা,
0: কিন্তু যদি এটা অ্যাডভান্স স্টেজে হয় তাহলে বিভিন্ন ধরনের চিকিৎসা লাগে।
1: তাহলে এই যে আপনি যেটা বলছিলেন যে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে কিন্তু সেটা মানে ঠিক হয়ে যায়,
0: হ্যাঁ,
1: তো এই যে প্রাথমিক অবস্থায় কিছু লক্ষণ থাকে কি যে এটা আমার শুরু হচ্ছে বা আমার সমস্যা হচ্ছে?
0: লক্ষণটা হচ্ছে ক্রনিক পেইন,
1: আচ্ছা
0: মানে একটা ব্যথা আপনার আজকে হলো কাল ঠিক হয়ে গেল সেটা আপনার সমস্যা না, কিন্তু একটা মানে লেগে থাকা ব্যথা যেটা আপনার সবসময় হচ্ছে
1: হুম
0: সেটা আপনাকে প্রবলেম করছে। আপনি বুঝতে পারছেন যে সেটা আপনার লাইফস্টাইলকে ইরিটেট করছে বা
1: হুম
0: হ্যাম্পার করছে, সেটাকে অ্যাড্রেস করা খুব দরকার। সেটাকে যদি আপনি টাইম মতো অ্যাড্রেস করেন, প্রাথমিকভাবে যাই পরীক্ষা নিরীক্ষা দরকার বা যাই রেস্ট্রিকশনস দরকার সেগুলো যদি আপনি সঠিক অ্যাডভাইসের সাথে ফলো করেন তাহলে আর কিছুর দরকার নেই।
1: আচ্ছা, একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: নমস্কার ম্যাম,
1: হ্যাঁ
2: আমি কুয়াই থেকে অখিল দেব বলছিলাম।
1: বলুন।
2: 12 বছর বয়সে আমার ছেলে আর কি
1: হুম
2: গাড়ির থেকে পইরা পাউডার মধ্যে ঢুকু পাইছিল,
1: হুম হুম
2: তখন এর বয়স তাহলে 30 বছর।
1: হুম
2: তোমার যখন গাড়ি থেকে পইরা ঢুকু পাইছে তখন নিয়ে আমরা ওই হাড়ের ডাক্তার দেখাইছি কুয়াই হসপিটাল,
1: হুম
2: সাইবার দেখাইছে নাকি ওই সঞ্জীব দেবর্মা আসছিল হাড়ের ডাক্তার,
1: হুম
2: দেখাইলাম পরে কয় হারে জিবি ভর্তি করলে দেবো কেড়ে তার কয় না নিচের কবজার থেকে আসা গা,
1: হুম
2: তখন নিয়ে জিবি ভর্তি করলাম, প্রায় 15 দিন রাখলো, একটা ডায়াসিস করে দিল। এবার কখন এসে পুজোতে
1: হুম
2: পাম দিকে যে জায়গাটা গিলাটা গিলাটা আমার তো ফুলা ফুলা লাগতেছে, আর এরপরে খালি ব্যথা হলে ব্যথা হলে
1: হুম
2: বিভাগে ইন্টারভিউ দিতে ব্যথাটা লাগে। হ্যাঁ ইন্টারভিউ
1: আচ্ছা, এখন ওনার ওই জায়গাতে ব্যথা হচ্ছে, ঠিক তো? আচ্ছা আচ্ছা, জানতে চাইছেন যে এটা থেকে মানে কেন হচ্ছে ব্যথাটা, তাই তো?
0: আর মানে গুরুত্বপূর্ণভাবে এটা ওকে কোন কোন কাজ থেকে আটকাচ্ছে, কারণ
1: মানে কি উনি কি কোনো কাজ করতে পারছেন না, কোনো অসুবিধা হচ্ছে ওনার?
2: না এমনি কাজ করতে পারে, ধরেন আপনার উসকুসে পারা বললে জিলকিটা উঠে আসে,
1: আচ্ছা
2: এমনি সবসময় ব্যথা করে না,
1: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যাঁ
2: উঠালামা করতে গেলে ওই
1: আচ্ছা
2: জিলকিটা উঠে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো যেই ব্যথাটার কথা উনি উল্লেখ করলেন সেটা সাধারণত কি হয়, আমরা
1: আঘাতজনিত ব্যথা যেটা।
0: হ্যাঁ এখন ছোটবেলায় কি হয়, আমাদের বোন মডেল করে রিমডেল করে, যেই চোটটাই আমরা পাই সেই হিসেবে সেই ঢাঁচে যেইভাবেই ট্রিটমেন্টটা হয়ে থাকে সেটার হিসেবে বোনটা সেই আকৃতি নিয়ে নেয়। এখন আমাদের উনি যেটা বলছেন যে জয়েন্টটাতে মানে অ্যাঙ্কেল জয়েন্টের এখানে যে ব্যথাটা হয় সেটা সাধারণত হয় আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা আমাদের লাস্ট সাপোর্টিভ জয়েন্ট, তো আমরা হাঁটি দাঁড়াই যেই কিছু করি, তো ওইখানে দুটো বোন আছে, সেই দুটো বোন পরস্পরের

0: মধ্যে মুভমেন্ট স্মুথলি করার কারণে আমাদের হাঁটা চলাটা নর্মাল হয়। কিন্তু যেটা উনি বললেন সেই হিসেবে যতটা বোঝা যাচ্ছে, এই দুটো জয়েন্টের মধ্যে চোট পাওয়ার কারণে তার নর্মাল যে স্ট্রাকচারটা আছে সেটা ডিসরাপ্ট হয়েছে এবং তার কারণে ওইখানে গ্র্যাজুয়ালি আর্থ্রাইটিস ডেভেলপ করছে।
1: তাহলে কিন্তু এখনই ওনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিলেই মনে হচ্ছে ভালো হবে।
0: হ্যাঁ, এটাতে কি হয়, যেটা উনি উল্লেখ করলেন, সমতলে নর্মাল সারফেসে হাঁটা কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন সারফেসটা উবড় খাবড় হয়, মানে ইরেগুলার সারফেস যদি হয়, তাহলে সেখানে ব্যথা ডেভেলপ করবে। এটাই একটা মানে খুব পিন পয়েন্ট কন্ডিশন যেটাতে মানে পেশেন্টের বুঝে যাওয়া উচিত এবং একজন এক্সপার্টের অ্যাডভাইস নেওয়া উচিত।
1: সেটাই নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। লেখাপড়ায় করব জয় 18-র আগে মা নয়, অপরিণত বয়সে মা হলে মায়ের উপর সামাজিক প্রভাব, সমাজে গ্রহণযোগ্যতায় বাধা, যোগ্যতা বিকাশে বাধা, অসম্পূর্ণ শিক্ষা, উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত, স্বাধীনভাবে থাকার অভাব, অপরিণত বয়সে মা হলে শিশুর উপর সামাজিক প্রভাব। আপনি অপরিণত বয়সে মা হলে আপনার ছেলে বা মেয়ে আপনাকে অনুসরণ করবে, আপনার মেয়েও 18 বছর বয়সের নিচে মা হতে পারে, আপনার ছেলেও 21 বছরের নিচে বাবা হতে পারে। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। আবারও ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা এবং FM অজন্ত থেকে একযোগে প্রচারিত হচ্ছে। যেটা নিয়ে কথা বলছি, হাড় এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা, আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুমন ধর। ডাক্তারবাবু, আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে আপনি বারবারই কিন্তু বলছেন যে চিকিৎসকের পরামর্শ যদি সঠিক সময়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে অনেকটাই ভালো থাকা যায়। কিন্তু আমরা যেটা করি, যে চিকিৎসকের পরামর্শ নিই, হয়তো একটু ঠিক হয়ে গেছে, তারপরে যেটা করে থাকি যে চিকিৎসকের কাছে আর যায় না, বা যেটা আমাদেরকে ফলো আপ করতে বলেছিলেন, হয়তো বা এক্সারসাইজ বা মেডিসিন, সেটাও কিন্তু আস্তে আস্তে কম করে দিই বা একদমই বন্ধ করে দিই। তো সেটার থেকে কী কী অসুবিধা হতে পারে পরবর্তী সময়?
0: দেখুন, যদি প্রাথমিক স্টেজে থাকে প্রবলেমটা, তাহলে মানে বিশেষজ্ঞরা যারা আছেন তারা আপনাকে বলে দেবেন যে আপনার আর আবার আসতে হবে না, ঠিক আছে? যদি আপনাকে বলা হয়েছে যে আপনার 1 মাসে বা 2 মাসে বা 3 মাসে ফলো আপ করতে আসতে হবে, সেটার পেছনে কিছু একটা
1: কারণ আছে।
0: আপনার প্রবলেমটা হয়তো সম্পূর্ণভাবে সেই সময়সীমাটার মধ্যে রিকভার হবে না, তার জন্যই আপনাকে দেখার জন্য যে আপনি কতটুকু রিকভার করেছেন সেটা দেখার জন্য আপনাকে পুনরায় আসতে বলা। তো সেই টাইমে যদি আপনি আসেন তাহলে প্রবলেমটা বাড়বে না, যদি আপনি মিস করেন তাহলে সেই হিসেবে প্রবলেমটা হয়তো আরো খারাপ রূপ নিতে পারে।
1: আরেকটা যেটা অনেক সময় ডাক্তারবাবুরা অস্ত্রোপচার করতে বলেন বা সার্জারি করতে বলেন, সেটা কোন পর্যায়ে গেলে করতে হয়?
0: দেখুন, মেরুদণ্ডের রিলেটেড যদি আমি প্রবলেম বলি, মানে আমাদের একটা কমন কথা আছে, যার কোমর আছে তার কোমর ব্যথা আছে, ঠিক আছে? তো সবার কোমর ব্যথা আছে। এখন আমাদের যেরকম কাজের ধরন আছে, আমরা যারা বাইক চালায়, হেলমেট ইউজ করে এবং বসা পোশ্চারে থাকে, তো তার কারণে ঘাড়েও ব্যথা হয়। তো ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, আপনি অল্প কিছু এক্সারসাইজ বা এইসবের সাথে যদি চলে যায়, তাহলে সেটা আপনার জাস্ট মাস্কুলার ব্যথা, সেটাতে আপনার চিন্তা করার কিছু নেই, আপনার একটা লাইফস্টাইল মডিফাই করার দরকার আছে। কিন্তু সেই ব্যথাটা যদি হাতে পায়ে ঝিনঝিনের মতো দাঁড়ায়, যদি হাতে কোনো অবশ ভাব আসে, কোনো হাতে কামড়ানো ভাব আসে, বা সেম জিনিসটা পায়েও আপনার হাঁটতে চলতে গিয়ে ব্যথা অসুবিধা হচ্ছে, অনেকে সেটা বুঝতে পারে না। অনেকে মানে যেরকম আমরা যেরকম হাঁটা চলা করি, কারোর হাঁটা চলার প্রয়োজন পড়ে না সেরকমটা, তার জন্য তারা কোমর থেকে পায়ের রিলেটেড প্রবলেমটা বোঝে না। যদি আপনাকে অনবরত হাঁটতে বলা হয়, দেখা যাবে কিছুটা হাঁটা দূরত্বর পরে পা গুলো ক্লান্ত হয়ে আসে আর হাঁটা যায়।
1: যেটা অনেকেই বোধ করে থাকেন যে হঠাৎ করে না আমার হাঁটুটা ছেড়ে দেয়। হ্যাঁ, সেটা কিন্তু বলে থাকেন অনেকে,
0: এবং মনে হয় যেন পায়ের পেছন দেখতে পিঁপড়ে হাঁটছে বা এরকম কিছুটা। তো সেই জিনিসটা মানে আমাদের শরীর আমাদেরকে সিগন্যাল দিচ্ছে
1: যে আমার
0: অসুবিধে হচ্ছে। সেই অসুবিধাটাকে যদি আপনি অ্যাড্রেস করেন, সলভ হয়ে যাবে। সেই অসুবিধাটাকে যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে সেখানে অস্ত্রোপচারের কাজ আসে, সেখানে আমাদের কাজ আসে। তো সেই জায়গা অবধি না পৌঁছে গিয়ে আপনি যদি সঠিক টাইমে একটা পরামর্শ নেন, যখন প্রাইমারিলি সিমটমসটা দেখা দিচ্ছে, তখন যদি আপনি একজন সঠিক বিশেষজ্ঞর সঙ্গে

0: পরামর্শ করে যা যা রেস্ট্রিকশন ফলো করতে হবে করেন, তাহলে অস্ত্রোপচারের চিন্তা করতে হয় না।
1: ঠিক, একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, না শ্রোতা বন্ধুর ফোনটা কেটে গেল, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে 2326253 এই নম্বরে। আরেকটা যেটা আপনার কাছে জানবো, যে অনেক সময় যেটা বলে থাকেন অনেকেই, যে হাঁটুর নি রিপ্লেসমেন্ট করতে বলেছেন, তো যেটা অনেকেই ভয় পান, বা এই যে কোমরের ব্যথার জন্য হয়তো বা কোনো একটা অপারেশন করতে বলেছেন, যেটা রোগীর প্রথমে ভয় আসে যে তারপরে আমি হাঁটতে পারবো তো, বা এই অস্ত্রোপচারটা করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে না, তো এই যে ভয়টা থেকে নিবারণ পাওয়ার কী উপায় আছে, বা এই ভয়টা কি স্বাভাবিক?
0: দেখুন, এই ভয়টা খুবই স্বাভাবিক। আমি যদি পেশেন্ট সাইডে থাকি তাহলে আমারও সেম ভয়টা হবে,
1: হুম হুম
0: কিন্তু আমাদের বুঝতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে আমরা শারীরিকভাবে কোথায় আছি
1: হুম
0: এবং আমরা কোথায় পৌঁছাতে চাইছি। যেরকম মেরুদণ্ড এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট যে অপারেশনসগুলো হয়, সেই অপারেশনগুলো সিলেক্টিভ কেস ছাড়া এগুলো লাইফস্টাইল মডিফিকেশন সার্জারি। আপনি আপনার লাইফের ধরনটা ভালো করতে চাইছেন, আপনি রেস্ট্রিক্টেড লাইফ কাটাতে চাইছেন না, আপনি ফ্রি চলতে চাইছেন, ইন্ডিপেন্ডেন্টলি চলতে চাইছেন, তো তার জন্য এই সার্জারিগুলো খুব ভালো রেজাল্ট দেয়। কিছু কিছু ক্ষেত্রে এগুলো ইমার্জেন্সি হয়, যেরকম স্পাইনের নার্ভ একদম চেপে গিয়ে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাওয়া, পায়ের দিকে বা হাতের দিকে প্যারালাইসিস হওয়া, যেই লেভেলে নার্ভে চাপা আছে তার নিচে পুরো একদম অবশ হয়ে যাওয়া, সেইগুলো স্পাইন সার্জারির ইমার্জেন্সি। কোনো অ্যাক্সিডেন্টে স্পাইন কেটে যাওয়া, ওটার কারণে তার নিচে কোনো বোধ শক্তি না থাকা, সেগুলো ইমার্জেন্সি। সেই অপারেশনগুলোতে কিন্তু পরন্তু বলে কিছু নেই, সেই অপারেশনগুলো করতেই
1: করতেই হবে।
0: কিন্তু যেই প্রবলেমগুলো আপনার ক্রনিকভাবে হচ্ছে, মানে আজকে হয়নি, প্রত্যেক দিন একটু একটু করে হচ্ছে, সেই অপারেশনগুলোতে আপনার লাভ কতটা হবে? যেরকম আমি হাঁটতে খুব ভালোবাসি, আমি আমার নিজের কথা বলছি, এখন কেউ যদি আমাকে, মানে আমার কোনো কোমরের সমস্যার জন্য যদি আমি হাঁটতে না পারি, আর সেটাতে যদি ধরা পড়ে যে আমার কোমরের অপারেশন করলে আমি হাঁটতে পারবো, তাহলে আমি কোনো সন্দেহ ছাড়া আমি অপারেশনটা করিয়ে নেব। কেন করিয়ে নেব? কারণ আমার হাঁটা আমার প্রয়োজন, আমি সেটা করতে ভালোবাসি। এখন যে যারা নিত্য কাজে ব্যস্ত আছে, নিত্য ওদের মুভমেন্ট করতে হবে, ট্র্যাভেল করতে হবে, কাজকর্ম করতে হবে, বাড়িতে বসে থাকতে পারবেন না, তাদের যদি সমস্যাগুলো, যেগুলো আমরা একটু আগে আলাপ করলাম, সেই সমস্যাগুলো যদি বাড়তির দিকে থাকে, তাহলে অপারেশনের ব্যাপারে বিচার বিবেচনা করা, ডাক্তারের সঙ্গে পরামর্শ করা এবং ডাক্তারের থেকে সবগুলো বিষয় বুঝে নেওয়া,
1: ঠিক ঠিক,
0: সেটা খুব জরুরি,
1: গুরুত্বপূর্ণ।
0: কারণ অনেক সময় কি হয়, আপনার ডাক্তারবাবু বলে দিলেন অপারেশন লাগবে, পেশেন্ট শুনলো অপারেশন লাগবে, শুনে চলে গেল,
1: চলে গেল, সেটা হয় কিন্তু,
0: হ্যাঁ অনেক ক্ষেত্রে হয়, কিন্তু অপারেশনটা কেন লাগবে, সেটাতে আপনার কি লাভ হবে, যদি অপারেশনটা না করান কি ক্ষতি হতে পারে, সেই সব কিছু আপনার জেনে বুঝে তবে সিদ্ধান্ত নেওয়া দরকার।
1: ঠিক,
0: আরেকটা জিনিস, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা ফেস করি, আমরা মানে যারা এই লাইনে আছি তারা ফেস করি, যে ডাক্তারবাবু আমাকে তো অমুক জন বলেছেন যে অপারেশন করলে আর হাঁটতে পারবো না। আমি সবাইকে একটা মানে ইয়ে করব, মানে সাজেশান বা অ্যাডভাইস বা যেটাই বলেন, যে ওই অমুক জনটা যেন একটা ডাক্তারবাবু হন। তাহলে একজন ডাক্তারবাবুই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন যে আপনার অপারেশন প্রয়োজন কি প্রয়োজন না। যিনি এই জিনিসটা জানেন না বা বোঝেন না, তার থেকে এই জিনিসটা জানা একটু ঠিক হবে না।
1: ডাক্তারবাবুর সময় ধীরে ধীরে একদমই কমে যাচ্ছে, তো আজকে যারা অনুষ্ঠান শুনছেন ওদের জন্য কি বার্তা থাকবে?
0: একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোমর এবং হাঁটু বা যে কোনো জয়েন্ট রিলেটেড সমস্যা আসার আগে আপনারা যদি একটা অ্যাক্টিভ লাইফস্টাইল কাটান, ডায়েট এবং নিউট্রিশন ফলো করেন, টাইম টু টাইম এক্সারসাইজ করেন, তাহলে আপনার ডাক্তারদের কাছে যাওয়ার দরকার নেই। রেগুলার এক্সারসাইজ আর ডায়েট। আরেকটা জিনিস যেটা আমরা হয়তো আলাপের মাধ্যমে সেটা বলা হয়নি, আমাদের বডি ওয়েট খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সাধারণত আজকাল কাজে কর্মে এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা আমাদের বডি ওয়েটের অনেক সময় খেয়াল রাখি না,
1: অনেকটাই বেশি থাকে।
0: হ্যাঁ, তো বডি ওয়েট যদি আমাদের ঠিক থাকে, ডায়েট যদি ঠিক থাকে, এক্সারসাইজ যদি ঠিক থাকে, এবং প্রয়োজন পড়লে যদি ডাক্তারের পরামর্শ সঠিকভাবে পাওয়া যায়,

0: অনেক কিছু সময়ের আগে ঠিক করা যায়।
1: হুম, আর যেটা বলছিলে যে প্রাথমিক অবস্থা ধরা পড়লে কিন্তু অনেকটাই নিস্তার লাভ করা যায়।
0: অবশ্যই,
1: সত্যি ডাক্তারবাবু, আরো অনেক কিছু কিন্তু জানার ইচ্ছে ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে আলোচনা করছিলাম হাড় এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার সুমন ধর, সঙ্গে ছিলাম আমি অনামিকা। আবারও অন্য কোনো মঙ্গলবারে থাকবো অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী আগরতলা এবং FM উজ্জ্বল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

এখন জানিয়ে দেব FM সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে ভারত নির্ভরতা এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে উঠে আসছে। আজ নয়াদিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। নয়াদিল্লিতে প্রথমবার বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তদেশীয় সংগঠিত অপরাধ, মাদক পাচার, মানব পাচার এবং সাইবার অপরাধ মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরের চন্দ্রপুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসারে এই প্রতিষ্ঠানটি নতুন দিশা দেখাবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের চরিত্র গঠন, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা এবং সার্বিক বিকাশের পর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলায় ব্রুস নাঙ্গায় মথু আয়োজিত ব্রু সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই গুরুত্ব আরোপ করেন। রাজ্যের 8টি জেলায় স্থায়ীভাবে সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছরের নিরবচ্ছিন্ন জনসেবার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এবং বিকশিত ভারতের ভাবনাকে আরও সুদৃঢ় করতে সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার প্রজ্ঞাভবনে 2-দিনব্যাপী ত্রিপুরা এডুকেশন কনক্লেভ 2026-এর উদ্বোধন করেন। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় ও বিদ্যাভারতী শিক্ষা সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই কনক্লেভে রাজ্যপাল বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা উচিত যা জ্ঞান ও দক্ষতার পাশাপাশি চরিত্র এবং দায়িত্ববোধের বিকাশ ঘটায়। আর্মি রিক্রুটিং অফিস শিলচরের উদ্যোগে আগরতলায় অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি শুরু হয়েছে, চলবে 17 অক্টোবর পর্যন্ত। আগামী 24 ঘন্টায় রাজ্যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। উত্তর জেলা গোমতি, ধলাই ও দক্ষিণ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে

জানিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন এফএম সংবাদ শিরোনাম।

মুহূর্তে সময় রাত 9:05 হয়ে 16 সেকেন্ড। এই মুহূর্তে আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে যে অনুষ্ঠানটি শুনবেন, প্রণমিত মারে।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন প্রণমিত মারে পর্বে। আর কিছুক্ষণের মধ্যে আপনারা শুনবেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান মায়ের গমন। তারপর
1: উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, যেখানে রাজকীয় ঐতিহ্য, পবিত্র মন্দির, শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য এবং মিশ্র সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়া যায়। এই রাজ্যটি বিমান, রেল ও সড়ক পথে দেশের অন্যান্য রাজ্যের সাথে যুক্ত। উদয়পুরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দির, যা মাতা বাড়ি নামেও পরিচিত, 51টি পবিত্র শক্তিপীঠের অন্যতম একটি। আগরতলার উজ্জ্বল শ্বেত প্রাসাদ, উজ্জয়ন্ত প্রাসাদ স্থানীয় শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরে। রুদ্রসাগর হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত নির্মহল জলপ্রাসাদ, পাহাড়ের কোলে অবস্থিত 9 কোটির প্রাচীন পাথরে খোদাই করা ভাস্কর্য শিল্পকে ভারতের আঙ্কর ভাটও বলা হয়। রাজ্যের সর্বোচ্চ পর্বতশ্রেণী জম্পুই হিলস, তার ফলের বাগান, মনোরম আবহাওয়া আর মুগ্ধকর সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যের জন্য সুপরিচিত। উত্তর পূর্ব ভারতের অ্যামাজন বলে পরিচিত ছবিমুড়ায় গোমতী নদীর তীরের খাড়া পাহাড়ের গায়ে দেব দেবীদের পাথরে খোদাই করা মূর্তি শোভা পাচ্ছে। অসংখ্য ছোট বড় দ্বীপে ঘেরা বিশাল ডুম্বুর হ্রদ তার শান্ত ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই রাজ্যে বছর জুড়ে বিভিন্ন উৎসব পালিত হয়, যার মধ্যে দুর্গাপূজা অন্যতম প্রধান উৎসব। ত্রিপুরায় দুর্গাপূজার রয়েছে 5 শতাব্দীরও প্রাচীন এক অনন্য রাজকীয় ঐতিহ্য, যা আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকার কর্তৃক পৃষ্ঠপোষকতা করা হয়। আগরতলা সহ অন্যান্য শহরের বিভিন্ন ক্লাব ও সমিতি প্রাণবন্ত থিম ভিত্তিক মণ্ডপ এবং শৈল্পিক আলোকসজ্জায় সেজে ওঠে। ত্রিপুরা রাজ্য 17 অক্টোবর 2026 থেকে 21 অক্টোবর 2026 পর্যন্ত দুর্গোৎসব 2026 উদযাপনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এর পাশাপাশি রাজ্য প্রশাসন 23 অক্টোবর 2026 তারিখে আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া মায়ের গমন কার্নিভালের 5ম সংস্করণের প্রস্তুতিও জোর কদমে চালাচ্ছে। এখানে মা দুর্গাকে শুধু এক পরাক্রমশালী দেবী হিসেবেই নয়, বরং এক স্নেহের কন্যারূপেও পূজা করা হয়, যিনি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছেন। মায়ের গমন দুর্গাপূজার এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ সমাপ্তির প্রতীক। 2022 সালে সূচনার পর থেকেই মায়ের গমন রাজ্যের অন্যতম বৃহত্তম উৎসবে পরিণত হয়েছে, যেখানে লক্ষ লক্ষ দর্শক সমবেত হন এবং ধারাবাহিক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয়। আসুন ত্রিপুরায় এই মহোৎসবের অংশ হয়ে উঠুন এবং অনাবিল প্রকৃতি, ঐতিহাসিক ঐতিহ্য ও আন্তরিক আতিথেয়তার এই অপূর্ব সঙ্গমের অভিজ্ঞতা নিন। ত্রিপুরা ভারত কা এক পূর্বোত্তরী রাজ্য হ্যায়, জহাঁ রাজ সে বিরাসত পবিত্র মন্দির, হরি ভরি প্রাকৃতিক সৌন্দর্য और मिली जुली संस्कृति का संगम देखने को मिलता है। ये राज्य हवाई, रेल और सड़क मार्गों के जरिए देश के अन्य हिस्सों से जुड़ा हुआ है। उदयपुर में स्थित त्रिपुरा सुंदरी मंदिर, जिसे माता बाड़ी के नाम से भी जाना जाता है, 51 पवित्र शक्ति पीठों में से एक है। अगरतला का चमकता हुआ श्वेत महल, उज्जैन प्रासाद स्थानीय कला, संस्कृति और इतिहास को प्रदर्शित करता है। रुद्रसागर झील के ठीक बीच में स्थित है नीरमहल जल महल। पहाड़ियों के गोद में स्थित 9 कोटी की प्राचीन रॉक कट शिल्प कला को भारत

আজ রাতে পর্বে আমি আপনাদের বন্ধু আর যে অন্তরা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠানের একেবারে শেষ পর্ব এবং আপনাদের অত্যন্ত প্রিয় পর্ব আজ রাতে। প্রতিটি রাতেই আমরা আমাদের জীবনে উঁকি ঝুঁকি মারি, সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলি বা বলার চেষ্টা করি আমরা, যেগুলো হয়তো আমরা তাদের থেকে পালিয়ে বেড়াই, নিজের দুঃখ কষ্ট নিজের অভিমান সমস্ত কিছু থেকে সবসময় আমরা চেষ্টা করি সেই দিকগুলো যেন আমরা কারোর কাছেই প্রকাশ না করে লুকিয়ে রাখতে পারি। কিন্তু এই পর্বে আমরা এক একদিন আমাদের ব্যক্তি জীবনের সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কথা বলি, যাতে করে আমরা খানিকটা সব কিছু ভুলে জীবনের দিনগুলো যেন ভালো কাটাতে পারি। আর যখন কথা হচ্ছে পুজোর দিনগুলো নিয়ে, কারণ চারিদিকে পুজোর সে গন্ধ এবং পুজো এসে গেছে, আলোর রোশনায় চারদিক সেজে উঠেছে, সেই ক্ষেত্রে ভালো থাকতেই হবে। তবে আজ কথা হবে কিন্তু একটু অন্যভাবে। এখন চারদিকেই আলো, নতুন জামার গন্ধ, মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ঢাকের আওয়াজের অপেক্ষায় আমরা প্রত্যেকে রয়েছে, তার সাথে রয়েছে আমাদের পরিকল্পনাগুলোকে কিভাবে আমরা প্রতিটি দিন বাস্তবায়ন করব, অর্থাৎ বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হোক, পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, সেই সব মিলিয়ে প্রতিটি মানুষ মানে ছোট থেকে বড় এই মুহূর্তে আমরা প্রত্যেকেই সেগুলো নিয়ে যথেষ্ট হিসেব নিকেশ করছি। কিন্তু আজকের পর্বে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সত্যিই কি সবার পুজো আনন্দের হয়? একবার একটু নিজের মনের দিকে তাকিয়ে দেখবেন যে মানুষটা সামাজিক মাধ্যমে নিজের সুন্দর একটা ছবি পোস্ট করে লিখেছেন শুভ শারদীয়া বা হ্যাপি পূজা, যাই লিখুক, তার মনটাও কি সত্যি খুশিতে ভরে আছে? যে মানুষটা বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে ঠাকুর দেখতে বেরিয়েছে, বাড়ি ফিরে সে কি একবারও কাঁদে না? যে মেয়েটা সবার জন্য নতুন জামা কিনেছে, পরিবারের প্রত্যেকের পছন্দের খাবার তৈরি করেছে, সবার আনন্দের ব্যবস্থা করেছে, তার নিজের ইচ্ছের খবর কেউ রেখেছে? যে মানুষটা প্রতি বছর পুজোর সময় বাড়ি ফেরে

সে এবারও হয়তো ট্রেনের টিকিট কেটে রেখেছিল, কিন্তু কোনো একটা অজানা কারণে সে বাড়ি ফিরতে পারল না। দূর থেকে পরিবারের ছবি দেখেই তাকে পুজো কাটাতে হচ্ছে। আর এমনও কেউ আছেন যার জীবনে সব আছে, শুধু সে মানুষটা নেই যার সঙ্গে পুজোর আনন্দটা ভাগ করে নিতে ইচ্ছে করে। তাই আজকের রাতটা যে শুধু আনন্দের গল্প করব তা কিন্তু নয়। আজকের রাত তাঁদের জন্য যারা সবার সামনে হাসেন অথচ নিজের ঘরে ফিরে চুপ করে বসে থাকেন, তাঁদের জন্য যারা পুরনো কোনো বিষয়কে বা পুরনো কোনো মুহূর্তকে বুকের মধ্যে লুকিয়ে রেখে নতুন করে বাঁচার চেষ্টা করেন, তাঁদের জন্য যারা কাউকে ফোন করে বলতে চান, জানো আমার মন খুব খারাপ, কিন্তু ফোনের ওপাশে কে শুনবে সেই মানুষটাকে খুঁজে পান না। আজকের বিষয় সবার পুজো আনন্দের হয় না। কথা বলবেন, আমাদের ফোন নাম্বার রয়েছে 0381-232-6253 এবং 9485-007-172।

0: আজ রাতে পর্বে রয়েছে আমরা, আজকের বিষয় সবার পুজো আনন্দের হয় না। আজ আপনাদের কোনো কৃত্রিম হাসি নিয়ে আসতে হবে না, আপনাদের যদি মন খারাপ থাকে তবে সেই মন খারাপের কথাই বলবেন, কোনো পুরনো কথা যদি মনে পড়ে তবে সেটাই আপনারা ভাগ করে নেবেন, আমি আপনাদের কথা শুনব। কারণ কখনো কখনো জীবনে সব সমস্যার সমাধান আমাদের হাতে থাকে না, কিন্তু কেউ যদি একটু মন দিয়ে আমাদের কথা শুনেন, বিশ্বাস করুন, তাহলে বুকের ভেতরের ভারটা কিছুটা হলেও কমে যায়। আমরা একেবারে 11টা পর্যন্ত থাকবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, চেষ্টা করি কথা বলার। নমস্কার। না, কথা হচ্ছে না। আমি রিকোয়েস্ট করব বন্ধুদের, আমাদের 2টো নাম্বার রয়েছে, 2টো নাম্বারে আপনারা চেষ্টা করবেন। প্রথম 03-81-236-253 এবং 9-4-85-00-7-1-7-2। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, দেখুন, সবার আনন্দ কিন্তু সমান হয় না। কারণ দেখুন, যে মায়ের সন্তান হয়তো ডাক্তার বা পুলিশ, কোনো কর্মের এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, সেই সমস্ত মায়েদের সন্তানরা যখন পুজোতেও, মানে তারা ডিউটিতে থাকেন বা থাকছেন, এটা আমরা দেখছি। নার্স দিদিরা, যেভাবে ট্রাফিক পুলিশরা সবাই মানে পুজোতে কর্মব্যস্ত হয়ে পড়ে বা তাদের দায়িত্ব সেটা পালন করছেন, তো সেই সমস্ত পরিবারগুলো, তাদের মা ছেলে সন্তান, কিন্তু পুজোতে আনন্দ করেন ঠিকই, কিন্তু সেভাবে আনন্দটা কিন্তু করতে পারেন না। তাদের মনের মধ্যে একটা ফাঁকা বা শূন্যস্থান সব সময়তেই কিন্তু থাকে, যে আমার কেউ ভাবে আমার স্বামী এলে ভালো হতো, কোনো ছোট বাচ্চা মেয়েটা তার বাবার জন্য অপেক্ষা করে, বাবার হাত ধরে ঠাকুর দেখতে যেতাম, সেই জায়গাটা কিন্তু ফাঁকা থাকে। অতএব পুজোর আনন্দটা সবার ক্ষেত্রে কিন্তু সমান হয় না। তারপর ধরুন, এদিকে যে সমস্ত

0: পরিবারগুলো এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করছে বা এখনো পর্যন্ত করে চলেছে, তাদের হয়তো পুজোতে একটা নতুন পোশাকও হয়তো পায় না, তো সেই সমস্ত পরিবারগুলো কিন্তু পুজোতে ঠিকঠাক ভাবে আনন্দ করতে পায় না। অতএব পুজোতে সবার আনন্দ সমান হয় না, কারু কম কারু বেশি এটা। তবে আমরা যদি সবাই একটু তাদের দিকটা লক্ষ্য রাখি তাহলে আমার মনে হয় সবাই একইভাবে আনন্দটা উপভোগ করতে পারবো। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, আগাম শারদীয়ার শুভেচ্ছা আপনাকে।
1: অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আপনার জন্য রইল, পুজোর দিনগুলো আপনার খুব ভালো কাটুক।
0: আপনাদেরও খুব ভালো ভালো কাটুক,
1: একদম ধন্যবাদ। এভাবেই আমি তো আপনাদের বললাম আজকের বিষয় নিয়ে কোনো রকম ভেবেচিন্তে কথা বলা ঠিক এমনটা নয়, আজকের বিষয় হচ্ছে একান্তই আপনার। যদি ভালো লাগে অবশ্যই ভালোটা বলবেন, যদি মন খারাপ হয় তবে সেই মন খারাপের কথাই বলবেন। একজন বন্ধু রয়েছেন সাথে, নমস্কার।
2: হ্যালো ম্যাডাম,
1: কে বলছিলেন?
2: আমি তো রায়গঞ্জের জিতেন্দ্র দেববর্মা।
1: কে বলছিলেন?
2: মনে এটা আমি তো একটা গান শুনতে হইব।
1: আপনার কি মনে হয় এটা কোনো রকম গানের অনুষ্ঠান বা আমাদের এফএম উজ্জয়ন্তের এমন কোনো পর্ব রয়েছে যেখানে 9টা থেকে 11টা আপনাদের গান শোনানো হয়? আমি জানি না, বারবার আমাদের অনুষ্ঠান সূচি আপনাদের কাছে আমরা এইভাবে পৌঁছানোর চেষ্টা করছি, বলছি সোশ্যাল মিডিয়া আপনাদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে একদিন আগেই, তারপরেও কেন আপনারা আমাদের অনুষ্ঠানে এসে এভাবে ব্যাঘাত সৃষ্টি করেন তার কারণ কিন্তু কোনোভাবে আমি জানি না। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্টই করতে পারি, আমাদের অনুরোধ রইল আপনাদের প্রতি একটু সচেতন হয়ে আমাদের এই অনুষ্ঠানে আপনারা ভাগ নেবেন। একজন বন্ধু সঙ্গে রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার, এখানেও আরও একটু সচেতনতার অভাব রয়েছে। আপনারা ফোন করছেন কিন্তু রেডিওর যে সেটটা রয়েছে সেটাকে আপনারা মিউট করছেন না, কাইন্ডলি মিউট করে আমাদের ফোন রিসিভ করবেন বা আমাদের সাথে কথা বলবেন। নমস্কার।
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার
3: ম্যাডাম, আমি পুষ্পল পাল বলছি।
1: বলুন।
3: আগরতলা থেকে। ভালো আছেন?
1: আমি ভালো আছি, আপনি?
3: হ্যাঁ ভালো আছি। হ্যাপি দুর্গা পূজা ইন অ্যাডভান্স।
1: শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো কাটুক পূজোর দিনগুলো।
3: হ্যাঁ হ্যাঁ আপনারও। বলছিলাম যে আমার 2021-এ এই দুর্গাপূজার সময় ব্রেকআপ হয়েছিল একজনের সাথে।
1: আচ্ছা।
3: তারপর থেকে আর পূজোতে ঘোরাটুরা এসব আর ভালো লাগে না।
1: এখনো মন খারাপ হয়?
3: হ্যাঁ অবভিয়াসলি হবে। ও ঘুরছে, ও বিয়ে করেছে, ও ঘুরছে, সবকিছু ওকে আমি দেখি, সবকিছুই পাশাপাশি, বাড়ি বেশি দূরে না।
1: আপনি থেমে গেলেন সেই 2021-এর কাঁটায়, সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে, জীবনটা তো একবারই, আর তো আপনি এই জীবন পাবেন তার কোনো কথাই আমরা জানি না। আমাদের কাছে যে কটা দিন আছে আমরা শুধু সেটাকে সুন্দরভাবে বাঁচতেই পারি, আর কিছু কিন্তু আমাদের হাতে থাকে না, তাই নয় কি?
3: হ্যাঁ ম্যাডাম।
1: এই দুর্গাপুজোকে দেখে ঘিরে দেখুন কত মৃৎশিল্পী দিনের পর দিন তারা কাজ করে যাচ্ছেন, বা যারা মণ্ডপ সজ্জা, যারাই কাজে ব্যস্ত বা অনেক দূরে দূরে থাকেন, যারা শুধু পুজোতে আসার জন্য কত রিকোয়েস্ট করে ছুটি নিয়ে আসছেন, অনেকে টিকিটের জন্য আসতে পারেন না, কত সমস্যা। আর আপনার কাছে সব কিছু থেকে শুধুমাত্র জীবনের একটা ব্যাপারকে নিয়ে আপনি আটকে গেছেন, তাহলে কি করে হবে? মা তো আসছে সবার জন্যই, আপনিও মায়ের আসার আনন্দে একটু সামিল হয়ে দেখুন।
3: এবার আমার মারও যে পা ভেঙে গেছে, 2.5 মাস হলো বেড রেস্টে আছে, মনটা আরো বেশি খারাপ।
1: তাই এবার চেষ্টা করুন মায়ের যে আসার আনন্দ সেই আনন্দটা আপনি একটু হলো একটু একটু করে চেষ্টা করুন সেটা যেন কিছুটা নিতে পারেন, দেখবেন ভালো লাগবে। পুজো বছরে আসেই একবার, আর এই 4টে দিন চেষ্টা করবেন যতটা সম্ভব এই আনন্দটুকুকে নিজের মধ্যে নিয়ে নেওয়ার, এটাই আপনার সারা বছর আপনাকে ভালো রাখতে এই রসদ ভীষণ কাজ দেবে, বিশ্বাস করুন। ঠিক আছে, এবার চেষ্টা করবেন, আর পরবর্তী পুজোর পর কিন্তু আমাকে জানাবেন যখন আমার সাথে কথা হবে, ঠিক আছে? সপ্তমী অষ্টমী নবমী এই 4 দিনের মধ্যে, মানে 3 দিন এবং 10মীও রয়েছে সেখানে, আপনি কিন্তু একদিন অবশ্যই পুজো দেবেন।

0: কনভেন্ট একটা কথা বলে, আপনার বাড়ি তো কোথায় জানি না,
1: হ্যাঁ
0: আমাদের ওরিয়েন্ট জমুনিতে হ্যাঁ জ্যোতির্ময়ী মায়ের কালী পুজো হবে,
1: আচ্ছা
0: আসবেন যদি পারেন।
1: একদম, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো
0: ঠিক
1: কাটুক
0: আছে,
1: পুজো, অনেক অনেক শুভেচ্ছা রইল।
0: হ্যাঁ।

0: কথা হচ্ছিল আপনাদের সাথে এটাই নিয়ে যে সবার পুজো আনন্দের হয় না, এক একজনের এক একটা কারণ রয়েছে। কিন্তু যেহেতু আমরা আমাদের ব্যক্তিগত কারণের জন্য অন্য কাউকে দুঃখী দেখতে চাই না, ও আমার নিজস্ব কোনো কারণের জন্য আপনার মন খারাপ হোক বা আপনার আনন্দে খানিকটা ভাটা পড়ুক, সেটা যখন আমরা চাই না, সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই সেই মন খারাপের কারণগুলো খুব সুন্দরভাবে চেপে চলে যাই এবং একটা আপনার হাসিতে বা অন্যের হাসিতে নিজেকে চেষ্টা করি পুজোর দিনগুলোতে ভালো রাখার। কিন্তু মন থেকে কতজন ভালো থাকতে পারে? তাই যাদের মন খারাপ থাকে তারা অবশ্যই বা কেন কী কারণ সেটা নিয়েই আজকের বিষয় অবশ্যই ভাগ করবেন আমার সাথে, আমি শুনব। পুজোর অনেক আগে থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে, মানে আমরা গুনতে থাকি যে পরবর্তী পুজোর দিনগুলো কখন আসছে, কত তারিখে আসছে, কি কি প্ল্যান হবে। অনেকে অনেক রকম প্ল্যানিং থাকে, সেটা হতে থাকে অনেক আগে নিয়ে। নতুন জামাটা আলমারিতে তুলে রেখে বারবার খুলে দেখা, জুতোটা পরে আয়নার সামনে দাঁড়ানো, পুজোর আগে বাড়িতে নতুন পর্দা, নতুন বিছানার চাদর আর রান্নাঘর থেকে ভেসে আসা মায়ের হাতের খাবারের গন্ধ, এবং পুজোর এই কটা দিন প্রত্যেকের ঠাকুর ঘরে ঠাকুরের জন্য সবাই কম বেশি নানান রকমের আয়োজন করে থাকেন। আসলে ছোটোবেলায় হয়তো সেটা সেভাবে আমরা বুঝিনি যে সেই ছোটো ছোটো মুহূর্তগুলোই আজকের দিনে দাঁড়িয়ে জীবনের সব থেকে বড় সম্পদ হয়ে উঠবে। ছোটোবেলার পুজো আমাদের কাছে ছিল আনন্দ, খুব বেশি কিছু লাগতো না, একটা নতুন জামা আর সাথে বাবার সাথে, মানে বাবার হাতটা শক্ত করে ধরে ঠাকুর দেখা, মায়ের সঙ্গে ভিড়ের মধ্যে হাঁটা, ব্যাস তাতেই তো পৃথিবীটা সুন্দর হয়ে যেত। স্কুলে গিয়ে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে কত গল্প, জানিস ঠাকুর দেখেছি, এই ঠাকুরটা এমন, সেই ঠাকুরটা ঠিক এভাবে সাজিয়েছে, কত গল্প। কিন্তু বড় হতে হতে পুজোর মানেটা যেন আমাদের সাথে বদলে যায়। একজন বন্ধু সঙ্গে রয়েছেন, কথা বলবো। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি শেজুরপুর থেকে আসি, যে
0: বলুন।
1: আজকে দুঃখের কথা বলতে হবে না?
0: না, আপনার যদি মন খারাপ হয় তবেই বলবেন, মন খারাপ না হলে কেন বলবেন?
1: খারাপ একটা জিনিস কি জানেন?
0: বলুন।
1: আমি একটা বেসরকারি সংস্থাতে কাজ করছি, প্রতি মাসে বেতন হয় আমাদের।
0: আচ্ছা।
1: 900 আমি আসি দেব নাজগরে কাজ করি, যা ভূবার বলতো এই FM উদ্যানতে বলেছি, বুঝলেন তো। এখন তো পূজার মাস, প্রত্যেক মাসেই বেতন হয়, 25 মাসের মাস বেতন দিয়ে দেয় তারা, কোনো মাসে খামতি দেয় না। পূজার মাসে সুপারভাইজার প্লাস কোম্পানির যে এজেন্ট কন্ট্রাক্টর আছে ওনাকেও বলেছি যে স্যার, আমার তো 17 তারিখ থেকে পুজো আরম্ভ হবে, 15 তারিখ বেতন, এখন অব্দি বেতন আসেনি ম্যাডাম, সেই জন্য একটু দুশ্চিন্তায় আছি, বুঝলেন তো। আর কিছু না, আমার হাতে টাকাটা আসছে তো পরিবারে যাবে, পরিবারে সবাই আনন্দ উপভোগ করবো, বুঝলেন তো। হ্যালো।
0: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: এটাই দুঃখের কারণ, আর কিছু না, দুঃখ না, একটা টেনশনে আছি 15 তারিখের মধ্যে বেতন হবে কিনা, বুঝলেন তো।
0: আশা করছি সবটা যেন ভালো হয়, পুজোর বাকি আরও কিছুদিন তো রয়েছে, আপনার জন্য ভালোটাই প্রত্যাশা করছি এবং নিশ্চিত সেটা হবে, ভালো থাকবেন, ঠিক আছে। পুজোর দিনগুলোর জন্য আপনার খুব ভালো কাটে।

0: বাড়ি ফিরব নাকি কাজের চাপে থেকে যাব, সে সিদ্ধান্ত আমাদের নিতে হয়। আর কোনো কোনো বছর বুঝতে পারি যে মানুষগুলোকে সঙ্গে নিয়ে ছোটবেলার পুজোটা এত সুন্দর ছিল, তাদের কেউ কেউ আজ হয়তো আমাদের পাশে নেই। বাড়িটা হয়তো একই আছে, পুরনো বারান্দাটা আছে, পড়ার সে টেবিলটাও রয়েছে, সাথে পাড়ার সেই রাস্তাটাও আছে। সে বন্ধুটা যার সঙ্গে প্রতি বছর ঠাকুর দেখতে আমরা বের হতাম, সে হয়তো এখন অন্য শহরে, অন্য জীবনে ব্যস্ত। জীবন আমাদের অনেক কিছু দেয়, কিন্তু সময়ের সঙ্গে কিছু জিনিস নিঃশব্দে কেড়েও নেয়। জানেন, আমার মনে হয় আমরা আসলে পুজোকে মিস করি না, শুধু আমরা সেই সময়ের নিজেদেরকেও মিস করি, যে সময়ে আনন্দ পেতে এত কারণ খুঁজতে হতো না। আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে এখন আমাদের অনুষ্ঠান শুনছেন, একটু মনে করে বলুন তো, ছোটবেলার কোন বিষয়টা আজকের দিনে আপনার কাছে মন খারাপের অন্যতম কারণ? সেই প্রথম নতুন জামা, অষ্টমীর অঞ্জলি, পাড়ার মণ্ডপ, নাকি কোনো একজন মানুষ যিনি আজ হয়তো আর আপনার পাশে নেই, একজন বন্ধু সঙ্গে রয়েছেন? নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছিলেন? হ্যাঁ বলুন।
1: কি বলবো ম্যাম, যা ধনী যা রাজ্য, যে পূজা জিতেছেন, পূজা জিতেছেন, তারা ওনার কথা বলেছেন বেশি। আমার ঘরে মনে কি বলবো, এমনি তো রয়েছে নিম্নজীবী মানুষ, কি বলবো। আপনারা তো বলেছেন যে তখন এ কথা বলেছে, আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু কারণ আমরা কয়েকজন লোক আছেন, আজকে যেতে আজকে যেতে অনেক লোক বলে গিয়েছেন, কিন্তু কেউ তো আমি হাত বাড়িয়ে দি হাত বাড়িয়েও দিতে চাই না, কি করবো। যা বলবো যা বলো না, মা আছে মাঝে যেতে, কিন্তু আমার সঙ্গে কোনো কিছু নাই। লোক না বলা হতে চায়, লোক বলা হয়তো শঙ্করে বলা, জগতে বলা, মাতা আসবো চাই হো, লোক বলা হয়তো সবকিছু বলা, দুনিয়া বলা, এই তো বললাম ম্যাম।
0: ঠিক আছে, ভালো থাকবেন, চেষ্টা করবেন যতটুকু ভালো থাকা যায়, সমস্যা নেই। আমার আপনার জীবনে তা কী করে হয়, এক একজন মানুষের জীবনে এক এক রকমের সমস্যা। কারোর কাছে হয়তো আর্থিক সমস্যাটা বেশি, কারোর কাছে মেন্টাল ক্রাইসিস অর্থাৎ মানসিক শান্তির যথেষ্ট অভাব, কারোর কাছে প্রিয়জনের অভাব, কিন্তু প্রত্যেকেরটাই তার মতো করে যথেষ্ট গুরুত্ব রয়েছে তার জীবনে। একজন বন্ধু রয়েছেন সঙ্গে, চলুন কথা বলে নি। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন, কে বলছিলেন?
2: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভূজপুর থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদি ভাই
0: বলুন। বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, আমাদের বাইরে যারা আত্মীয় স্বজন থাকে তারা যদি না আসে এই পুজোর সময়, মনটা খুব খারাপ হয় এবং দুঃখ হয়, এবং সেই মন খারাপের জন্য মানে মনে হয় যে দুর্গাপুজোটা আমরা একা একাই দেখছি। এবং দেখুন, আজকে আমাদের যে ভালোবাসাটা, তারা বাইরে থেকে আসবে, তার মধ্যে তারা যে চাকরি করে সেই চাকরির যদি ছুটি পায় তাহলেই তারা বাড়ি ফিরতে পারবে, না যদি চাকরির মানে ছুটি না পায় তাহলে তারা ফিরতে পারবে না। তার তার ছেলে মেয়েরা যেমনি আমার দাদা, হ্যাঁ তার ছেলে মেয়েরা অধীর আগ্রহে তাকিয়ে থাকে বাবা কখন আসবে।

0: আমাকে জিজ্ঞেস করতে থাকে জেঠু বাবা কখন আসবে, তাদেরকে আমি এই দুঃখের সাথে জানাতে হয় না রে বাবা ঠিক টাইমে বাবা চলে আসবে, তাদেরকে তো সত্যি কথাটা আমি বলতে পারবো না। তো এই যে এই দুঃখটা সব থেকে মনের মধ্যে মনের মণিকোঠায় যেতে থাকে দিদিভাই। এবং আজ দেখুন আমার বৃদ্ধ মাকে নিয়ে আমি পুজো দেখছি, হ্যাঁ তার আনন্দটা আমি তার সাথে আনন্দটা ভাগ করে নিতে চাই। তাকে আমি সপ্তমীর দিন ওই টোটোয় করে সব প্যান্ডেলগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই, তাতেই তার আনন্দ, হ্যাঁ এবং আমিও তার মধ্যে সেই আনন্দটা ভাগ করে নিই দিদিভাই। দুঃখের জায়গা থেকেও কিন্তু আনন্দটা ভাগ করে নিতে হয়, কারণ এই আনন্দটা সব থেকে অনাবিল আনন্দ। হ্যাঁ এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন।
1: একদম, আপনিও ভালো থাকবেন, আর পুজো যেন আপনাদের খুব খুব ভালো কাটে। নমস্কার, হ্যালো।
2: হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি দীপক দাস আগরতলা থেকে বলছি।
1: বলুন।
2: আজ রাতের অনুষ্ঠান পুজো সবার আনন্দে হয় না।
1: ঠিক,
2: পুজো সবার আনন্দের হবে এবং সব সময় হবে, তবে আমরা যদি মানে লাইফ এ রাউন্ড ঠিক রাখি, আমাদের চারপাশের জীবন যদি ভালো থাকে, তাহলে আর শো ক্লাউড মেঘের খেলা আর হবে না।
1: আচ্ছা আর কিছু বল, আর কিছু বলবেন?
2: না আমি বলবো সবাই যেন ভালো এবং সুস্থ থাকেন।
1: ঠিক,
2: সমস্ত জনকে আমার প্রণাম জানাই।
1: একদম, পুজো আপনারও খুব ভালো কাটুক, ধন্যবাদ। নমস্কার।
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
3: নমস্কার দিদি ভাই,
1: কে বলছিলেন? হ্যাঁ নমস্কার, বলুন।
3: আগরতলা বেলাপুর থেকে লিটন দুর্গাপাল বলছি।
1: বলুন।
3: আজকে যে পুজো সবার জন্য সমান না, এটা সত্য, কিন্তু এটা সবার জন্য যার যার স্বার্থে চিন্তা করে কথা বলছে আমি শুনছি, কিন্তু সার্বিকটা চিন্তা করে কেউ বলছে না। একটা লাস্ট কলার আমার আগে যে কলারটা বলছে উনি খুব সুন্দর বলছে, পরিবেশ চারিদিকে যদি সবাই ঠিক থাকে তাহলেই পুজোটা সবার জন্য সমান হবে। হ্যালো,
1: হ্যাঁ ঠিক ঠিক,
3: হ্যাঁ আচ্ছা, যেমন যে মৃৎশিল্পীর আপনি এর আগে বলে গেছেন, ওনারা কিন্তু অদর পরিশ্রম করে আজকে এই যে মূর্তি তৈরি করছে আমাদের আনন্দের জন্য।
1: একদম,
3: এরপরে এরপরে লক্ষ্মী পূজা আসবে, আপনারা সবাই ঘরে ঘরে লক্ষ্মী পূজা করবেন।
1: ঠিক,
3: এই লক্ষ্মী মূর্তিগুলি যে প্রত্যেকটা পরিবারের প্রায় পরিবারের মৃত্যু হই, ছেলে মেয়ে বা বাবা সবাই মিলে এই এইগুলি কাজ করে, এরা কিন্তু কেউ পুজো দেখতে পারে না, আমার চোখে দেখা এটা আজ পর্যন্ত, এরা এই দুর্গাপূজার অনুষ্ঠান উপভোগ করতে পারে না শুধু এই সময়ের অভাবে,
1: কাজের জন্য। ঠিক,
3: হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের জন্য সবার ঘরে পৌঁছে দিতে হবে লক্ষ্মী, এই কারণে এদেরও অর্থের দরকার।
1: একদম,
3: এই কারণে আরেকটা জিনিস, তারপরে আমার আশেপাশের বাড়ির মানুষের অনেক গরিব মানুষ আছে এই ত্রিপুরা রাজ্যে বা অনেক দেশে, এই কাপড় চোপড় কিনতে পারে না, এরাও কিন্তু পুজোর জন্য আপনার খুশি হয় না। ঠিক আছে দিদি, নমস্কার,
1: একদম ভালো থাকবেন।

0: ছোটবেলার পুজোয় একটা অদ্ভুত ব্যাপার ছিল। তখন আমরা বুঝতেই পারতাম না কতটা সুন্দর সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একজন বন্ধু রয়েছেন, বন্ধুর সাথে কথা বলি, তারপর আবার ফিরে আসছে সে মত কথায়। নমস্কার,
1: নমস্কার, আমি প্রতিভা দেব এডেনে বলছি।
0: বলুন বলুন।
1: তো প্রথমে সবাইকে শারদীয় আগাম শুভেচ্ছা। হ্যাঁ, পুজো ভালো কাটুক সবাই।

0: তারপর আজকে বিষয় হচ্ছে পুজোর আনন্দ সবার একরকম হয় না বা সমানভাবে যায় না, তাই তো? তো
1: একদম
0: হ্যাঁ, তো বলছিলাম আমার আমার এরকম, প্রথমে আপনাকে বলি, আপনি এত সুন্দর করে বিষয়টাকে সাজিয়ে এনেছেন, এই কথাগুলো কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে কেউ এই এরকম প্রসঙ্গ নিয়ে আসবে না, কারণ সবারই তো আনন্দের সময়টা, তো যাদের জন্য আপনি এই ভাবনাটা ভেবে ভাবছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বলছিলাম পুজোর সবাই সমান কাটে না, একদম সত্যি কথা, আমারই সব সমান কাটে না, আমার নিজে ব্যক্তিগতভাবেই বলছি, আমার ভালো কাটে না, ভালোভাবে কাটে না, কারণ একটা সময় হলো যে মহালয়ার দিন আমার বাবা প্রয়াত হয়েছেন, তো ওই যখনই পুজোটা আসে, মহালয়াটা আসে, তখন থেকে কেমন যেন একটা মনটা ভারাক্রান্ত হয়ে থাকে। তাছাড়া আমি একজন টেলার, তো ওই কাজে আমি এখনো ভীষণ ব্যস্ত, তারপরেও সময় নিয়ে শুনি বা আপনাদের সঙ্গে মাঝে মধ্যে উঠতে হয়, নয়তো তো নতুবা তো শরীর খারাপ করে দেবে
1: ঠিক
0: যাবে।
1: ঠিক
0: হ্যাঁ, তো আপনাদের সঙ্গে পাশে থাকতে চাই, তো সেই জন্যই সবাই সমান কাটে না, সবার ভালো কাটে না সেটাই। আর অনেক সময় তো অনেকে দূর দূরান্ত থেকেও আসতে পারে না, অথচ বাড়ির লোক বাড়িতে আসতে পারে না, আমারই বোনের ছেলে পুজোর ছুটি নেই, চাকরি করেন, বাইরে থাকে, তো উনি আসতে পারবেন না, তো এই জন্য কিছু কিছু খারাপ জায়গা আছে সেগুলিকে দেখতে হয়, আর মনে মনে হয়তো কষ্ট হয়, কিছু করারও থাকে না, ছুটি পাওয়া যায় না। তারপর বলছিলাম যে আর আমার ব্যক্তিগতভাবে আমি ওই তো কাজ টাজ গুছিয়ে নেই, আগে পূজার পর পর্যন্ত অর্ডার হয়ে গেছে, কিন্তু যতটুকু পারি থাকে, একদিন হয়তো দুদিন হয়তো বেরিয়ে আসতে পারি ঘন্টাখানেকের জন্য, তাছাড়া সময় ততটা থাকে না, আর কিছু কিছু গুছিয়েছি বাড়ি ঘরের কাজকর্ম, কি করব, আমি একা হাতে কোনটায় ধরবো কোনটায় যাব, তো আর কিছু কিছু রয়ে গেছে সেগুলি একটু ফাঁকে ফাঁকে করে নেব, আগে অর্ডারগুলি যেগুলি দিতে হবে এগুলি দিয়ে নিই, তারপরে চিন্তা ভাবনা করবো। তো সবার পুজো ভালো কাটুক, আপনারও ভালো কাটুক, ভালো থাকবেন, নমস্কার নেবেন, শুভরাত্রি।
1: আপনারও খুব খুব ভালো কাটুক, যতই ব্যস্ত থাকবেন মাকে কিন্তু অবশ্যই দেখবেন, মা আসছে আমাদের কাছে, চেষ্টা করব মায়ের আশীর্বাদ নিয়ে বাকি দিনগুলো যেন ভালো কাটে। ঠিক আছে,
0: ভালো কথা,
1: সপরিবারে
0: ঠিক
1: ভালো
0: আছে,
1: কাটুক, অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য, ধন্যবাদ।
0: আচ্ছা।

আপনাদের সাথে ছোটবেলার কথা ভাগ করছিলাম। মন খারাপ হওয়ার পেছনে কিন্তু আমাদের মধ্যে অনেকটা আমাদের জীবনের ফেলে আসা দিনের কথাগুলো অনেকটা কাজ করে। যে গানটা আপনাদের শুনিয়েছিলাম, আমরা যখন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাই, তখন বয়সের কারণেই হোক আর যাই হোক, আমাদের মধ্যে সেই বোধটুকু জাগে না যে আমরা খুব ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর যখনই সেই জিনিসটা আমরা পাই না, যখনই সেই মুহূর্তগুলো আমরা আবার ছোঁয়ার চেষ্টা করি কিন্তু আমাদের ধরা ছোঁয়ার অনেক দূরে চলে যায়, তখনই মনে হয় যে দিনটা আমরা পার করে এসেছি, যে মুহূর্তটা পার করে এসেছি, যে উৎসবটা পার করে এসেছি সেটাই ছিল বেস্ট। তাই হয়তো সে ফেলে আসা দিনের কথাগুলো আমাদের মনে পড়ে আর আমরা অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়ি। বাবা যখন হাত ধরে ঠাকুর দেখাতে নিয়ে যেতেন ছোটবেলায়, আমরা হয়তো বিরক্ত হয়ে বলতাম আর কত হাঁটব। মা যখন নতুন জামাটা যত্ন করে তুলে রাখতেন, আমরা বারবার জিজ্ঞেস করতাম এই জামাটা আমরা কবে পরব। আর বন্ধুরা যখন বলতো অষ্টমীর দিন কিন্তু একসঙ্গে ঠাকুর দেখতে যাবে, তখন মনে হতো এই বন্ধুত্ব, এই আনন্দ, এই দিনগুলো বুঝে কোনো দিনও শেষ হবে না। মানে প্রতিটা বছর ঠিক এই একই রুটিনে চলবে, অর্থাৎ নতুন জামা আসবে, বাবার সাথে বের হব, পরিবারের সাথে বের হব, বন্ধুদের সাথে আড্ডা দেব, আর এই করে আমাদের জীবনে যতগুলো দিন বাঁচব আমরা মজা করে ঠাকুর দেখব বা এই পুজোর দিনগুলো কাটাব। কিন্তু সময় তো কাউকে কিছু না জানিয়েই বদলে যায়, তাই না? একদিন বাবার হাতটা ধরে হাঁটার বদলে আমাদের চিন্তা করতে হয় বাবার শরীরের জন্য। মায়ের কাছে নতুন জামার বায়না করার পরিবর্তে আমাদের দেখতে হয় যে, বা আমাদের ইচ্ছে হয়

এই সময় মায়ের জন্য সব থেকে সুন্দর শাড়িটা যেন আমরা কিনে আনতে পারি। আর সেই বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে করতে কখন যে পুজোর 3টে দিনে চলে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না। সব থেকে আশ্চর্যের কথা কি জানেন, আমরা তখন বড় হওয়ার জন্য কত তাড়াহুড়ো করতাম, আর আজ মাঝে মাঝে মনটা বলে ওঠে, ইস, যদি আরেকবার সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম, যদি আরেকবার বাবার হাত ধরে ঠাকুর দেখতে যেতে পারতাম, যদি আরেকবার মায়ের কাছে নতুন জামার জন্য বায়না করতে পারতাম, আর যদি সেই বন্ধুটার সঙ্গে আরেকবার প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারতাম। কিন্তু জীবন তো পিছনের দিকে হাঁটে না, জীবন কিন্তু এগিয়ে যায়। তাই আজ রাতে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনার জীবনে যদি সেই মানুষগুলো এখনও থাকেন যাদের সঙ্গে আপনি আপনার বিগত দিনের পুজোগুলো খুব সুন্দর কাটিয়েছিলেন, তাদেরকে একটু সময় দিন, ফোন করুন, গল্প করুন, একসঙ্গে

0: একজন বন্ধু রয়েছেন সাথে। নমস্কার।
1: গুড ইভিনিং ম্যাডাম, আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছিলাম।
0: বলুন।
1: পুজো, দেখুন এই আকাশে বাতাসে একটা আনন্দের হিল্লোড় বয়ে যায় অনেকদিন ধরে। তো পুজো তো এসে গেল, তো আমরা ছোটবেলাতেই আমাদের গ্রামে বারোয়ারি সার্বজনীন সব ধরনের পূজায় আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু কতগুলো নাট্য ব্যক্তিত্বের জন্য মনটা খুব খারাপ হয়, মিস করি তাদের জন্য। তাদের নাটক থিয়েটার মানে মনে রাখার মতো, কিন্তু তারা বেশিরভাগই সে না ফেরার দেশে চলে গেছে, বুঝলেন। বাদ বাকি সবই হয় পুজোর যেসব আচার অনুষ্ঠান, নিষ্ঠা ভক্তি, হয়তো ফর্মেট চেঞ্জ হয়েছে, একটু থিম হয়েছে, আলো একটু ঝলকানি বেশি হয়েছে, টিজি এইসবগুলো হয়েছে ঠিকই, কিন্তু ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর আর সেই সব অসাধারণ সব প্রতিভাধর ব্যক্তিরা আজ আর আমাদের কাছে নেই, সেইগুলোর জন্যই মনটা খারাপ লাগে। তাছাড়া ঠিকই আছে, সব ভালো থাকবে, নমস্কার।
0: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ।

0: ঘড়িতে সময় রাত 10:17 হয়ে 10 সেকেন্ড। আর আপনারা শুনছেন আজ রাতে পর্ব, কথা বলছি আজকের বিষয় নিয়ে একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: আমি শ্যামলী বাজার থেকে বলছি।
0: একটু জোরে বলবেন বন্ধু।
1: আমি শ্যামলী বাজার থেকে বলছি, দেবব্রত কর্মকার।
0: বলুন।
1: আজকের বিষয়টা তো মানে পূজার বিষয় না?
0: আপনি একটু স্পিকারের সামনে, আপনার মুঠোফোনের স্পিকারের সামনে এসে কথা বলুন।
1: আজকের বিষয়টা তো হচ্ছে পূজার বিষয় না?
0: ঠিক, সবার পুজো আনন্দের হয় না।
1: দেখুন, আমি থাকি আমি দুনিয়াতে, খুব মানে তারাও মিস করে।
0: একটু জোরে বলবেন। হ্যাঁ,
1: তো পূজার মধ্যে ধরেন দেখুন, তারাও মিস করে, তাই না?
0: হুম হুম
1: যারা অনেক নিম্ন স্তরের অচেনা অজানা লোক, মানে অনেক খেটে খাওয়া মানুষ, তারাও তো এটাতে মিস করে।
0: ধন্যবাদ, আপনার পুজো খুব ভালো কাটুক, অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

0: সবার পুজো আনন্দের হয় না, আর না হওয়ার পিছনে পেছনে প্রায় অনেক অনেক কারণ রয়েছে। যত যত মানুষ ঠিক ততটাই কারণ, কারণ এটারও একটা কারণ আছে। প্রত্যেকের জীবনের নিরিখে সেই বিষয়টা থাকে, সবার যে একই কারণে মন খারাপ হয় তা কিন্তু নয়। আমরা হয়তো অনেক কারণেই আমাদের সে প্রিয় মানুষগুলোর থেকে, এই বিশেষ করে সারা বছর যতটাই দূরে থাকি না কেন, এই পুজোর দিনগুলিতে তাদের থেকে দূরে থাকলে মনটা যেন সত্যি খারাপ হয়ে থাকে। চারদিকে যতই আনন্দ থাকুক বা খুব সুন্দর পরিবেশ, পুজোর ঢাকের আওয়াজ, সব কিছু থাকুক না কেন, তার মাঝেও মনে হয় দিন শেষে কোথাও একটা শূন্যতা আমাদের মধ্যে কাজ করে। হয়তো কেউ আমাদের থেকে অনেক দূরে আছে, কেউ নিজের সংসার নিয়ে ব্যস্ত, আর কেউ হয়তো কোনো কারণে বা প্রকৃতির নিয়মে আমাদের থেকে একেবারেই দূরে চলে গেছে। তবু পুজো এলে তাঁদের কথা মনে পড়ে, কেন জানেন? কারণ এই পুজো বা উৎসব, শারদীয় উৎসব, শুধু একটা উৎসব নয়, এটি আমাদের জীবনের কতগুলো মানুষের সঙ্গে জড়িয়ে থাকে। তাদের ছাড়া পুজো হয়তো হয়, কিন্তু আগের মতো হয় না। আর এখানেই আজকের বিষয়টার একটা অন্য দিক আছে। নমস্কার, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: হ্যাঁ নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, আপনাকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল শ্রোতা বন্ধুদের জানাচ্ছি।
0: অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য।

0: ধরুন দুর্গাপূজা আসছে, তো সবারই সমান তো পূজা হয় না। আমাদের এখানে কিছু কিছু আমি চ্যানেল মাধ্যমে দেখছি, সাংবাদিকদের মাধ্যমে, তো তারা খুব গরিব দুস্থ। হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করছে যে পুজোতে জামা কাপড় হয়েছে, তো বলছে না বাবু আমরা গরিব মানুষ, আমাদের জামা কাপড় হয়নি। হ্যাঁ, তো তারা সেই গরিব লোকদিকে জামা কাপড় কিছু খাদ্য সামগ্রী দান করছে। তো এইভাবে যদি আমরা এগিয়ে যাই, তাই কিন্তু আমাদের পুজোটা সবার কাছে সমান হয়ে থাকবে। তো এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ আছে, তাদের কিন্তু খুব কষ্টের মধ্যে চলছে, এবং এই পুজোতে যে আমরা আনন্দ করছি, সেই আনন্দটুকু ওরাও করতে পারছে না। ছেলে মেয়ে নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে, হ্যাঁ, খুব কষ্টে দেখছি তারা দিন কাটাচ্ছে, এবং তাদের জামা কাপড় তো দূরে থাক, দুমুঠো মানে খাবার পর্যন্ত হয় না, এমন এমন ব্যক্তি রয়েছে। তাদেরকে যদি আমরা সবাই সাহায্য হাত বাড়িয়ে দিই, তাহলে আমাদের পুজোটা কিন্তু খুব আনন্দ থাকবে, এবং মা দুর্গাকে আশীর্বাদ পাবো সবাই, যেন সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে। নমস্কার।
1: একদম, আপনিও খুব ভালো থাকবেন, ধন্যবাদ ফোন করার জন্য।

0: আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, মন থেকে বলবেন, আমরা কি শুধু সময়ের সাথে মানুষগুলোকে হারিয়ে ফেলি, নাকি কখনো কখনো মানুষগুলো আমাদের কাছেই থাকেন অথচ আমরা তাদের সময় দিতে ভুলে যাই? বাবা মা হয়তো আমাদের সাথেই রয়েছেন, বাড়িতেই রয়েছেন, কিন্তু আমরা বিছানার এক কোণে মুঠো ফোন হাতে নিয়ে কখন সকাল থেকে গড়িয়ে দুপুর হচ্ছে, দুপুর থেকে রাত হচ্ছে, তার কোনো বোঝার দায় নেই। ভাই বোন হয়তো পাশের ঘরেই রয়েছেন, কিন্তু একসঙ্গে বসে যে গল্প করা সেই সময়টুকু নেই। পুরনো বন্ধুর ফোন নাম্বারটা আমাদের ফোনে এখনও সেভ আছে, অথচ কত বছর কথা হয়নি। আর রইল বাকি সামাজিক মাধ্যম, সেখানের প্রত্যেকের কাছেই হাজার হাজার বন্ধুর তালিকা, কিন্তু যে সব থেকে ভালো বন্ধু তাকে কখনো হয়তো একটা মেসেজ করেও জিজ্ঞাসা করিনি কেমন আছো। তাহলে এই পুজোয় একটা ছোট্ট চেষ্টা করা যায় না? একটা ফোন, একটা উড়ো চিঠি, অথবা এক কাপ চা নিয়ে পাশাপাশি বসে থাকা। সব অভিমান হয়তো মিটবে না, সব দূরত্ব হয়তো ঘুচবে না, কিন্তু চেষ্টা করে দেখতে দোষটা কোথায়। আচ্ছা, এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রাখি, এই পুজোয় এমন কোনো মানুষ আছেন যার সঙ্গে আপনার অনেক দিন কথা হয়নি, কিন্তু মনে মনে আপনি চান তিনি একবার নিজে থেকে আপনাকে একটা অন্তত একবার ফোন করুক? আপনি কি তার ফোনের অপেক্ষায় রয়েছেন, নাকি আপনার নিজেরই সেই ফোনটা করার কথা ছিল, অথচ অভিমানটা এখনো বাধা হয়ে দাঁড়িয়ে আছে? আমাদের ফোন লাইনটা কিন্তু খোলা রয়েছে, সেটা ভুলবেন না। আর আপনাদের এই সকল মান অভিমান, মন খারাপ, এই সকল গল্পই কিন্তু আজ শুনতে এসেছি, যেটা শেয়ার করলে আপনার মনটা অন্তত খানিকটা হলো হালকা হবে, খুব ভালো লাগবে। মনের ভেতরে যে চাপা কষ্ট রয়েছে সেটা তো থাকবেই, কিন্তু যখন আমরা সেই কষ্টটা, সেই কথাটা, সেই বিষয়টা আমরা ভাগ করে নিই, তাতে হয়তো খানিকটা রেহাই পাওয়া যায়। তার জন্যই ফোন করবেন আমাদের FM স্টুডিওর ফোন নাম্বারে, 0381-232-6253, আর রয়েছে 9485007172। নমস্কার, হ্যালো।
1: হ্যালো, আমি অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
1: হ্যাঁ ম্যাডাম, ভালো আছেন তো?
0: আমি ভালো আছি, আপনি?
1: হ্যাঁ আমিও ভালো আছি। আমি একটা কথা বলি, যে আমার বাড়ি সে বদলি, আমি এখন আছি কলকাতার দমদম, আমার শিক্ষিত বোনের

0: বোঝা। আজকে প্রসঙ্গটা আমি শুনে আমি ফোন করলাম, আমি একটু ব্যস্ত ছিলাম না, আমি তো কথা বলি না, কথা না বলো পারি না, এই কথাটা বললাম। প্রথমে আমি বলবো আমার আগরতলার এটার মধ্যে সমস্ত সদস্য সদস্যবৃন্দ আছে, যার সাথে আমি কথা বলি, প্রত্যেকে আমার অন্তঃস্থ প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, এবং আপনাদের প্রত্যেক সদস্য সদস্যের পরিবারের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আর যে প্রসঙ্গটা বলেছেন, আমার এক সময় এমন একটা দিন গেছে, পূজার পূজার যে জিনিস, পূজার যে মানে আনন্দটা, সেই আনন্দটা আমি বিগত ছোটবেলা থেকে কলেজ অব্দি পর্যন্ত সেই আনন্দটা উপভোগ করতে পারিনি। তার কারণ হলো আমার বাবা খুব গরিব ছিল, তার জন্য কোনোদিন আমি পূজার উপভোগটা করতে পারিনি। সেই উপভোগটা আজ আমি আমার বাবা মাকে নিয়ে সেই পূজার উপভোগটা আমি খুব আনন্দে মাকে মাদারের পাশে, আমার যারা অসহায় গরিব মা বাবা আছেন তাদের প্রতি আজকে কলকাতায় এসে শিয়ালদা থেকে গোবরডাঙ্গা যত স্টেশন ছিল ওইখানে আমি 200 শাড়ি নিয়ে আর আমার পিসাতো বোন জামাইকে দুজনে মিলে ওইখানে কিছু কিছু মা আমার কিছু মা আছে ওইখানে প্ল্যাটফর্মে বসে তাদেরকে কিছু কাপড় টাপড় আমি খাওয়ার এবং খাওয়া দাওয়ার কাপড় বস্ত্র বিতরণ আমি করেছি। হ্যাঁ, এটাই আমরা আমার মানে গর্বের বিষয়, আমি যে আজকে তাদের জন্য যাতে করতে পেরেছি এটাই আমার আনন্দের বিষয়। কিন্তু আমার পিসাতে খুব দুঃখ ছিল, অসহায় মা বাবা, কত মা বাবা রাস্তায় পড়ে আছে স্টেশন করছে, এটাই হচ্ছে আমার সবচেয়ে মূল মানে দুঃখের কথাটা আমরা যে শেয়ার করলাম। নমস্কার, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: নমস্কার, হ্যালো হ্যালো।
1: দিদি, কি নিয়ে কথা হচ্ছে? এখন বাজার থেকে দূরে খুঁজে আসলাম।
0: সবার পুজো আনন্দের হয় না,
1: তা তো হয় না, নাইনটি জানি হয় না।
0: আপনি কে
1: পূজা
0: বলছিলেন? আপনার শুভ নামটা বলুন।
1: দিলীপ মজুমদার বলে কিরকম পূজার পকেট গরম হলে আনন্দ হবে, সব থেকে বেশি আনন্দ বাচ্চাদের। ওই তো রাজা কতগুলো ড্রেস এনেছে, কয় আরো ড্রেস লাগবে, নিয়ে নিন। আমাদের ড্রেস বিকো, আমাকে তো মামা তিন চার সেট জামা কাপড় দিয়ে দিছে, তো অর্ধেক দিব, অর্ধেক মানুষকে দান করে দিব।
0: ভালো,
1: ভালো না, সবাই সুখে থাক, শান্তিতে থাক, এটাই তো আমি চাই, আর কি চাবো? আমার শরীর কোন কোন দিন ভালো যায়, কোন দিন ভালো যায় না, আমি ভালো রাখার চেষ্টা করি, সেজন্যই সবসময় গানই শুনি।
0: ধন্যবাদ। ভালো থাকবেন, পুজোর দিনগুলো খুব ভালো কাটুক। আমাদের বিষয়, সবার পুজো আনন্দের হয় না, তো কেন হয় না সেটা আপনাদের সাথে কথা বলে জানতে চাই। জানেন, পুজোর আগে আমার আপনার আমাদের বাড়িতে হয়তো একটা সময় খুব ব্যস্ততা চলতো, কার কি জামা হবে, কে কোন দিন কি পরবে, কার জুতো কেনা বাকি, কার জন্য কোন রঙটা ভালো হবে, সব কিছুর একটা সুন্দর হিসেব থাকতো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যিনি সবার জন্য এই হিসেবটা করেন, তার নিজের জন্য কি থাকে? যে মা নিজের শাড়িটা গত বছরটাই রেখে দেন, অথচ সন্তানের নতুন জামা না হলে যার মন ভরে না, যে বাবা নিজের পছন্দের জিনিসটা কেনার আগে 10 বার ভাবেন, অথচ পরিবারের কারো ইচ্ছে পূরণ করতে গিয়ে দুবার ভাবেন না, যে মানুষটা সবার পুজোটাকে সুন্দর করে তোলার জন্য নিজের কত ছোট ছোট ইচ্ছেকে সরিয়ে রাখেন, তার পুজোটা কেমন কাটে কখনো জানতে চেয়েছেন? হয়তো তিনিও তো চান নতুন কিছু পড়তে, তিনিও চান কেউ তাঁকে বলুক তোমার জন্য একটা জামা কিনেছি, তিনিও চান পুজোর একটা সন্ধ্যায় কেউ তাঁর হাতটা ধরে বলুক চলো আজ তোমার পছন্দের জায়গায় ঘুরে আসি। কিন্তু সব চাওয়া কি আর মুখে বলা যায়? কিছু মানুষ আছেন যারা পরিবারের আনন্দের মধ্যেই নিজের আনন্দকে খুঁজে নেন, কিন্তু আমরা কি কখনো তাঁদের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি তোমার কি চাই? আজ রাতে নিজের জীবনের মানুষগুলোর কথা একবার ভাববেন, যারা আপনার সঙ্গেই রয়েছে, যারা আপনার মুখে হাসি ফোটানোর জন্য নিজের কত ইচ্ছেকে চুপচাপ সরিয়ে রেখেছেন। তাঁদের জন্য আপনি শেষ কবে কিছু করেছিলেন মনে আছে? এই পুজোই সবার জন্য কেনাকাটা হোক।

সবার জন্য আনন্দ হোক, কিন্তু যে মানুষটা সবার কথা ভাবেন তার কথাটাও রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, আপনারাও একটু ভাববেন। কারণ পুজো শুধু নতুন জামা পরার আনন্দ নয়, পুজো মানে কখনো কখনো সেই মানুষটার মনের খবর নেওয়া যিনি সারাটা বছর আপনার খেয়াল রাখেন। আর বিশ্বাস করুন, তার কাছে হয়তো সব থেকে দামি উপহারটা কোনো নতুন শাড়ি বা জামা নয়, তার কাছে সব থেকে দামি উপহার হচ্ছে আপনার একটু সময়, একটু যত্ন, আর সাথে আপনার একটুখানি ভালোবাসা।

স্টুডিও ঘড়িতে সময় রাত 10:37 হয়ে 47 সেকেন্ড। আপনারা প্রত্যেকে টিউন করে রয়েছেন FM উচ্চান্ত। আজকের আজ রাতে পর্বের বিষয় সবার পুজো আনন্দের হয় না, এ বিষয় নিয়ে আপনারা কথা বলছেন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু আর যে অন্তরা। সবার পুজো আনন্দের হয় না এ নিয়েই আমরা কথা বলছি, আপনারাও ভাগ করে নিচ্ছেন এই পুজোয় ঠিক আপনার মনের কথাগুলো আমরা শুনতে চাইছি, আমি শুনতে চাইছি, আপনারা ভাগ করবেন কিছু কথা গানের সুরে আর কিছু কথা আপনাদের গল্পের আবেশে। মন খুলে কথা বলুন, আপনার কথাই শুনবো।

0: আমাদের কাছে ভালো থাকার, আমি এটা বিশ্বাস করি, ভালো না থাকার যতটা কারণ থাকে, অনেক কারণ থাকে। আপনি যদি নিজের জীবনকে খানিকটা ভাবেন, মানে একান্তে ভাবেন যে আমার জীবনের ভালো দিক খারাপ দিক কী কী রয়েছে, বা এমন কোনো বিষয় যেগুলো সহজে মন খারাপ হয়ে যায়, আপনি অসংখ্য কারণ পাবেন ভালো না থাকার জন্য, অসংখ্য কারণ। কিন্তু আমি বিশ্বাস করি ভালো থাকার জন্য কারণ পাওয়া পেতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, ভালো থাকার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। এবং সেই তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যারা কাছের মানুষ তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অনেকটা এফার্ট দিতে হবে, সেই চেষ্টাটা রাখতে হবে। তবেই যদি আপনার বা আপনার পরিবারের সকলের দিনগুলো খুব ভালো কাটে। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছিলেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়া রহমান বলছি। দিদি
0: বলুন।
1: দেখুন, দেবীপক্ষ চলছে, বাতাসে শিউলির গন্ধ ভেসে আসছে, আর কয়েকদিনের মধ্যে ধূপধুনো আর চোঁয়াচন্দনের গন্ধে আকাশ মুখরিত হবে। সেই সঙ্গে ঢাকের ঠ্যাঙ্কুরকুর বাদ দিই যেন আনন্দে তুফান বয়ে দিবে। কিন্তু সেই আনন্দ আমরা সবাই কি সমানভাবে উপভোগ করতে পারি? আমার কাছে উত্তর হচ্ছে না। একজন খেত মজুর, হয়তো এই পুজোর অনেক আয়োজন থাকে, অনেক মানুষ অনেকভাবে লক্ষ্মী লাভ করেন ঠিক কথা, কিন্তু একজন খেত মজুর তার হয়তো পুজোর কেনাকাটা হয়ে ওঠে না। একজন বানভাসী মানুষ, সে হয়তো তার ঠিকানাটাই এখন ফিরে পায় নাই। একজন দুস্থ মানুষ, পথ শিশু, যাদের হয়তো থাকার জায়গাটুকুই নেই, এই মানুষদের কাছে আনন্দ পৌঁছে দিতে গেলে ওই বিরাট আয়োজনের একটু কাটছাট করে আমার মনে হয় যদি কিছু অর্থ, কিছু জামা কাপড়,

0: কিছু সাহায্য দিয়ে যাতে পুজোর রং তাদেরও গায়ে লাগে, এই আনন্দটা মনে হয় ভাগাভাগি করে নিলে সবার কাছে হয়তো আনন্দটা ঠিকঠাক পৌঁছায়। কিন্তু আমরা পারি না, সবাই তা পারি না, কেউ কেউ পারেন করেন, তার আনন্দটা দ্বিগুণ হয়, কিন্তু আমরা সবাই তো পারি না। তাই পুজোর আসছে, প্রতি বছর পুজো আসে, আবার পুজো চলেও যায়, আনন্দ রেসটা থেকেও যায় বাংলা জুড়ে তথা ভারতবর্ষ জুড়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসুন, আমরা বনবাসী মানুষ তাদের হয়তো ঘরটা তৈরি করে দিতে পারবো না, কিন্তু তাদের পাশে সামান্যতম কিছু নিয়ে দাঁড়ালে যাতে পুজোর এক কটা দিন তারা ভালো থাকতে পারে, আর দুস্থ মানুষের পাশে দাঁড়ালে অন্তপক্ষে তারাও পুজোর রংটা গায়ে মাখতে পারে, তাহলে এই আনন্দটা ভাগাভাগি করে নিলে মনে হয় খুব সুন্দর হয়ে ওঠে। আর কানায় কানায় ভরে উঠে আকাশ বাতাস সহ মানুষের প্রতিটা হৃদয় নিচে উঠবে এই দশভুজা মায়ের আগমনে। এটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার।
1: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছিলেন?
2: হ্যালো, ম্যাম।
1: কে বলছিলেন
2: বলুন? আমার রায় কানাই জিতেন্দ্র।
1: কে বলছিলেন?
2: আমি তো এখানে দশমীর দিনে।
1: আপনার শুভ নামটা জানতে চাইছি।
2: হ্যাঁ,
1: আপনার শুভ নামটা বলুন। আপনি আপনি কে বলছিলেন?
2: আমার নাম তো রায় কানাই জিতেন্দ্র দেববর্মা।
1: আচ্ছা, হ্যাঁ বলুন।
2: দশমীর দিনে যে গরিব মানুষ,
1: হ্যাঁ,
2: তারপর তো কিছু কিনে দিলে তো বলা আছে, আমরা কিছুটা গরিব মানুষের তো সাহায্য করে। হ্যাঁ
1: হ্যাঁ বলুন বলুন, আপনি বলুন, আমি শুনছি। আমাদের বিষয়টা শুনুন, সবার পুজো আনন্দের হয় না, এই বিষয়টা নিয়ে বলুন।
2: আমি তো মানে গরিব মানুষে তো মানে কাপড় তাপড় কিনতে পারে না, মানে তো আমরা তো কিছু সাহায্য করে। হ্যাঁ, সবচেয়ে মায়া দয়া করে মানুষ উপকার করলে তো ভাগ্য বাড়াইব। হ্যাঁ,
1: ঠিক, আমি একমত। আপনি সুন্দর একটা বার্তা দিয়েছেন যে মানুষকে মায়া দয়া শব্দটা ভুল, মানুষের সাথে তো আমরা তো একটা সমাজে থাকি, সমাজবদ্ধ পরিকর জীব। এবং আমার আগের শ্রোতারা একই কথা বলছিলেন যে আমরা যেন পুজোটা সবার সাথে ভাগ করে নিই, যার যেমন সাধ্য সবাই ঠিক তার মতো করে যেন দিই। এবং আপনি বিশ্বাস করুন, বর্তমান সময়ে প্রচুর মানুষ, শুধুমাত্র সংস্থা কাজ করছে এমন নয়, প্রচুর মানুষ ব্যক্তিগতভাবে বিনা প্রচারে সত্যি এই ধরনের কাজগুলো করছেন, এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের সমাজে এই ধরনের মানুষের সংখ্যা দিন দিন যেন বৃদ্ধি পায়, আমাদের প্রত্যেকেই এই কাজটা চালিয়ে যেতে হবে। কারণ যত বেশি আমাদের মধ্যে এই মানসিকতার মানুষ থাকবেন, দেখবেন একজন একজন করে আমরা ধীরে ধীরে আমরা সকলকে নিয়েই ভালো থাকতে পারব, যখন দেখব যে আমরা নিজেরাও ভালো আছি এবং আমার ঠিক চেনা পরিচিত কোনো মুখও ভালো রয়েছেন, তখন নিজে ভালো থাকার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়।

সবার পুজোও আনন্দের হয় না, এই বিষয়টা নিয়ে বলতে গিয়ে বারবার একটা কথাই মনে হচ্ছে, পুজো আসার আগে আমরা কত কিছু প্রস্তুতি নিই, নতুন জামা, কেনাকাটা, ঘর সাজানো, কোথায় ঠাকুর দেখতে যাব, সব কিছু নিয়ে কত ব্যস্ততা। কিন্তু জীবনের এমন কিছু শূন্যতা আছে যার জন্য কোনো প্রস্তুতি নেওয়া যায় না, যেমন প্রিয় কোনো মানুষকে হারিয়ে ফেলার শূন্যতা। ধরুন একটা বাড়ি, পুজোর সময় সে বাড়িতে প্রতি বছর খুব আনন্দ হতো, একজন মানুষ ছিলেন যিনি সব কিছু সামলাতেন, হয়তো তিনি বাবা মা, দাদু, ঠাকুরমা বা ভাই, কিংবা এমন কোনো প্রিয় মানুষ যাকে ছাড়া বাড়িটা

0: কল্পনা করাই যায় না বা যেত না। আজ তিনি নেই, কিন্তু পুজো এসেছে, বাড়িতে আলো জ্বলেছে, নতুন জামা এসেছে, রান্না হচ্ছে, সবাই হয়তো চেষ্টা করছেন স্বাভাবিক থাকার। তবুও হঠাৎ এমন কিছু মুহূর্ত চলে আসে যখন সবাই মিলে হাসতে হাসতে কথা বলছেন, ঠিক তখনই মনে পড়ে যায় সে মানুষটার কথা। একজন বন্ধু রয়েছেন সাথে, চলুন কথা বলি। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি সোমা রায় বলছি।
0: সোমা বলো।
1: বলছি যে শুধু জামা পরি তো শেষ নয়, তুমি
0: না
1: যে কথাটা মানে শেষ করছিলে সেই রেশটা ধরেই বলি। আমার দুটি স্টুডেন্ট সদ্য মানে খুব খারাপই লাগছে, ওরা তো আসলে শিশু সম। একটি স্টুডেন্টের গত মানে মার্চ এপ্রিল মাসে, হ্যাঁ এপ্রিল মে হবে, মে মাসে মানে ভ্যাকেশনটার সময় ওর বাবা এক্সপায়ার হয়। মেয়েটা মোটামুটি কি বলবো মানে ইদানিং একটু মানে ডিপ্রেসডই থাকে। তো মানে ওই জায়গায় দাঁড়িয়ে বলি যে শুধু যে জামা কাপড় এরকম তো ব্যাপার না, শুধু দেওয়া নেওয়ার মধ্যে আসলে মানসিক জিনিসটা, এই শারদ আবহে শারদ যে শূন্যতা, সেই শূন্যতাকে ওভারকাম মানে করে আবার এই যে পুজোতে ফেরা, সেটা বুঝতে অনেকটাই কঠিন। তো আমি ওদের জায়গায় দাঁড়িয়ে মানে বুঝি, আজকে মানে স্কুলে আগমনী অনুষ্ঠান, ও মানে চোখে জল ধরাচ্ছে, প্রোগ্রাম করবে না, অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে প্রোগ্রামে আনতে হয়েছে। সিমিলারলি গত কিছুদিন আগে একটি মেয়ের বাবা অ্যাক্সিডেন্ট করে আমাদের বাইপাসে, তো সিভিয়ার অ্যাক্সিডেন্ট করেছে, মাথা একদম ইয়ে হয়ে গেছে। যাই হোক, ভদ্রলোক মানে এখানে ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হলেও উনি কাউকে চেনেন না। তো ওই জায়গায় দাঁড়িয়ে মেয়েগুলির অবস্থা যখন ভাবি, তখন ভাবি যে এই যে গতকালকেই একজনের বাবা, একজন তো অলরেডি চলেই গেছেন, আর যে মেয়েটার বাবা অ্যাক্সিডেন্ট করেছে ও মানে উনি কালকে বোধ হয় কালকে, হ্যাঁ গতকালকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে বাইরে, তো উনি মেয়েকে চেনেন না। তো সেই যে দুঃখ, এই দুঃখে বোধ হয় কোথাও মানে কি বলবো শেষ নেই, আর এই দুঃখ থেকে বোধ হয় উত্তরণেরও উপায় নেই আর কি। তো আসলে মা কি বলবো, শারদ আবহে সবাই থাকলেও এই শারদ আবহ সবার জন্য নয়, কারো কারোর জন্য
0: এটা এটাই
1: শারদ
0: সত্যি,
1: শূন্যতাই বিরাজ।
0: এটাই হচ্ছে সব থেকে বাস্তব। সত্যি অনেক
1: ঠিক
0: মানুষ
1: আছে,
0: ভালো নেই, অনেক মানুষের মনে আনন্দ নেই, এবং এতটা
1: হ্যাঁ
0: খারাপ, খুব খারাপ মানে অনুভূতি হয়, মানে নিজের কাছে এতটা খারাপ লাগে, তখন ইচ্ছে হয় তাদের জন্য নিজের আনন্দটাকে ঠিক সেভাবে বহিঃপ্রকাশ না করা, যাতে করে তাদের খারাপ লাগে।
1: সেটাই, আমিও তো মানে কি বলবো, আমি ওদের যে মানে জায়গাটা ভীষণ ভাবে ফিল করি, এবং মানে কালকে আমাদের আমাকে কতটা কথা বলে তারপর ওকে গানে ফেরাতে হয়েছে সেটা আমি শুধু জানি। কেউ করবে না, সবাইকে ফিরিয়ে দিচ্ছে, ডেকে উনি অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর মানে কাজে ধরাতে হয়েছে। সেম ওই মেয়েটাও, ম্যাম করবো না প্রোগ্রাম, ওরা ভালো ভালো গান করে, কিন্তু গান যে করে এটা তো বুঝতে পারি যে ভেতরের যে কষ্টটা, সেটা তো চাপা দুঃখটা তো আমি টেনেও বের করতে
0: না
1: পারবো না,
0: না,
1: কথা বলেও কিছু করতে পারবো না। না এই যে এটাই
0: এর
1: বলছিলাম যে এই
0: উত্তরণ
1: শারদ
0: নেই,
1: শূন্যতা
0: এর উত্তরণ
1: নেই
0: নেই।
1: নেই গো,
0: দিন
1: খুব
0: যত
1: কষ্ট
0: যাবে,
1: হয় ওদের
0: দিন যত
1: একদম।
0: আমরা অতিক্রম করব, তার আঘাতটা মানে তার যে ক্ষতচিহ্নটা, তার কিন্তু পরিমাণটা আরো বাড়তে থাকবে।
1: আর একদম শিশু তো, সদ্যই মাত্র ক্লাস 9-এ পড়ে, এখন তো সেই বোঝারও বয়স হয়নি বলো, তার মধ্যে এতটা ঝাপটা মানে ভাবাই যায় না। মেয়েগুলোকে দেখলে ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করব, আজকে তো এটা একটা ঘটনা বললাম, আর তো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে,
0: ঠিক
1: ঠিক আছে সেগুলি আর নাই বা বললাম। সেই শারদ শূন্যতা, শারদ আবহে যাদের ঘরে আছে তাদের ঘরে পুজোর কোনো আনন্দ কোনোদিনই জামা কাপড় বা যত রকমারি বা দামি গয়না হোক কিছুতেই পোষাবে না। ঠিক আছে, রাখছি, ধন্যবাদ।
0: একদম ভালো থাকবে, ধন্যবাদ। আর ভালো থাকা, ভালো হোক, সব শুভ হোক, এইটুকু শুভকামনা কিন্তু আমরা করতে পারি। আরও একজন বন্ধু চলে এসেছেন, চলুন কথা বলি। নমস্কার। না, বন্ধুর সাথে কথা হলো না। আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে, আজকে প্রতিদিন হয়তো ঠিক একই রকম যে আমরা যাই একইভাবে কথা বলে, কিন্তু আজ কথা বলতে বলতে কোথাও যেন ভুলেই গেছে যে হয়তো কোনো একটি অনুষ্ঠানে রয়েছে। মনে হচ্ছে যে সত্যি আমি আপনারা আমার পাশে বসে আছেন আর আমি সেভাবে শুনছি। বিষয়টাই আমাদের জীবনের এমন একটা দিক যে আমরা কখনোই কারোর কাছে সেটা প্রকাশ করতে চাই না, যে আমরা নিজেরা কতটা খারাপ অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এবং বর্তমান সময়ে প্রাকৃতিক দুর্যোগ বলুন বা অসময়ে মৃত্যু, সমস্ত কিছুর কারণে কোথাও না কোথাও মানুষের মধ্যে দুঃখের পরিমাণটাও না আজকাল বড্ড বেশি বেড়ে গিয়েছে। আমরা জাস্ট তাদের পাশে

থাকতে পারি, মানসিক যে শক্তি সেটা যেন বাড়ে তাদেরকে সাহস দেওয়ার জন্য, এটাও কিন্তু কম কিছু নয়। একজন বন্ধু রয়েছেন, শেষ ফোন, আমি চেষ্টা করছি কথা বলার। নমস্কার। না, বন্ধুর সাথে কথা হবে না আজকে, আর ফোন তো নেওয়া যাচ্ছে না, কেননা আমাদের অনুষ্ঠান শেষ হয়ে এসছে। একজন বন্ধুর বার্তা রয়েছে, আপনার চলুন কে লিখেছেন দেখি। শেকেরকোট থেকে একটি মেসেজ পাঠিয়েছেন অরুণ বাবু, তিনি লিখেছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি, পুজো তো এসেই গেল, কিন্তু এবারের পুজোটা আমার কাছে আনন্দের হলো না। বাবা এই কিছুদিন আগে চলে গেল, আর এখন এই অভাবটা খুব বেশি মনে পড়ে। সে ছোটবেলায় বাবার হাত ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে কত সুন্দর পুজো মণ্ডপে যেতাম, আজ বড় হয়েছি, অনেক বেশি হয়েছে, তবু আমার কাছে সে আগের ছোট্টবেলার দিনটাই বেশি ভালো ও আনন্দের ছিল। অরুণবাবু লিখেছেন সে বার্তাটা শেকেরকোট থেকে। একেবারেতে আজকের পর্বে এই কথাটাই কিন্তু আমি বারবার আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। এই কথা নিয়ে বলতে গেলে তার কিন্তু শেষ হবে না, কিন্তু যারা আমাদের পাশে রয়েছেন আমরা যেন তাদেরকে একটু বেশি সময় দিই। পুজোর দিনগুলোতে আমরা যেন তাদের সাথে সেই সময়টা কাটাই। কতটা ব্র্যান্ডেড পোশাক আমরা তাদেরকে উপহার দিলাম, কতটা মূল্যবান দামি জিনিসপত্র এই সময়ে এই পুজোকে উপলক্ষ করে বা ঘিরে আমরা তাদেরকে উপহার দিলাম, সেটার দিকে না দেখে আমরা আমাদের সব থেকে দামি যে জিনিস বলুন, দামি যে বিষয়টা যেটা আমার কাছে সবসময় দামি, আমার জীবনে সব থেকে বড় প্রায়োরিটি, সেটা হচ্ছে সময়। সেই সময়টা আপনারা অন্তত আপনাদের প্রিয়জনদের দিন, যারা আপনার পাশে রয়েছে, সে আপনার প্রিয়তমা হোক, আপনার বাবা মা হোক, আপনার বন্ধু ভাই বোন যেই হোক না কেন, যে আপনার সব থেকে কাছের, তার কাছে নিজেকে পৌঁছান, তাকে একটু সময় দিন, তার সাথে কথা বলুন, এই পুজোটা তার সাথে ভালোভাবে কাটানোর চেষ্টা করুন।

স্টুডিও ঘড়ি বলছে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। তবে আজ রাতের পর্ব আজকের মতো এখানেই শেষ করব, কিন্তু শেষে শুধু একটাই কথা বলতে চাই, জীবন খুব ছোট, তাই যারা আজ আমাদের পাশে আছেন তাদের একটু বেশি করে ভালোবাসুন, একটু বেশি করে তাদের যত্ন নিন, বেশি সময় দিন, কারণ কিছু মানুষের অভাব কোনো উৎসব দিয়েই পূরণ করা যায় না। যারা এই পুজোয় প্রিয় কাউকে মিস করছেন তাদের জন্য রইল আমার অনেকটা ভালোবাসা। আপনাদের মন খারাপের দিনগুলোতেও যেন একটু আলো এসে পৌঁছায়, আপনাদের জীবন যেন আবারও আনন্দে ঘিরে ওঠে, আপনাদের জীবনে আবারও আনন্দ যেন ফিরে আসে। আবার কথা হবে আপনাদের সঙ্গে কোনো এক পর্বে, কোনো এক রাতে, ভাগ করে নেব জীবনে কিছু না বলা কথা, কিছু অনুভূতি আর কিছু গল্প। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আপনার প্রিয় মানুষগুলোর যত্ন নেবেন। পুজো সবার ভালো কাটুক, আর যাদের মন খারাপ তাদের মনেও যেন একটু ভালো থাকার আলো জ্বলে ওঠে, আলো জ্বলে ওঠে এবং আপনার এই পুজোর দিনগুলো ভীষণ ভীষণ ভালো কাটুক। চেষ্টা করবেন যেন ভালোভাবে কাটাতে পারেন, আর অবশ্যই এই আলোকে ইচ্ছে না করলেও চেষ্টা করুন নিজের জীবনে এই আলোকে স্বাগত জানানোর, তাতে করে অন্ধকারটা একটু যেন দূর হয়।

প্রথমে জানিয়ে দেবো এই মুহূর্তে আজকের আবহাওয়ার, আগামীকাল আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। উত্তর জেলা, গোমতী, ধলাই ও দক্ষিণ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর জানিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে এই তথ্য জানানো হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। এবার জানিয়ে দেবো আগামীকালের অনুষ্ঠান সূচি। 14 অক্টোবর 2026 বুধবার 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে এবং ওয়েব ওটিটি প্ল্যাটফর্মে আপনারা অনুষ্ঠান শুনতে পাবেন। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান আপনারা শুন

দিতে পারেন। অনুষ্ঠান সূচি শুরু হবে ঠিক সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডার মধ্য দিয়ে, তারপরই শুনবেন হায়ুংনি খরাং। ককবরক লাইভ ফাউন্টেন অনুষ্ঠান রয়েছে 6:55 সালকামা পান্ডা, কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ 7:25, স্থানীয় সংবাদ 7:35। তারপরে রয়েছে ককবরক সংবাদ এবং সুপ্রভাত আগরতলা, শুনবেন সকাল 6:45। 8:15 রয়েছে মর্নিং নিউজ, নিউজ হেডলাইন্স ঠিক সকাল 9:10। আর কি ভাবছেন এই পর্ব নিয়ে 9:12 আপনাদের সঙ্গে থাকবে আপনাদের বন্ধু আর যে অম্বালিকা, তুমি অনন্যা ঠিক সকাল 10:00, ককবরক অনুষ্ঠান খানি রচা পমুং সকাল 11:00, বাইরের আকাশ 2:30 সফরনামা ঠিক বিকেল 3:00, নিউজ হেডলাইন্স 3:58, আজকের শিল্পী বিকেল 4:00, রাগে অনুরাগে শুনবেন আর যে নিবেদিতার সঙ্গে ঠিক বিকেল 5:00, খোলা আকাশ রয়েছে 6:30। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে ঠিক সন্ধ্যা 7:10। ককবরক কোনো সংবাদ রয়েছে 7:45, রয়েছে স্থানীয় সংবাদ 7:55, রংমহল রাত 8:05, নাটক রাধাকৃষ্ণ কলমে স্বপ্নময় চক্রবর্তী প্রযোজনা আশিস গিরি 8:45, সমাচার সন্ধ্যা নিউজ হেডলাইন্স রয়েছে 9:00, গীত সঙ্গীত 9:02, শুনবেন অনুষ্ঠান আজ রাতে আগামীকালের পর্বে আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সঙ্গে থাকছে ঠিক রাত 9:30। রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে, শুনলেন অনুষ্ঠান সূচি। আজকের মতো অনুষ্ঠান থেকে আমি অন্তরা বিদায় নিচ্ছি, আপনাদের সাথে কথা হবে পরবর্তী পর্বে, প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার শুভরাত্রি।